0: হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, এফএম 90, এফএম 106 এবং এফএম 102 মেগাহার্সে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছি নিরাশফাক হোসাইন এবং ফাতেমা জীবন্নেসা মুনিয়া।
1: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, শামীম আহমেদ ও রবিউল ইসলাম।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা হিজর এর 24 আয়াত থেকে 28 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারী মোহাম্মদ এমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা হিজরের ২৪ থেকে ২৮ আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি অবশ্যই জেনে রেখেছি তোমাদের মধ্যকার যারা পূর্বে গত হয়ে গেছে, এবং অবশ্যই জেনে রেখেছি যারা পরে আসবে, যারা মৃত্যুবরণ করেছে, যারা জীবিত আছে, ভবিষ্যতে আসবে, তাদেরকে আমি জানি, আর আপনার পালনকর্তাই তাদের সবাইকে কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য একত্রিত করবেন, নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। আর আমি মানুষকে অর্থাৎ মানব জাতির আদিপিতা আদমকে সৃষ্টি করেছি শুকনো কাদার ঠনঠনে শব্দ হওয়া মাটি থেকে, যা প্রথমে ছিল পচা কালো কাদা এবং পরে তা শুকিয়ে ঠনঠনে করা হয়েছে। আর মানব সৃষ্টির পূর্বে আমি জিনকে সৃষ্টি করেছি লেলিহান আগুন থেকে। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার পালনকর্তা ফেরেস্তাদের বলেছিলেন, আমি শুকনো কাদার ঠনঠনে শব্দ হওয়া গন্ধযুক্ত মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেও আজকের বিষয় আত্মশুদ্ধি, বলছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহীদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মশুদ্ধি শব্দের অর্থ হল নিজের আত্মাকে গুনাহ থেকে পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা মানব জাতিকে দেহ ও আত্মা এ দুইয়ের সমন্বয়ে সৃষ্টি করেছেন। দেহে রয়েছে দুটি অবস্থা, সুস্থতা ও অসুস্থতা। ঠিক তেমনি আত্মারও রয়েছে সুস্থতা ও অসুস্থতা। দেহ অসুস্থ হলে যেমন চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা চালাতে হয়, তেমনিভাবে আত্মা রোগাক্রান্ত হলে আত্মিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ বা শুদ্ধ করে তুলতে হয়, আর একেই বলে আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস। আত্মিক পরিশুদ্ধতা শারীরিক সুস্থতার চেয়েও বহুগুণ গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল কাম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কদ খাবা মান দাসাহা, যে নিজের নফসকে কলুষিত করেছে সে তো ব্যর্থ হয়েছে। প্রকৃতি ভেদে মানুষের অন্তরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, নফসে আম্মারা, যে অন্তর সর্বদা কুমন্ত্রণা, অশ্লীল ও অন্যায় কাজের প্রতি ধাবিত থাকে। দুই, নফসে লাওয়ামা, অসৎ ও অন্যায় কাজের জন্য অনুতপ্ত মন বা অন্তর। তিন, নফসে মুতমাইন্না, বিশুদ্ধ বা প্রশান্ত চিত্তের মন বা হৃদয়। আমাদের ভালো মন্দ কর্মের মূল উৎসই হল নফস বা এই অন্তর। ভালো কিছুর প্রতি আকর্ষণ বা খারাপ বিষয়ের প্রতি আসক্তি প্রথমে অন্তরেই জাগ্রত হয়, তারপর মানুষ তা কর্মে পরিণত করে। অন্তর কলুষিত হলে নানা কুমন্ত্রণা হৃদয়ে ভর করে। সব কিছুর মূলে রয়েছে অন্তর বা নফস। হাদিস শরীফেও এই বিষয়টিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এভাবে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলিহাত সলিহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। শুনে রাখো, নিশ্চয় দেহে একটি গোশতের টুকরা রয়েছে, তা যখন ঠিক হয়ে যায় তখন গোটা শরীরই ঠিক হয়ে যায়, আর তা যখন নষ্ট বা কলুষিত হয়ে যায় তখন সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। জেনে রেখো, সেই গোশতের টুকরাটি হল কল বা অন্তর। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের শরীর ও আকার আকৃতি দেখেন না, বরং তিনি লক্ষ্য করেন তোমাদের হৃদয়। এ কথা বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দ্বারা নিজের বুক বা অন্তরের দিকে ইশারা করলেন। ইমানের উৎস হল হৃদয়। পরিশুদ্ধ হৃদয়েই লালিত হয় বিশুদ্ধ ইমান। যদি উৎস স্থল তথা অন্তর সরল সোজা হয়ে যায়, ইমানও সঠিক হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার অন্তর সঠিক ও সোজা না হওয়া পর্যন্ত তার ইমান খাঁটি হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। সূরা শুআরা আয়াত 89-90। পবিত্র কোরআনে মুমিনের হৃদয়কে নফসে মুতমাইন্না বলে অভিহিত করা হয়েছে, অর্থাৎ যে হৃদয় আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, দুনিয়াতে রবের আদেশ নিষেধ যথাযথভাবে পালন করেছে, ফলে মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। পরকালে সে ব্যক্তি মহান রবের নৈকট্য ও নিরাপত্তা লাভ করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে তোমার রবের নিকট ফিরে আসো, অতঃপর আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর প্রবেশ করো আমার জান্নাতে। আত্মাকে পরিশুদ্ধ করতে সর্বপ্রথম কাজ হল পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আদায় করা। দেহের রোগের মুক্তির জন্য যেমন ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক তেমনিভাবে রুহের বা আত্মার রোগের উপশমের জন্য হক্কানি আলেম বুজুর্গের শরণাপন্ন হতে হয়। যেমনটি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে করেছিলেন, বেশি পরিমাণে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, মৃত্যুর কথা স্মরণ করা, গীবত করা থেকে বিরত থাকা, অহংকার না করা, হিংসা না করা, নজরকে হেফাজত করা, কম কথা বলা, এর মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করা যায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আত্মিক পরিশুদ্ধতা দান করুন। আল্লাহুম্মা আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল আত্মশুদ্ধি। বললেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
1: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃতং মহত বসুদেবং সুতং দেবং কংসচানুর মর্দনম দেবকিং পরমা নন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম নমো ভগবতি বাসুদেবায়। শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ। যাতুষ্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুষ্য চ তস্মাত অপরিহার্যে অর্থে নতং সুচির্তুম অর্হসি। যে কোনো ব্যক্তিকে জন্ম লাভ করলেই তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে ও তার মৃত্যু হলে আবার তার জন্ম হবেই। জন্ম মৃত্যুর এই চক্রাবর্তন একটি অপরিহার্য ও অনিবার্য ব্যাপার। এই জগৎ সংসার মাত্রেই সমস্ত বস্তু প্রতি মুহূর্তে পরিবর্তনশীল হয়, আগের রূপটি ত্যাগ করে অন্য রূপ ধারণ করতে থাকে। এতে আগের রূপ ত্যাগ করলে এটির মৃত্যু হয় ও অন্য রূপ পরিগ্রহ করলে এটির নতুন জন্ম হয়। এইভাবে যার জন্ম হয় তার মৃত্যু হয়, এই প্রবাহ চিরকাল চলছে এবং চলবে। একথা সকলেই জানে যে সূর্য উদিত হয়েছে যখন তা অস্ত যাবে ও অস্ত গেলে পুনরায় উদয় হবে। তাই মানুষ সূর্যের অস্ত হলে শোক বা চিন্তা করে না, কারণ এটি স্বাভাবিক ও চিরন্তন ব্যাপার। কিন্তু এমন মৃত্যু আছে যার শোক চিরকাল থেকে যায় এবং এই শোক বেদনাদায়ক। তাই অস্বাভাবিক মৃত্যু কারো কাম্য নয়, স্বাভাবিক মৃত্যুই সকলের কাম্য। গীতা ধীতা চ জেনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেন অধীতানি সর্বস গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। ওং পূর্ণমদ পূর্ণমিদত পূর্ণাং পূর্ণমুদত্ততে পূর্ণৈষ পূর্ণমাদয় পূর্ণমেবাবশিষ্যতে সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তি মাং কশ্চিৎ দুঃখ ভাগবত বঞ্চাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুব্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নম। স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন স্তার্ষ্করিষ্ট নেমি স্বস্তি ন বৃহস্পতি দর্দাতু। জানামি ধর্মং ন চমে প্রবৃত্তি জানামি অধর্মং ন চমে নিবৃত্তি তয়ারিষি কেশরিতি স্থিথেন যথা নিযুক্ত হস্মি তথাই করমি। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।
0: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌজান সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল 5:28 এবং সূর্য অস্ত যাবে 6:42। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়া ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 ও 102 মেগাহার্টজে।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মনসির সকাল 7:45। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান সকাল 8:15। সকাল 8:30 জাতীয় ঐতিহ্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে করি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা ও প্রযোজনে মোহাম্মদ জোবায়দুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45।

0: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গে বেলা তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে, পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে, বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুরতরঙ্গ বিকেল চারটে বেজে পঁচিশ মিনিটে, জলবায়ু পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনতে পাবেন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে, সোনালী ফসল সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে, সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা বেজে তিরিশ মিনিটে, রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলিট প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, সময় পেশু রাত নটা বেজে পাঁচ মিনিটে, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত দশটায়, শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত দশটা বেজে কুড়ি মিনিটে।
1: সবশেষে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান, এফএম নিরানব্বই মেগাহার্জে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট এবং বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে রাত এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কোয়ের অনুষ্ঠান, এফএম নব্বই মেগাহার্জে সকাল ছটা থেকে রাত এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কোয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গানের। আজকের গানটির শিল্পী, সুরকার এবং গীতিকার আপেল মাহমুদ।

0: আপেল মাহমুদের গাওয়া ভোরের গানটি শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌস আরা।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফেরদৌস আরা। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়, বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল বর্ষ চলছে, বিদ্রোহী কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এবারের পরিবেশনায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাইলু হোসেন চৌধুরী।

0: নিয়ে তারে বলা যায়, এবং পরে তুমি কোন ভাঙনের পথে এলে। দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডের শিল্পী ছিলেন ফাহিম হোসেন চৌধুরী।
1: একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন। স্বাস্থ্যকর ও সুস্থ পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে গাছ লাগাই।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, পরিবেশ সচেতনতা বলতে আমরা বুঝি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা, গাছ কাটা বন্ধ, বৃক্ষরোপণ, পানি ও বিদ্যুৎ অপচয় রোধ এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারি। সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে পরিবেশ বান্ধব চিন্তা ও অভ্যাস গড়ে তোলা জরুরি। আমাদের পরিবেশকে আমরা সুন্দর ও দূষণ মুক্ত রাখব, এমনই সুপ্রত্যাশায় শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী ভাই ও বোনেরা, বর্তমান সময়ে বায়ু দূষণ একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বায়ু দূষণ রোধে যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ, কল কারখানার ফিল্টার ব্যবহার, গাছ লাগানো, পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এসব করণীয় বাস্তবায়নের মাধ্যমে আমরা নির্মল বাতাস ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারি। এ পর্যায়ে আমার বাংলা পর্বে বায়ু দূষণ রোধে করণীয় এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাক্ষাৎকারমূলক আয়োজন। আজ আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার শেখ, আমাদের সঙ্গে রয়েছেন জাওয়াতা আফনান, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছে। পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে বায়ু, আর এই বায়ু যত্রতত্র দূষণ হচ্ছে। প্রথমে জানতে চাইব, বায়ু দূষণ আসলে কি?
2: বায়ু দূষণের সেরকম নির্ধারিত কোনো সংজ্ঞা নেই, কিন্তু আমাদের বায়ু পরিমাপের কতগুলো প্যারামিটার রয়েছে, কতগুলো পরিমাপক রয়েছে, সেই পরিমাপকের উপরে যখন বায়ু চলে যায় তখন সেটাকে আমরা বলি বায়ু দূষণ।
1: আপনার কাছে এবারে আমরা জানতে চাইব, বায়ু দূষণের যে ক্ষতিকারক প্রভাব, এই প্রভাব আসলে কি?
2: এর অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে, তবে স্বাস্থ্যগত যে ক্ষতিকর প্রভাবটা সেটার কথাই আমি বলছি। প্রতি বছর বিশ্বে প্রায় 70 লক্ষ মানুষ মারা যাচ্ছে হচ্ছে বায়ু দূষণের কারণে। তার মধ্যে আমাদের এই এশিয়া অঞ্চলে প্রায় 40 লক্ষ মানুষ মারা যাচ্ছে বায়ু দূষণের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা হিসাব রয়েছে, যে হিসাবে বলা হয়েছে যে পৃথিবীতে 91% মানুষ সুস্থ নির্মল বায়ু সেবন থেকে বঞ্চিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা যখন নিঃশ্বাস নেই, আমাদের বায়ুটা যদি মানটা যদি খারাপ হয় তখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বায়ু দূষণের কারণে আমাদের অ্যালার্জি হতে পারে, আমাদের কাশি, এই যে আজকাল ঘরে ঘরে দেখবেন হাঁপানি রোগী, এটার কিন্তু অন্যতম কারণ হচ্ছে বায়ু দূষণ। আমাদের ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপও কিন্তু বায়ু দূষণের কারণে হয়। সারাদিন আমরা যখন ক্লান্ত শরীরে বাসায় ফিরি তখন আমাদের মনে হয় যে আমাদের মাথাটা ব্যথা করছে, এটার কারণও কিন্তু হতে পারে বায়ু দূষণ। ফুসফুসের ক্যান্সার, এটা কিন্তু বায়ু দূষণের অন্যতম একটা প্রভাব।
1: এখন আপনার কাছে আমরা যদি জানতে চাই যে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কি কি করতে পারি?
2: বায়ু দূষণ নিয়ন্ত্রণের এই করণীয়টা কিন্তু দুপক্ষ থেকে হতে হবে, একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে হতে হবে, আর একটা হচ্ছে জনগণের পক্ষ থেকে হতে হবে।
1: আমরা জনগণের পক্ষ থেকে যদি বায়ু দূষণ কমাতে চাই সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি?
2: জনগণের পক্ষ থেকে যদি আমরা কমাতে চাই, যদি আমরা একটা গাছ লাগাই সেটা আমার বায়ু দূষণটা কমাবে। আমরা যে নির্মাণ সামগ্রী ব্যবহার করছি, যেমন আমাদের মাটি, বালু, সিমেন্ট, এই সকল নির্মাণ সামগ্রী যদি আমরা ঢেকে রাখি তাহলে আমাদের বায়ু দূষণ রোধ হবে। তারপরে আমরা হচ্ছে যত্রতত্র হচ্ছে ময়লা পোড়াচ্ছি, আগুন দিচ্ছি, আমরা এটা স্বাভাবিকভাবে সরল বিশ্বাসে এর কোনো ক্ষতিকারক দিক খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা আমাদের বায়ু দূষণে মারাত্মক ক্ষতি করছে।
1: এবার আপনার কাছে জানতে চাইবো যে সরকার এই বায়ু দূষণ রোধে কি কি পদক্ষেপ নিয়েছে?
2: সরকার এই বায়ু দূষণ রোধের জন্য যথেষ্ট আন্তরিক। আমাদের বায়ু দূষণ, শুধুমাত্র বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকার আলাদা একটি বিধিমালা করেছে। সরকার বায়ু দূষণ প্রতিরোধের জন্য আমাদের সার্বক্ষণিক ভাবে 16টি মনিটরিং স্টেশন রয়েছে, যে এই বায়ু দূষণের মাত্রাটাকে আমাদের বেশি ছাড়িয়ে যাচ্ছে, আমাদের জনগণের জন্য বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে, নাকি ঠিক আছে এটা আমাদের জনগণ নিতে পারবে, সেটার জন্য সার্বক্ষণিক ভাবে আমাদের 16টি মনিটরিং স্টেশন রয়েছে। এছাড়াও আমাদের আরো 15টি মনিটরিং স্টেশন রয়েছে, যেটা বিভিন্ন স্থানে কোথাও যদি হঠাৎ করে বায়ুর মান খারাপ হয়ে যায় সেগুলো ভ্রাম্যমান মনিটরিং স্টেশন আমরা পরীক্ষা করতে পারি। শুধু পরীক্ষা করেই যে সরকার ক্ষান্ত রয়েছে তা না, এই যে সরকার জনসচেতনতা সৃষ্টি করার জন্য এগিয়ে আসছে, সরকার ইট ভাটা বন্ধে যথেষ্ট আন্তরিক। এই ইট ভাটা বন্ধ করার জন্য সরকার তার নীতিমালা ঘোষণা করেছে।
1: ধন্যবাদ আপনাকে। আমরা আজ জানলাম যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ু দূষণ রোধে আমরা কি কি করতে পারি।
0: জলবায়ু ও পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পরিবেশের উপর পড়ে, যেমন তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টি অনিয়মিত হওয়া, খরা ও বন্যা। পরিবেশ রক্ষায় গাছ লাগানো, বায়ু ও পানি দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার জরুরি। সুস্থ পরিবেশ ও স্থিতিশীল জলবায়ু আমাদের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে শুনবেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক গান।

0: কৃষিজীবী ভাই ও বোনেরা, বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা, বায়ু বিশুদ্ধ করা, মাটির ক্ষয়রোধ, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও গাছ ফল, ছায়া ও কাঠ দেয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক হয়। তাই টেকসই জীবনের জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন। আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘেরা এই দেশটিকে আরো সবুজময় করে তুলি। এমনই শুভ আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা তানিয়া সুলতানা, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিন্ত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া, বলেছেন কাজী নজরুল ইসলাম। প্রতিটি সূর্যাস্ত আশা এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে, বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন সকাল ৭টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, 17ই শ্রাবণ, 17ই সফর, 1লা আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গৌর। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গৌর। রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে বিশ্ব নেতৃবৃন্দের সমর্থন জোরদারির আহ্বান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। দেশে মানুষের মধ্যে বিভেদ বিভাজনের কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বললেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির তাগিদ দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দুর রহমান। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানাল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। এবং 23 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। শুনলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবারে বিস্তারিত। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গৌর। তিন দিনের সরকারি সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গৌর বৃহস্পতিবার ঢাকায় আসেন। ওই দিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় সার্জিও গৌর বাংলাদেশ সম্পর্কে তাঁর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই বিশেষ দূত গতকাল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন জোরদার করার আহ্বান জানিয়েছেন। সার্জিও গৌর 14 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। সার্জিও গৌর বলেন, তার দেশ এই শিবিরকে সমর্থন করেছে এবং বিশ্বজুড়ে মার্কিন অংশীদারদেরকে তাদের অবদান বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছে। তিনি উল্লেখ করেন, 10 লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়া উখিয়া রোহিঙ্গা শিবিরটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, প্রতিনিধি দলটি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির WFP মানবিক সহায়তা কার্যক্রম সহ বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। এদিকে কক্সবাজারের জেলা প্রশাসন সূত্র জানায়, সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরে তারা কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং ঢাকাকে পরিচ্ছন্ন রাজধানীতে রূপান্তরের সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে শহরের পরিচ্ছন্নতা পরিস্থিতি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল 4টার দিকে প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসভবন থেকে বেরিয়ে নিজেই গাড়ি চালিয়ে পরিদর্শনে বের হন। পরিদর্শনকালে তিনি শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর 10, কচুক্ষেত ও শ্যাওড়াপাড়া সহ বিভিন্ন সড়কে যান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক এক আলোচনা সভায় এই আহ্বান জানান।
2: আমরা একই মায়ের সন্তান, বাংলাদেশের সন্তান, আমরা তো একই বৃন্তের ফুল। আমরা অবশ্যই আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের 1971 সালের যুদ্ধকে সঙ্গে রেখে, আমরা 24কে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই।
0: ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গণতান্ত্রিক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল নাগরিকের সমান অধিকার, উপাসনার স্বাধীনতা এবং জীবন ও সম্পত্তি সুরক্ষার একমাত্র নিশ্চয়তা একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা। একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান প্রশাসন 31 দফা রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচিতে সনাতন সম্প্রদায়, নৃতাত্ত্বিক সংখ্যালঘু, সমতল ভূমির জনগোষ্ঠী এবং পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেছে। অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোন ধরনের বিভেদ বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি গতকাল বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, ধর্মচর্চাকারীরা যখন ধর্ম ব্যবসায়ীদের চিনতে পারবেন তখনই প্রকৃত ধর্মচর্চা সার্থক হবে।
3: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোন ধর্ম অবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোন রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে।
0: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের সুপারিশগুলো জুলাই সনদের সঙ্গে সঙ্গতি রেখে বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল ঝিনাইদহ পুরানো ডিসি আদালত চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন।
4: আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিনেন্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিনেন্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব।
0: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তিনি ফিরলে সরকার সব প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। তিনি বলেন, শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং সরকার আইনের আওতায় কাজ করবে। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা মামলা প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য সমন্বিত ডেটা বেস তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদাতা সম্মাননা 2026 অনুষ্ঠানে এ কথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান থ্যালাসেমিয়া প্রতিরোধে অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েদের স্ক্রিনিং এর ব্যবস্থা করার উপরও গুরুত্ব আরোপ করেন।
5: থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারে সহযোগিতা ও আশ্বাস দেওয়া জরুরি। তারা অবহিত নন যে থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। তারা অবহিত নন থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে। সঠিক চিকিৎসা মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারেন।
0: বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির আয়োজনে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন বলেন, থ্যালাসেমিয়া রোগীরা আর্থিক সহযোগিতা চাইলে যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের জুলাই বিপ্লবকালীন পয়লা আগস্ট ছিল ঘটনাবহুল। এদিন শিক্ষার্থী সহ আপামর জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করলে সরকার বৈষম্য বিরোধী ছয়জন ছাত্র সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের পহেলা আগস্ট কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও জুলাই চলমান, তাই দিনটি তাদের কাছে 32শে জুলাই। এদিন শিক্ষার্থী, শিল্পী সমাজ, জনতা ও শিক্ষক সবাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসেন। এতে সরকার ভীত হয় এবং কিছুটা নমনীয় হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় ছাত্র সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয়। তবে দেশজুড়ে চলতেই থাকে ছাত্র জনতার তীব্র আন্দোলন। এদিন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরির পাশাপাশি ছিল প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন। চলমান থাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিও। অন্যদিকে এদিন সন্ত্রাস বিরোধী আইনে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রসঙ্গে বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,
2: এই জন্য তাদের টার্গেট ছিল যে এটাকে ভিন্ন দিকে মোড় নেওয়া, যাতে জামাত একটা বড় আকারে বা শিবির বড় আকারের কোন কিছু করবে। কারণ বলবে যে দেখছো দেখা যাচ্ছে এই আন্দোলনের সেটা কোনো সর্বদলীয় বা সাধারণ মানুষের আন্দোলন নয়। আর একই সাথে সেই আন্দোলনকে দুর্বল করে দেওয়া হয়, যে আন্দোলনের সাথে আমরা প্রথম থেকে ছিলাম, আমাদের ভূমিকা ছিল। তো আমাদেরকে যদি রাজনীতি থেকে সরে দিতে পারে, এর আগে তো 13 সালে আমাদের নির্বাচনের নিবন্ধনটা তারা বাতিল করেছে এবং সরাসরি এই দলকে নিষিদ্ধ করে দিল। তিনি এই দুটো টার্গেট করে চাচ্ছিলেন যে টোটাল আন্দোলনটাকেই যাতে গজিয়ে ওঠা আন্দোলন, যেটা সফলতার দ্বারপ্রান্তে প্রায় পৌঁছে যান, এই অবস্থায় যাতে এই আন্দোলনটাকে তিনি দমিয়ে দিতে পারেন, নস্যাৎ করে দিতে পারেন।
1: এদিকে পয়লা আগস্ট জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অন্যদিকে এদিন 10ই আগস্ট পর্যন্ত HSC পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। দালাল ও মধ্যস্বত্ব ভোগীদের এড়িয়ে পবিত্র হজ ও ওমরা সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য ও সেবা এখন মিলছে এক ছাদের নিচেই। রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে 3 দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা। বিভিন্ন এজেন্সি মেলায় নিয়ে এসেছে আকর্ষণীয় প্যাকেজ, বিশেষ নগদ মূল্যছাড় সহ নানা অফার, আর এক জায়গায় সব সুবিধা পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরাও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্র হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ ইবাদত, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পাপমুক্ত জীবনের আশায় প্রতিবছর লাখো ধর্মপ্রাণ মুসলমান পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। আল্লাহ তাআলার এই মেহমানদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার পথ সহজ করতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে 3 দিনব্যাপী জাতীয় হজ ও ওমরা মেলা 2026। মধ্যস্বত্ব ভোগী বা দালালের ঝামেলা ছাড়াই সরাসরি এজেন্সির সাথে যোগাযোগের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে এই আয়োজন। সাধারণত হজের খোঁজ খবর নিতে এক এক দিন এক এক এজেন্সির অফিসে ঘুরে হন্যে হতে হতো ধর্মপ্রাণ মুসল্লিদের। তবে এই মেলায় এক ছাদের নিচে দেশের শত শত বৈধ এজেন্সি চলে আসায় দর্শনার্থীদের শারীরিক শ্রম যেমন কমেছে, তেমনি এক স্টলের সাথে অন্য স্টলের প্যাকেজ তুলনা করার সুযোগ তৈরি হয়েছে বেশ সহজেই।
6: যারা উমরা বা হজ করতে যায় এখানে আসতে প্যাকেজ সম্পর্কে জানা যায়, বিশেষ করে কম বেশি কোন সময় যেতে পারি না যেতে পারি। বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তারা ধরেন অনেক কিছু জানি না, এখানে আসলে একজন সঙ্গে জানাও যায়, ধরেন আপনার কাছে প্রতারণাও করতে পারে না, এটাই মনে করি আর কি।
7: আমি যখন জানতাম যে হচ্ছে একটা মেলা আয়োজন করছে, তো আমি বড় বছরই আবার উমরা করার ইচ্ছা, এই জন্যই আসছি যে হচ্ছে এখানে কি কি অফার দিচ্ছে অফারগুলো জানার জন্য।
5: মেলা উপলক্ষে স্টল মালিকরাও দর্শনার্থীদের টানতে মেলা প্রাঙ্গণ জুড়ে সাজিয়েছেন নগদ মূল্য ছাড় ও প্রাক নিবন্ধনের নানা আকর্ষণীয় অফারের পসরা। এজেন্সির প্রতিনিধিরা বলছেন, কেবল মেলা উপলক্ষেই মিলছে এই বিশেষ আর্থিক সুবিধা।
8: অনেকে লং টাইমের জন্য সময় দিয়ে হজটা করতে পারে না, ওনাদের জন্য আমাদের এখানে বিশেষ ব্যবস্থা আছে, 13-15 দিনের মধ্যেই ওনারা হজ সম্পূর্ণ করে চলে আসতে পারবে।
9: হাজি সাহেবের সাথে যখন কথা বলি, আমরা ওনার অবস্থা বোঝার চেষ্টা করি যে আসলে উনি কোন ক্যাটাগরির বা কি পছন্দ করছেন। একজন হাজি যদি সে যেতে চায়, একদম লো থেকে নিয়ে হাই পর্যন্ত আমাদের প্যাকেজ আছে, প্রায় 6টার মতো প্যাকেজ আছে।
5: শনিবার শেষ দিনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়গুলোতে কারাতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে, জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান। শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আজ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে। সৌদি আরব এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সামরিক বাহিনী প্রত্যাহারের উপর জোর দিয়েছে। গাজার শান্তি পরিকল্পনার অংশ হিসেবে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে পাকিস্তান। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেন, এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে ওই অঞ্চলের শান্তি টেকসই হবে। পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত এই চুক্তি নিয়ে ইসরায়েল আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত ও 44 জন আহত হয়েছেন। রাজধানী আলজিয়ার্সের পূর্ব দিকের উপকূলীয় শহর বেমারতোসের কাছে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে। খেলা খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল গতরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 28 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 42 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে বিশ্ব নেতৃবৃন্দের সমর্থন জোরদারের আহ্বান। দেশে মানুষের মধ্যে বিভেদ বিভাজনের কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেস তৈরির তাগিদ দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এবং যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানালো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। আমাদের আজকের প্রসঙ্গ শিশুর ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং প্রতিকার। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আল্লামিন মিথাকে। সাথে রয়েছে আমি ডাক্তার রেজাউল আলম খান। প্রফেসর আল্লামিন মিধা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। শিশুদের জ্বর, সর্দি, কাশি প্রায় লেগে থাকে, কিন্তু ডেঙ্গুর কথা যখন আসে, কি লক্ষণ প্রকাশ পেলে আমরা একটু চিন্তা করব, ভাবনায় থাকবো এবং ব্যবস্থা নিব? কি লক্ষণ প্রকাশ পায় শিশুদের ক্ষেত্রে?
2: আপনাকে ধন্যবাদ। শিশুদের ব্যাপার এবং হচ্ছে বড়দের ব্যাপার কিছুটা কাছাকাছি, তবে শিশুর কিছু কিছু লক্ষণগুলো একটু ভিন্ন হয়। তো দুই উভয়েরই লক্ষণ হচ্ছে জ্বর। জ্বর সাধারণত দেখা যায় যে প্রথম দিন থেকেই এটা অনেক বেশি জ্বর হয় এবং বাচ্চারা বলে যে তার মাথা ধরেছে, চোখের পিছন দিকে ব্যথা করতেছে, মাজার দিকে ব্যথা করতেছে, সম্পূর্ণ গায়ে ব্যথা। এই কয়েকটা হচ্ছে কথা সবচেয়ে কমন। এরপরে বলে যে তার হচ্ছে বমি বমি ভাব হয় এবং হচ্ছে কোনো কোনো সময় বমি হয়ে যায়। এরকম সাধারণত তিন থেকে চার দিন পর্যন্ত চলে, কোনো কোনো সময় পাঁচ দিনও হতে পারে। এরপরে দেখা যায় যে বাচ্চা প্রথম দিকে যেমন ছিল জ্বরের একটা হচ্ছে ধকল, তারপরে জ্বর যখন কমে যাচ্ছে সেই সময় সে হঠাৎ করে অস্বস্তি ফিল করে এবং এই সময়ে আসলে হচ্ছে বিপদটা হয় বাচ্চার অস্বস্তি বা এরকম।
1: ধন্যবাদ। মা বাবারা সবসময় চেষ্টা করেন সন্তানের সুস্থতা প্রসঙ্গে, তারা আগবাড়িয়ে সবসময় রক্ত পরীক্ষার কথা বলেন চিকিৎসককে, এবং এটা কোন পর্যায়ে করা উচিত?
2: এখন এমন অবস্থা হয়েছে যে বাংলাদেশে যে কোনো জ্বর হলে সঙ্গে সঙ্গে মা বাবা যে নিজে নিজেই রক্ত পরীক্ষা করতেছে, ইভেন এমনও হচ্ছে যে হয়তো দুই তিনটা রিপোর্ট নিয়ে তারপরে চেম্বারে চলে আসতেছে। আমরা বলবো যে এটা হচ্ছে মানে একেবারে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, যে এখনই করতে হবে। আপনারা হচ্ছে জ্বর প্রথম দিকে আসলে সাধারণত যদি বেশি জ্বর আসে তাহলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ান, খাওয়ায় 24 ঘন্টা দেখা যেতে পারে। তার পরবর্তী সময় আপনি একজন ফিজিশিয়ানের কাছে যে এই ব্যাপারে সবাই ওয়াকিবহাল আছে। সাধারণত প্রথম চার দিন যদি হয় তাহলে এক ধরনের পরীক্ষা করতে হয় যে অ্যান্টিজেন, এবং চার দিনের পরে দেখা যায় যে পঞ্চম ষষ্ঠ দিন পর্যন্ত কোনো টেস্টই পজিটিভ হয় না, তার না অ্যান্টিজেন না অ্যান্টিবডি কোনোটা টেস্টই পজিটিভ হয় না। সেই সময় যদি হচ্ছে কেউ টেস্ট করে তাহলে কিন্তু টোটালটাই পয়সা নষ্ট হয়ে যায় এবং হচ্ছে রোগীর কোনো বেনিফিট হয় না, যার জন্য ফিজিশিয়ানরা বলে যে প্রথম চার দিনে কিছু পরীক্ষা করা প্রয়োজন হতে পারে, যেগুলো ফিজিশিয়ান পরামর্শ দিবে, এবং এর পরবর্তী সময় যদি জ্বর কমে যায় তাহলে কিন্তু টেস্ট করেন বা না করেন, এবং সেটা যদি প্রথম দিন থেকে যদি লক্ষণ যদি ইয়ে মনে হয়, ফিজিশিয়ান যদি মনে করেন, তাহলে এইসব বাচ্চা ভর্তি করে রেখে দেখা উচিত, এবং যদি না ভর্তি করতে পারলে তাকে ক্লোজ ফলো আপ যেটা বলে বারবার দেখা করা, এবং কি কি লক্ষণ হলে বাচ্চা যদি অস্বস্তি ফিল করে, বমি করে, পেটে ব্যথা যদি হয় এবং হঠাৎ করে যদি নিতে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নেওয়া লাগবে বা চিকিৎসকের পরামর্শ নেওয়া লাগবে।
1: একটি প্রসঙ্গ জানা প্রয়োজন, ডেঙ্গু জ্বর প্রথম কয়েকদিন যখন থাকে সেই সময় আমরা প্রচন্ড আতঙ্কে থাকি, কিন্তু জ্বরটি চলে গেলে আমরা মনে করি যে আমরা মুক্তি পেয়ে গেছি, ডেঙ্গু থেকে মুক্তি পেয়েছি, এই তথ্যটার ব্যাপারে আপনার মন্তব্য কি?
2: আপনি খুবই প্রাসঙ্গিক কথা বলছেন যে আমরা এই জন্যই কিন্তু দেখেন আমাদের এখন যে মৃত্যুর হার সেটাকে মনে করা হচ্ছে যে ওই আমরা যারা প্যারেন্টস যারা অথবা হচ্ছে অভিভাবক যারা অথবা হচ্ছে যার জ্বর হচ্ছে তাকে যারা আমরা সেবা দিচ্ছি তারা মনে করতেছি কোনোভাবে জ্বর কমুক। জ্বর কমে গেলে হচ্ছে ডেঙ্গি জ্বরের সবচেয়ে ভয়াবহ অবস্থাটা হয় যখন জ্বর সেরে যেয়ে তারপরে 72 ঘন্টা, এই সময়ের মধ্যে জ্বরের যেগুলো ডেঙ্গির যা কিছু ক্ষতি সব কিছু ওই জ্বর সেরে যাওয়ার ওই 72 ঘন্টার মধ্যে হয়ে যায়। তার মধ্যে দেখা যায় যে প্রথম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এটা খুবই মানে একটা ক্রুশিয়াল টাইম বলে, এই সময় দেখা যায় যে হঠাৎ করে প্রেশার কমে যায় এবং প্রেশার কমে গেলেই আমাদের হচ্ছে যে দেহ চলার যে ইয়াটা মূল হাতিয়ার যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেল, এবং দেখা যায় যে একেবারে নিতে পরে কোনো কোনো লোক জ্ঞান হারায় ফেলে। শেষ পর্যন্ত যদি দ্রুত চিকিৎসা না করা যায় এবং এই প্রেশার বাড়ানোর জন্য যদি ফ্লুইড দেহের মধ্যে না দেওয়া যায় তাহলেই কিন্তু ক্ষতিটা হয়ে যায়। যার জন্য আমি বলবো যে জ্বর নিয়ে আপনি চিন্তা করবেন না, জ্বরের পরে যে অংশটা এই সময়টা আমাদেরকে হচ্ছে সতর্ক থাকা এবং এই সময় যাতে আমরা রোগীর সেবা দিতে পারি সেই জন্য সতর্ক থাকতে হবে।
1: প্রফেসর আলমিন মিধা, আপনি তো শিশু রোগ বিশেষজ্ঞ, এক ফাঁকে বলেছেন ফ্লুইড ব্যালেন্সের কথা, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে বাচ্চারা খেতেই চায় না, জ্বর থাকলে অরুচি থাকে, খাওয়ার ইচ্ছে থাকে না, পাশাপাশি খেতে পায় না বলে খেতে দেওয়ার ব্যাপারটা একটা বাধা হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে ফ্লুইড বা তরল ব্যালেন্স করার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই ব্যাপারে মন্তব্য জানতে চাই।
2: এটা হচ্ছে যে আমাদের শিশুদের ব্যাপারে সবচেয়ে বেশি যে জ্বরের সময় হয় কি, যে কোনো জ্বরে বাচ্চারা প্রথমেই যে জিনিসটা হয় খাওয়া ছেড়ে দেয়, এবং ডেঙ্গি জ্বরে যদি আমরা প্রথম থেকেই ফ্লুইড যদি কমতে থাকে, কম খাই, তাহলে দেখা যায় প্রস্রাব কমে যায়, তাহলে হয় কি যে ওই ডেঙ্গি জ্বরের মূল সমস্যাটা হচ্ছে ফ্লুইডের ইয়াটা বেড়ে চলে আসা, মূল যে দেহের ভিতরে যেখানে ফ্লুইড থাকে ইন্টারভাসকুলার স্পেসে, সেখান থেকে কিন্তু ফ্লুইডটা
1: লিকেজ হয়ে যায়।
2: হ্যাঁ, লিকেজ হয়ে অন্য দেহের মধ্যে থাকে কিন্তু অন্য কম্পার্টমেন্টে যায়, তাহলে দেখা যাচ্ছে যে ফ্লুইডটা কমে যাচ্ছে। এদিকে একদিকে ফ্লুইডটা দেহের মধ্যে যেটা আছে সেটা বাইরের দিকে চলে যাচ্ছে, আর একদিকে ফ্লুইড খাচ্ছে না, তাহলে দুটো হয়ে কিন্তু এটা একটা বিপদের কারণ হতে পারে। ওই জন্য বলা হয় যে শিশুদের জন্য যদি এরকম সন্দেহ করা হয় যে বাচ্চা একেবারে ফ্লুইড নিচ্ছে না বা খাচ্ছে না, তাহলে সেটাও একটা হচ্ছে ক্লোজ অবজারভেশনে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে হসপিটাল

0: সে যেমন লেবুর শরবত একটু হচ্ছে লবণ দিয়ে যদি আমরা খেতে পারি, অথবা কোনো কোনো ক্ষেত্রে স্যালাইন সাধারণত খাওয়ার স্যালাইনটা সাধারণত আমরা ডায়রিয়াতে দিই, কিন্তু এরকম ক্ষেত্রে বলা হয় যে অনেক ক্ষেত্রে যে লবণের ঘাটতি পড়ে এবং পানিরও ঘাটতি পড়ে, সেই ক্ষেত্রে স্যালাইনের খাওয়ারও পরামর্শ দেওয়া হবে।
1: পরামর্শ নিয়ে করা উচিত।
0: হ্যাঁ, বুকের দুধ খায় এই বাচ্চাগুলোকে মাকে বলা উচিত যে মা বেশি করে খাবে যাতে বুকের দুধ এই সময় বেশি পায় এবং বুকের দুধ যাতে সঠিকভাবে হচ্ছে বারবার দিতে পারে, তাহলে দেখা যায় যে পানির ঘাটতিটা কমে যায়। আর হসপিটালে ভর্তি হলে এগুলো হচ্ছে নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে সাধারণত ফ্লুইডটা রিপ্লেসমেন্ট করা হয়।
1: সুতরাং সবকিছু নিয়মের মধ্যে রাখতে পারলে এই জটিলতা হওয়ার কথা নয়।
0: জি,
1: ডেঙ্গু জ্বরের কারণ লক্ষণ এবং প্রতিকার নিয়ে অনেক তথ্য জানার সুযোগ হলো আজকে। অধ্যাপক ডাক্তার আলমিন বিধা সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা, এবং আমি ডাক্তার রেজাউল আলম খান সবাইকে জানাই ধন্যবাদ অনুষ্ঠান শোনার জন্য।
0: ধন্যবাদ।
2: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: আজ এই অনুষ্ঠানটি শব্দগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
3: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

বিশেষ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া, উপস্থাপনায় মাসুদ করিম।

0: শ্রোতা বন্ধুরা, আজকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। জনতার জিয়া এই অনুষ্ঠানে আজকে আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনালস, বিইউপি। আমাদের মধ্যে আরো রয়েছেন জনাব কালাম ফয়েজি, লেখক, গবেষক, বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বিষয়ক গ্রন্থের প্রণেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আসছি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদম জনগণের কাছে চলে গিয়েছিলেন, তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার প্রচেষ্টা, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং গ্রামীণ উন্নয়ন, এই সমস্ত বিষয়ে তিনি খুব গুরুত্ব দিয়েছিলেন। একই সঙ্গে শিল্পায়ন, বেসরকারি খাতে অংশগ্রহণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে উদ্যোগ তিনি নিয়েছিলেন। এইসব বিষয়গুলির উপর যদি আপনি একটু আলোকপাত করেন।
1: জিয়াউর রহমান একেবারে শুরু থেকেই, উনি যে একজন সফল রাষ্ট্রনায়ক হবেন এটা তার শৈশবকাল থেকে পরবর্তীতে সেনা জীবন এগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছিল। উনি কিন্তু কোনোদিন

0: কারো কান কথা শুনে কাজ করতেন না, এবং উনি যেটাকে রাইট মনে করতেন এটা কারোর দিকে কে খুশি হবে কে রাগ করবে এগুলো উনি বিবেচনায় নিতেন না। ওনার কাছে ছিল সবার উপরে দেশ, যেটা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াও তার বাবার মতো সুযোগ্য সন্তান হিসাবে সবার আগে দেশ এই স্লোগানে এগিয়ে যাচ্ছেন। তো জিয়াউর রহমানের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, উনি প্রত্যেকটা জিনিসের অত্যন্ত গভীরে ঢুকতেন। এবং আপনারা জানেন যে ইস্ট পাকিস্তান যখন ছিল তখন 54-55 একটা বড় আকারের বন্যা হয়। ওই বন্যার পরে জাতিসংঘ থেকে আলবার্ট ক্রুগ নামে ক্রুগ মিশন এদেশে আসে, এবং ক্রুগ মিশনেরই একটা রিকমেন্ডেশন ছিল যে আমরা যদি বেশি করে খাল খনন করি তাহলে পানি যেরকম আপনার অসময়ে রিজার্ভ থাকবে, আবার একইভাবে বন্যা যখন হবে তখন পানির প্যাসেজটা দ্রুত হলে বন্যাটা তাড়াতাড়ি চলে যাবে। তো সেই ক্রুগ মিশনের রিকমেন্ডেশনের উপরে জিয়ার যুগান্তকারী সেই খাল খনন প্রকল্প। এবং আপনি জানেন যে এই পানির সাথে আমাদের কৃষি একেবারে ওতপ্রোতভাবে নির্ভরশীল, সো সেই কৃষিকাজেও কিন্তু উন্নয়ন সেই একই প্রজেক্টের মাধ্যমে খাল খনন কর্মসূচি, যেটা বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছেন।
1: ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। আমি এখন জনাব কালাম ফয়েজের কাছে জানতে চাচ্ছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে পররাষ্ট্রনীতিতে তিনি বহুমুখীকরণ করেন, তার মধ্যে আঞ্চলিক ক্ষেত্রে তিনি যেটা করেছেন যে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনে উদ্যোগ গ্রহণ করেন, যেটা ছিল বাংলাদেশের স্বাধীনতা উত্তর পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় উদ্ভাবনী বিষয়। এছাড়াও তিনি OIC-ভুক্ত বিভিন্ন দেশগুলি মুসলিম রাষ্ট্রগুলির সঙ্গেও সহযোগিতা বৃদ্ধি করেন, এবং এইভাবে তিনি আমাদের দেশটাকে সকল দেশের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে একটা প্রযুক্তিগত উন্নয়নের দিকে নিয়ে গেছেন, সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন।
2: ধন্যবাদ আপনাকে। জিয়াউর রহমান আসলে যেখানে হাত দিয়েছেন সেটাই শোনা হয়ে গেছে। তিনি দেশের অভ্যন্তরের উন্নতির কথা ভেবেছেন, দেশের মানুষ তার বক্তব্যে আলোড়িত হয়েছে, তার কথা শুনেছে, দলমত নির্বিশেষে এই যে খাল কাটা কর্মসূচি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করলেন তার বাবার পদাঙ্ক অনুসরণ করে 37 বছর পরে। মজার ব্যাপার হলো জিয়াউর রহমান তো কারো পদাঙ্ক অনুসরণ করেন নাই, তিনি যখন নেমে পড়লেন তখন কেউ তার বিরুদ্ধ আচরণকারীরাও তার বিরোধিতা করল না, বরং বলল যে এই কাজটা আমাদের সকলের প্রয়োজন। এবং দলমত নয় শুধু শিক্ষক ছাত্র নারী পুরুষ এবং দোকানদার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা বেসরকারি সকল লোকজন তার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, এবং তার মিটিং হলে সেই মিটিং এ তারা অংশগ্রহণ করতেন। আপনি যেটা জানতে চেয়েছেন পররাষ্ট্র বিষয়ক তার কার্যক্রম, তিনি দেশের মানুষকে প্রথমে একটা আইডেন্টিটি দেন, সেটা হলো জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। তোমার পরিচিতি থাকতে হবে যে তুমি একটা দেশের নাগরিক, সেটা দেশ আগে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি দেশটাকে গুরুত্ব দিয়েছেন। দেশটা যখন একটা ফরম্যাটে দাঁড়িয়ে গেল, দেশের মানুষ যখন তার প্রতি সমর্থন জানালো, তিনি বহির্বিশ্বের সাথে একটা সম্পর্ক উন্নয়নের দিকে নজর দিলেন, এবং জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত যতগুলো দেশে পক্ষ থেকে দাওয়াত এসেছে তিনি সেসব দেশে গেছেন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। একটা দরিদ্র দেশের রাষ্ট্রপ্রধান হয়ে তিনি যে মর্যাদা পেয়েছেন আপনি শুনলে অবাক হবেন। তিনি যখন আমেরিকায় গেলেন তখন তিনি যে হোটেলে উঠলেন সেই হোটেল থেকে সামরিক হেলিকপ্টারে তাকে নিয়ে যাওয়া হলো রোজ গার্ডেনে, এবং সেখানে প্রেসিডেন্ট তার হোয়াইট হাউসের কর্মকর্তাদের নিয়ে তাকে রিসিভ করলেন। এটা খুব বিরল ঘটনা। আর সার্ক গঠনের কথা বলছেন, সেটা হচ্ছে ভারত এই অঞ্চলে একটা শক্তিশালী দেশ এবং তার পরিধি অনেক বড়, তার জনগণ অনেক বেশি, সবসময় আশপাশের দেশগুলোর উপর তারা সাপ্রেস করে। তিনি মনে করলেন যে এই সাপ্রেসিং থেকে বের হয়ে আসতে হলে আমাদের নিজস্ব একটা মর্যাদা দাঁড়াতে হবে, সেটা হলো একটা সমতা আসতে হবে। সেই সমতাটা কি, সেটা হচ্ছে একটা সংগঠন যদি গঠিত হয়, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আঞ্চলিক সংগঠন গঠিত হয়েছে বিভিন্ন দেশে, OIC যেমন গঠিত হয়েছে তেমনি আসিয়ান গঠিত হয়েছে, ন্যাটো গঠিত হয়েছে, নানান সামরিক বেসামরিক অনেক সংগঠন বা সংস্থা গঠিত হয়েছে বিভিন্ন দেশকে নিয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, অ্যাপেক ওপেক নানান কিছু। তিনি চাইলেন যে এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে, তারা দরিদ্র হোক আর ধনী হোক, তাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের নিজস্ব মতামত প্রকাশের একটা সংগঠন থাকতে হবে। তিনি তখন বিভিন্ন দেশে চিঠি লেখা শুরু করলেন। আপনি জানেন যে আমাদের নবী হযরত ইসলাম যখন বোধহয় রাষ্ট্র গঠন করলেন তখন রোম পারস্য থেকে শুরু করে অনেক রাষ্ট্রে চিঠি পাঠাইছেন। জিয়াউর রহমান এভাবে এই সার্ক গঠনের জন্য যে 7টি দেশ এটা সকল দেশে চিঠি পাঠাতে থাকেন এবং অনেকে তার দাওয়াত গ্রহণ করেছেন, অনেক দেশে তিনি গেছেন, কিন্তু ইন্ডিয়াকে কিছুতেই বাগে আনা যাচ্ছিল না। কিন্তু পরবর্তীকালে সেটা মার্শাল টিটোর মাধ্যমে তিনি সেটাকে বাগে আনতে সক্ষম হন এবং সার্ক গঠনের একটা বিষয় একটা পর্যায়ে গিয়ে সকলে সম্মতি জ্ঞাপন করেন। যুদ্ধ করে দেশ স্বাধীন করা এটা তো একটা অসাধারণ কাজ, এটা একজন বীরের জন্য শ্রেষ্ঠ কর্ম। তারপরও তিনি এই অঞ্চলের মানুষের জন্য যে কাজটা করে গেছেন সেটা একটা অসাধারণ কাজ, যেটা আর কেউ করতে পারে না। সৌভাগ্য হচ্ছে আমরা সেই দেশের মানুষ, সে দেশের নাগরিক এবং আমাদের নেতা জিয়াউর রহমান একজন এই দেশের মানুষ হয়ে তিনি এই দেশের জন্য এবং এই সার্কভুক্ত দেশগুলোর জন্য একটা শ্রেষ্ঠ আইকন তিনি হয়ে আছেন এবং হয়ে থাকবেন অনাগত দিনে।
1: জনাব কালাম ফয়জি ঠিকই বলেছেন যে দক্ষিণ এশিয়ার 150 কোটি মানুষ আছে, আজকে তাদের যে অর্থনৈতিক উন্নয়নের যে ভবিষ্যৎ সেটা কিন্তু এক সূত্রে গাঁথা। সে অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার সকল মানুষকে যাতে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে অগ্রগতি অর্জন করা যায় সেই জন্যই এই সার্ক সহযোগিতা সংস্থা উনি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই জন্য তার নাম বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। জনাব কামরুজ্জামান, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রাজনৈতিক দর্শন সেটার উপরে, বিশেষ করে উনি জাতীয়তাবাদ, আত্মনির্ভরশীলতা, উৎপাদনমুখী অর্থনীতি এবং শৃঙ্খলাবোধের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, তো ওনার এই যে দর্শন সেটা কিন্তু তার উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে আমরা তার প্রতিফলনও দেখি, যেমন কর্মসংস্থান, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নানা রকম পদক্ষেপ উনি নিয়েছেন, এই সমস্ত কারণে কিন্তু তার নাম ইতিহাসের সঙ্গে জড়িত হয়ে গেছে, এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন।
0: আমি একটু আগেও বলেছি যে সবার আগে দেশ, এটা জিয়াউর রহমানের রক্তে যেমন ছিল তার সুযোগ্য পুত্র একই স্লোগান নিয়ে এগুচ্ছে। তো আমাদের বাঙালি বনাম বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা কিন্তু আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সবাইকে বাংলাদেশি না করতেন জাতীয়তা, তাইলে কিন্তু একটা সমস্যা যেটা আমরা পার্বত্য চট্টগ্রামে দেখেছি স্বাধীনতা যুদ্ধের পর, মানবেন্দ্র নারায়ণ লারমা বলল যে তাদের জন্য আলাদাভাবে স্বায়ত্তশাসন বা ইয়ে দিতে হবে, এই নিয়ে কিন্তু শান্তি বাহিনীর সৃষ্টি হলো, ইনসার্জেন্সির সৃষ্টি হলো। তো রাষ্ট্রপতি শহীদ জিয়া কিন্তু সর্বপ্রথম তাদেরকে একসাথে নিয়ে আসার জন্য, ইনক্লুসিভনেসের জন্য তিনি বাঙালি জাতীয়তা থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করলেন এবং আমরা কিন্তু একটা বড় সমস্যাও সমাধান করে ফেললাম সেই সময়ে। তো পরবর্তীতে তিনি শুধু সার্ক, যেটা আমরা বললাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর বাইরে গিয়েও কিন্তু চায়নার সাথে একটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে আসলে দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি অর পার্মানেন্ট ফ্রেন্ড, অনলি পার্মানেন্ট ইজ ইয়োর ন্যাশনাল ইন্টারেস্ট। আমরা দেখেছি যে ইদানিংকালে আমাদের বাংলাদেশ যখন সাধারণ পরিষদে প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করছে, যাদেরকে আমরা বন্ধু ভেবেছি তারা আমাদের ভোট দেয় নাই, আবার যাদের সাথে আমরা যুদ্ধ করেছি তারা আমাদের ভোট দিয়েছে। সুতরাং পার্মানেন্ট বন্ধু পার্মানেন্ট শত্রু বলতে কিছু নাই, এটা জিয়ার রাজনীতির দর্শন ছিল। এবং তিনি যখন চায়নাতে যান, আপনি জানেন চায়না বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ নামে চিনে না, ওরা বলে মঞ্জালা, আর চায়নার নিজস্ব নাম হলো চুংগুয়া। তখন একটা স্লোগান প্রচলিত হয়েছিল চুং মাং ইউ ই ওয়াই সি, লং লিভ দি ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ। আমরা যদি জিয়াউর রহমানের রাজনৈতিক মতাদর্শ নিয়ে এগিয়ে যাই, তাহলে বিশ্বে আমরা অচিরেই অত্যন্ত একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে পরিণত হব বলে আমি বিশ্বাস করি।
1: জনাব কামরুজ্জামান, আপনি ঠিকই বলেছেন যে পররাষ্ট্র নীতির প্রথম শিক্ষণীয় বিষয় এক লাইন, সেটা হলো স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নাই, জাতীয় স্বার্থই সবসময় স্থায়ী হয়। তো সেই দিক থেকেই আপনার এই বক্তব্যটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে এবং শহীদ জিয়াউর রহমান সেই নীতিটাই অনুসরণ করেছিলেন। আমরা জনাব কালাম ফয়েজি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি যেহেতু একজন বিশিষ্ট গবেষক এবং লেখক এবং আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের উপরে অনেক লেখালেখি করেছেন, বিশেষ করে আপনি যে বইটা কয়েক খণ্ডে লিখেছেন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, সেই বইটাও খুব গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে আমি জানতে চাচ্ছি যে রাজনৈতিক দর্শন নিয়ে যে গবেষণা এবং জিয়াউর রহমানের যে নেতৃত্ব, দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা, দেশপ্রেম, এই সমস্ত মূল্যবোধগুলিকে নিয়ে কি আরো গবেষণার সুযোগ আছে কিনা? কারণ একজন রাষ্ট্রনায়কের মূল্যায়নের সময়ের সঙ্গে আরো বিস্তৃত হয় ইতিহাস, গবেষণা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে আমরা অতীতকে বোঝার চেষ্টা করি এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করি।
2: জাতির একটা আইকন থাকা উচিত। আমি দুই দশক ধরে গ্রন্থ রচনা করেছি, তার আগে থেকেই আমার জিয়াউর রহমানের প্রতি আমার একটা ভক্তি ছিল। আমরা রাষ্ট্র বিপ্লব বলি, জিয়াউর রহমান চারটা বিপ্লব করেছিলেন। একটা হলো কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, শিক্ষা বিপ্লব, স্বাস্থ্য বিপ্লব, এইগুলোতে আপনার যুগান্তকারী পরিবর্তন। তিনি যখন এই বিপ্লবের কথা বলেন তখন কিন্তু মানুষ বলছিল যে এই আবার কি জিনিস। তিনি বললেন যে আমার প্রশংসা করার দরকার নেই, বরং আপনারা আমার সমালোচনা করুন, কিন্তু আমি যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। তিনি সাংবাদিকদের যারা তার কাছাকাছি ছিল তাদেরকে বলতেন যে আমি যে কাজ করতেছি রিয়াকশনটা কি, মানে সাংবাদিকরা বা দেশের মানুষরা কি বলে, আমার তারিফ করার দরকার না, আমার রিয়াকশনটা জানা দরকার। তারা বিপরীত কোনো কথা বললে সেটা আমাকে জানাও। তিনি সবসময় মানুষের পক্ষে বিপক্ষে মতামতটা জানতে চাইতেন। এটা হলো জনতার জিয়ার গুড নেচার। এটা হলো জননেতা যিনি হবেন তিনি জনসম্পৃক্ত হবেন এবং জনগণের মতামতটাকে তিনি গুরুত্ব দিবেন এবং তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিতেন, সেইভাবে কিন্তু বেড়ে ওঠা। আর রাজনৈতিক আদর্শের কথা যেটা বললেন যে একটা জাতির আত্মপরিচয় হচ্ছে তার রাষ্ট্রের পরিচয়, সেটা হচ্ছে আমরা বাঙালি না বাংলাদেশি। জিয়াউর রহমান যখন বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়টা তিনি তুলে ধরলেন তখন কিন্তু আর কারো কাছে প্রশ্ন থাকলো না। তখন যতগুলো উপজাতীয় আছে, যতগুলো ধর্ম আছে, সকলে এক কাতারে চলে আসলো, একই পরিচয়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে একটা জাতিকে তিনি একটা পরিচয় দিয়ে গেলেন, এটা হচ্ছে আমাদের প্রথম আইডেন্টিটি। আমি যখন এক দেশের নাগরিক হয়ে যাব, এখন যখন পাসপোর্টধারী আমি জাতীয়তাবাদ বিশ্বাসী একজন মানুষ হয়ে যাব, এই দেশের মানুষ বাংলাদেশি, তখন আমি কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারবো।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর আলোচনা স্বল্প পরিসরে সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর জীবন, কর্ম এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা দিক রয়েছে। মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা করেছেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি যে উদ্ভাবনী বিষয়গুলি সামনে নিয়ে এসেছেন সেই বিষয়গুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেয় হতে পারে। আমাদের আজকের এই জনতার জিয়া অনুষ্ঠান এ পর্যন্তই। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান এবং গবেষক ও লেখক জনাব কালাম ফয়জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আজকের এই অনুষ্ঠান শুনলেন আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: এখন শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন মাসুদ করিম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের জীবন কর্ম সাহিত্য ও সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন সবাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত শিল্পী এদেশের তরুণ প্রজন্মের অত্যন্ত গুণী শিল্পী, আমাদের প্রিয় শিল্পী মনিকা দেবনাথ কথা। মনিকা, তুমি কেমন আছো?
1: নমস্কার স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। নিশ্চয়ই আমার কথা থেকে বুঝতে পেরেছো যে আমাদের নজরুল বর্ষকে ধারণ করে এবং এই উপলক্ষে কিন্তু চির উন্নত মামসির এই অনুষ্ঠানটি প্রতিদিন আমাদের প্রচারিত হবে, সেখানে তোমার গান এখন আমরা শুনব। তো আজকের এই অনুষ্ঠানে তুমি প্রথম গান কোনটি গাইবে?
1: যেহেতু এখন সকাল, সকালের একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে।
0: আহা, অসাধারণ এই গানটি। শুধু সকালের আবহাওয়া, একটা পাহাড়ি এলাকার একটা মজার লোক সুন্দরতা, তাই না? তো এই গানটি গিয়েছেন কিন্তু আমাদের প্রিয় শিল্পী সচিন দেব বর্মন। শুনি গানটি।

0: ভারী সুন্দর, চমৎকার গেয়েছো তুমি এই গানের সঙ্গে এবং এই সুরের সঙ্গে একেবারে মিশে গিয়েছো, আমার খুব ভালো লাগছে। এবার একটু ছোট্ট করে যদি তুমি বলো, আমাদের বাংলাদেশে 2026-27 সালকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে, এই নজরুল বর্ষ আমাদের নজরুল চর্চার ক্ষেত্রে কতটুকু সহায়ক হবে বলে তুমি মনে করছো?
1: আমি খুবই খুশি এমন একটি উদ্যোগে, অবশ্যই নজরুলকে উদযাপন করার জন্য এমন একটা উদ্যোগ সত্যি প্রশংসনীয়। নজরুলের গান আরো সবার মধ্যে ছড়িয়ে যাক, বিশেষ করে তরুণ প্রজন্ম নজরুলকে মানসিকতায় ধারণ করুক, এটাই আমার কামনা।
0: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার সেই আহ্বান যেন মানুষের কাছে পৌঁছয়। আমরা এরপরের গান কোনটি শুনবো?
1: এবারে আমি চেষ্টা করছি মুখে কেন নাহি বলো।
0: আহা, অসাধারণ নজরুলের গান। আমরা বারবার বলি সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক গান নজরুলের গান, নজরুল আধুনিক গানের জনক। এই বিষয়গুলি আমরা মুখে বলি কিন্তু সবসময় বাস্তবে তার প্রকাশ করতে পারি না, সবসময় একটু ক্লাসিক বা একটু গজলামের গানগুলো বেশি করি, ফলে ওই যে কথাটা কিন্তু তখন আমাদের মুখে আর মানায় না। সার্বিকভাবে যদি সব কিছু আমি উপস্থাপন করতে না পারি তাহলে নজরুল সম্পর্কে যত কথাই বলি না কেন সাধারণ মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না, তাই না? তো শ্রোতৃমণ্ডলী, সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক গান এই গানটি একটি, মুখে কেন নাহি বলো। এই গানটি আমরা শুনব আমাদের প্রিয় শিল্পী মনিকা দেবনাথ কথার কণ্ঠে, এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠান শেষ করব আমাদের চির উন্নত মনীষীর শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: কোন ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিছু না বুঝেও নয়, ভয়েও নয়। কবি কাজী নজরুল ইসলাম।
2: নামাজ পড়ো, রোজা রাখো, কালমা পড়ো ভাই, তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নেই।
1: শোনো মর্তের জীব, অন্যের যত করবে পীড়ন, নিজে হবে তত ক্লিব, বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
2: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের। আসুন দেশকে ভালোবাসি, দেশীয় পণ্য ব্যবহার করি। দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে মজবুত করি। মনে রাখবে, দেশের উন্নয়ন আপনার উন্নয়ন। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজ। একটু পরে শুনবেন ইংরেজিতে খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Saturday, the 17th of Shrabun, the 17th of Safar, and August the 1st. The news, read by Sayyid Nasir Ershad. First, the headlines. U.S. Special Envoy for South and Central Asia, Sergio Gore, meets Prime Minister Tariq Rahman today. Sergio Gore visits Rohingya camps at Ukiah in Cox's Bazar, urges international partners to step up support for refugee Rohingyas. Algerian minister calls upon people to remain united against people trying to divide nation on religion. No conspiracy to create division in country to be allowed to succeed, comments Information and Broadcasting Minister. Dr. Zubaydah Rahman calls for nationwide database of patients of thalassemia and rare diseases. And world leaders react with cautious optimism to Hamas disarmament agreement. Now, the details. U.S. Special Envoy for South and Central Asia, Sergio Gore, will meet Prime Minister Tariq Rahman today to strengthen bilateral ties. Sergio Gore arrived in Dhaka on Thursday last on a three-day official visit. That evening, he met Foreign Minister Dr. Khalilur Rahman. During the meeting, Sergio Gore expressed his positive attitude towards Bangladesh. The U.S. Special Envoy for South and Central Asia visited the Rohingya camps in Cox's Bazar yesterday. While visiting, he urged international partners to step up their support for the Rohingya camp in Cox's Bazar. Sergio Gore was leading the 14-member delegation team, including the U.S. Ambassador to Bangladesh, Brent T. Christensen. Sergio Gore said his country has supported this camp and now urges in the partners around the world to increase their contributions. The Rohingya camp in Ukiah is the largest refugee camp in the world, hosting over 1 million refugees, he added. Prime Minister Tariq Rahman yesterday personally drove through different roads under the Dhaka North City Corporation, DNCC, to inspect the city's cleanliness. As part of his government's efforts to improve waste management and transform Dhaka into a cleaner capital, Prime Minister's Deputy Press Secretary Zahidul Islam Ronnie said the Prime Minister left his Gulshan residence at around 4 p.m. and drove the vehicle himself. During the inspection, he passed through Shamoli, Bijoy Sharoni, Rokeya Sharoni, Mirpur 10, Kochukhet and Shaurapara, among other roads. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has called upon the people to stay united against those attempting to divide the nation on the basis of religion. He made the call while speaking as the chief guest at a discussion titled Ensuring Protection and Security of Minorities, organized by the Shommilito Sanatan Parishad at Institution of Diploma Engineers, Bangladesh, in the capital yesterday. Mentioning past democratic setbacks over the 15 years of Sheikh Hasina regime, the minister said a fully functioning democratic system is the only guarantee for protecting the equal rights, freedom of worship, and life and property of all citizens. Reaffirming the government's commitment to build a liberal democratic Bangladesh, he said the current administration in its 31-point state reform agenda outlined the plan to ensure representation of Sanatan community, ethnic minority, plainland and hill communities in the state affairs. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has said no conspiracy to divide the nation will be allowed to succeed. He said this while addressing a program by Bangladesh Puja Ujjapan Parishad at Borishal District Shilpakala Academy Auditorium yesterday. Highlighting the importance of communal harmony in the society and raising public awareness in this regard, the Information and Broadcasting said the true religious practice would be meaningful only when believers could identify those who exploit religion for personal gain. Law, Justice and Parliamentary Affairs Minister Muhammad Asaduzzaman has said The recommendations of the Law Reform Commission would be implemented in line with the July Charter. He said this to newsmen after inaugurating a tree plantation program and month-long tree fair on the old DC Court premises in Jhinaidah yesterday. The Law Minister said the interim government had promulgated 133 ordinances based on the Commission's recommendations. Most of the reforms had been accepted, while a special committee had been formed to amend the remaining ones, he added. Regarding Sheikh Hasina's possible return, Mohammad Asaduzzaman said the government would take all necessary legal measures if she returned. Vice President of Zia Rahman Foundation and renowned physician Dr. Zubaida Rahman has called for creating a nationwide database of people suffering from thalassemia and other congenital rare diseases to ensure better care and support for patients. She made the call while addressing the Blood Donor Award 2026 program as the chief guest at the Institution of Engineers Bangladesh IEB Auditorium in the capital yesterday. Zubaida Rahman stressed the need for introducing screening for expecting mothers to help prevent thalassemia. Among others, Health and Family Welfare Minister Sardar Mohammad Shakhawat Hossain was present at the program. This is Bangladesh Beta giving you the news. The proposed Gaza disarmament agreement by the United States has received support from countries around the world. Saudi Arabia welcomed the agreement and emphasized the importance of the complete withdrawal of Israeli forces from the Gaza Strip. Pakistan expressed hope that concrete steps will be taken to implement all commitments under the Gaza peace plan. Meanwhile, EU called the plan, if fully implemented, a constructive step towards peace. Besides, United Kingdom said the focus must now be on implementing the 20-point plan in full. However, Israel has not officially commented on the deal, which is part of a US-brokered ceasefire announced last October. At least 25 people were killed and 44 injured after a passenger bus crashed into a ravine in Algeria. The bus left the road near the coastal town of Boumerdès, east of capital Algiers. The specific reasons behind the accident have not been specified. The injured were evacuated to nearby hospitals. Cricket and Bangladesh national team departed for Australia last night to take part in a two-match test series against the hosts. The first test between Bangladesh and Australia will begin on 13th August in Darwin. The second one will start in South Mackay on 22nd August. Ahead of the test series, Bangladesh will also play a three-day warm-up match against the Australia 11. Finally, weather. And Focused Valley Till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Barishal, Potuakhali, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. U.S. Special Envoy for South and Central Asia, Sergio Gore, meets Prime Minister Tariq Rahman today. Sergio Gore visits Rohingya camps at Ukhia in Cox's Bazar, urges international partners to step up support for refugee Rohingyas. LGRD minister calls upon people to remain united against people trying to divide nation on a religion. No conspiracy to create division in country to be allowed to succeed, comments Information and Broadcasting Minister. Dr. Zubaida Rahman calls for nationwide database of patients of thalassemia and rare diseases. And world leaders react with cautious optimism to Hamas disarmament agreement. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমও লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: আমি
2: ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেউর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতের কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারে কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তার কইছে ভয়ের কিছু নাই।
4: ভয় কিছু না থাকলে আমি এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামো, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনি ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
2: নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছে দিতে হবে বাবা।
2: হ্যাঁ।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়। তাই বেশি বেশি করে গাছ লাগান এবং গাছের পরিচর্যা করুন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় ছিলেন শাহনাজ সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ।

অমানিশার ঘোর অন্ধকার শেষে 2024 জুলাই আগস্টের অবিরাম উত্তাল 36 দিন পেরিয়ে যে নতুন সূর্যোদয় আলো ছড়িয়েছিল, সংযোজন করেছিল নব অধ্যায়, তার নামই তো জুলাই গণ অভ্যুত্থান। আপাত দৃষ্টিতে গণ অভ্যুত্থান 36 দিনের মধ্যে সীমাবদ্ধ মনে হলেও আসলে এটি ছিল অনাচার দুঃশাসনের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি। জুলাই গণ অভ্যুত্থান সব শ্রেণী পেশার এবং নানা বয়সের নারী পুরুষ শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মহাকাব্য হয়ে উঠেছিল। জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি বিশেষ অনুষ্ঠান।

0: জুড়াইগণ অভ্যুত্থানে শুধু এদেশের মানুষ আত্মত্যাগে শহীদ হননি, চোখ ও অঙ্গ হারিয়ে চিরতরে কিংবা আংশিক আহত হয়েছেন বহু মানুষ। কক্সবাজারে ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছিলেন আমিনুল ইসলাম আরিফ। এখন তার স্মৃতি কথায় শুনব সেই উত্তাল সময়ের কথা।
1: জুলাই 18 তারিখ আমরা বিকেল বেলা থেকে যখন সরকারি কলেজের দিক দিয়ে আন্দোলন শুরু করি, আসরের পর পরে আমরা সব দিকে রওনা হই। ওইদিকে যাই হাসিমিয়া মাদ্রাসা থেকে শুরু করে বারিশ মার্কেট, বারিশ মার্কেটে কিছুক্ষণ অবস্থান নেই, এরপরে পেট্রোল পাম্পের দিকে চলে আসি। ওইখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত আমরা অবস্থান নিয়েছিলাম। এর মধ্যে ততক্ষণ 7:30 দিকে লাল ডিগির পরে ওদিক দিয়ে পুলিশের গাড়ি আসে, আমাদেরকে যখন দাওয়া দেয় পুলিশ তখন আমরা চলে যাই হসপিটাল রোডের দিকে। ওইখানে অবস্থান নেওয়ার পরে হঠাৎ করে 3-4 মিনিটের মধ্যে বিদ্যুৎ অফ করে এখানে পুলিশ আমাদের উপর গুলি চালায়। ওই পুলিশের গুলিতে আমার শরীরের বিভিন্ন জায়গায় ছররা গুলি ঢুকে, এর মধ্যে একটা চোখের ভিতরে ঢুকে যায়। চোখের ভিতরে ঢুকে আমার চোখ সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যায়। এরপরে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যাই, চিকিৎসা করাই, কিন্তু এরপর আমার চোখের কোনো উন্নতি নাই। ডাক্তার বলতেছে চোখ আর ঠিক হবে না, চোখ এরকমই থাকবে, একটা চোখের জন্য তোমার আরেকটা ভালো চোখ যেটা আছে ওইটাও ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি, কিন্তু ট্রিটমেন্ট পর্যাপ্ত ট্রিটমেন্ট পাচ্ছি না দেশে। তোমার আর্থিক কোনো সহযোগিতা পাই, দেশে না হোক বিদেশে হলে আমি আমার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবো, চিকিৎসা করানোর সরকারের কাছে দাবি রাখি।
0: শ্রোতা, এবারে জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ ছাত্র জনতার শ্রদ্ধা নিবেদিত কবিতা ভালো থাকো বাংলাদেশ এর পাঠ শুনব, রচনা ও উচ্চারণে কবি ফেরদৌস সালাম।
2: ভালো থাকো বাংলাদেশ, 20 কোটি মানুষের গর্বিত পতাকা উড়লে আমরা লিখতে পারি প্রেমের কবিতা, সুতীব্র অহংবোধে পড়তে পারি ঝাঁকড়া চুলের বৃদ্ধির অমল পঙ্ক্তিমালা, মাঠে ঘাটে প্রাণে প্রাণে গাইতে পারি আমার সোনার বাংলা। হে পতাকা, তোমাকে পেয়েছি রক্তাক্ত নদীর বহমান স্রোতে, অরক্ষিত জনপদে আমার বনের আবৃতি এখনো উঁকি মারে শকুনের নির্মমতার চিহ্ন। 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটিতে আমার ভাই আমার পিতার ভালো থাকা প্রার্থনার অমীয় সঙ্গীত। 71 থেকে 2025 পেরিয়েছি সুদীর্ঘ সময়, তবু ঠিক বাস করছে আতুর ঘরে, কাটেনি সেখানে অন্ধকার। আমাদের শত্রুরা ভিন্ন ভিন্ন ভাবে আসে, কখনো বা গড়ে তোলে তীব্র স্বৈরাচার, কখনো জলে বেঁধে রেখে জনতার চোখ। এভাবেই ভুলিঙ্কিত হয় আমাদের নির্মোহ অর্জন, চেপে বসে তাবেদার শাসন। আবার দুই হয়ে ওঠে রাজপথ, মিছিলের স্রোতে ভেসে যায় শাসকের সুকঠিন ভয়ার্ত শাসন। স্বৈরমুক্ত আমরা আবার রাজপথ থেকে ফিরে আসি নিজ নিজ আঙিনায়। হে বাংলাদেশ, আমাদের গৌরব মৃত্তিকা, তুমি ভালো থাকো, ভালো থাকো।
0: আশার কথা হচ্ছে বর্তমান সরকার জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারিক কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নিচ্ছে এবং সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ প্রত্যেক পরিবারকে মাসিক 20,000 টাকা ও ক্যাটাগরি অনুযায়ী ক শ্রেণীর আহত ব্যক্তিকে মাসিক 20,000 টাকা, পাশাপাশি খ শ্রেণীর আহতদের জন্য মাসিক 15,000 টাকা এবং গ শ্রেণীর আহতদের জন্য মাসিক 10,000 টাকা ভাতা প্রদান কার্যক্রম চালু করেছে। আর্থিক সহায়তার পাশাপাশি গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য কর সুবিধা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে এবারের বাজেটে। এছাড়াও আহতদের দেশে বিদেশে উন্নত চিকিৎসারও ব্যবস্থা করছে সরকার। সব মিলিয়ে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের কল্যাণ নিশ্চিতে নিরলস কাজ করছে বর্তমান গণতান্ত্রিক সরকার। প্রিয় শ্রোতা, আসুন এবারে শিল্পী মনির খানের কণ্ঠে উদ্দীপনামূলক গান শুনি।

একটি নিরাপদ, সুন্দর, স্বস্তিদায়ক ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। আবারও জুড়াই শহীদ ও আহতদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় শাহনা সুলতানা এবং উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ। প্রিয় শ্রোতা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান মনির খান এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। গানের কথা লিখেছেন মুন্সি ওয়াদুদ এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

গানার প্রথমে গানটি শুনলেন, শিল্পী ছিলেন মনির খান ও সহশিল্পী বৃন্দ। গানটি গীতিকার ছিলেন মুন্সী ওয়াদুদ, সুরকার ছিলেন মকসুদ জামিন মিন্টু। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের।

0: শ্রোতা বন্ধুরা, স্মৃতির চ্যানেলে দু বছর আগে ফিরে গেলে চোখে ভাসে রুদ্ধশ্বাস এক একটি দিন। তারুণ্য আর জনতার ঐক্যতানে প্রতি ধমনীতে ধ্বনিত হয় নজরুলের বাণী, কাদারই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট। চব্বিশের অভ্যুত্থান শহীদ সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের আজকের আয়োজনী। আপনাদের সাথে আছি আমি রনু জাহান
1: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব এমনই এক অধ্যায় যা কেবল স্বৈরাচারের পতন ঘটিয়েই থেমে যায়নি। চট্টগ্রামের ওয়াসিম আকরাম, সাভারের ইয়ামিন, উত্তরার নাইমা সুলতানা, যাত্রাবাড়ির মুদি দোকানদার জুবাইদ হোসেন মৃত্যুর মিছিলে একে একে যোগ হয়েছে। এই আন্দোলন দেখেছে বর্ধিত জুলাইয়ে জনরোষ কিভাবে জনস্রোত হয়ে আপামর মানুষকে একীভূত করে।

অর্থ উচ্চারণ বাক্য গঠন প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। বাংলাদেশের বিভিন্ন জেলার বেলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন, রসনার স্বাদ কাহন পর্বে। আরও রয়েছে বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে গবেষণাধর্মী নিবন্ধ লোকায়ত বাংলা। আর সব শেষে শুনবেন একটি পুরনো দিনের চলচ্চিত্র গান।

শ্রোতা সঙ্গীরা জানিয়ে দেয় কি কি রয়েছে আজকের দর্পণে। সময়ের পাতায় এদিনে ঘটে যে ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে থাকছে এদিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস।

শুনছিলেন আজকের দর্পণ সূচি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এমন কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে শুনব এবারে পর্ব এই দিনে।

0: শ্রোতা বন্ধুরা, আজ পহেলা আগস্ট 2026 খ্রিস্টাব্দ শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 213তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর বাকি 152 দিন। আজ 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 17ই সফর 1448 হিজরি। 1774 সালের এই দিনে ইংরেজ বিজ্ঞানী ও ধর্মযাজক জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন। তিনি লাল মার্কিউরিক অক্সাইডের উপর সূর্যালোক কেন্দ্রীভূত করে একটি নতুন গ্যাস আলাদা করতে সক্ষম হন, যা মোমবাতিকে উজ্জ্বলভাবে জ্বলতে সাহায্য করে। জোসেফ প্রিস্টলি এই গ্যাসের নাম দিয়েছিলেন ডিফ্লজিস্টিকেটেড এয়ার। পরবর্তীতে বিজ্ঞানী ল্যাভোয়সিয়ে এই গ্যাসের নাম রাখেন অক্সিজেন। 1960 সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 1971 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থনে ও শরণার্থী শিশুদের সহায়তায় তহবিল গঠনের উদ্দেশ্যে বিটলস ব্যান্ডের জর্জ হ্যারিসন এবং সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর এই বিশাল দাতব্য কনসার্টের আয়োজন করেছিলেন। শ্রোতাবন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুরুজন। 1885 সালের এই দিনে নোবেল জয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী ডেনমার্ক দখল করলে তিনি নিজ গবেষণাগারে রাখা পদার্থবিজ্ঞানী জেমস ফ্রাঙ্ক এবং ম্যাক্স ভন লাউয়ের দুটি নোবেল পদক অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল দিয়ে গলিয়ে ফেলেন এবং তরলটি বোতলে ভরে ল্যাবরেটরির সাধারণ তাকে রেখে দেন। যুদ্ধ শেষে জর্জ দ্য হেবেসি সেই দ্রবণ থেকে সোনা আলাদা করেন এবং নোবেল ফাউন্ডেশন তা দিয়ে পুনরায় পদকগুলো তৈরি করে দেয়। 1962 সালের এই দিনে চলচ্চিত্র পরিচালক আবু সাইদ সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। কীর্তনখোলা চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে 2000 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। প্রিয় শ্রোতা, আজ বাংলাদেশ জাতীয় প্রমিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানার জন্মদিন। 1997 সালের এই দিনে নুগার সুলতানা জ্যোতি শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1446 সালের এই দিনে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মারা যান। 1882 সালের এই দিনে সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী মারা যান। 1999 সালের এই দিনে অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদ চন্দ্র চৌধুরী মারা যান। কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী নীরদ চন্দ্র সম্পর্কে বলা হয় যে তিনি ব্রিটিশদের চাইতেও ভালো ইংরেজি জানতেন। 2005 সালের এই দিনে সৌদি আরবের পঞ্চম বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মারা যান। 2021 সালের এই দিনে স্কটিশ ইসলামী পণ্ডিত ও লেখক আব্দাল কাদির আস সুফির মৃত্যু হয়। শ্রোতা বন্ধুরা, এই দিনের পর্বের আয়োজন আজ এ পর্যন্তই।
1: পানি লাগবে পানি, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে মুগ্ধের এই মমত্ব মাখা শব্দগুলো আজও আমাদের কানে ভাসে। মুগ্ধর মতো আহকুত ভয় মানুষগুলো যারা দেশের জন্য জীবন উৎসর্গ করতে পিছ পা হননি, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে চলে যাই পরবর্তী আয়োজনে। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খোরশেদ।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ যে শব্দটি নিয়ে কথা বলব সে শব্দটি হল কাঁচা। কয়ে চন্দ্রবিন্দু আকার, চয়ে আকার, কাঁচা। কাঁচা শব্দটি তৎসম অর্থাৎ সংস্কৃত ভাষার শব্দ। অপরিপক্ক, অসিদ্ধ, অপরিণত, অদক্ষ, অনিপুণ, মাটির তৈরি ঘর প্রভৃতি নানা অর্থে কাঁচা শব্দের ব্যবহার পাওয়া যায়। কাঁচা বিশেষণবাচক শব্দ অনেকে ভুল করে চন্দ্রবিন্দু ছাড়া কাঁচা লেখেন। চন্দ্রবিন্দুহীন কাঁচা আছড়িয়ে কাপড় ধোয়া বোঝায়, অপরিপক্ক বোঝায় না। কাঁচা শব্দের সাথে অন্য শব্দ যুক্ত হয়ে আরো শব্দ তৈরি করে, যেমন কাঁচা যোগ কথা কাঁচা কথা অর্থাৎ পরিবর্তনশীল কথা, কাঁচা যোগ কাজ কাঁচা কাজ অর্থাৎ অপটু হাতের কাজ, কাঁচা যোগ গোল্লা কাঁচা গোল্লা, এটি হলো নরম পাকের সন্দেশ বিশেষ, কাঁচা যোগ ঘুম কাঁচা ঘুম মানে অপূর্ণ ঘুম, কাঁচা যোগ লেখা কাঁচা লেখা অপরিপক্ক হাতের লেখা, কাঁচা যোগ বয়স কাঁচা বয়স অর্থাৎ তরুণ বয়স। বানানে আজ আমরা অতৎসম বিশেষণবাচক শব্দের শেষে যে ইকার আছে সেইটি নিয়ে কথা বলব। অতৎসম শব্দের শেষে বিশেষণবাচক ই প্রত্যয় যুক্ত হলে শব্দের শেষ বর্ণে হ্রস্বইকার ব্যবহৃত হয়, যেমন গোলাপ, গোলাপের সঙ্গে ই প্রত্যয় যুক্ত হয়ে হয় গোলাপি, তেমনি পোশাক শব্দের সঙ্গে ই প্রত্যয় যুক্ত হয়ে হয় পোশাকি। গোলাপি ও পোশাকি হ্রস্বইকার দিয়ে লিখতে হয়। এই একই নিয়মে যেসব শব্দ হ্রস্বইকার দিয়ে লিখতে হয় সেরকম আরো কিছু শব্দ হল দেশি পুলিশি বুনিয়াদি মেহনতি আসমানি দখলি গোলামি দরকারি বেগুনি রেশমি কেতাবি জরুরি দরদি পশ্চিমি খেয়ালি পশ্চিমি জমিদারি দরবারি মরমি শহীদি গরিবি জেদি দামি পাহাড়ি বিলাতি মেয়াদি হিসেবি রেয়াতি বেআইনি। এই যে শব্দ বললাম এই প্রত্যেকটি শব্দ অতৎসম বিশেষণবাচক এবং প্রত্যেকটি শব্দের শেষে ই প্রত্যয় যুক্ত হয়েছে। প্রয়োগ অপপ্রয়োগ প্রসঙ্গে আজ যে শব্দ নিয়ে কথা বলবো সে শব্দ হল উদ্দেশ এবং উদ্দেশ্য। উদ্দেশ উদ্দেশ্য শব্দ দুটি প্রায় কাছাকাছি অর্থ বহন করে। হ্রস্ব দয়ে দয়ে একার তালব্যস্য উদ্দেশ শব্দ বোঝায় খোঁজ লক্ষ্য হদিশ, আর হ্রস্ব দয়ে দয়ে একার তালব্যস্য জফলা, এই উদ্দেশ্য শব্দের অর্থ অভিপ্রায় মতলব তাৎপর্য বা প্রয়োজন। শ্রোতা বন্ধুরা খেয়াল করুন যে দুটো শব্দের বানানে কেবল একটি জফলার পার্থক্য, উদ্দেশ্য বানানে তালব্যশয়ে জফলা নেই কিন্তু উদ্দেশ্য বানানে তালব্যশয়ে জফলা আছে। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সব অর্থেই উদ্দেশ্য শব্দ প্রয়োগ করে থাকি কিন্তু এটি বর্জন করা উচিত। উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি বুঝে নিতে পারি, যেমন উদ্দেশ্য দিয়ে বাক্য হতে পারে কার উদ্দেশ্যে এ কথা বলা হলো বোঝা গেল না, অর্থাৎ কাকে লক্ষ্য করে বক্তা কথাটি বলেছেন সেটি পরিষ্কার নয়। উৎপল তার উদ্দেশ্যে বের হয়েছে, অর্থাৎ কারো একজনের খোঁজে উৎপল নামের ব্যক্তি বের হয়ে গিয়েছেন। এই দুটো জায়গায় কিন্তু আমরা জফলাবিহীন উদ্দেশ্য ব্যবহার করেছি। এবারে আমরা তালব্যশয়ে জফলাযুক্ত উদ্দেশ্য নিয়ে দুটি বাক্য বলব। সাবধান থেকো লোকটি কিন্তু সুবিধার নয়, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, অর্থাৎ কাজটা করবার পেছনে লোকটার কোনো না কোনো মতলব আছে। তুমি তাকে এসব কেন বলছো, তোমার উদ্দেশ্য কি খুলে বলো, অর্থাৎ এসব কথা বলার পেছনে বক্তার কোনো না কোনো অভিপ্রায় নিশ্চয়ই আছে। তাহলে যেটি দাঁড়ালো সেটি হলো আমরা যদি কোনো কিছু লক্ষ্য করি বা কোনো কিছুর খোঁজ করি কিংবা হদিশ করি তাহলে আমরা সেটা উদ্দেশ্য লিখব, আর আমরা যদি কোনো অভিপ্রায় বা মতলব বোঝাবো তখন আমরা লিখব উদ্দেশ্যে। উচ্চারণে আমি প্রথমে চারটি শব্দ বলছি, অনুরক্ত যত্র প্রাপ্ত প্রশ্ন। এই চারটি শব্দের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, সেটি হলো প্রত্যেকটি শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন আছে। অনুরক্ত শব্দের শেষে আছে কয়ে ত, যত্রের শেষে আছে তয়ে রফলা, প্রাপ্তের শেষে আছে পয়ে ত এবং প্রশ্নে তালব্যশয়ে দন্ত ন। এমন ক্ষেত্রে উচ্চারণের সাধারণ নিয়ম হল শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে শব্দ শেষের অয়ের উচ্চারণ ওকারের মতো হয়। আপনাদের সুবিধার জন্য শব্দগুলোর উচ্চারণ আরো একবার বলছি, অনুরক্ত, যত্র, প্রাপ্ত, প্রশ্ন। প্রশ্নকে অনেকে প্রশ্ন উচ্চারণ করেন, এটি প্রমিত উচ্চারণ নয়। এ প্রসঙ্গে আমরা অন্য একদিন কথা বলব।
3: কি সুগন্ধ আসছে একটা, ব্যাপারটা কি? ওই রসনার স্বাদ কাহন। আচ্ছা, আজকে হাসিন আক্তার আমাদের কি খাবার উপহার দিতে যাচ্ছে? হ্যাঁ, নোনা ইলিশ ভাতুরি। নোনা ইলিশ ভাতুরির যে স্বাদ চিন্তাই করা যায় না। আসুন আমরা সবাই মিলে এটা উপভোগ করি।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি চাঁদপুর ও বরিশাল অঞ্চলের রেসিপির সাথে পরিচয় করিয়ে দিব। আমার রেসিপির নাম নোনা ইলিশ ভাতুরি। ইলিশ ভাতুরি বাংলাদেশের বরিশাল ও চাঁদপুর অঞ্চলের একটি প্রাচীন ঐতিহ্যবাহী পদ। আগে গৃহিণীরা জ্বালানি বাঁচাতে ভাতের সঙ্গে লাউ পাতায় মোড়ানো ইলিশ মাছ একসাথে দমে রান্না করতেন। ভাতের ঘ্রাণে ও পাতার সুবাসে তৈরি হতো এই অনন্য স্বাদের ইলিশ ভাতুরি, যা এখন বাঙালির উৎসব ও অতিথির আপ্যায়নের গর্ব। সুপ্রিয় শ্রোতা, ইলিশ ভাতুরি তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন তা আপনাদের সাথে এখন আমি বলবো। ইলিশ মাছ 6 টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ 5 থেকে 6টা, সরিষা বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল পরিমাণ মতো, লাউ পাতা 6টি, লেবুর রস 1 টেবিল চামচ, চাল আধা কেজি। এবার আপনাদের সাথে শেয়ার করব রান্নার প্রস্তুত প্রণালী। প্রথমে চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা রাখতে হবে। এ পর্যায়ে 1.5 গুণ ফুটন্ত পানি দিয়ে ভাত বসিয়ে নিন। নিয়ম মাফিক ভাত রান্না করতে থাকুন। ভাত প্রায় হয়ে এলে হাড়ির মাঝখান থেকে কিছু ভাত সরিয়ে লাউ পাতায় মোড়ানো মাছের টুকরোগুলো রেখে দিন। এর উপর সরিয়ে রাখা ভাত দিয়ে ঢাকনা দিয়ে দিন। মৃদু আঁচে 10 মিনিট এভাবে রেখে দিন। অতঃপর ভাত সরিয়ে মাছগুলো সাবধানে তুলে ভাতের উপরে সাজিয়ে পরিবেশন করুন। গরম ধোয়া ওঠা ঐতিহ্যবাহী পদ ইলিশ ভাতুরি। এবার শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করব এই পদের পুষ্টিগুণ। ইলিশে আছে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা হৃদযন্ত্র, হাড় ও মস্তিষ্কের জন্য উপকারী। ভাতে থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগায়, তাই এটি একটি সম্পূর্ণ পুষ্টিকর ঐতিহ্যবাহী খাবার। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের ঐতিহ্যবাহী নোনা ইলিশ ভাতুরি। আশা করি রেসিপি বাসায় অবশ্যই চেষ্টা করবেন প্রস্তুত করতে। আবারও নতুন কোনো ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আপনাদের সবার সাথে আমি হাসিনা আনসার আবারও আসব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
1: সুপ্রিয় শ্রোতা, সৃষ্টিশীলতার আদি ও অকৃত্রিম উৎস মূল হল লোকসংস্কৃতি। আধুনিক বাংলা সাহিত্য বহিরঙ্গে যতই কৃত্রিম অলঙ্কারে সজ্জিত হোক না কেন, তার অন্তমূলে লোকসংস্কৃতির প্রবাহমান ধারাকে অস্বীকার করা যায় না। প্রিয় শ্রোতা, এবারে জায়েদুল আলমের গ্রন্থনা উপস্থাপনায় আমাদের গবেষণাধর্মী পর্ব লোকায়িত বাংলা শুনবেন। আজ আমরা যশোর জেলার লোকাচার গায়ে হলুদ সম্পর্কে জানব।
5: বাংলাদেশের লোকজীবন বড় বিচিত্র। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছড়া, লোককাহিনী, লোকাচার থেকে আমাদের সমাজ জীবন এবং ঐতিহ্য সম্পর্কে আমরা অবহিত হতে পারি। এগুলো মানুষের যথার্থ পরিচয়ের জন্য ভাব চিন্তার খোরাক হয়ে ওঠে, যাতে ফুটে ওঠে লোকায়ত বাংলার সার্থক প্রতিচ্ছবি। লোকাচার আমাদের কাছে লোকায়ত বাংলার পল্লী জীবনের উপলব্ধির শালক, সমাজে লৌকিক অলৌকিক বিশ্বাস সংস্কার ধ্যান ধারণাগুলো করে আস্থা করে প্রথা পার্বণ আচার উৎসব গড়ে উঠেছে। মূলত লোকাচারগুলো এদেশের মানুষের আগমলব্ধ প্রত্যয় ও বিশ্বাসের অঙ্গ। তবে এইসব লোকাচার প্রতিপালনের ক্ষেত্রে পুরুষ চেয়ে নারীরাই বেশি অংশগ্রহণ করে থাকে। পল্লীর আনাচে কানাচে লোকসাহিত্যের নানা উপকরণের মধ্যে লোকাচার অন্যতম। এ প্রেক্ষিতে আমাদের লোকায়ত বাংলা সিরিজে আমরা নিবেদন করছি লোকসাহিত্যে যশোর জেলার লোকাচার গায়ে হলুদ। যশোর জেলার লোকাচার বিধৃত সমাজচিত্রগুলো আজকের দৈনন্দিন জীবনের চিত্রগুলোর সঙ্গে অনেক বিষয়ে অভিন্ন। বিবাহ বিষয়ক আচার অনুষ্ঠান গায়ে হলুদ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রেওয়াজ সম্পন্ন হয় গায়ে হলুদ অনুষ্ঠান, বরকনে উপপক্ষের চূড়ান্ত পাকা দেখা ও পাকা খতায়। এসব অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ একটি বড় অনুষ্ঠান। আচারের ভিন্নতা থাকলেও সার্বজনীন যে আচার যশোর জেলায় দেখা যায় তাতে বরকনে নিজ নিজ বাড়িতে পিড়িতে বসিয়ে আত্মীয় স্বজনরা বর ও কনেকে হলুদ মাখায়। এ সময় বরের পরনে থাকে নতুন লুঙ্গি বা ধুতি, আর কনের পরনে থাকে লাল পাড়ের হলুদ শাড়ি। মধ্যবিত্ত গৃহস্থ ঘরে শুধু কাঁচা হলুদ বাঁকিয়ে উপাচার পালন করা হয়ে থাকলেও উচ্চবিত্তরা পরস্পর পরস্পরের বাড়ি থেকে ডালায় করে হলুদ তত্ত্ব প্রেরণ করে থাকে। কাঁচা বাটা হলুদের বলে তত্ত্ব, এতে আরও থাকে শাড়ি কনের জন্যে, লুঙ্গি ধুতি বরের জন্যে, পানসুপারি থান দুর্ভা তিল মেথি চন্দন সিঁদুর মেহেদি মিষ্টি ইত্যাদি। অন্যদিকে বরকনেকে গায়ে হলুদ দেওয়ার জন্য আলপনা আঁকা পিড়িতে তুলে সখীরা সুন্দর করে গান গাইতে থাকে। এ গানের মধ্যে সাবান হলুদ শাড়ি জুতো ইত্যাদির বিবরণ থাকে, লোকসাহিত্যে যা অনেকটা বিরল ঘটনা আমাদের সাহিত্যে। গোসলের পর যখন সখীরা বরকনেকে বরণ করে তখন তারা নতুন পোশাক পরিয়ে তত্ত্বের নান্দনিক সৌন্দর্য তুলে ধরে লোকগানের এই সুরে। এতদিন ছিলিরা হলুদ মাঠে ঘাটেতে, আজ কেন আইলি রে হলুদ বিয়ের বরণে, এতদিন ছিলিরে জুতো বাজারের দোকানে, আজ কোন আইলি রে জুতো বিয়ের বরণে। কনের হলুদ গোসলের পর যখন পাত্রের বাড়ি থেকে আসা গহনা পরানো হয় তখন পরিবেশিত হয় বিশেষ ধরনের গান। এই গানের বৈশিষ্ট্য হল প্রাপ্ত গহনা কনের সৌন্দর্য স্তুতি থাকে এতে। যেমন একটি গানের কথা উদ্ধৃত করি, বিবির কানও দেখছি চিকুন চিকুন, বিবির কানের তো এনেছে মোটা, সেই না কানেতে পরাইতে যা আর ঘামাইয়া ঘামাইয়া আহা চুয়াইয়া চুয়াইয়া পড়ে। শ্রোতা বন্ধুরা, যশোর জয়ের সব গায়ে হলুদ অনুষ্ঠানে প্রথমে মা তারপর বাবা হলুদ মাখায় এবং মিষ্টান্ন খাওয়ানোর রীতি আজও প্রচলিত আছে। তারপর পর্যায়ক্রমে অন্যান্য স্বজনরা অনুষ্ঠান পালন করে, তবে মিষ্টি মুখ করানোর সময় তখন সখীরা সঙ্গীতের সাহায্যে কনের পক্ষে নানান জিনিসের বায়না ধরে। সঙ্গীতের মাধ্যমে তার প্রকাশ, যেমন মা ও মা খাও না কেন ক্ষীর, তোমার বিয়ের ক্ষীর, কেন মা তোমার গলার হার নেব তবে খাবো ক্ষীর। আবার ছেলে তো মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্যে আলপনা আঁকা পিড়িতে উঠে সখীরা গান শুরু করে এভাবে। উঠোনের পরে চান্দোয়া তারির তলে মারুয়া, ওই যে তারির তলে চায় না দাঁড়ায় গোসল করে না রে। গোসলের পর পিড়ির পর ছেলে মেয়ে নতুন পোশাক পরে দাঁড়িয়ে থাকে, তখন সখীরা বরণ করতে থাকে এইসব লোকগানে। যেমন এতদিন ছেলেরে দুবলে আগানে বাগানে, আজ কেন আইলে দুবলে বিয়ের বরণে, এতদিন ছিলিরে কুলো মুচির দোকানে, আজকা নাইলিরে কুলো বিয়ের বরণে। মেয়ের গায়ে হলুদ মাখানো গোসল হয়ে যাওয়ার পর একটা সজ্জিত আসনে বসানো হয়, মিষ্টান্ন ক্ষীর মুখে দেওয়া হয়। এ সময় মেয়ে গানে গানে মায়ের কাছে নানা জিনিসের আবদার করে থাকে এবং এগুলো নিয়ে নতুন শ্বশুর বাড়ি যায়। গানটি উদ্ধৃত করি, ও বউ খাও না কেন ক্ষীর, তোমার বিয়ের খার, কন্যার মার বিয়ের সিন্নি নেব তবে খাবো ক্ষীর। ও বউ খাও না কেন তোমার বিয়ের ক্ষীর, কন্যার মার কানের দুল দেবে তবে খাবো ক্ষীর। মা গো মা খাও না কেন তোমার বিয়ের ক্ষীর, কন্যার মার তোমার গড়ার হার নেব তবে খাবো ক্ষীর। এভাবে যে ক্ষীর খাওয়াতে আসে তারা কন্যা একটা একটা জিনিসের দাবি করে তারপর ক্ষীর খায়। এভাবে চলে যশোরের লোকাচার গায়ে হলুদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, পরিশেষে বলা যায় লোকায়ত বাংলার লোক ঐতিহ্যভিত্তিক সংস্কৃতি সৃজন পরিবেশটি বিকাশে যশোর জেলার লোকাচারে জড়িয়ে নেই। এই জেলার গ্রামাঞ্চলের মানুষেরা এসব লোকাচার এখনো মুখে মুখে ফেরে, যাতে সজীব হয়ে উঠেছে আমাদের লোকসাহিত্যের অবয়ব লোকায়ত বাংলায় যার আসল পরিচয়।

0: আমরা এতক্ষণ শুনছিলাম লোকায়িত বাংলা পর্বটি। বেশ দারুণ দারুণ পর্ব কিন্তু আমাদের দর্পণে রয়েছে, তাই না? আমাদের কিন্তু সেই পর্বগুলো ভালো লাগে, আমরাও মন দিয়ে শুনি,
1: শ্রোতারাও শুনেন, তারাও তাদের মনের কথা আমাদের লিখে জানান,
0: এবং আমাদের দেশ আমাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই কিন্তু আমরা জানতে পারি এই দর্পণ ম্যাগাজিন থেকে। তো শ্রোতারাও মন দিয়ে শোনেন যেটি তুমি বললে, তবে একটি বিষয় কিন্তু আমি বলতে চাই যে শ্রোতাদের কেমন লাগছে, কোন পর্ব কেমন লাগছে, আর কোন পর্ব শুনতে চান কিনা, সেই বিষয় কিন্তু আমাদের কাছে লিখে পাঠাতে পারেন, তাই না?
1: পাঠাতে পারেন, হ্যাঁ।
0: আর আমরা এবার জানিয়ে দেব সেই লিখে পাঠাবার যে ঠিকানাটি রয়েছে, লিখুন এই ঠিকানায় পত্রালাপ প্রযত্নে প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী শেরবাংলা নগর ঢাকা 1207। তুমি ঠিকানাটি আরেকবার বলে দেবে?
1: তোমার অনুরোধ তো কোনোদিন ফেলতে পারিনি, আজই বা ফেলি কি করে। পত্রালাপ প্রযত্নে প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী শেরবাংলা নগর ঢাকা 1207।
0: বন্ধুরা আশা করি লিখে নিয়েছেন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে লিখে জানাবেন, সেই অপেক্ষায় আমরা
1: রয়েছি। হ্যাঁ,
0: আমরা এবারে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের সবশেষ পর্ব, আমাদের গান পর্বে।
1: 1986 সালে মুক্তিপ্রাপ্ত এজেমেন্টু পরিচালিত অশান্তি ছায়াছবির একটি গান মনিরুজ্জামান মনিরের কথায় গানটিতে সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা চলচ্চিত্রের গানের দুই দিকপাল অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। আসুন শুনি কিদিয়া মনকারিলা।

0: আসলে তাই মন যে কি দিয়ে কাড়া হয়, একটি কথা আছে যে ভালোবাসার দিয়েই কিন্তু আমরা মনকে কেড়ে নিই, তাই না?
1: আসলে
0: তো বন্ধুরা, শেষ করবো আমাদের আজকের দর্পণ। যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লিখার ঠিকানা, তো একবার আমরা জানিয়ে দিচ্ছি, আর এবার আমরা জানিয়ে দিচ্ছি শেষ কথাগুলো। আজকের দর্পণ গ্রন্থনা ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমুর রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। তিন দিনের সরকারি সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার ঢাকায় আসেন। ওইদিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় সার্জিও গোর বাংলাদেশ সম্পর্কে তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই বিশেষ দূত গতকাল কক্স বাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্বের সমর্থন জোরদার করার আহ্বান জানান। সার্জিও গোর 14 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সম্মেলনের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পেন্টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। সার্জিও গোর বলেন, তার দেশ এই শিবিরকে সমর্থন করেছে এবং বিশ্বজুড়ে মার্কিন অংশীদারত্বকে তাদের অবদান বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছে। তিনি উল্লেখ করেন, 10 লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দেয় উখিয়ায় রোহিঙ্গা শিবিরটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, প্রতিনিধি দলটি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির WFP মানবিক সহায়তা কার্যক্রম সহ বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। এদিকে কক্সবাজারের জেলা প্রশাসন সূত্র জানায়, সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের TNCC এলাকা বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করেন এবং ঢাকাকে পরিচ্ছন্ন রাজধানীতে রূপান্তরের সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে শহরের পরিচ্ছন্নতা পরিস্থিতি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা জুবাইদা রহমান দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিড়াল রোগে আক্রান্তদের জন্য সমন্বিত ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদাতা সম্মাননা 2026 অনুষ্ঠানে কথা বলেন। ডা জুবাইদা রহমান থ্যালাসেমিয়া প্রতিরোধে অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েদের স্ক্রিনিং এর ব্যবস্থা করার উপরও গুরুত্ব আরোপ করেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে, জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান। শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আজ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে। সৌদি আরব এই চুক্তিকে স্বাগত জানিয়ে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের উপর জোর দিয়েছে। গাজা নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানান, এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে ওই অঞ্চলে শান্তি টেকসই হবে। পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন 20 দফা পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। তবে ইসরায়েল বলেছে, গাজার হামাসে প্রকৃত নিরস্ত্রীকরণ ছাড়া সেখান থেকে তেল আবিব সৈন্য প্রত্যাহার করবে না। আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত ও 44 জন আহত হয়েছেন। রাজধানীর আলজেরিয়ার পূর্ব দিকে উপকূলীয় শহর বোমার্স দেশের কাছে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে। বিশ্বের অন্যতম সর্বোচ্চ পর্বত পাকিস্তানের ব্রড পিকে তুষার ধসে 4 পর্বতারোহী প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও 6 জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাধিরা আল হার্থি এবং যুক্তরাষ্ট্রের মেলোরি গেইস। মরদেহগুলো স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পর্জা। বিশ্বের 14টি সর্বোচ্চ পর্বতে তার সবচেয়ে দ্রুত আরোহণের বিশ্ব রেকর্ড রয়েছে। সবশেষ আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয় নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র পথ। অংশগ্রহণে পক্ষদল মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষ দল রাজউক উত্তরা মডেল কলেজ। সঞ্চালনায় মোহাম্মদ আলমগীর।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিবাদকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকভাবে জেনে উন্নততর মানুষ হিসেবে সৃষ্টি করার এবং তার পাশাপাশি তারা যেন আমাদের দেশের প্রতি অনেক বেশি কমিটেড থাকে এবং তাদের ভাবনার জায়গা থেকে যাতে এক একজন শুদ্ধ মানুষ মানবিক পৃথিবী বিনির্মাণের একজন সারথি হতে পারে, সেই প্রচেষ্টাই হচ্ছে আমাদের এই আয়োজনের অন্যতম একটি নিবিষ্ট লক্ষ্য। সেই আবেশে আপনাদের সকলকে আমরা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যুক্তি এবং তথ্যের সংমিশ্রণে আমাদের এই বিতর্কের দ্বৈরথে। যে বিতর্কটি ঘিরে আজকের আয়োজনটি আবর্তিত হবে সেই বিষয়টি হচ্ছে ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলনই পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। এ বিষয়ে পক্ষে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে রাজক উত্তরা মডেল কলেজ। আমরা দুদলের তার্কিকদেরই আগাম অভিনন্দন এবং স্নেহাশীষ জানাচ্ছি। আমি শুরুতেই দুদলের তার্কিকদের আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে অর্থাৎ পক্ষ দল মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের তার্কিক বন্ধুরা হলেন প্রথম বক্তা স্বপ্নিল বিশ্বাস, দ্বিতীয় বক্তা সৈয়দ আহনাফ তাহমিদ, দলনেতা তাসমিয়া ফারা এবং সহকারী দুজন বেতার্কিক হচ্ছেন জান্নাত নূর আরাফ চৌধুরী এবং মোসাম্মদ সামিরা সারওয়াত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এবারে পরিচয় করে দিচ্ছি আমাদের বিপক্ষ দল অর্থাৎ রাজক উত্তরা মডেল কলেজের বেতার্কিকদের। প্রথম বক্তা মোসাম্মদ সাহলা রেজা শিশির, দ্বিতীয় বক্তা স্বাগতা রহমান লাবিনা এবং দলনেতা মোহাম্মদ আহনাফ আল রফিন। দলীয় বাকি দুজন সহকারী বেতার্কিক হচ্ছেন ওয়াজিহ মাইমুন মিশফার এবং তাপ্তি খান। আমরা তোমাদের কাছ থেকে অবশ্যই খুব চমৎকার কিছু যুক্তি এবং তথ্যের সেতু বন্ধন প্রত্যাশা করব। আর এই বিতর্ককে আজকে যারা উদ্ভাসিত করছেন সম্মানিত বিচারক হিসেবে আমি তাদের পরিচয় করে দিচ্ছি। বিচারক হিসেবে রয়েছেন জনাব রশিদ সাগর, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, জনাব রুদেবা নওশিন, প্রিন্সিপাল অফিসার পূবালী ব্যাংক PLC এবং জনাব নাজমুল হুদা, জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক। এ পর্যায়ে আমি বিতর্কের সময় কেন্দ্রিক নিয়মাবলীগুলো জানিয়ে দিচ্ছি আমাদের বিতর্কিক এবং আপনাদের উদ্দেশ্যে। গঠনমূলকভাবে প্রত্যেক বক্তা ব্যক্তিগতভাবে 4 মিনিট করে সময় পাবেন তাদের বক্তব্য উপস্থাপনের জন্য। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আর উভয় দলের দলনেতারা যুক্তিখণ্ডন পর্বে 2 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আমাদের প্রত্যাশা উভয় দলের তার্কিকরা এই সময়ের বিষয়ে সচেতন থাকবেন এবং চূড়ান্ত সংকেত শুনে আপনার বক্তব্যটি শেষ করবেন। আমি শুরুতে আমাদের পক্ষ দলের প্রথম বক্তা, ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতি প্রতিফলনে পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর, এর সপক্ষে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নিল বিশ্বাসকে, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বন্ধু।
1: ব্যক্তি উদ্যোগ এক ফোঁটা বৃষ্টির মতো, আর রাষ্ট্রীয় নীতি সে বর্ষণ যা সমগ্র বনভূমিকে সবুজ করে তোলে। মাননীয় বিচারক মন্ডলী এবং উপস্থিত শুধুবৃন্দ, সবাইকে আজকে শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতি প্রতিফলনই পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে এই প্রস্তাবের পক্ষে অবস্থান গ্রহণ করছি। আমাদের আজকে মূল ভিত্তি হলো জলবায়ু পরিবর্তন একটি কাঠামোগত ও বৈশ্বিক সমস্যা। এটা সমাধানের জন্য কোনো ব্যক্তিগত মানুষের কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাষ্ট্র আইনি ও নীতিগত হস্তক্ষেপ। আমাদের দিক থেকে আমরা প্রমাণ করতে চলেছি রাষ্ট্রীয় জলবায়ু নীতি ব্যক্তি উদ্যোগের জন্য পরিবেশ উন্নয়নে কেন বেশি কার্যকর। এর জন্য আমরা 5টি ক্ষেত্র তুলে ধরতে চাই। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হওয়া, কার্বন নিঃসরণ নীতি, জলবায়ু নীতি স্বাক্ষর, দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনা, কঠোর আইন প্রয়োগ এবং সুপরিকল্পিত পরিকল্পনা। এর আগে বিষয় সংজ্ঞান ঘটতে চলেছি। ব্যক্তি উদ্যোগ একজন নাগরিক বা বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব সচেতনতা থেকে নেওয়া পদক্ষেপ। এটি হতে পারে গাছ লাগানো বা বৈদ্যুতিক গাড়ি কেনা। তারপর আসছে হচ্ছে রাষ্ট্র জলবায়ু নীতি, রাষ্ট্রের কিছু আইন বা নীতি যেমন কার্বন ট্যাক্স বা আন্তর্জাতিক চুক্তি। প্রতিফলনই শুধু কাগজে কলমে নীতি রাখা নয়, বরং সেই রাষ্ট্র কর্তৃক সেই নীতি বা আইনের কঠোর ও বাধ্যতামূলক প্রয়োগ নিশ্চিত করা। পরিবেশ উন্নয়ন, বায়ুমণ্ডলের জীবনত্ব রক্ষা করা এবং পরিবেশগত ভারসাম্য ফিরে আনা বেশি কার্যকর। ব্যক্তি উদ্যোগের তুলনায় রাষ্ট্রনীতির প্রভাব কেন বেশি গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক হয়ে থাকে, আমি কিছু ক্ষেত্র তুলে ধরেছিলাম, সেগুলো বিশ্লেষণ করতে চলেছি। কাঠামোগত পরিবর্তন ও ব্যক্তি যুক্তি। একজন ব্যক্তিগত উদ্যোগের কারণে একজন মানুষ সর্বোচ্চ তার কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারে, কিন্তু সে কি একটা দেশের সম্পূর্ণ কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবে? অবশ্যই না। কিন্তু রাষ্ট্র যখন নীতি নির্ধারণ করে দিবে, তখন তা পুরো দেশের শিল্প কারখানা ও জ্বালানি খাতকে একেবারে বদলে দিতে পারে। আমাদের বুঝতে হবে পরিবেশের ক্ষতি মূলত মানুষের চেয়ে বৃহৎগড়ে করছে এই জ্বালানি খাতের কোম্পানিগুলো বেশি করছে। এই জ্বালানি খাতের কোম্পানিগুলো এই কার্বন ফুটপ্রিন্ট বেশি করছে একজন মানুষের চেয়ে। অতএব তাদের ব্যক্তি উদ্যোগের উপর ছেড়ে না দিয়ে এটি রাষ্ট্র বাধ্যতামূলক নীতি কেবল তাদের নিয়ন্ত্রণে আনতে পারবে। বাজারে ব্যর্থতা, অনেকেই বলতে পারে একজন ব্যক্তি উদ্যোগের মধ্যে আসতে পারে সবুজ প্রযুক্তি ব্যবহার করা, কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে এই সবুজ প্রযুক্তি ব্যবহার করা অনেক ব্যয়বহুল হয়ে থাকে। কিন্তু যখন রাষ্ট্র এই পরিবেশবান্ধব নীতি গ্রহণ করে ফেলবে তখন সেগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এর কারণে আমাদের বুঝতে হবে ব্যক্তি উদ্যোগকে সফল করতেও রাষ্ট্রনীতি প্রতিফলনই মেইন চালিকা শক্তি হিসেবে কাজ করবে। এটা পরিসংখ্যান দেখে না যাক, ইউরোপ ইউনিয়ন ইউ এর জলবায়ু নীতি বাস্তবায়নের ফলে 1990 সাল থেকে 2024 সাল মধ্যে গ্রিন হাউস গ্যাস বা 37% কমেছে। এটি সফল হয়েছে কার্বন রেগুলেশনের কারণে, কোনো মানুষের ব্যক্তি উদ্যোগের জন্য নয়। স্টেট অফ ক্লাইমেট অ্যাকশন 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু প্রতিবেদনগুলোর তথ্য মতে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রির মধ্যে রাখতে হলে 360টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং গণপরিবহন 5 গুণ বাড়াতে হবে। এগুলো কি রাষ্ট্র দ্বারাই সম্ভব? এটা কি একজন ব্যক্তির উদ্যোগের পক্ষে সম্ভব? অবশ্যই না। কঠোর আইন প্রয়োগ করতে হবে, দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনা রাখতে হবে। একজন মানুষের পক্ষে কি সম্ভব যে আমার দেশ 2030 সালে কিভাবে দাঁড়াবে? অবশ্যই না। কিন্তু একটা দেশের তার পরিকল্পনা যদি ফলো করা হয় বা মেনটেন করা হয় তাহলে সেটা দেওয়া সম্ভব। তাহলে মোকাবেলা সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। একটু ফোরকাস্ট দেখে নেওয়া যাক, গ্লোবাল ক্লাইমেট মডেল অনুযায়ী 2030 সালের মধ্যে যদি NDC বা জলবায়ু নীতি কঠোরভাবে বাস্তবায়ন না করা হয় তখন পৃথিবীর তাপমাত্রা কোনোভাবেই থামানো যাবে না। 2050 সালে জাতিসংঘ ডেটা অনুযায়ী যদি আমরা নেট জিরো বা কার্বন নিউট্রাল লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই তাহলে 90% প্রভাবই রাষ্ট্রের আইনের উপর থেকে আসতে হবে। মাননীয় মডারেটর, প্লাস্টিকের স্ট্র ব্যবহার না করা একটি চমৎকার ব্যক্তি উদ্যোগ হতে পারে, তবে রাষ্ট্র যখন এক ঘোষণায় একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বা ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার, উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে দিবে তখন এক রাতেই কোটি কোটি প্লাস্টিক দূষণ বন্ধ হবে। অতএব পরিবেশ উন্নয়নের মতো বিশাল ও জরুরি চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যক্তি উদ্যোগ প্রশংসনীয় হলেও রাষ্ট্র জলবায়ু নীতির কার্যকর ও প্রতিফলন সমাধান হিসেবে দাঁড়াবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
0: আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ দলের প্রথম বক্তাকে। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আপনারা উপভোগ করছেন বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। এবারে আমরা বিপক্ষ দলের প্রথম বক্তাকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। রাজক উত্তরা মডেল কলেজের বন্ধু মোসাম্মদ সাহলা রেজা শিশির।
2: নীতির নামে চলল সভা, বাজেট গেল খুঁয়ে, মানুষ কাজটা বাঁচিয়ে দিল, রাষ্ট্র দেখলছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ব্যক্তি উদ্যোগ চেয়ে রাষ্ট্রীয় জলবায়ু নীতি প্রতিফলনে পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল তাদের নিজস্ব দলীয় অবস্থান সুবিধার্থে আজকে উক্ত বিষয়ে যথার্থ সংজ্ঞান না করে এটি অসম্পূর্ণ সংজ্ঞান করে গিয়েছেন, যার একটি পূর্ণ সংজ্ঞান করার প্রয়োজন বোধ করছি। সংজ্ঞান করছি দুটি বিষয়ে। প্রথমত ব্যক্তি উদ্যোগ। ব্যক্তি উদ্যোগ এমন একটি ক্ষেত্র যেখানে রাষ্ট্র তার নীতি কোনো ইতিবাচক পরিবর্তন ঘটানোর চেয়ে ব্যর্থ হলে ব্যক্তি তার প্রয়োজনে ইতিবাচক পরিবর্তন ঘটানোর চেষ্টা করে। এবং দ্বিতীয়ত রাষ্ট্রীয় জলবায়ু নীতি। রাষ্ট্রীয় জলবায়ু নীতি বলতে জলবায়ু সংরক্ষণের রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনকে বোঝায় এবং তা রাষ্ট্র কর্তৃক কার্যকর করাকে উক্ত নীতির প্রতিফলন বলে। মাননীয় সভাপতি আজকে আমি আমার দলীয় অবস্থান স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রীয় জলবায়ু নীতি প্রতিফলন অবশ্যই পরিবেশ উন্নয়নে সহায়ক হতে পারে এবং ভূমিকা রাখতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটি রাষ্ট্রকে যথেষ্ট নিখুঁত এবং কাঠামোগত সুসংগঠিত হতে হয়। তবে তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশগুলোর দিকে নজর দিলে দেখা যায় এই দুটি জিনিসের যথেষ্ট ঘাটতি রয়েছে। অন্যদিকে ব্যক্তি সচেতনতা এবং ব্যক্তি উদ্যোগ এটি রাষ্ট্রীয় জলবায়ু নীতি প্রতিফলনের তুলনায় অধিক কার্যকর। তাই আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয় জলবায়ু নীতি প্রতিফলনের চেয়ে ব্যক্তি উদ্যোগ অধিক কার্যকর। আজকে বিতর্কের মঞ্চে আমরা মূলত রাষ্ট্রের তিনটি সমস্যাকে তুলে ধরবো যা রাষ্ট্রীয় জলবায়ু নীতি প্রতিফলনে বেশি এটা কার্যকর হয় না। প্রথমত শাসন কার্যের অসততা, দ্বিতীয়ত সীমিত বাজেট ও সম্পদ, তৃতীয়ত বাণিজ্যিক অগ্রাধিকার। আজকে আমি ও আমার দল রাষ্ট্রের সমস্যা ও ব্যক্তি উদ্যোগের বর্ণনা প্রদানের মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা করব কেন ব্যক্তি উদ্যোগ রাষ্ট্রীয় জলবায়ু নীতি প্রতিফলনের অপেক্ষা অধিক কার্যকর। এক্ষেত্রে আমি দুটি সমস্যা এবং বাকি একটি সমস্যা ও ব্যক্তি উদ্যোগ কেন বেশি কার্যকর তা আমার দলের দ্বিতীয় বক্তা পর্যায়ক্রমে ব্যাখ্যা করবেন। প্রথমত মাননীয় সভাপতি, আজকে বিশ্বের অনেক দেশে ক্ষমতা থাকা ব্যক্তিগুলোর দিকে নজর দিলে দেখা যাবে তাদের মাঝে সততার একটি বিরাট ঘাটতি রয়েছে, যার কারণে পরিবেশ কল্যাণের চেয়ে তারা নিঃস্বার্থের দিকে নজর রেখে নীতি প্রণয়ন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এক্ষেত্রে পরিবেশ সংরক্ষণে রাষ্ট্রীয় নীতি প্রতিফলন খুব একটা কার্যকর হয় না। উদাহরণস্বরূপ ব্রাজিলে অ্যামাজন বন উজাড় সীমিত করার আইন রয়েছে, তবে IBM এর কোম্পানির কর্মকর্তাদের কাঠ ব্যবসায় অবৈধভাবে ঘুষ নিয়ে কাঠ ব্যবসায় সহায়তা করার বহু প্রমাণিত ঘটনা রয়েছে, ফলে অ্যামাজন বন উজাড়ে চলতেই থাকে। মানে সভাপতি, আজ পৃথিবীর জলবায়ু সংকটে, অথচ প্রায় প্রতিটি রাষ্ট্রেরই রয়েছে পরিবেশ আইন, রয়েছে জলবায়ু নীতি, আছে আন্তর্জাতিক চুক্তি। তাহলে আমার প্রশ্ন হলো, যদি রাষ্ট্রনীতি সবচেয়ে বেশি কার্যকরী হতো, তাহলে কেন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, কেন বন ধ্বংস হচ্ছে, কেন বা নদী দূষিত হচ্ছে, প্রশ্ন রয়ে গেল। দ্বিতীয়ত, মানুষ সভাপতি জার্মান ওয়াচ ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স CRI 2026 অনুযায়ী জলবায়ু বা পরিবেশ পরিবর্তনের বিষয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে অনুন্নত দেশ। অনুন্নত দেশে সাধারণত আর্থিকভাবে দুর্বল থাকে। তবে পরিবেশ উন্নয়নে জাতীয় নীতির প্রতিফলনের মাধ্যমে তুলনামূলক কার্যকর ভূমিকা পালন করতে হলে একটি রাষ্ট্রকে পরিবেশ খাতে অধিক পরিমাণ বাজেট বরাদ্দ করতে হয়, যা একটি অনুন্নত দেশের পক্ষে মৌলিক খাতে বরাদ্দ না রেখে পরিবেশ খাতে বরাদ্দ রাখা খুবই দুষ্কর। যেমন শুধুমাত্র পরিবেশের সংরক্ষণের জন্য প্লাস্টিক উৎপাদন বন্ধ রেখে উচ্চ মূল্যের পরিবেশ বান্ধব দ্রব্য উৎপাদন কষ্টসাধ্য, এটি জলবায়ু নীতি প্রতিফলন অধিক কার্যকর না হওয়ার প্রধান একটি কারণ। মানে সভাপতি, আমার না খুব জানতে ইচ্ছে করছে, আমার বিজ্ঞ প্রতিপক্ষ কোন সে আলাদিনের চেরাক খুঁজে পেলেন, যার বদৌলতে একজন তৃতীয় বিশ্বের নাগরিক হিসাবে মৌলিক খাতের বদলে পরিবেশ সংরক্ষণ খাতে বিপুল অর্থ প্রয়োগ করবে। ধন্যবাদ, এখানে শেষ করছি।
0: ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। এবারে আমরা আমন্ত্রণ জানাবো পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে, সৈয়দ আহমাফ তাহমিদ।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এখানে বিতর্ক হচ্ছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতি পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান গ্রহণ করছি। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে প্রয়োজনীয় সংজ্ঞান, চরিত্রণ এবং কিছু যুক্তি উপস্থাপন করে গেছেন। আরো কিছু যুক্তি এবং পরিসংখ্যানের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়ে যাবো যে আমাদের অবস্থানটি এখানে সঠিক। মাননীয় সভাপতি, আপনি ধরুন একজন ব্যক্তি উদ্যোগ গ্রহণ করলো, তিনি সর্বোচ্চ কতটুকু বা উদ্যোগ গ্রহণ করতে পারেন? তিনি উদ্যোগ গ্রহণ করতে পারেন, তিনি তার বাড়ির ছাদে একটি ছাদ বাগান করলেন, বাড়ির উঠোনে একটি বাগান করলেন, প্লাস্টিক ব্যবহার বর্জন করলেন, কিন্তু এর চেয়ে বেশি কি কিছু পারেন? হয়তো কিছু পারেন, কিন্তু সেটা অতটা প্রভাব ফেলবে না। কিন্তু যখন রাষ্ট্রীয় নীতির আওতায় কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করে, রাষ্ট্র তার সর্বশক্তি প্রয়োগ করে তার নীতি বাস্তবায়ন করার জন্য। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে আইনের কঠোর প্রয়োগের কথা বলে গেছেন, যেটি বোধহয় আমাদের বিজ্ঞ বিপক্ষ দলের প্রথম বক্তা শুনতে পাননি, যে আইনের কঠোর প্রয়োগকে আমরা জলবায়ু নীতির একটি অংশও বলেছি। যদি আইনের কঠোর প্রয়োগ না হয়, তবে আমরা সেটিকে জলবায়ু নীতি বলছি না। তারা বলে গেলেন যে অ্যামাজন বনের কথা, মানে অ্যামাজন বনে তারা যে বলছেন অ্যামাজন উজাড় হচ্ছে, এতে রাষ্ট্রীয় নীতির দোষ না, রাষ্ট্রীয় এর আইনের কঠোর প্রয়োগের অভাব এখানে দায়ী। ব্যক্তি উদ্যোগ তো সে অ্যামাজন উজাড় বন্ধ করতে পারছে না, কিন্তু রাষ্ট্রীয় নীতির কঠোর প্রয়োগ থাকলে সেটি হতো। মাননীয় সভাপতি, আমরা এখানে কিছু পরিসংখ্যান তুলে ধরতে পারি, যে রোমানিয়ার ক্লোজ নাপোকাতে নির্দিষ্ট কিছু বাস স্টপে স্মার্ট কিয়স্কগুলো ক্যামেরা এবং মোশন সেন্সর ব্যবহার করে ক্রেতাকে ট্র্যাক করে। যদি ক্রেতা 2 মিনিটে 20টি স্কটস করতে পারেন, তাকে ফ্রিতে বাস টিকিট দেওয়া হয়। এখন রোমানিয়ার এত এত মানুষ যদি শুধুমাত্র একটি ফ্রি বাস টিকিটের জন্য 20টা স্কটস করতে পারেন, সুতরাং রাষ্ট্রীয় নীতির আওতায় যদি মানুষকে ছোট ছোট সুবিধা দেওয়া হয়, তখন মানুষ রাষ্ট্রীয় নীতির ভেতরে থেকেই পরিবেশ উন্নয়নে অনেক বেশি ভূমিকা রাখতে হবে, যেটি কিনা রাষ্ট্রীয় নীতির ভেতরে থেকে করতে হচ্ছে। অর্থাৎ ব্যক্তি উদ্যোগ কখনো একা কোনো কিছু করতে পারে না, রাষ্ট্রীয় নীতির ভেতরে থেকে তাকে কাজ করতে হয়। তাছাড়া পরিবেশ গবেষণা সংস্থা ন্যাচারের পরিসংখ্যানে 1999 থেকে 2016 সময় প্রণীত জলবায়ু আইনসমূহের ফলে বিশ্বব্যাপী প্রায় 5.9 গিগাটন কার্বন নিঃসরণ এড়ানো গেছে, কিন্তু ব্যক্তি উদ্যোগের মাধ্যমে সম্ভব হয়নি। OECD নীতিপত্র অনুযায়ী 187টি গবেষণা পত্রের ফলাফল একত্র করে দেখা গেছে যে কার্যকর জলবায়ু নীতির ফলে 5% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ এড়ানো গেছে গড়ে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা 2016 সালে প্রকাশিত গবেষণা পত্র অনুযায়ী 1993 থেকে 2013 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক গৃহীত মিথেন গ্যাস নিঃসরণ হ্রাস কর্মসূচিগুলোর আওতায় প্রায় 127.9 টেরাগ্রাম মিথেন গ্যাস নিঃসরণ হ্রাস পেয়েছে, যেটি কিনা মোট দেশীয় মিথেন নিঃসরণের 18%। এখন একটি দেশের সরকার কি কি করতে পারে যেগুলো মূলত একটি ব্যক্তি উদ্যোগের মাধ্যমে করা সম্ভব না, কিন্তু তার প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে, সেগুলো হচ্ছে জলবায়ু চুক্তি স্বাক্ষর করা, জলবায়ু অনুদান গ্রহণ করা এবং তা সঠিক খাতে ব্যয় করা। তাছাড়া অন্য দেশের সাথে জলবায়ু চুক্তি বিষয়ে সহযোগিতা করা এবং সহযোগিতা নেওয়াও কিন্তু একটি দেশের একটি রাষ্ট্রই করতে পারে, তা ব্যক্তি উদ্যোগে করা সম্ভব না। তাছাড়া রাষ্ট্র এখানে অনেক বড় একটি ক্ষমতা ব্যয় করতে সুবিধাও বলা চলে, তা হচ্ছে আইন প্রয়োগের ক্ষমতা, যেটি কোনো ব্যক্তির নেই। রাষ্ট্রই একমাত্র পারে প্রয়োজনীয় জলবায়ু নীতি গ্রহণ করে তা যথাযোগ্যভাবে প্রয়োগ করতে এবং এর ফলে পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা বেশি পরিমাণে রাখতে, তা ব্যক্তির পক্ষে সম্ভব না। এর সবচেয়ে বড় উদাহরণ হলো সিঙ্গাপুর, যেখানে পরিবেশ উন্নয়নে জলবায়ু নীতির প্রবর্তন, যেখানে জরিমানা নীতির প্রবর্তন হয়েছিল, এবং সিঙ্গাপুর কিন্তু পরিবেশ উন্নয়নে এখন একটি সফল দেশ। তাছাড়া পরিবেশ দূষণের অন্যতম একটি প্রধান উৎস হলো শিল্প খাত। এখন শিল্প খাত কেন কার্বন নিঃসরণ বেশি করবে, কেননা এতে তার খরচ কম, কিন্তু যদি সরকার এখানে কার্বন ট্যাক্স বসায়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো লোকসান এড়াতে অবশ্যই কার্বন নিঃসরণ কমাতে বাধ্য হবে। তাছাড়া পরিবেশ বান্ধব লেবেলিং এর বাধ্যতামূলক করা, সেক্ষেত্রে ক্রেতা অবশ্যই পরিবেশ বান্ধব পণ্যই কিনতে চাইবে, যখন সে দেখবে যে একটি পণ্য পরিবেশ বান্ধব এবং অপরটি নয়, সেখানে প্রতিষ্ঠানগুলো অবশ্যই তখন পরিবেশ বান্ধব বিকল্প খোঁজার চেষ্টা করবে। তাছাড়া আমার দলের প্রথম বক্তা জলবায়ু নীতি কি কি সেগুলো বলে গেছেন, বা জলবায়ু নীতি কি সেটাও বলে গেছেন। আমি জলবায়ু নীতি কি উদ্দেশ্যে গৃহীত হয়ে থাকে এবং আরো কি কি জলবায়ু নীতি থাকে আমি সেগুলো ব্যাখ্যা করতে চাই। জলবায়ু নীতির উদ্দেশ্য হতে পারে গ্রিন হাউস গ্যাস ও কার্বন নিঃসরণ হ্রাস, এর জন্য নিহিত নীতি হতে পারে নবায়নযোগ্য শক্তির প্রসার, টেকসই কৃষি ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা। তাছাড়া কার্বন নিঃসরণ হ্রাসে বনভূমি রক্ষা ও বৃদ্ধি এবং ভবিষ্যতে উদ্ভূত সমস্যাগুলো যাতে এখন মোকাবেলা করা যায় বা সেগুলোর জন্য যেন মোকাবেলা করার পর্যাপ্ত সময় পাওয়া যায় তার জন্য গবেষণা বরাদ্দ একমাত্র সরকারই দিতে পারে, কোনো ব্যক্তি উদ্যোগের মাধ্যমে দেওয়া সম্ভব না। সুতরাং ব্যক্তি উদ্যোগ একটি সহায়ক শক্তি হতে পারলেও সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা এখানে রাষ্ট্রীয় নীতি বা রাষ্ট্রীয় জলবায়ু নীতি রেখে থেকে এবং বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মানসব।
0: ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দল অর্থাৎ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বক্তাকে। এবারে আমরা বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাজউক উত্তরা মডেল কলেজের দ্বিতীয় বক্তা স্বাগত রহমান লাবিনাকে।
4: নীতি ছিল, আইন ছিল, ছিল না শুধু কাজ, ব্যক্তির ঘামে বাঁচল প্রকৃতি, রাষ্ট্র দেখালো লাজ। ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলে আমাকে আজ এই বিতর্ক মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ব্যক্তি উদ্যোগে রাষ্ট্রের জলবায়ু নীতি প্রতিফলনই পারে পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর, কিন্তু আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা আজকে ভুল মোশন আমাদেরকে বলে গেলেন এবং তিনি বললেন যে ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের নীতি পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। তাদের আজকে সেই প্রতিফলন শব্দটা আজকে আমি দেখতে পেলাম না। মাননীয় সভাপতি, এখন আমি আমার বিতর্কের শুরুতেই যুক্তি খণ্ডন করছি। বিতর্কের প্রথম বক্তা আজকে আমাদেরকে এসে পাঁচটি ক্ষেত্র দেখালেন যেগুলো হচ্ছে জলবায়ু নীতির পাঁচটি ক্ষেত্র, এবং সেই পাঁচটি ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। বাংলাদেশে শুধুমাত্র পাঁচটি ক্ষেত্র না, পাঁচটি ক্ষেত্রেরও বেশি ক্ষেত্র আমাদের এখানে আছে। কিন্তু কেন আজকে ঢাকার বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে, কেনই বা আজকে চট্টগ্রামে মানুষ প্রতিকূল অবস্থা ই করছে? আমাদের জলবায়ু নীতি আছে, কিন্তু সেই সকল জলবায়ু নীতি শুধু বাস্তবায়ন করা সম্ভব হবে তখনই যখন কিনা সেখানে ব্যক্তি উদ্যোগ থাকবে। বাংলাদেশ আজ ব্যক্তি উদ্যোগ নেই, পৃথিবীতে পৃথিবীর জনগণ আজকে ব্যক্তি উদ্যোগ দেখাচ্ছে না বলে বর্তমানে পৃথিবীর আজ এই করুণ অবস্থা। তাই আজ প্রতিপক্ষকে বলে যেতে চায় যে নেদারল্যান্ডে হোয়াইট বোর্ড নামে একটি সংস্থা আছে, যে সংস্থাটা কিনা সেই দেশের জনগণরা চালায়, সে দেশের সরকার চালায় না। এবং এই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিন্তু তারা আজকে তাদের দেশে অতিবৃষ্টি হওয়ার পরেও তারা কিন্তু আজকে সেই দুর্যোগ মোকাবেলা করছে, যেটা কিনা বাংলাদেশ এখন ব্যর্থ। তাই আজ ব্যক্তি উদ্যোগের মাধ্যমে কিন্তু সেই নেদারল্যান্ড আজকে তাদের জলবায়ু প্রতিরোধ করতে পারছে এবং তাদের পরিবেশ উন্নয়ন করতে পারছে। তথ্যসূত্র বিবিসি নিউজ 2024। মাননীয় সভাপতি, ইতোমধ্যে আমার দলের প্রথম বক্তা রাষ্ট্রের দুইটি নেতিবাচক দিক দেখিয়ে গেলেন এবং এখন আমি একটি নেতিবাচক দিক দেখিয়ে যাচ্ছি, এবং সেটি হচ্ছে বর্তমান বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্র জলবায়ু নীতির প্রতিফলন আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই জলবায়ু নীতির প্রতিফলন কার্যকর হচ্ছে না, কারণ সেখানে ব্যক্তি উদ্যোগ নেই। আজকে রাষ্ট্রের বাণিজ্যিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য তারা কার্বন নিঃসরণ করছে, তারা বন উজাড় করছে এবং তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, যেসব পদক্ষেপ কিনা পরিবেশ গ্রহণ করতে পারছে না। তারা কিন্তু জলবায়ু নীতির প্রতিফলন ঘটাচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তারা আজকে তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক অগ্রগতির জন্য সেগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এবং এখানে যদি আজকে ব্যক্তি উদ্যোগ থাকতো, সেই ব্যক্তি উদ্যোগের মাধ্যমে কিন্তু তারা আজকে বিশ্বকে আজকে একটি সুন্দর পরিবেশ দিতে পারতো। তা আজ বলতেই হয় প্রতিপক্ষ যেখানে বলে যাচ্ছে রাষ্ট্রের নীতি পারবে বিশ্বকে সুন্দর পরিবেশ দিতে, সেখানে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে না কিয়োটো প্রোটোকলে, যেখানে কিনা চীন এসে বলে হচ্ছে কার্বন নিউট্রালিটি, কিন্তু তারা আজকে সেখানে করে যায় কয়লা কেন্দ্র। তথ্যসূত্র ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ 2024। মাননীয় সভাপতি, আজকে বিশ্ব হয়তো বিভিন্ন ধরনের নীতি প্রতিফলন করছে, সে কিন্তু সে সকল নীতি আজকে বাস্তবায়ন হচ্ছে না শুধুমাত্র এখানে ব্যক্তি উদ্যোগ নেই। মাননীয় সভাপতি, এখন যে সকল ব্যক্তি উদ্যোগের মাধ্যমে আমরা হচ্ছে পরিবেশ উন্নয়ন করতে পারবো, সেটা প্রথমে হচ্ছে জবাবদিহিতা। আজকে যখন রাষ্ট্র আমাদের সাথে পরিবেশের উন্নয়ন ঘটাতে পারছে না, তখন কিন্তু সেই দেশের জনগণই সেই সরকারকে জবাবদিহিতা চাপে ফেলতে পারবে এবং জবাবদিহিতার মাধ্যমে কিন্তু সেই দেশ কিন্তু তখন জলবায়ু নীতির প্রতিফলন কার্যকর করতে পারবে। যার জন্য কিন্তু প্রথম যে মূল প্রধান যে হাতিয়ার সেটা কিন্তু সেই দেশের জনগণ অর্থাৎ ব্যক্তি উদ্যোগ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নেদারল্যান্ডসে উর্গেন্ডা ফাউন্ডেশন, যেটা কিনা মার্জান নামে একজন ব্যক্তি শুরু করেন, এবং সেই উর্গেন্ডা ফাউন্ডেশন 2015 সালে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে অর্থাৎ পরবর্তীতে একটা সংস্থা তৈরি হয়। তারা সেই দেশের জনগণকে চাপের সম্মুখে ফেলে তারপর সেই সরকার কিন্তু কার্বন নিঃসরণ কমাতে বাধ্য হয়। তথ্যসূত্র বিবিসি নিউজ 2023। মাননীয় সভাপতি, এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে আমরা সরকারকে চাপের মুখে ফেলতে পারছি এবং এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে বেশি পরিবেশ উন্নয়ন করা সম্ভব হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
0: আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। গঠনমূলক পর্বে এবারে আমরা উভয় দলের দলনেতার বক্তব্য শুনব। শুরুতে আমাদের পক্ষ দলের দলনেতাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। তাসমিয়া ফারা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বন্ধু।
5: ব্যক্তির ইচ্ছা নদীর মতো সীমিত, তার পথ চলা রাষ্ট্রের নীতি সাগরের মতো বয়ে আনে পরিবর্তনের ধারা। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি এবং আমার দর্শক বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ বিতর্কের মহান মঞ্চে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলনই পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। আমি এবং আমার দল বক্তব্যের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ব্যক্তির উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, তবে পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর একটি রাষ্ট্র প্রদত্ত জলবায়ু নীতির প্রতিফলনই। এর কারণটি ইতিমধ্যেই আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা সুস্পষ্টভাবে বিশ্লেষণ করে গিয়েছেন। এখন আমি আন্তর্জাতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই দুটি ক্ষেত্রকে বিশ্লেষণ করব। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকট। তাই এই সমস্যার কার্যকর সমাধানের জন্য আমাদের প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা। কারণ মাননীয় সভাপতি, রাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও চুক্তিতে অংশগ্রহণ করেন, কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেয়, প্রযুক্তি ও অর্থায়ন সংগ্রহ করে এবং বৈশ্বিক উদ্যোগের সঙ্গে নিজেদের নীতি সমন্বয় করে। এখন এক্ষেত্রে একজন ব্যক্তি কি এগুলো করতে পারে? না মাননীয় সভাপতি, একজন ব্যক্তির সীমাবদ্ধতার বাইরে এগুলো শুধুমাত্র একটি রাষ্ট্রই করতে পারে। এখন মাননীয় সভাপতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটি পরিবেশ উন্নয়ন একদিনের কাজ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন আমি একজন ব্যক্তি হিসেবে, আমি খুব সচেতন একজন নাগরিক, আজকে থেকে আমি 10টি গাছ লাগাতে পারি, আমি আমার জীবনের প্লাস্টিকের ব্যবহারটাকে বর্জন করতে পারি বা কমিয়ে আনতে পারি, কিন্তু আমি কি 20 বা 30 বছর ধরে পুরো দেশের পরিবেশ উন্নয়নের পরিকল্পনা গ্রহণ বা বাস্তবায়ন করতে পারি? না, এটা কিন্তু আমার সীমাবদ্ধতার বাইরে। অন্যদিকে রাষ্ট্র জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী জলবায়ু নীতি প্রণয়ন করতে পারেন, যেমন বনভূমি বৃদ্ধি, টেকসই নগরায়ন, আশ্রয় কেন্দ্র নির্মাণ ইত্যাদি। এছাড়াও রাষ্ট্র বাজেট বরাদ্দ, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেয়। কিন্তু একজন ব্যক্তির

0: সহযোগী হতে পারে কিন্তু সম্ভব নয়। এখন এগুলোর জন্য আমাদের দরকার রাষ্ট্রের জলবায়ু নীতিগুলো মানা, কারণ অনেক ক্ষেত্রে ব্যক্তির সীমাবদ্ধতা থাকলেও রাষ্ট্রের তা থাকে না। এখন মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমরা দেখেছি যে রাষ্ট্র শুধু পরিবেশের রক্ষার কথা বলে না, BCCSAP ক্লাইমেট প্রসপেরিটি প্ল্যান, ডেল্টা প্ল্যান, একুশ পরিবেশ সংরক্ষণ আইন ও জলবায়ু তহবিলের মতো নীতির মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবেশ উন্নয়নে বাস্তব কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেন। এ ধরনের নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষমতা কোনো ব্যক্তি নেই, এটি একমাত্র কেবল রয়েছে রাষ্ট্রের হাতে। এখন মাননীয় সভাপতি, আমাদের মনে রাখতে হবে যে একটি দেশের পরিবেশ উন্নয়নের জন্য শুধু গাছ লাগানো বা প্লাস্টিকের ব্যবহার বর্জন করা যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর রাষ্ট্রনীতি, কঠোর আইন, পর্যাপ্ত বাজেট, আধুনিক প্রযুক্তি, দূষণ নিয়ন্ত্রণ, বন ও নদী সংরক্ষণ এবং জনগণের সমন্বিত অংশগ্রহণ। এসব কিছু একত্রে নিশ্চিত করার সক্ষমতা মূলত রাষ্ট্রেরই রয়েছে। এখন মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বললেন যে শাসন কার্যের মধ্যে অসততা তাদের প্রথম একটি ক্ষেত্র ছিল, যে তিনটি ক্ষেত্র নিয়ে তারা কথা বলছেন। সেইখান থেকে বলতে চাই, আমার দলের প্রথম বক্তা কিন্তু এসে বলে গিয়েছিলেন কঠোর আইন প্রয়োগের কথা, অর্থাৎ একটি দেশে যদি রাষ্ট্র বা কঠোর আইন প্রয়োগ করা হয় তাহলে কিন্তু রাষ্ট্রের যে অসততা এটা কিন্তু থাকে না, এই জায়গাটা কিন্তু থাকে না মাননীয় সভাপতি। এবং আমরা বলেছি সুপরিকল্পিত নীতির অভাবের কথা। মাননীয় সভাপতি, আমাদের পক্ষ থেকে কিন্তু এটা এসেছে যে আমরা যখন সুপরিকল্পিত একটি আইন বা নীতি রাষ্ট্র প্রদত্ত হবে তখনই আমাদের দেশে পরিবেশ উন্নয়ন কার্যকর হবে, এবং এটি সম্ভব কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের পক্ষে। কারণ মাননীয় সভাপতি, ধরুন আজকে আমার কাছে যদি এখন কেউ এসে বলে, আমার একটি কর্মসংস্থান হচ্ছে বা আমার একটি কলকারখানা রয়েছে, আমার কাছে যদি একজন ব্যক্তি এসে বলে আপনার এখানে কর্মসংস্থান থেকে অনেক কার্বন নিঃসরণ হচ্ছে, আপনি এটি থামিয়ে দেন, আমি কি দিব না মাননীয় সভাপতি? কিন্তু রাষ্ট্র যখন আমাকে বাধ্য করবে, রাষ্ট্র একটি নীতির মাধ্যমে দিবে, আমি তখন বাধ্য হব, কারণ যদি এরকম না হয়, আমি যদি তাদের কথা না মানি তাহলে আমাকে জরিমানার সম্মুখীন হতে হবে। মাননীয় সভাপতি, এই যে ভীতিটা, এটা কিন্তু রাষ্ট্র প্রদত্ত ভীতিটা, আমি রাষ্ট্রকে ভয় পেতে পারি কারণ তারা আমার পক্ষে পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু একজন ব্যক্তির পক্ষে সেটা সম্ভব না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: এটি সাধারণ আলোপচারিতা এবং বিতর্কের মধ্যে তফাতটা এটি যে এখানে তীর্যক আক্রমণ যেমনি থাকে, বাক্য বান থাকে এবং যুক্তি পাল্টা যুক্তির একটা মহা সমারোহ থাকে। তো বিতর্ক ইতিমধ্যে জমে উঠেছে দুদলের তার্কিকদের বাকযুদ্ধের মাধ্যমে। গঠনমূলক পর্বে এই ধারাকে অব্যাহত রাখার জন্য আমি এবারে আমন্ত্রণ জানাবো বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আহনাফ আল রফিনকে, রাজক উত্তরা মডেল কলেজের বন্ধু।
2: বাজেট গেল, সভা হলো, বদলালো না কিছু, ব্যক্তির হাতে সবুজ ফিরল, রাষ্ট্র রইল পিছু। ধন্যবাদ মাননীয় সভাপতি বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলনই পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এবং বাস্তবতার প্রেক্ষিতে আমি আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজ বরং একটু প্রথমে প্রতিপক্ষের কাছেই আসি। মাননীয় সভাপতি, আজ আমার প্রতিপক্ষের সোনালী রাষ্ট্র এবং সোনালী রাষ্ট্রনীতির কথা শুনে আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় তাদের এই সোনালী রাষ্ট্রনীতি যেন ঠাকুমার ঝুলিতেই বেশি সুন্দর শোনায় বাস্তবতার জগতের চেয়ে। কেননা মাননীয় সভাপতি, আজ যখন আমি তাদের সোনালী নীতির পরিবর্তে বাস্তবতার দিকে তাকাই, আমি দেখতে পাই আমি এমন একটি বিশ্বে বসবাস করছি মাননীয় সভাপতি, আমি দেখতে পাই আমার বিশ্বে এমন এমন রাষ্ট্র আছে যেগুলোর শাসনকর্তার কালো হাত, শাসনকর্তার অসততা এবং শাসনকর্তার খামখেয়ালিপনা বারবার একটি জাতির স্বপ্নকে ধ্বংস করেছে, বারবার একটি রাষ্ট্রের ভবিষ্যৎকে গুড়িয়ে দিয়েছে, বারবার একটি জাতিকে কয়েক শত বছর পিছিয়ে দিয়েছে। মাননীয় সভাপতি, এতগুলো কথা বলার কারণ কি জানেন? এতগুলো কথা বলার কারণ হলো এই ধ্বংসের পথ থেকে বারবার ফিনিক্স পাখির ন্যায় একটি রাষ্ট্রকে যে জিনিসটি ফিরিয়ে এনেছে সেটি আর কিছুই নয়, ব্যক্তি উদ্যোগ, ব্যক্তি চেতনা এবং ব্যক্তি প্রয়াস। মাননীয় সভাপতি, এখন সেটা হোক রাজনৈতিক ক্ষেত্র কিংবা পরিবেশ খাত, দিন শেষে সেই যেই প্রধান খেলাটা ব্যক্তি উদ্যোগী খেলছে। মাননীয় সভাপতি, এবার আসি আমি আমার দলের কথায়। আমি যদি আমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার কথাটা আর একটু সুস্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় সভাপতি, আমরা আমাদের পুরো বিতর্ককে দুটি ভাগে ভাগ করেছি। প্রথমত, আমরা স্বীকার করে নিয়েছি যে রাষ্ট্রের জলবায়ু এবং জলবায়ু নীতির যথেষ্ট প্রতিফলন অবশ্যই সম্ভব এবং সেটা কার্যকর ভূমিকা পালন করতেও পারে, তবে সেক্ষেত্রে একটি রাষ্ট্রকে যোগ্য হতে হয়, একটি রাষ্ট্রকে যথেষ্ট নির্ভুল এবং নিখুঁত হতে হয় মাননীয় সভাপতি, অন্যথায় তাদের এই বিতর্ক, তাদের এই সোনালী রাষ্ট্রনীতি কেবল কাজের গরু কাগজে আছে গোয়ালে নেই এমনই শোনাবে মাননীয় সভাপতি। কিন্তু তারপরে আমরা দেখেছি আমাদের রাষ্ট্রে, বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলোতে কি কি সমস্যা রয়েছে, এবং সেই কারণে আমরা জোরভাবে দাবি করছি যে বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলো আসলে জলবায়ু নীতি প্রতিফলন করার যোগ্যতাই রাখে না। তাই মাননীয় সভাপতি, প্রতিফলন করলেই হয়ে যাবে এরকম অবাস্তব কথা বলা আসলে এই বিতর্কের মঞ্চে শোভা পায় না। কিন্তু মাননীয় সভাপতি, আমরা আজ বারবার আমার দ্বিতীয় বক্তা এবং প্রথম বক্তা দেখানোর চেষ্টা করেছেন ঠিক কেন ব্যক্তি উদ্যোগ অনেক বেশি কার্যকর এবং ব্যক্তি উদ্যোগ ঠিক কেন একটি রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে। ঠিক মাননীয় সভাপতি, তাই আমরা আজ কোনো ঠাকুরমার ঝুলির গল্প নিয়ে আসিনি, আমরা আজ বাস্তবতার পক্ষে গল্প করতে এসেছি। মাননীয় সভাপতি, আমরা আজ ব্যক্তি উদ্যোগের পক্ষে কথা বলতে এসেছি। মাননীয় সভাপতি, আমরা আজ বিজ্ঞ প্রতিপক্ষের কথা যখন বারবার শুনি, বিশেষত বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার কথা যখন আমি বারবার শুনি, তিনি অনেকটাই চেষ্টা করেন রাষ্ট্র বনাম ব্যক্তিকে মুখোমুখি দাঁড় করাতে। মাননীয় সভাপতি, আজকে আমার দ্বিতীয় বক্তা চেষ্টা করেন রাষ্ট্র বনাম ব্যক্তি করে ব্যক্তিকে একটি একটি একটি একক

0: সংগঠনের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে। কিন্তু মানব সভ্যতা ব্যক্তি যে একক এরকম কোনো কথা নেই, কথা আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক তেমনইভাবে রাষ্ট্রের একটি ব্যক্তি আমার বিজ্ঞ প্রতিপক্ষের কথা অনুযায়ী ছাদ বাগান করলে যেমন সামান্য একটু উপকার হয়, তেমনি একটি দেশের ষোলো কোটি জনগণ যদি ছাদ বাগান করে তাহলে সেই দেশে খুব মারাত্মক উন্নয়ন হতে পারে। এই কথাটাই আমরা আজকে বলছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তারা আজ বারবার বলেন তাদের রাষ্ট্রনীতির যথার্থ প্রতিফলন করার কথা। তারা বারবার বলেন মাননীয় সভাপতি তারা বৈশ্বিক উদ্যোগের সাথে তাদের রাষ্ট্র সমন্বয় করে, অথচ ইতিহাস সাক্ষী ইউএসএ কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করেনি, ইতিহাস সাক্ষী চীন কার্বন চুক্তি থেকে সরে এসেছে। আজ মাননীয় সভাপতি ইতিহাস সাক্ষী ব্রাজিলের দম্পতি তারা এককভাবে 20-30 বছর বনায়ন করার মাধ্যমে একটি বন পুনরুদ্ধার করেছেন, তথ্যসূত্র বিবিসি। মাননীয় সভাপতি ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে যখন আমরা দেখছি রাষ্ট্র আসলে যোগ্যতাই রাখে না একটি ব্যক্তি একটি জলবায়ু নীতি প্রতিফলন করতে, রাষ্ট্র আসলে যোগ্যতাই রাখে না একটি জলবায়ু নীতি কার্যকর প্রতিফলন করতে, সেখানে অবশ্যই অবশ্যই আমাদের মূল আক্রমণটা ব্যক্তি উদ্যোগের দ্বারাই করতে হবে, আমাদের মূল প্রতিরোধটা গড়ে তুলতে হবে ব্যক্তি উদ্যোগের দ্বারাই। তাই মাননীয় সভাপতি আমি আজ আরও একটি জিনিস বলতে চাই। তারা বলে গেলেন ইউএর সমীকরণ, তারা বলে গেলেন ইউএর অনেকগুলো দেশ একটি জলবায়ু নীতির যথার্থ প্রতিফলনের জন্য বা বেশি কার্যকর করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করছেন। কিন্তু মাননীয় সভাপতি আমি যদি দেখি যে কার্বন নিঃসরণ সবচেয়ে বেশি যে দেশগুলো করে, অর্থাৎ আমি যদি আমেরিকার দিকে তাকাই, আমি যদি কানাডার দিকে তাকাই, আজ তারাই বারবার নিজেদের চুক্তি থেকে সরে আসেন। তাই মাননীয় সভাপতি আমি আবার বলতে চাই ব্যক্তি উদ্যোগী একমাত্র প্রধান ভূমিকা পালন করতে পারে কার্যকর একটি ভূমিকা পালন করতে।
1: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আহনাফ আল রাফিনকে। উভয় দলের বক্তাদের ধন্যবাদ। কিছুটা স্মৃতির অভ্যন্তরণ উপলক্ষে এনে দিলেন আপনারা, সেই কৈশোরের যুক্তিমুখ দিনগুলোর কথা কেন জানেন মনে পড়ছে। আমাদের বিশ্বাস আপনাদের এই অসাধারণ বাগ্মিটা আমাদের আরও অনুপ্রাণিত করবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো সেই সুবিপত্তে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যুক্তি খণ্ডন পর্বে। আর এই পর্বের শুরুতেই দলীয় অবস্থানকে আরেকটু সুস্পষ্ট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা তাসমিয়া ফারাকে, যিনি প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের।
2: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবারও ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় সভাপতি প্রথমে প্রতিপক্ষ দলকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজ অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে কথা বলার জন্য। কিভাবে তা একটু বলছি। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে আমরা নাকি ঠাকুমার ঝুলি থেকে গল্প উঠিয়ে নিয়ে এসেছি, কারণ বাস্তব জীবনে বাস্তবে আমরা যে রাষ্ট্রনীতির কথা বলছি সেগুলো তো প্রয়োগ হচ্ছে না, কারণ দুর্নীতি অসততা। তাহলে মাননীয় সভাপতি আমি প্রশ্ন করতে চাই তার তৃতীয় বক্তার কাছে, যারা বললেন যে হয়তো একটি মানুষের ছাদ বাগানে কোনো কোনো লাভ না হলেও যদি ষোলো কোটি মানুষ ছাদ বাগান করে তাহলে তো লাভ হবে, তাই না? তাহলে বাস্তবতার প্রেক্ষাপটে যেহেতু কথা বলছে আমিও প্রশ্ন করতে চাই, তাহলে আপনার এই বাস্তবতায় কেন এখনো ষোলো কোটি মানুষ ছাদ বাগান করেনি? আমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন যেহেতু আপনারা বাস্তবতাতেই কথা বলছেন। কারণ মাননীয় সভাপতি আমরাও কিন্তু বলেছি যে হ্যাঁ অসততার যে ক্ষেত্রটা রয়েছে সেটা কিভাবে আমরা নিরূপণ করব। মাননীয় সভাপতি কিভাবে করব সেটা হচ্ছে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে, আমরা কিন্তু বারবার বলে যাচ্ছি এই কথাটা। মাননীয় সভাপতি এর জন্য আমাদের দরকার সুপরিকল্পিত আইন, সুপরিকল্পিত নীতি যেগুলো জলবায়ু বিষয়ক, যেটা রাষ্ট্র প্রদত্ত হতে পারে। এখন মাননীয় সভাপতি আমরা যদি একটু কোভিড-19 সময় দেখা যাক, তখন কিন্তু প্রথমে কিন্তু কোনো নিয়ম ছিল না যে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। প্রথমে এটা হচ্ছে ব্যক্তিদের মধ্যে কথাকথি হচ্ছিল, যখন মেডিকেল রিপোর্ট বের হচ্ছিল যে এটা ছোঁয়াচ্ছে তখন কিন্তু মানুষজন সবাই মাস্ক পরতো না। কিন্তু যখন এটাকে আইন হিসেবে দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে বলে দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে যে মাস্ক পরিধান করতে হবে না হলে জরিমানা, তখন কিন্তু ষোলো কোটি মানুষই মাস্ক পরতে বাধ্য হয়েছিল মাননীয় সভাপতি। অর্থাৎ মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দল এটিও বললো যে তিনি হচ্ছে বিন্দু বিন্দু বালুকণার কথা বলে গেলেন, রাষ্ট্র তৈরি হয় সেই বিন্দু বিন্দু ব্যক্তি দিয়ে, কিন্তু সেই ব্যক্তি সেখানে সহকারী হিসেবে কাজ করে, রাষ্ট্র মূল চালিকা শক্তি তবে ব্যক্তি হচ্ছে সহকারী, আমরা কিন্তু এটাকে কখনোই নাকচ করিনি। মাননীয় সভাপতি আমরা শেষে বলতে চাই যে ব্যক্তি উদ্যোগ রাষ্ট্রের আইনের মাধ্যমেই সফলতা পায়, নিজে থেকে পায় না। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: যুক্তির মশালকে আরো একটু আমাদের দৃষ্টিসীমায় নিয়ে এলো আমাদের পক্ষ দলের দলনেতা, ধন্যবাদ জানাচ্ছি তাকে। এবারে আজকের আয়োজনের সমাপনী বক্তব্য, অর্থাৎ আমাদের বিপক্ষ দলের দলনেতার যুক্তি খণ্ডনের পালা। আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা রাজীব উত্তরা মডেল কলেজের বন্ধু মোহাম্মদ আহনাফ আল রাফিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য।
0: ধন্যবাদ মাননীয় সভাপতি আরো একবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি আজ বিজ্ঞ প্রতিপক্ষের কথাগুলো অত্যন্ত সুন্দর শোনালো। আমরা যখন তাদের বলি যে দেশে বন্যা পরিস্থিতির অবস্থা কেন, তখন তারা কথা তার উত্তর দেন না। মাননীয় সভাপতি, আজ বিজ্ঞ প্রতিপক্ষকে যখন আমরা প্রশ্ন করি যে এত সম্পদ, এই একটি নীতি কার্যকর করার জন্য এত পরিমাণে বাজেট আপনারা কোথা থেকে পাবেন, তখন তারা আমাদের প্রশ্নের উত্তর দেন না। মাননীয় সভাপতি, তারা বরঞ্চ বারবার রাষ্ট্রের সোনালী চিন্তাটিকে তুলে ধরার চেষ্টা করেন। এখান থেকে পরিষ্কার হয়ে যায় যুক্তিটা আসলে কার ঝোলাতে বেশি ভারী। মাননীয় সভাপতি, এবার তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর আমরা দিয়ে যাচ্ছি। তিনি বলছেন, 16 কোটি মানুষ কেন এখন পর্যন্ত করছে না, এটি আজকের কথা। আজ 16 কোটি মানুষ সচেতন না বলেই রাষ্ট্র কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারছে না, অথচ রাষ্ট্রের জলবায়ু নীতি রয়েছে। অর্থাৎ মাননীয় সভাপতি, ব্যক্তি উদ্যোগটাই যে এখানে প্রধান ভূমিকা পালন করছে সেটা তারা নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে গেলেন। মাননীয় সভাপতি, এবার আসি আমরা আরো কিছু কথায়। মাননীয় সভাপতি, আমরা যখন তাদেরকে আবারও জিজ্ঞেস করি কিয়োটো প্রোটোকল থেকে ইউএসএ সরে যাওয়ার কারণ কি, কিংবা যখন তাদেরকে আমরা জিজ্ঞেস করি এত অসততা, এত অবাস্তবতা, এত সব প্রতিকূলতার মুখে তারা কিভাবে একটি রাষ্ট্রকে দাঁড়া করাবেন, কিভাবে একটি রাষ্ট্রের জলবায়ু নীতি প্রতিফলন ঘটাবেন, তখন তারা আমাদেরকে কোনো রোডম্যাপ বা সঠিক পরিকল্পনা দিতে পারেন না। মাননীয় সভাপতি, বরং তারা বারবার আমাদেরকে একটি রাষ্ট্রের ক্ষমতার কথা বলতে থাকেন। মাননীয় সভাপতি, আমাদের বুঝতে হবে একটি রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে, তবে সেই রাষ্ট্র ক্ষমতাটি ব্যবহার করবে কিনা সেটা একান্তই যে তাদের ব্যক্তিগত ব্যাপার, এই জায়গাটিতেই তো আজকে আমরা আটকে যাই। মাননীয় সভাপতি, এই জায়গাটিতেই তো আজকে প্রতিটা রাষ্ট্র বাধা পড়ছে, অধিকাংশ রাষ্ট্র বাধা পড়ছে। মাননীয় সভাপতি, আজ তারা সকলেই দেখালেন বিভিন্ন উন্নত দেশের অনেক অনেক কথা, যদি উন্নত দেশকে তারা খুব ভালোভাবে তুলে ধরেনি বা কোনো উন্নত দেশের কথা তারা উল্লেখ করেনি, এটিও তাদের একটি সমস্যা, কেননা তারা আজকে কোনো দেশে বাস্তব উদাহরণ দেননি। অথচ মাননীয় সভাপতি, আমরা উন্নত দেশ বড় যেমন ইউএসএ, নেদারল্যান্ডস এবং জাপানের কথা বলেছি, এবং মাননীয় সভাপতি আমরা আজ বাদই দিলাম তৃতীয় বিশ্বের দেশের কথা, আমরা আজ শিখে তুলে রাখলাম ডোমিনিকা নামক রাষ্ট্রটির কথা, যেগুলো কিনা পরিবেশ দূষণের কারণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রতিকূলতা সম্মুখীন হচ্ছে। মাননীয় সভাপতি, আজ তারা বারবার যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ব্যক্তি এককভাবে কোনো কিছু করতে পারে না। মাননীয় সভাপতি, ব্যক্তি একক নয়। মাননীয় সভাপতি, আমরা বারবার ইতিহাসের পরিক্রমায় দেখেছি আমরা কোনোদিনও একজন না, আমরা অনেকজন। তাই মাননীয় সভাপতি, আজ আবারও বলতে চাই, অবশ্যই অবশ্যই ব্যক্তি উদ্যোগী প্রধান ভূমিকা পালন করে। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে।
1: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের দলনেতাকে। তোমরা অনেক ভালো করেছো মার্শাল্লাহ। আমার নিজের পুরোনো দিনের কথা মনে পড়লো, যে আমার মনে হলো যে আমি শিখতে পারছি তোমাদের কাছে আরো বেশি। এই শুভ প্রত্যয় রইল আমার মনে, আমি সম্মানিত বিচারকদের কাছে যেতে পারি। জনাব রশিদ সাগর মহোদয়কে আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শব্দ সারথী হওয়ার জন্য, প্লিজ।
3: ধন্যবাদ সম্মানিত সভাপতি। আমি অভিনন্দন জানাচ্ছি পক্ষ এবং বিপক্ষ দুই দলকেই, তারা অত্যন্ত প্রাণবন্ত এবং তথ্যবহুল আমাদেরকে এই তর্কের যুদ্ধ তারা উপহার দিয়েছে। সবাই খুব ভালো করেছেন, আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং বিতর্কটা এত জমে উঠেছিল আমরা খুবই উপভোগ করেছি। আপনারা সামনে আরো আরো ভালো করবেন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য অভিনন্দন রইল। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মহোদয়কে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি জনাব হুদা বানু হোসেনকে।
4: আজকে দুটো দলই খুবই ভালো করেছে, তবে আমার কাছে যেটা মনে হয়েছে অনেকগুলো কোশ্চেন তারা কিন্তু করতে পারতো। ব্যক্তি উদ্যোগের কথা বলা হয়েছে, তাহলে ব্যক্তি উদ্যোগের ক্ষেত্রে কি ব্যক্তি মানুষই একক দায়ী, নাকি তাকে পরিবার থেকে সাহায্য করতে হবে কিনা, বা রাষ্ট্রীয়ভাবে কি সচেতনতার প্রয়োজন আছে কিনা, বিভিন্ন ধরনের যে লিফলেট আছে সেগুলো বিতরণের প্রয়োজন আছে কিনা, নীতিমালাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে, এই বিষয়গুলো কিন্তু আসেনি। পাশাপাশি আমাদের যেমন পরিবেশ রক্ষার ক্ষেত্রে যে জলবায়ু নীতিমালা, সেই প্রণয়নগুলো যে করা হয় সেগুলো সঠিক প্রয়োগ হয় কিনা, পরিবেশ ছাড়পত্র দিচ্ছে কিনা, এরকম অনেক কিছু কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম। খুবই উপভোগ্য একটা বিতর্ক ছিল, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করছি যে আজকের মতো করে এরকম অনেকগুলো প্রাণবন্ত বিতর্ক আমরা ভবিষ্যতেও উপভোগ করব। সবাইকে শুভকামনা।
1: আমি এবারে আমাদের আরো একজন সম্মানিত বিচারক জনাব নাজমুল হুদাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সরতে হওয়ার জন্য।
5: আমি মনে করি যে যুক্তির যে বিষয়গুলো সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আইন ভীতি, তারপরে এই ধরনের জোরপূর্বক কোনো আইন মানতে বাধ্য করা, এই ধরনের শব্দ বেশি, আরো বেশি আমাদের পরিবারের বিষয়গুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলো, আমাদের কমিউনিটির বিষয়গুলো আসতে পারতো, যেখান থেকে আসলে আইন মানার যে প্রবণতা তৈরি হয়। সুতরাং শুধু জলবায়ু নীতি কিংবা একটি আইন তৈরি করে দিলেই যে সেটির প্রতিফলন হয় না, তার অহরহ প্রমাণ আমাদের দেশে এবং পৃথিবীর, শুধু আমাদের মতো তৃতীয় বিশ্বে না, যারা বলপূর্বক এই ধরনের আইন প্রণয়ন করে তাদের দেশে এবং তাদের নিজেদের মধ্যে না মানার প্রবণতা অনেক বেশি নিজেদের স্বার্থে। সুতরাং এই স্বার্থের জায়গা থেকে আমরা কিভাবে সরে প্রতি ব্যক্তি থেকে এই আইন মানার প্রবণতা এবং অভ্যাস তৈরি করতে পারি, এই বিষয়গুলো আরো বেশি আসতে পারত উদাহরণের মাধ্যমে। যাই হোক, দু দলেরকে আমি অভিনন্দন জানাই, বিশেষ করে নতুন অনেক শব্দ এখানে, যেমন ই বাইকের কথা বা ই ভেহিকেল, কার্বন ট্যাক্স, কিংবা আমাদের অনেকগুলো উদাহরণ, বৈশ্বিক যে জলবায়ু নীতিমালা, বৈশ্বিক যে জলবায়ু তহবিল, এই ধরনের শব্দগুলো তাদের মধ্য থেকে আমরা যে শুনলাম, এটি অবশ্যই আমাদের আশান্বিত করে যে আগামীতে এই ধরনের নীতিগুলো যাতে সঠিক বাস্তবায়ন হয়, সেজন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারবো এবং আমরা আমাদের পরিবেশ বিপর্যয় রোধ করতে পারবো এবং সুস্থ সুন্দর আগামী করতে পারবো, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক জনাব নাজমুল হুদাকে। আমি একটা কটু কথা বলি, হ্যাঁ, তোমাদের জন্য। যে রোগের উৎস মস্তিষ্কে, তার উপশমে চামড়ায় মলম লাগানো শুধু অজ্ঞানতাই নয়, এক ধরনের পাপ। অর্থাৎ আগে রোগের কারণটা খুঁজে বের করতে হবে, তাহলে কিন্তু রোগের সমাধানটা পাওয়া যাবে, তাই না? এই যে যেমন ধরো রাষ্ট্রের বিভিন্ন নীতি আছে না, তার মধ্যে জলবায়ু নীতি একটা নীতি বা আন্তর্জাতিক অঙ্গনের একটা নীতি, তাই না? নীতি তো থাকতেই পারে, বাট নীতির প্রতিফলন এটা অন্য বিষয়। অর্থাৎ যখন সুচারুভাবে সেটি পালন হবে, প্রতিপালন হবে, তখন তার প্রতিফলন পরিলক্ষিত হবে। সুতরাং এই বিষয়গুলো একটু যদি তোমরা ডিফাইন করতে আরো ভবিষ্যতে করবে ইনশাল্লাহ আরো ভালো হবে। যাই হোক, তোমাদের দর্শনের জন্য শুভকামনা রইল এবং যারা ওদেরকে সহযোগিতা করেছেন তাদের জন্য আমাদের ভালোবাসা শ্রদ্ধা রইল। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। এই আয়োজনে যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আজকের বিতর্কে ঠিক এই মুহূর্তে বিষয়টি ছিল, ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলনই পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। পক্ষে ছিল মোহাম্মদপুর প্রেপারেটরি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে রাজউক উত্তরা মডেল কলেজ। চমৎকার একটা স্নায়ুযুদ্ধের বিতর্ক উপভোগ করার পর আমরা ফলাফলটি এখন ঘোষণা করছি। তবে তার আগে একটু শ্রেষ্ঠ বক্তাকে সেটা বলে নেই। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিপক্ষ দল অর্থাৎ রাজউক উত্তরা মডেল কলেজের দলনেতা মোহাম্মদ আহনাফ আল রাফিন। এই বিতর্কে বিজয়ী হয়েছে মোহাম্মদপুর প্রেপারেটরি স্কুল এন্ড কলেজ অর্থাৎ পক্ষ দল। বাট আমাদের কাছে উভয় দলই হচ্ছে জয়ী, কারণ তোমরা চেষ্টা করেছো, এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ চেষ্টায় যে করে সেই সত্যিকারের জয়ী। তোমাদের উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার সম্মানিত বিচারকরা এবং আমার যিনি টাইম কিপার ছিলেন তাকেও ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। এই আয়োজন থেকে মডারেটর হিসেবে আমি এম আলমগীর আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন, আর যুক্তির সত্যতা এবং শুদ্ধতায় বিনির্মাণ করুন নতুন পৃথিবীকে। এই শুভ প্রত্যয়। আসসালামু আলাইকুম।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলমগীর, অনুষ্ঠান নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রুমঝুম বিজয় রিসিল।

রিমঝুম বিজয় আলিসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। শিল্পী এবারে গিয়েছেন কত বড় ভেবেছিনু আপনা ভুলিয়া।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রুঞ্ঝুম বিজয় আলিসিল, বাংলাদেশ বেতার ঢাকা।

এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী আশরাফ উদাস, গানের কথা লিখেছেন আহমেদ কায়সার এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাওয়া বিনতে মাহমুদ। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এখন বৈঠক করছেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। তিন দিনের সরকারি সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার ঢাকায় আসেন। ওইদিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় সার্জিও গোর বাংলাদেশ সম্পর্কে তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিনী বিশেষ দূত গতকাল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন জোরদার করার আহ্বান জানান। সার্জিও গোর ১৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। সার্জিও গোর বলেন, তার দেশ এই শিবিরকে সমর্থন করেছে এবং বিশ্বজুড়ে মার্কিন অংশীদারদেরকে তাদের অবদান বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছে। তিনি উল্লেখ করেন, ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়া উখিয়া রোহিঙ্গা শিবিরটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, প্রতিনিধি দলটি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থাৎ WFP-র মানবিক সহায়তা কার্যক্রম সহ বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। এদিকে কক্সবাজারের জেলা প্রশাসন সূত্র জানায়, সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশ্বের অন্যান্য স্থানীয় মতো আজ থেকে দেশে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে, জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, শিশু স্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে। সৌদি আরব এই চুক্তিকে স্বাগত জানিয়ে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের উপর জোর দিয়েছে। গাজা নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানান, এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে ওই অঞ্চলে শান্তি টেকসই হবে। পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন ২০ দফা পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। তবে ইসরায়েল বলেছে, গাজায় হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ ছাড়া সেখান থেকে তেল আবিব সৈন্য প্রত্যাহার করবে না। আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। রাজধানী আলজিয়ার্সের পূর্ব দিকের উপকূলীয় শহর বোমারদেসের কাছে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে। বিশ্বের অন্যতম সর্বোচ্চ পর্বত পাকিস্তানের ব্রড পিকে তুষার ধসে ৪ পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ৬ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছেন নেপালের পুরবাহাদুর গুরুং, ওমানের নাদিরা আল হার্থি এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি গেইস। সাংবাদিকতায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের জন্য পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ICG গ্লোবাল মিডিয়া গ্রুপ LLC এবং SARC জার্নালিস্ট ফোরাম SJF এর মধ্যে ৩ বছরের মেয়াদী একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে নিউইয়র্কের SARC জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক সভাপতি রাজু লার্মা এবং সার্বিয়ার বেলগ্রেডে ICG গ্লোবাল মিডিয়া গ্রুপ LLC এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাশা দোব্রেভিচ স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকে যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য বিনিময়, অনলাইন মত বিনিময় এবং দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক পর্যায়ে গণমাধ্যমের সংহতি জোরদারের সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় SARC জার্নালিস্ট ফোরাম, দ্য ইন্টারকন্টিনেন্টাল কানেকশনস অব জার্নালিস্ট ICJ এর ICJ ফ্রেন্ডস প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে যুক্ত হবে। বিশ্ব ফুটবল অঙ্গনের তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা। আজ ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পরিকল্পনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার ইনফান্তিনো বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৭ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী কুমার বিশ্বজিৎ। প্রথম গানের রচয়িতা নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

0: আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন কুমার বিশ্বজিৎ। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন মকসুদ্জামিল মিন্টু। কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন এবং নাসরিন আক্তার বিউটি।

শুনলেন কৃষক কাডের গান কে এম আবদুল্লাহ মুর্তজা মুহিন এবং নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। শ্রোতা বন্ধু, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের আয়োজনে শিল্পী ইসমত আরা।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন ইসমা তারার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুরকার উজ্জ্বল সিনহা, কণ্ঠ দিয়েছেন ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার।

0: ডলি মন্ডল ও আবুল বাশার শিকদারের কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

0: রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবাইদুল ইসলাম, নাট্যানুষ্ঠান দিগন্তে সূর্য হাসে। আজ শুনবেন নাটকের 14তম পর্ব।
1: রমজান।
2: জি স্যার।
1: এই ছবিটা দেখো তো, চিনতে পারো কিনা ভালো করে দেখো। আমি আরো কয়েকজনকে দেখিয়েছি, তারা চিনতে পারছে না। আসলে না পারারই কথা, কারণ এই ভদ্রলোক 52 বছর আগে তার নিজের এলাকা ছেড়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মৌভাষা গ্রামে চলে গেছেন। উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাই নিজের অতীত সম্পর্কে কিছুই বলতে পারেন না। তুমি ভালো করে দেখে বলো তো, চিনতে পারো কিনা?
2: না স্যার, ছবি দেখে আমি চিনতে পারছি না।
1: ভালো করে দেখো, ওনার নাম রাব্বিল। রাব্বিল নামের কোনো মুক্তিযোদ্ধা অথবা ফায়ার ব্রিগেডে চাকরি করা অথবা তার বউয়ের নাম নাহার, এরকম কিছু?
2: একটু একটু দাঁড়ান স্যার, কি নাম বললেন?
1: রাব্বিল।
2: আর একটা কি যেন নাম বললেন স্যার?
1: নাহার।
2: এই নামটা আমি আকবর চাচার কাছে শুনছিলাম, আকবর চাচা হয়তো বা বলতে পারবেন। চাচা তো গতকাল জামালপুর গেছে, আগামীকাল আসবে।
1: তাহলে তুমি তোমার আকবর চাচাকে নিয়ে একটু কষ্ট করে আমার এখানে এসো। রাব্বিল সাহেবের পরিচয়টা আমাদের জানা খুব দরকার।
2: স্যার, আগামীকাল আসার সাথে সাথে আমি আকবর চাচাকে আপনার কাছে নিয়ে আসবো। উনি নিজেও তো মুক্তিযোদ্ধা, উনি বলতে পারবেন হয়তোবা। যুদ্ধের সময় আমি 11 বছরের ছেলে, সব মনে আছে। আমাদের এলাকায় পাকিস্তানি বাহিনী কখনো আসে নাই, একবার আসছিল, অনেক মানুষ মারছে, গ্রাম জ্বালাই দিছে। আমরা নদী দিয়ে পালাই গেছিলাম। আমার চাচার বাড়ি, আমাদের বাড়ি সব জ্বালাইয়া দিছিল। এগুলো সব মনে আছে। প্রায় 20-25 জন মানুষ মারছে, এই মানুষগুলো কবর দেওয়ার সুযোগ হয় নাই, নদীতে ভাসাইয়া দিছে। আমরা দেখছি নদীর পানি রক্তে লাল হইয়া গেছিল। আকবর চাচা বিরাট মুক্তিযোদ্ধা, কিন্তু কিন্তু তিনি প্রকাশ করেন না। চাচা যখন যুদ্ধ থেকে আসলো তখন বিরাট বড় অস্ত্র তার ঘাড়ে, বাবরি চুল, দাড়ি, চাচারে তো চেনাই যায় না। চাচা মোগলহাট অঞ্চলে যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধের কমান্ডার আছিল। চাচা যুদ্ধের অনেক গল্প করছে। যুদ্ধের সময় দিনের পর দিন পানির মধ্যে নাইমা ছিল, খাইয়া না খাইয়া যুদ্ধ করছে।
3: আপনার কাছে অনেক তথ্য পেলাম আঙ্কেল। আমরা আশাবাদী রাব্বিল আঙ্কেলের পরিচয়টা আমরা পেয়ে যাব।
1: তুর্য ঈশান, আজকে তো আকবর সাহেবকে পাওয়া যাচ্ছে না, তোমরা কাজ করো, ডাক বাংলোতে চলে যাও, ওখানে গিয়ে রেস্ট করো আর এলাকাটা ঘুরে দেখো। তোমাদের ব্যবস্থা আমি ওখানেই করে রেখেছি, রাতে আমরা একসাথে খাবো। রাজ্জাক।
4: জি স্যার।
1: ওনাদের ডাক বাংলোতে নিয়ে যাও, যাও তোমরা রেস্ট নাও, ঘুরতে বেরোলে রাজ্জাকের সাথে নিও, ও সব দেখিয়ে দেবে। দক্ষিণ দিকটায় মেঘালয়, ওই যে পাহাড়টা দেখছো ওইটাই মেঘালয়। ঘুরতে বেরোলে অনেক মানুষের সাথে দেখা হবে, তাদেরকেও তোমরা রাব্বিল সাহেব সম্পর্কে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা হলে আমাকে কল করো।
3: ওকে স্যার, আপনি খুবই হেল্পফুল।
5: আমরা আসার আগে ভাবছিলাম কিভাবে আসব, এখানে এসে কারো সাহায্য পাবো কিনা, নানান চিন্তায় আমরা এসেছি। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে কোনো কাজ শুরু করলে একটা জায়গায় গিয়ে সেটা দাঁড়ায়। এই যে আমরা রাব্বিল আঙ্কেলের ঠিকানা খোঁজা শুরু করলাম, উই বিলিভ একটা জায়গায় গিয়ে নিশ্চয়ই বিষয়টা দাঁড়াবে, কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। যেমন এখন আমরা একটা ক্লু পেয়ে গেলাম।
3: আই হোপ আমরা রাব্বিল আঙ্কেলের পরিচয় খুবই শর্টলি পেয়ে যাব ইনশাল্লাহ। আসি স্যার।
5: ভেরি নাইস পার্সন, ভীষণ কোঅপারেটিভ অ্যান্ড হেল্পফুল। অসাধারণ এই রাজীবপুর উপজেলা, চারিদিকে নদী, মেঘালয় পাহাড়ের কাছে, নদীর ওই দিকে, হ্যাঁ এই দিকটা ইন্ডিয়া, আর ওদিকে কুড়িগ্রাম রংপুর। আমি গুগল ম্যাপে সব দেখছি।
3: আসলে বিজ্ঞান এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখন কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয় না, গুগলে সার্চ দিলেই তো পাওয়া যায়।
4: এই যে রাব্বির ভাইয়ের ছবিটা যে তোমরা এই ফেসবুকে ভাইরাল করে দিলেন, এটা কোনো রেজাল্ট আইসে নাই, মানে কোনো ফলাফল নাই, মানে কেউ এই কমেন্ট করিয়া মানে নাকি নাই যে সেনা গেছে কি যায় নাই? আর মুই তো শুনছো এই ফেসবুক বলে ভাইরাল হইলে 40 বছরের হারে যাওয়া মানুষ তা খুলি পাওয়া যায়। আর স্যার এই এবার কিন্তু মুইও একটা ফেসবুক খুলি, কিন্তু মোর এই ফোনটা দিয়ে বলে হবার নাই, কি বলে এই কি টাচ না ফাস একটা মোবাইল আছে না ওইটা বলে না, এইবার কিন্তু স্যার মুই ওইটা কিনি, ওইটা কিনিয়া স্যার আমি একটা ফেসবুক খুলি ভাইরাল হয়ে যাই, পরিবারে একটা খুলি দিন, একটু যদি না খুলি যাও তাহলে সমস্যা। স্যার ওই যে টাচ না ফাস কি করেন না এটা স্যার মোবাইলের দাম কত? স্যার
3: ওই বিভিন্ন দামের আছে, এই 10,000 টাকা থেকে শুরু করে 2,00,000 টাকা পর্যন্ত আছে।
4: বাপরে বাপরে বাপরে বাপ, এত টাকা দিয়ে মোবাইল কিনি মানুষ স্যার ফেসবুক চালায়? এত টাকা দিয়ে মোবাইল কেনা ঠিক হবার নাই স্যার। আর বলবো কুলসুম শুনলে স্যার বিরাট কাজিয়া লাগে দেবে, মানে ঝগড়া লাগে দেবে স্যার। আর যদি শুনে ওই ফেসবুক খুলসুম তাইলে স্যার অশান্তির 12টা বাজি যাইবে স্যার। ওই যে আমার সিরাকারের রইসুদ্দি মাহু ওর একটা বেটা আছে স্যার, খুব স্যার চালু স্যার, এই ফেসবুক খুলিয়া কি যে একটা এই ফলস পরিচয় দিয়া এখন কোন সিংহের সাথে মানে একটা মেয়ের সাথে স্যার একটা সম্পর্ক করি ফেলাইছে, তারপরে সম্পর্ক করিয়া তা ধরে পালিয়ে গেছে। আরে স্যার সেটা নিয়ে তো বিরাট গন্ডগোল, এটা কেন হজমাত পাকাইছে স্যার একটা? আর মামু তো তাকে মানি নেয় না, হ্যাঁ গরিব মানুষ মামু, অত বড় লোকের বেটি তা কেমন করে বউ হিসেবে মানি নেয়? এই জন্য না এই কুলসুম এগুলো দেখিয়া এই ওগুলাই ফেসবুক টেসবুকরা পছন্দ করে না, যদিও বা খোলো স্যার কুলসুমও কিন্তু একবারে কওয়া যাবার নাই, এটা মনে করেন এই সার্কেট হয়ে নেবে। আর একটা সমস্যা আছে স্যার, আর একটা সমস্যা সেটা ঠিক কয়ে ফেলাম স্যার, আজকে মুই কেনে শার্ট প্যান্ট পরো না স্যার, সেটা মুখ কোনোদিন পুশ করবেন না তোমরা, ওই মুই যখন যেটা যাও ওই লুঙ্গি পিঁধি যাও আর জামা গাঁদ দাও কেনে করবো না, সেটা এটার একটা হিস্টোরি আছে স্যার। সেটা হয় কি স্যার এই মুই যখন একটা শার্ট প্যান্ট পরি মনে করো স্মার্ট হওয়ার না আর কি বেল্ট একটা না গেয়া একটা জুতে পিঁধে হাঁটো কুলসুম মুখ সন্দেহ করে, এবারে কয় কি তোমরা এগুলো কাজ জন্য পিনছেন, হ্যাঁ এগুলো তোমার প্যান্ট লাগবেন না, সেই জন্য স্যার মুই আজ পর্যন্ত স্যার প্যান্ট শার্টটা এই কুলসুমের ভয়ে না পড়ো আর কি স্যার।
3: বুঝতে পেরেছি সাইফুল ভাই, এই বিষয়টা আমরা পরে সিদ্ধান্ত নিব, প্রয়োজনে কুলসুম ভাবির সাথে আমরা কথা বলবো আর চিন্তা করে দেখবো ফেসবুকটা আপনার জন্য কতটা জরুরি। ফেসবুকের কিন্তু সমস্যা অনেক, হ্যাঁ অনেকে ফেসবুকের প্রতি আসক্ত হয়ে নিজের কাজ ভুলে অকর্মা হয়ে যাচ্ছে।
4: ঠিক করেছেন, ঠিক করেছেন স্যার।
3: হ্যাঁ আবার অনেকে এখান থেকে ভালো কিছু নিয়ে ভালো কিছু করছে, এ ভালো মন্দ কিন্তু দুটোই আছে।
4: এইবার মুই পরিষ্কার হনু, মুই তো সেটা জানো, আরে ফেসবুক তো মেরা কেলেঙ্কারি, এক ধরি বললাম এটা কি হইল, এক ধরি বললাম এই ডাঙ্গাই, এটা বলে ভাইরাল হইল ওটা বলে ভাইরাল হইল, সত্য মিথ্যা মিলিয়ে বিরাট একটা জগাখিচড়ি কাণ্ড। ফির দুনিয়ার যদি অনেক কিছু জানবার জান তাহলে ফির এটা ভালো বলে, ফেসবুকের মাধ্যমে ভালো কিছু জানা যায় স্যার, ভালোটা যদি আমরা এই গ্রহণ করিয়া খারাপটা বাদ দেই তাহলে স্যার তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, এইটাই হওয়া উচিত নয় স্যার?
3: ঠিক বলেছেন সাইফুল ভাই, বাহ চমৎকার ডাক বাংলো তো, নদীর উপরে খুব ভালো লাগছে, মনে হচ্ছে কয়েকদিন এখানে থেকে যাই, ইস নদী আর বর্ষা এলে খুব মজা পেত, ওদেরকে ছেড়ে আসাটা ঠিক হয়নি, আমি ভাবলাম জার্নিটা খুব হ্যাসেল হবে, কিন্তু এখানে এসে তো দেখলাম দারুণ। এখানে আমরা আবার আসবো, মোল্লা স্যার, চেতন ম্যাডাম, বর্ষা, নদী, সবাইকে নিয়ে আসবো। আল্লাহ আল্লাহ করে রাব্বিল আঙ্কেলের পরিচয়টা যদি পেয়ে যায়, তাহলে এই রাজীবপুরের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। অজানো অনেক কিছুই জানবো, আমার কাছে না ভীষণ অ্যাডভেঞ্চার মনে হচ্ছে।

0: আকাশে কি সুন্দর চাঁদ, চাঁদের আলো নদীর ঢেউগুলোকে টুকরো টুকরো করে ফেলছে। সমস্ত নদীটা জ্যোৎস্নায় ভরে গেছে। এরকম দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। আমাদের দেশটা অসম্ভব সুন্দর, যেমন সবুজ তেমনি নদীর অসাধারণ সৌন্দর্য আমাদেরকে স্বর্গীয় একটা অনুভূতি দেয়। খুব হ্যাভেনলি, আই এম ইমপ্রেসড।
1: ওয়াও, রিয়েলি ফ্যান্টাস্টিক। আমিও আমার জীবনে এই প্রথম আমি সিনারি দেখছি।
0: হ্যাঁ, ক্যানভাসে নদীমাতৃক দেশের যে ছবি দেখতাম, জাস্ট লাইক দ্যাট, রিয়েলি বিউটিফুল, রিয়েলি বিউটিফুল, ট্রেমেন্ডাস আওয়ার কান্ট্রি। রাজধানীর ইট পাথর আর বড় বড় দালান কোঠার চার দেয়ালের মধ্যে থেকে বাংলাদেশের এই সৌন্দর্য অবলোকন করা সম্ভব নয়। আসলে আমরা থিসিস করতে এসে জীবনের অনেক কিছুর সাথে পরিচিত হচ্ছি। এই এক্সপিরিয়েন্স ওয়ান্ডারফুল। আমার তো মনে হচ্ছে এখানে একটা জায়গা কিনে বাংলো করে থেকে যাই।
2: কি কম স্যার, এই গ্রামের নদী নালা এইগুলো জায়গা তোমার থাকার ব্যাপার নয়। তোমার শহরত অনেক ফ্যাকাল্টি, মানে অনেক সুবিধা আর কি। আমার গ্রামত তেমন কোনো ফ্যাকাল্টি নাই। কত বড় বড় দালান, কি সুন্দর রাস্তা, আর মুখ টিপিট দেখছো। তুমি অবশ্য ঢাকা একবারও যাও নাই, মানে রংপুরের বাইরে যাওয়া হয় নাই। এই কুড়িগ্রাম, নিফামারি এগুলো দেখছো, কিন্তু অন্য জায়গা যাওয়া হয় নাই। একবার যাবার খুব ইচ্ছা স্যার। আর একটা জায়গা যাওয়ার খুব শখ স্যার।
0: কোন জায়গা?
2: এই স্যার, যে দড়িয়া আছে না, দড়িয়া,
0: ও কক্সবাজার।
2: হ্যাঁ হ্যাঁ, দড়িয়া যে কক্সবাজার, ওই ওটে স্যার সবগুলো নদী যায় বলে ওটি মিশি যায়, আর দড়িয়া বলে স্যার অনেক বড় স্যার, ওটা দেখার মোর খুব শখ স্যার। এই কুলসুম আর মোর বেটি বন্যা আছে না, এই তোমরা খুব যাবার চাই, ওই টুপি দেখে তো তোমারও খুব শখ স্যার। একবার সবাই মিলে যাবো স্যার।
0: হ্যাঁ অবশ্যই। আরে আপনি তো আমাদের টিমের সদস্য, অবশ্যই আপনি যাবেন। ঢাকা কক্সবাজার এটা কোনো বিষয় হলো? এই এই নভেম্বর মাসেই আমরা যাব, আপনি আমাদের সাথে যাবেন, ভাবি বন্যাও যাবে। এখন এখন আপনি আমাদের একটা গান শোনান, ভাওয়াইয়া গান।
2: এলা গান? আচ্ছা ঠিক আছে স্যার। স্যার তাহলে ধরেন স্যার গান।
0: হ্যাঁ হ্যাঁ ধরেন।
2: ঠিক আছে।
3: ও কি হিয়ো বন্ধু কা জল ভো।

0: আপনার গানগুলো আসলেই খুব সুন্দর সাইফুল ভাই, আপনি যদি গান শিখতেন তাহলে ভালোই করতেন। এবার আমরা একটা ফাংশন করব যেখানে আপনি, চেতনা ম্যাডাম, নদী গান করবেন, আর বর্ষা আর আমি নাচব।
1: কি তাই স্যার? ভেরি বিউটিফুল হবে স্যার, ভেরি বিউটিফুল। এই সেইটা স্যার রেকর্ড করিয়া এই ফেসবুকে ছাড়ি দিয়া ভাইরাল করা লাগবে স্যার। ওই যে টিপি স্যার, ওই যে মেরিনা লাভলিয়া পাশে না, তাক দিয়া মনে করেন আমার এই অনুষ্ঠানটার একটা লুজ করা লাগবে। টিপি লুজ হইলো স্যার, সারা দুনিয়া দেখবে আর আমরা ভাইরাল হয়ে যাবো, আমাকে সবাই চিনবে স্যার। তাই হবে না স্যার?
2: হ্যাঁ হ্যাঁ, একদিন এই লাভলি ম্যাডামের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়া। ওনার নাম অনেক শুনেছি কিন্তু দেখা হয়নি। সাইফুল ভাই চলুন, স্যারের বাসায় খাওয়ার জন্য কল করছে, খেয়ে এসে একটা লম্বা ঘুম দেব। কাল রাব্দিল আঙ্কেলের হিস্ট্রি বের করার জন্য সকালে বেরিয়ে পড়ব। দুপুরের মধ্যে আকবর আঙ্কেল এলে ইনশাল্লাহ রাব্দিল আঙ্কেলের সব কিছু পেয়ে যাবো আশা করছি। এটা পেলে আমাদের বিরাট বড় একটা সাক

এতক্ষণ দিগন্তে সূর্য হাসে ধারাবাহিক নাটকের অভিনয় শুনলেন। আজ শুনলেন নাটকের ১৪তম পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশান, অর্ঘ্য, তুর্য, সাদমান সাকিব, ইউএনও মোহাম্মদ ইসহাক আলী, রমজান, বাবু সরকার। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। সাইফুল চরিত্রে অভিনয়, একই সাথে নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ জুবাইতুল ইসলাম।

দেশে গান শুনলেন রুনা লায়লার কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদারের কণ্ঠে। গানের কথা এবং সুর শিল্পী নিজেই।

ব্রেক হলো বোনের গানটি শুনলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নিগার সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। এর আগে গতকাল সার্জিও গোর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন জোরদার করার আহ্বান জানান। সার্জিও গোর বলেন, তার দেশ এই শিবিরকে সমর্থন করেছে এবং বিশ্বজুড়ে মার্কিন অংশীদারদেরকেও তাদের অবদান বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছে। তিনি উল্লেখ করেন, ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়া উখিয়ার রোহিঙ্গা শিবিরটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট সি ক্রিস্টেনসেন সহ সার্জিও গোরের নেতৃত্বে ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির WFP মানবিক সহায়তা কার্যক্রম সহ বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। তারা রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রমও পর্যবেক্ষণ করে। উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার ঢাকায় আসেন। ওইদিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় সার্জিও গোর বাংলাদেশ সম্পর্কে তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। বিশ্বের অন্যান্য দেশের মতো দেশে আজ শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে, জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান। শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে। সৌদি আরব এই চুক্তিকে স্বাগত জানিয়ে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের উপর জোর দিয়েছে। গাজা নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানান, এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে ওই অঞ্চলে শান্তি টেকসই হবে। পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন ২০ দফা পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। তবে ইসরায়েল বলছে, গাজে হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ ছাড়া সেখান থেকে তেল আবিব সৈন্য প্রত্যাহার করবে না। আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। রাজধানী আলজিয়ার্সের পূর্ব দিকের উপকূলীয় শহর বোমারদেসের কাছে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে। বিশ্বের অন্যতম সর্বোচ্চ পর্বত পাকিস্তানের ব্রডপিকে তুষার ধসে ৪ পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আরও ৬ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাদিরা আলহার্থী এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি গেইস। সাংবাদিকতায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের জন্য পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ICJ গ্লোবাল মিডিয়া গ্রুপ LLC এবং সার্ক জার্নালিস্ট ফোরাম SJF এর মধ্যে ৩ বছর মেয়াদে একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে নিউ ইয়র্কে সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক সভাপতি রাজু লামা এবং সার্বিয়ার বেলগ্রেডে ICJ গ্লোবাল মিডিয়া গ্রুপ LLC এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাশা দেব্রোয়েভিচ স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকে যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য বিনিময়, অনলাইন মত বিনিময় এবং দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক পর্যায়ে গণমাধ্যমের সংহতি জোরদারের সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। সমঝোতার আওতায় সার্ক জার্নালিস্ট ফোরাম, দ্য ইন্টারকন্টিনেন্টাল কানেকশনস অব জার্নালিস্ট ICJ এর ICJ ফ্রেন্ডস প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে যুক্ত হবে। বিশ্ব ফুটবল অঙ্গনের তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পরিকল্পনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার ইনফান্তিনো বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট। প্রথমে রয়েছে এলআরবি ব্যান্ডের পরিবেশনা, কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু।

প্রিয় শ্রোতা, শুনছেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন ব্লোরিডা ব্যান্ডের পরিবেশনা মোহাম্মদ আলমগীর হায়াত রুমনের কণ্ঠে।

0: ব্যান্ড মাইলসের পরিবেশনায় এই গানটি দিয়ে আজ বিদায় নিচ্ছি বন্ধুরা, ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান ড্রামবিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, সত্য হচ্ছে সন্ধানী আলোর মতো, যা আমাদের পথ চলতে সাহায্য করে, আর এই পথকে যারা বেছে নেন তাদের জীবন হয় সফল এবং সার্থক। তাই আসুন আমরা সবাই এই পথকেই বেছে নিই। এই আহ্বান জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় পালার আয়োজন। এ পালার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে আপনারা কজনা, নকিবুন্নাহার, চমচমি দেওয়ান ও সালমা বেগম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার ও মোসাম্মদ নূরজাহান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
1: সুপ্রিয় শ্রোতা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: প্রিয় বন্ধুরা, ডায়াবেটিস হলো শরীরের এমন একটি গুরুতর অবস্থা যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন দক্ষতার সঙ্গে কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। সাধারণ ডায়াবেটিসের মাত্রা, ডায়াবেটিস প্রতিরোধ এবং কিভাবে আপনার অবস্থা পরিচালনা করবেন সে সম্পর্কে জানতে শুরুতেই শুনব ডায়াবেটিক রোগীর খাদ্য অভ্যাস, কি খাবেন কি খাবেন না সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে ফারজানা ইয়াসমিন।
1: সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাক্ষাৎকারমূলক আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ডায়াবেটিক্স রোগীর খাদ্যাভ্যাস, কি খাবেন কি খাবেন না, এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এম এ হালিম, সহকারী অধ্যাপক ডায়াবেটিক্স ও হরমোন বিভাগ শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রথমে আপনার কাছে জানতে চাই ডায়াবেটিক্স কি।
2: ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ। আমাদের পেটের উপরিভাগে অগ্নাশয় নামক একটি গ্রন্থি থাকে, অগ্নাশয় বিটাকোষ থাকে, বিটাকোষ থেকে ইনসুলিন নামক একটি হরমোন তৈরি হয়। ইনসুলিন যদি কম তৈরি হয় অথবা ঠিকই তৈরি হয় কিন্তু টিস্যু লেভেলে গিয়ে কাজ করতে পারে না, তখন আমাদের রক্তের যে স্বাভাবিক শর্করার মাত্রা আছে সেটি বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। তাহলে ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ। এটি আসলে আমাদের শর্করার যে মেটাবলিজম বা বিপাকক্রিয়ার সমস্যা হয় ইনসুলিনের অভাবে অথবা ইনসুলিন অকার্যকর।
1: ডায়াবেটিস হলে রোগী কি কি সমস্যার সম্মুখীন হতে পারে?
2: ডায়াবেটিস আমরা বলে থাকি যে এমন একটি রোগ যে মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই যেখানে ডায়াবেটিস জটিলতা তৈরি করে না। প্রথম আমি যদি বলি, তার স্ট্রোক হতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, তার কিডনি বিকল হতে পারে, স্নায়ুতন্ত্র বিকল হতে পারে, চোখের রেটিনা নষ্ট হতে পারে, চোখে ছানি পড়তে পারে, পায়ের মাঝে অনেক সময় আলসার হয়, জীবাণু আক্রমণ করে, অনেক সময় পা কেটে ফেলার পর্যন্ত ঝুঁকি থাকে। তারপর তার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোন কোন ক্যান্সার দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে, কিছু ক্যান্সার যেমন তার লিভারের ক্যান্সার, তার অন্ত্রের ক্যান্সার, জরায়ু ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের ঝুঁকি কিন্তু ডায়াবেটিস আক্রান্ত রোগীর ক্ষেত্রে বেড়ে যেতে পারে।
1: ডায়াবেটিস হলে কি কি করণীয়?
2: হ্যাঁ, আসলে ডায়াবেটিস রোগীর অনেক করণীয় রয়েছে। আমরা বলি যে ডায়াবেটিস এমন একটি রোগ যে শুধুমাত্র ওষুধ দিয়ে ভালো হয় না। ডাক্তার একটি ইনসুলিন ইঞ্জেকশন লিখে দিলেন বা ট্যাবলেট লিখে দিলেন তাতেই রোগী বাড়িতে গিয়ে ভালো হয়ে যাবেন, এটি সঠিক নয়, এটি অন্য রোগের মতো নয়। সেজন্য ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে, তাদের মধ্যে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে, জীবন আচরণের পরিবর্তন আনতে হবে, নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শরীর চর্চা করতে হবে। এগুলো ডায়াবেটিসের নিয়ন্ত্রণে জন্য একেবারে অত্যাবশ্যক।
1: ডায়াবেটিক্স রোগীর খাদ্যাভ্যাস গুলো কেমন হওয়া উচিত?
2: ডায়াবেটিস আক্রান্ত রোগী সবাই যেটা মনে করেন যে ডায়াবেটিস হলে কিছুই খেতে পারবো না, আমাদের কাছে পেশেন্ট এইভাবেই আসেন যে ডায়াবেটিস ধরা পড়ার পরে তিনি খাবার দাবার সব বন্ধ করে দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু এটি একেবারেই বৈজ্ঞানিক নয়, বরঞ্চ এটি ক্ষতিকর। তাহলে আমরা সাধারণত বলে থাকি ডায়াবেটিস আক্রান্ত রোগী সব খাবার খেতে পারবেন, মুখে যে খাবার মিষ্টি লাগবে সেটি ছাড়া বাকি সকল খাবার কিন্তু খেতে পারেন পরিমাণ মতো। তাহলে মাছ মাংস দুধ ডিম ডাল শাকসবজি ফলমূল সবই কিন্তু খেতে পারেন এবং খাওয়া উচিত। এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীর খাবার হবে সুষম খাবার, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এগুলো যাতে আনুপাতিক হারে থাকে, যেটাকে আমরা সুষম খাবার বলে থাকি, সেই সুষম খাবার কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটু

0: ত্রুটি আছে। আমরা সবসময় শর্করা জাতীয় খাবার বেশি গ্রহণ করে থাকি, সকাল দুপুর রাতে তিন বেলা শর্করা জাতীয় খাবার অনেক বেশি খাই, যে কারণে আসলে ডায়াবেটিস, যেহেতু শর্করা বিপাক ক্রিয়ারই সমস্যা, সেক্ষেত্রে শর্করা জাতীয় খাবার বেশি গ্রহণ করলে আমাদের ডায়াবেটিসটা কিন্তু আনকন্ট্রোল বা অনিয়ন্ত্রিত থাকার সম্ভাবনাটা বেড়ে যায়। সেজন্য আমরা সুষম খাবার গ্রহণ করব। একটি প্লেটকে আমরা এইভাবে সাজাতে পারি, পুরো একটি প্লেটের অর্ধেক থাকবে সবজি, বাকি অর্ধেকটা দুই ভাগে ভাগ করব, এক ভাগে থাকবে শর্করা জাতীয় খাবার ভাত রুটি ইত্যাদি, এবং বাকি এক ভাগ আছে সেটাতে থাকবে হলো আমিষ জাতীয় খাবার, মাছ মাংস দুধ ডিম ডাল এগুলো থাকবে হলো আরেকটা ভাগে। তাহলে একটা প্লেটকে এভাবে যদি আমরা সাজাই তাহলে দেখা যাবে আমরা সুষম খাবারটা কিন্তু এখান থেকে গ্রহণ করছি। আর খাদ্যাভ্যাসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, হয়তো একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী দুইবার তিনবার ইনসুলিন নিচ্ছেন অথবা অনেক পাওয়ারফুল ট্যাবলেট খাচ্ছেন, কিন্তু তিনি ট্রেডিশনাল যে আগে আমরা তিন বেলা খাবার গ্রহণ করি সকাল দুপুর রাতে, সেভাবে কিন্তু খাবার গ্রহণ করছেন, এতে করে তার হাইপোগ্লাইসেমি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য সকল ডায়াবেটিস আক্রান্ত রোগীকে ৬ বেলা খাবার গ্রহণ করতে হবে, তিনটা মেজর মিল, যেমন সকাল দুপুর রাতে তিনটা মেজর মিল তিনি গ্রহণ করবেন, এবং দুইটা মেজর মিলের মাঝখানে আরেকটা মাইনর মিল বা স্ন্যাক্স গ্রহণ করবেন। সেজন্য সকাল ৮টায় উনি সকালের খাবার খাবেন, ১০টা ১১টার দিকে একটা স্ন্যাক্স খাবেন, ১টা ২টার দিকে তিনি দুপুরের খাবার খাবেন, ৪টার দিকে আবার স্ন্যাক্স খাবেন, ৮টা থেকে ৯টার মধ্যে রাতের খাবার খাবেন, এবং শোবার আগে হালকা কিছু খেয়ে তারপরে শুবেন। এই ৬ বেলা খাবার যদি গ্রহণ করেন তাহলে তার নিউট্রিশন যেটা, তার জন্য পুষ্টিটা সেটা এনশিওর্ড হবে। আরেকটি বিষয় হলো যে হাইপোগ্লাইসেমিয়া বা সুগার নীল হয়ে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু কমে যাবে।
1: ডায়াবেটিস রোগী নিয়মিত কি ডাক্তারের সাথে পরামর্শ করবেন?
0: এটি এমন একটি রোগ যে ডায়াবেটিস কখনো ভালো হয় না, ভালো থাকা যায়। ভালো থাকার উপায় হলো যে আমি একটু আগে যেগুলো বলেছি, যে নিয়মিত ব্যায়াম করা, খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, সুশৃঙ্খল জীবনযাপন করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া, এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ ডায়াবেটিস এমন একটি রোগ যে মানে অনেক সময় উঠানামা হয়, এটি এরকম নয় যে আমি একবার ওষুধ খেলে সারা জীবন ভালো থাকবে, তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আসলে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসারে কিন্তু তার চিকিৎসা গ্রহণ করতে হবে, নিয়মিত ফলো আপ গুলো করতে হবে। ডায়াবেটিস আক্রান্ত রোগীকে নিয়মিত কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, খাওয়ার আগে খাওয়ার পরে সুগার দেখতে হয়, তিন মাসে ডায়াবেটিসের গড় পরীক্ষা করে দেখতে হয় সেটি ঠিক আছে কিনা, তার লিভার ফাংশন কেমন আছে, কিডনি ফাংশন কেমন আছে, বডির কোলেস্ট্রল কেমন আছে, রক্ত কেমন আছে, প্রস্রাব কেমন আছে, এই পরীক্ষাগুলো করে কিন্তু দেখতে হয়। বছরে অন্তত একবার একটা ইসিজি করতে হবে, বছরে অন্তত একবার বুকের এক্সরে করে দেখতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ডায়াবেটিসের ডাক্তারই যথেষ্ট নয়, তাকে অন্যান্য কয়েকজন ডাক্তারের কাছে রেফার করতে হয়। যেমন তাকে চোখের ডাক্তারের কাছে আমরা রেফার করি যে তার চোখগুলো ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা সাইকিয়াট্রিস্ট বা মানসিক স্বাস্থ্যরোগ বিশেষজ্ঞ যারা, তাদের কাছে আমাদের রেফার করতে হয়। অনেক সময় নিউট্রিশন নিয়ে কাজ করে, পুষ্টি নিয়ে কাজ করে, তাদের কাছে আমরা অনেক সময় রেফার করি। কেউ কেউ আছে পায়ের যত্ন নেন, বিশেষ করে এই পায়ের যত্ন যারা নেন তাদের কাছেও আমরা কিন্তু ডায়াবেটিস আক্রান্ত রোগীকে রেফার করে থাকি। ডায়াবেটিস আক্রান্ত রোগীকে আসলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ অনেকজন ডাক্তারের কাছে কিন্তু, বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনেকজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার হতে পারে।
1: কখনো কখনো আমরা দেখতে পাই যে একজন মা যখন গর্ভবতী হন তখন তার কখনো কখনো ডায়াবেটিস দেখা দেয়, তো সেই ক্ষেত্রে তার খাদ্যাভ্যাস বা তার চেক আপ গুলো কেমন হওয়া উচিত?
0: ডায়াবেটিস গর্ভাবস্থায় যদি হয়, সাধারণত আমরা এটাকে দুই ভাগে ভাগ করে থাকি। প্রথমবারের মতো যদি গর্ভাবস্থায় হয় সেটাকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলে থাকি, আর একটা হলো যে আগে থেকেই তিনি ডায়াবেটিক পেশেন্ট কিন্তু তিনি প্রেগনেন্ট হলেন, এরকম এই দুইটা গ্রুপে আমরা যদি ভাগ করি। তাহলে আগে থেকে যাদের ডায়াবেটিস আছে তাদের উচিত হবে যে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তিনি যদি আসলে বাচ্চা নেওয়ার মতো ফিট থাকেন, তার তিন মাসের ডায়াবেটিসের গড় যদি ৬.৫%-এর নিচে থাকে তাহলেই তিনি শুধু বাচ্চা নিতে পারবেন। এবং ডাক্তার যদি তার অন্যান্য প্যারামিটার কোমরবিডিটিস দেখে বলেন যে আপনি এখন বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতে পারেন তাহলে পারবেন। আর প্রথমবারের মতো যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে যে সেটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওষুধ ছাড়াই ভালো থাকে, তবে ডাক্তারের পরামর্শ অত্যাবশ্যক।
1: এক্ষেত্রে সে গর্ভবতী মা কি কি খেতে পারেন?
0: হ্যাঁ, আমি একটু আগে বলেছি ডায়াবেটিস আক্রান্ত রোগী উনি সবকিছুই খেতে পারেন, মুখে যা মিষ্টি লাগবে তা বাদ দিয়ে সব পরিমাণ মতো খাওয়া যাবে। তো গর্ভাবস্থায় খাওয়া দাওয়াটা হলো তিন বেলার খাবারটাকে তিনি ৮ বেলা ভাগ করে খাবেন, এটি মনে রাখতে হবে। প্রতি ২ ঘন্টা পর পর তাকে খাবার গ্রহণ করতে হবে, কারণ গর্ভাবস্থায় কিন্তু কম খেলে বাচ্চা এবং মা দুজনেরই কিন্তু পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে, এবং বিশেষ করে বাচ্চাও কিন্তু দেখা যায় কম ওজন নিয়ে কিন্তু জন্মগ্রহণ করতে পারে, লো বার্থ ওয়েট বেবি আমরা বলে থাকি, এটি কিন্তু খুবই ডেঞ্জারাস। সেজন্য কোনো অবস্থাতে গর্ভাবস্থায় আমরা খাবার কম গ্রহণ করব না, বরঞ্চ গর্ভাবস্থায় আমাদের খাবার কিন্তু বাড়াতে হয়।
1: যেসব শিশুরা জন্মই নেয় ডায়াবেটিস হয়ে, সেসব শিশুদের ক্ষেত্রে কেমন খাবারের ব্যবস্থা করতে হবে বা কেমন ভাবে তাদের মা বাবা তাদেরকে লালন পালন করবে?
0: হ্যাঁ, আসলে গমনিকের ধারণা যে মায়ের ডায়াবেটিস আছে এজন্য বাচ্চা জন্ম থেকে ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করবে, এইটিও কিন্তু সঠিক নয়, এটি ভ্রান্ত ধারণা। বরঞ্চ এটি ঠিক যে মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে বাচ্চার জন্মের পরপরই হাইপোগ্লাইসেমিয়া বা সুগার নীল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং ভালো একটা হাসপাতাল যেখানে বাচ্চা এবং মায়ের তার সুচিকিৎসার ব্যবস্থা আসে ওই সমস্ত হাসপাতালে কিন্তু ডেলিভারি হতে হবে। তবে জন্ম থেকেই যদি এরকমই হয় যে জন্ম থেকে তার ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে আমাদের তাকে দেখতে হবে যেটা কোন ধরনের ডায়াবেটিস, নিশ্চয়ই এটা টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, বা তার প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের যে সেলগুলো আছে সেগুলো ডেভেলপ করে নাই সেটি হতে পারে। যদি এরকম হয় তাহলে এই ধরনের বাচ্চাদেরকে আমাদের ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। খাদ্যাভ্যাস নিউট্রিশন যে স্পেশালিস্ট তাদের কাছে আমরা পাঠাই, এবং পুষ্টিকর খাবার যেটা মায়ের বুকের দুধের পাশাপাশি ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার তাকে গ্রহণ করতে।
1: ধন্যবাদ আপনাকে ডাক্তার এম এ হালিম। প্রিয় শ্রোতা, আপনি শুনছিলেন সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয় ছিল ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস, কি খাবেন বা কি খাবেন না এ বিষয়ে। আশা করি আজকে আপনারা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হতে পেরেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।
2: এতক্ষণ ডায়াবেটিক রোগীর খাদ্য অভ্যাস, কি খাবেন কি খাবেন না নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনলেন। এবারে শুনবো জনসংখ্যা বিষয়ক গান।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা আমার জানাতে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: ডাকবাক্স প্রযুক্তি পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করতে পারেন betarphsc1207@gmail.com। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হল www.facebook.com/phnc1207। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সমাজে প্রতিবন্ধী জনগোষ্ঠী নানা ধরনের বৈষম্যমূলক আচরণ, অপব্যবহার, অবহেলা ও বিব্রতকর অভিজ্ঞতার শিকার হওয়ার অভিযোগ করেন। এর পেছনে সচেতনতার বড় ধরনের ঘাটতি এবং এ বিষয়ে প্রচার প্রচারণার যথেষ্ট প্রয়োজন রয়েছে। বহু উন্নত দেশের তুলনায় আমাদের এখানে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে অনেক অনেক বেশি কাজ হচ্ছে। তাদের স্বাবলম্বী করার জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মের ব্যবস্থা করা হয়েছে। তাদের মানসিকভাবে চাঙ্গা করারও পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানের এ পর্যায়ে জানবো আইনি তথ্য পর্বে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রণয়নের প্রেক্ষাপট নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব। সাক্ষাৎকার গ্রহণে অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
1: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন। প্রতিবন্ধী এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং এইরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন। আমরা অনেকেই প্রতিবন্ধী ব্যক্তিদের এড়িয়ে চলি, যা মোটেও কাম্য নয়, কারণ তারাও আমাদের পরিবার ও সমাজের অংশ। এছাড়া অনেক সময় প্রতিবন্ধী ব্যক্তিরাও একজন সুস্থ মানুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি সফলতার স্বাক্ষর রেখেছে। প্রিয় শ্রোতা, শুরু করছি জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রণয়নের প্রেক্ষাপট। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। শুরুতেই আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013, এটি প্রণয়নের প্রেক্ষাপটটা কি, এ সম্পর্কে শুরুতে আপনার কাছে জানতে চাই।
2: যে কোনো আইন প্রণয়নে আসলে আমাদের সামাজিক চাহিদার উপর কিন্তু নির্ভর করে অনেকটা। তো প্রথমে আমরা যদি একটু আলোকপাত করি, আজকে আমরা যে আইনটা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013। এর আগেও আমাদের একটা পুরনো আইনটা আছে, সে আইনটাকে যুগোপযোগী করার জন্য কিন্তু এই নতুন করে 2013-তে আবার আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন 2013 প্রণয়ন করা হয়েছে। পুরনো আইনের অনেক বিষয়গুলো এখানে এসছে। প্রথমে আসতে হবে নাগরিক, মানে একজন প্রতিবন্ধী তাহলে কি নাগরিক ছিলেন না, তাহলে এখন কি নাগরিক হচ্ছেন, এই প্রশ্নগুলো কিন্তু আপনার এই প্রেক্ষাপটের মধ্যে চলে আসত। বিগত দিনগুলোতে যদি আমরা খেয়াল করি যে একজন প্রতিবন্ধী, আপনি যে বললেন যারা যারা প্রতিবন্ধী কর্মক্ষমহীন হয়ে যাচ্ছেন, অন্ধ হয়ে যাচ্ছেন, বাক শক্তিহীন হচ্ছেন, তাহলে কি ওনারা কি কর্মশক্তি যদি হারিয়ে ফেলেন তাহলে কি নাগরিক হিসেবে ওনাদের অধিকার থেকে ওনারা বঞ্চিত হবেন, নাকি আমাদের রাষ্ট্র তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে, কোনটা? আসলে এই আইনটার মাধ্যমে একই সাথে একজন প্রতিবন্ধীকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং সেই নাগরিকের অধিকারটাকে সংরক্ষণ করার জন্যই এই আইনটা প্রণয়ন করা হয়েছে। এটাই মেইন প্রেক্ষাপট।
1: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রণয়নের যে অন্তর্নিহিত উদ্দেশ্য সে বিষয়ে সুন্দরভাবে আপনি আলোকপাত করেছেন। আপনার কাছে এখন জানতে চাই, একজন প্রতিবন্ধী ব্যক্তি, সে তো বিভিন্ন ধরনের প্রতিবন্ধী হতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী হতে পারে। আপনার মাধ্যমে জানতে চাই যে এই প্রতিবন্ধী ব্যক্তির কোনো ভাগ রয়েছে কিনা।
2: আসলে একদম ঠিক কথা বলেছেন যে একজন প্রতিবন্ধীকে যদি আপনি সাহায্য করতে চান, তার অধিকার দিতে চান, সবার আগে জানতে হবে যে ভাগটা কি কি, কোন কোন পর্যায়ে হলে পরে উনি কি কি সুবিধা বা অধিকারটা সংরক্ষণ এই আইনের দ্বারা সরকার করতে পারবেন। প্রথমে হচ্ছে যে আইনের উদ্দেশ্য, মানে পূরণটাই হলো একজন প্রতিবন্ধী ব্যক্তির যে শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত, ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ত এবং প্রতিকূলতার ভিন্নতা বিবেচনা, যে প্রতিবন্ধিতার একটু ধরন ভাগ করে এখানে একটু স্পেসিফিকলি বলা হয়েছে। যেমন অটিজম শারীরিক প্রতিবন্ধী, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা, বুদ্ধি প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা, শ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধিতা, মানে একজন কিন্তু কানেও শুনতে পারে, কথা এবং কান দুটাই কিন্তু তার প্রবলেম থাকতে পারে, সেরিব্রাল পালসি, ডাউন সিন্ড্রোম, বহুমাত্রিক প্রতিবন্ধিকতা, এই বারো রকমের প্রতিবন্ধী ব্যক্তির একটা সংজ্ঞা এখানে আইনে বলা হয়েছে যে ওরা হল প্রতিবন্ধী হিসেবে, ওদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তো আইডেন্টিফাই হওয়ার পরে কিন্তু তার অধিকার। এখন যদি আমি একটু বলি যে যেমন নাগরিক হিসেবে আমাদের বাক স্বাধীনতা আছে, একজন প্রতিবন্ধী ওনারও বাক স্বাধীনতা থাকবে, চলাফেরার অধিকার, ভোটের অধিকার, একজন মানে সংবিধান আমাদের যে মৌলিক অধিকারগুলো দিয়েছে প্রত্যেকটা কিন্তু এই আইনের মাধ্যমে একজন প্রতিবন্ধীর জন্য নিশ্চিত করা হয়েছে।
1: আপনার কাছে প্রতিবন্ধী ব্যক্তির আমরা বিভিন্ন ধরনের কথা জানলাম। আসলে অটিজম, যেটা আমরা জানি যে অটিজমটা হচ্ছে এমন একটা বিষয় যে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের একটা জটিল প্রতিবন্ধকতা, যা শিশুর জন্মের এক বছর ছয় মাস হতে তিন বছরের মধ্যে প্রকাশ পায়। এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠনে কোনো সমস্যা বা ত্রুটি থাকে না এবং তাদের চেহারা এবং অবয়ব অন্যান্য সুস্থ স্বাভাবিক মানুষের মতোই হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ছবি আঁকা, গান করা, কম্পিউটার চালানো বা গাণিতিক সমাধান সহ অনেক জটিল বিষয়ে এই ধরনের ব্যক্তিরা বিশেষ দক্ষতা প্রদর্শন করে থাকে। তো প্রতিবন্ধী ব্যক্তি তিনি যে ধরনেরই হোক না কেন, তিনি আমাদের পরিবারেরই একটা অংশ, আমাদের সমাজের একটা অংশ, কাজেই তাদেরকে অবশ্যই আমরা কোনোভাবে অবহেলার দৃষ্টিতে দেখব না। আপা, আপনার কাছে এবারে জানতে চাই যে এই যে আমাদের সমাজে নানান ধরনের প্রতিবন্ধী রয়েছে, যেটা আপনি একটু আগে আলোচনায় উপস্থাপন করলেন, বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর কথা বললেন, এই প্রতিবন্ধীরাও আপনি এটাও বলেছেন যে তারাও সংবিধানে তাদের জন্য বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণ করা হয়েছে। তো আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে আমাদের সংবিধান কি ধরনের অধিকার তাদেরকে দিয়েছে এবং তাদেরকে আমাদের কোন দৃষ্টি থেকে দেখা উচিত বলে আপনি মনে করেন?
2: সংবিধান আমাদেরকে নাগরিক হিসেবে প্রথমে স্বীকৃতি দিয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক, পড়াশোনায় আমার যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে আমি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকায় জন্মগ্রহণ করলেও আমি রাজশাহীতে পড়াশোনা করতে পারবো, রাজশাহীতে জন্মগ্রহণ করে আমি বরিশালে পড়াশোনা করতে পারবো, কোনো রকম আমার কোনো চলাফেরার অধিকার, আমার পড়াশোনার অধিকার, যে কোনো বাসে, ট্রেনে, জাহাজে, যে কোনো জায়গায় চলার অধিকার, আমার সম্পত্তির অধিকার, সম্পত্তির উত্তরাধিকারের অধিকার, আমি ভোট দেওয়ার অধিকার, নির্বাচন করার অধিকার, সরকারের প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অধিকার, এই যতগুলো অধিকার সংবিধানে, ১৮টা মৌলিক অধিকার আমাদেরকে সংবিধান নিশ্চিত করেছে, যেগুলো রাষ্ট্র, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র আমাকে সংবিধানের মাধ্যমে প্রদান করেছেন। আমাকে একজন হয়তো উনি দেখতে পান না, দৃষ্টি প্রতিবন্ধী, উনি হয়তো একটা বাসে উঠে গেলেন, ওনার জন্য আসন রাখা আছে, কিন্তু যেই প্রতিবন্ধী নাকি হুইল চেয়ার চড়েন উনি তো বাসে উঠতে পারছেন না। তো এখানে যে আইনটা আছে, যেহেতু নতুন একটা আইন হয়েছে এবং যেই যেই বিল্ডিং গুলো পুরানো, যেগুলি নতুন বিল্ডিং হবে সব সমন্বয় করে, যে নতুন আমাদের পরিবহন যেগুলি করা হবে সব জায়গাতেই আস্তে আস্তে ভবিষ্যতে আমাদের এই প্রতিবন্ধীরা যেন বাসে, ট্রেনে চলতে পারে হুইল চেয়ারে করে, এই জিনিসটা কিন্তু সরকার আস্তে আস্তে নিশ্চিত করছেন।
1: সুপ্রিয় শ্রোতা, স্টিফেন হকিং শুধু পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী ছিলেন না, একই সাথে ছিলেন পৃথিবীর সবচেয়ে সুপরিচিত শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। একদিকে তার ছিল অসাধারণ মেধা এবং অন্যদিকে ছিল অচল দেহ, কিন্তু মিস্টার হকিং তার চিন্তার জগৎ ছিল অবারিত। হুইল চেয়ারে বসে এবং কৃত্রিম কণ্ঠে কথা বলে মিস্টার হকিং পৌঁছে যান চিন্তার সর্বোচ্চ শিখরে। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে যে ধারণা প্রচলিত আছে সে বিষয়টি মিস্টার হকিং বদলে দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রণয়নের প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা। বললেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানানুর। আপু, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি।
0: এতক্ষণ শুনছিলেন জানবো জানাবো আইনি তথ্য পর্বে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রণয়নের প্রেক্ষাপট নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। এবারে শুনবেন বেতার কার্টুন।
3: আমার মন ভালো না গো, পরাণ ভালো না, বন্ধু কেন ফিরাইল না, আমার মন ভালো।
4: বন্ধু কেন ফিরাইল না? এত বেলা পর্যন্ত ঘরের মধ্যে বলে ভ্যানভ্যান করতেছে, তো ভালো লাগতেছে।
3: বালা না লাগলে কানে তুলা দিয়ে রাখো।
4: কানে তো তুলা দিয়ে থাকুনি, বেডা মানুষ ঘরের মধ্যে আরে দিন হুইয়া বইয়া থাকলে কেমন লাগে কন?
3: আরে শুইয়া বইয়া থাকলে তোমার সমস্যাটা কি?
4: যে না, আমার কোনো সমস্যা নেই, সমস্যা আপনার। দিনে দিনে কুইরার বাদশা হইয়া যাইতেছেন, হাত পাও লাড়াচাড়া না করলে শরীরটাও তো ভালো থাকে না।
3: কয় কি হাত পাও লাইরা কি আমি নাচুন নাকি? আরে খেতের কাম শেষ, বাড়িতে আইসা বৈশা পড়ছি শুয়ে পড়ছি।
4: চালাকির কথাবার্তা কইেন না তো, পোলাদারে খেতের কামে লাগাই দেয়া নিজে ঘরে আসা মাদুর বিছায়া হইয়া রয়েছেন। দুনিয়াদারি কেমনে চলতেছে, সংসার কেমনে চলতেছে, হেই দিকে কোনো নজর আছে আপনার?
3: সংসারের আবার কি হলো? সংসার তো গোল গড়িয়া চলতেছে,
4: গোল গড়িয়া চলতেছে। আপনার লগে আপনার লগে কত কইতে আমার মনে চায় না।
3: কেন কি অশুদ্ধ কথাটা আমি কইলাম?
4: কথা ছাড়া জানেন কি আপনি, দুনিয়ার সব কামে আলসেমি, কত কাউলে সময় তো কোনো আলসেমি দেখেন। এতদিনে মনে পড়লো বোনের কথা?
5: আরে ছুটিতে বাড়ি এসেছি তো, ব্যাগটা বাড়িতে ফেলেই তোমাদের এখানে চলে
3: এসেছি। ভালো করছো, খুব ভালো কাম করছো। বসো বসো, মোরাটুরো দেওয়া বোনের বইতে
5: যাবে না। না লাগবে না, বসো তো আপা, তুমি এখানে বসো, আমি এই মাদুরেই বসছি। দুলা ভাই উঠেন তো, দুলা ভাই উঠেন, এই অসময় আপনি শুয়ে কেন?
4: এর আবার সময় অসময়, সুযোগ পাইলেই শুয়ে থাকে।
5: কেন
4: কেন আবার জানোস না? জমে আইসা
5: দুলা ভাই। দুলা ভাই এমন শক্ত সমর্থবান লোককে তো আলসামিতে মানায় না দুলা ভাই।
3: কি করো, কাজ কাম নাই তাই হইতে রয়েছি।
5: কাজ নাই মানে? দুনিয়াতে কাজের অভাব, আপনার বাড়ির চারপাশে এত জায়গা পড়ে আছে, এগুলো তো আবাদ করলেও তো পারেন।
3: এত আবাদ করে লাভ কি? যা আছে তাতেই তো চলতেছে, ডাল ভাত খাইয়া নিরাপদে থাকতে পারলেই হয়।
5: নিরাপদে আর থাকতে পারছি কই আমরা? দিন দিন পরিবেশের যে বিপর্যয় ঘটছে তাতে সারা দুনিয়ার মানুষ এখন আতঙ্কিত।
3: পরিবেশের আবার কি হলো?
5: কেন, দিন দিন আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে পরিবেশের উপর চাপ পড়ছে। মানুষ যত বাড়ছে প্রয়োজনও তত বাড়ছে, পানি তেল গ্যাস কাঠ ইট সুরকির মতো দরকারি জিনিসের দরকারও প্রচন্ড ভাবে বাড়ছে। এসবের অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্যের যে ক্ষতি হচ্ছে এটা বোঝেন না?
3: কিছু কি আর বুঝি না।
5: তাহলে অলস সময় আর না কাটিয়ে পরিবেশের জন্য হলেও কিছু কাজ করেন।
3: পরিবেশের জন্য আমার কি করণীয় আছে?
5: আছে আছে, আপনার প্রতিটি জায়গাগুলোতে গাছ লাগান, ফল ফলারির গাছ, ঔষধি গাছ, তাতে আপনার যেমন আর্থিক লাভ হবে তেমনি পরিবেশেরও উন্নতি হবে। শুনেন দুলা, গাছের প্রধান খাদ্য হলো মানুষের নিঃশ্বাস থেকে বের হওয়া বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। গাছ এগুলো টেনে নিয়ে ফিরিয়ে দেয় টাটকা অক্সিজেন, যা ছাড়া মানুষ এবং অন্যান্য প্রাণী বাঁচতে পারে না। তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান।
3: কথাটা তো সত্য, সুন্দর নির্মল পরিবেশে বুক ভরা নিঃশ্বাস নিয়ে বাঁচবে আমার সন্তানেরা। না না না, আমি আর বসে থাকুন না।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে একটু মনে করিয়ে দিই, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন, যতটুকু সম্ভব শরীর ঢেকে রাখুন, দিনের বেলাতেও বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে মশারি ব্যবহার করুন, ডেঙ্গুর লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে জানিয়ে দিই, আজকের স্বাস্থ্য সুখরমূল অনুষ্ঠানের গ্রন্থন উপস্থাপনী ছিলাম আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরী।

সুস্থ ও সুন্দর জীবনের জন্য আপনার পরিবেশকে সবসময় পরিচ্ছন্ন রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন ওয়ারেস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিয়েও আলোচনা হয় বৈঠকে। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, রেহান আসিফ আসাদ ও ডক্টর মাহদি আমিন বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন জোরদার করার আহ্বান জানান। উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার ঢাকায় আসেন। ওই দিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান। শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ, মশার কামড় থেকে সুরক্ষা এবং জ্বর হলে ঘরে বসে না থেকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসকে বলেন, ডেঙ্গু রোগীকে দ্রুত শনাক্ত করা, ঝুঁকিপূর্ণ মানুষকে সুরক্ষা দেওয়া, দরিদ্র রোগীদের সামাজিক সহায়তা নিশ্চিত করা এবং মশার প্রজনন স্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে ডেঙ্গুজনিত মৃত্যু ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার হাসান হাফিজুর রহমান বাসুসকে বলেন, ডেঙ্গু জ্বরের চিকিৎসার বিষয়ে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ডেঙ্গু জ্বরের সময় মাথায় পানি দেওয়া ও শরীর মুছে দেওয়ার মাধ্যমে জ্বর কমাতে হবে। ৬ থেকে ৮ ঘন্টা পরপর জ্বরের তীব্রতা বুঝে প্যারাসিটামল জাতীয় ঔষধ দিতে হবে। সাংবাদিকতায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ ও দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের জন্য পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আইসিজে গ্লোবাল মিডিয়া গ্রুপ এলএলসি এবং সার্ক জার্নালিস্ট ফোরাম এসজিএফ এর মধ্যে তিন বছর মেয়াদী একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য বিনিময়, অনলাইন মত বিনিময় এবং দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক পর্যায়ে গণমাধ্যমের সংহতি জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে। সৌদি আরব এই চুক্তিকে স্বাগত জানিয়ে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের উপর জোর দিয়েছে। গাজা নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানান, এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি টেকসই হবে। পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন ২০ দফা পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। তবে ইসরায়েল বলেছে, গাজায় হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ ছাড়া সেখান থেকে তেল আবিব সৈন্য প্রত্যাহার করবে না। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আজ স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন। আহতদের মধ্যে ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোরও রয়েছেন। বিশ্বের অন্যতম সর্বোচ্চ পর্বত পাকিস্তানের ব্রড পিকে তুষার ধসে ৪ পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ৬ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাদিরা আল হার্থি এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি গেইস।
বিশ্ব ফুটবল অঙ্গনের তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো এই পরিকল্পনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার ইনফান্তিনো বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: আবহাওয়া বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে কোনো ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে, যে ফোন নম্বর থেকে আপনাকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার অনুরোধ জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন। আরেকটি ঘোষণা, আগামীকাল 2 আগস্ট 2026 রবিবার বেলা 2:20 শুনতে পাবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। বিষয়, বিদেশি নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়তুল ইসলাম মণ্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতাবন্ধু, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং নির্বাচিত বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 0155 3841500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

0: বন্ধুরা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য ও সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार ढाका अनुष्ठान प्रचार होच्छे ढाका कमध्वन तरंग 693 किलोहर्ट्ज एफएम 106 मेगाहर्ट्ज एफएम 90 मेगाहर्ट्ज और एफएम 102 मेगाहर्ट्ज
1: बांग्लादेश बेतार ढाका আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলাসহ হালকা বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা শুনতে পাবেন বেলা দুটো বেজে ৪৫ মিনিটে। বেলা দুটো বেজে ২০ মিনিটে থাকছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। বেলা ৩টে বেজে ৩৫ মিনিটে সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনতে পাবেন বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। সুর তরঙ্গ থাকছে বিকেল ৪টা বেজে ২৫ মিনিটে। জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল। সন্ধ্যে ৭টা বেজে ৫ মিনিটে থাকছে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান বুধবার সন্ধ্যে ৭:৩০। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সমী পেশু থাকছে রাত ৯টা বেজে ৫ মিনিটে ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনতে পাবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত ১০টা বেজে ২০ মিনিটে। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম বন্ধুরা পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছ থেকে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার অনুরোধ জানানো হচ্ছে। আরেকটি ঘোষণা, আগামীকাল 2 আগস্ট 2026 রবিবার বেলা 2:20 শুনতে পাবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। বিষয়, বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতাবন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং এই বিষয়ে সম্পর্কে জানতে ফোন করুন 0155-3841-500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারীকণ্ঠ। গ্রন্থনা উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।

0: নারী, আমি একুশ শতকের নারী, আমি সামলাই হাড়ি কুড়ি, সন্তান প্রসবিনী, সাথে সাথে রাখি ঘর বাড়ি, মানে সম্মানে আমিও করি অফিস কাচারি। হ্যাঁ প্রিয় শ্রোতা, আজকের নারীরা অদম্য দুর্বার, ঘর সংসারের পাশাপাশি সমানতালে দক্ষ তারা অফিসের কাজকর্মেও। আবার যাদের সন্তান আছে, সব কাজের মাঝে সেই সন্তানের যথাযথ যত্নের ব্যাপারেও তারা সমান সচেতন। কেননা একটি শিশুর জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা সব কিছুর সাথেই মিশে থাকেন একজন মা, আর প্রতিটি শিশুর জন্য মায়ের দুধ একটি আশীর্বাদ। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত মানব শিশু শুধু দুধ পান করেই জীবন ধারণ করতে পারে। ২ বছর পর্যন্ত মায়ের দুধ পান করানো হলে শিশু সুস্থ ও সবল হিসেবে গড়ে ওঠে, পাশাপাশি এতে মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকিও কমে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপী প্রতি ৩ জনের মধ্যে ২জন শিশু প্রয়োজনীয় পরিমাণে মায়ের দুধ পায় না, যা তাদের স্বাস্থ্যের পাশাপাশি মৃত্যু হারেও প্রভাব ফেলে। আর তাই শিশুকে বুকের দুধ খাওয়ানোয় উৎসাহ প্রদান, মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে ১৭০টিরও বেশি দেশে প্রতি বছর ১-৭ আগস্ট বিশ্বব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া এটি বাংলাদেশেও ২০১০ সাল থেকে যথাযথভাবে পালিত হয়ে আসছে। এ বিষয়ে আসুন সকলে সচেতন হই এবং শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখি। এমনই আহ্বানে শুরু করছি আজকের নারী কণ্ঠ অনুষ্ঠান। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী। শ্রোতা, হাইপোথাইরয়েডিজম এটি একটি থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত রোগ। বর্তমানে অহরহই আমরা এ রোগের কথা শুনছি, আমাদের পরিবারে বা পরিচিতদের মধ্যে এ রোগে আক্রান্ত হতেও শুনছি। পুরুষের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৬ গুণ বেশি, কিন্তু দেখা যায় এখনও আমাদের মধ্যে অধিকাংশ নারীরই এই রোগ সম্পর্কে ধারণা কম। অনেকেই জানেন না ওষুধ ছাড়াও প্রাকৃতিক উপায়ে এই রোগ মোকাবেলা করা যায়। সামান্য সচেতন হয়ে যদি আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় কিছু খাবার যোগ করা যায়, তাহলে খুব সহজেই নিজেকে এই রোগ থেকে রক্ষা করা সম্ভব। জীবনের জন্য জানা পর্ব থেকে আজ চলুন জেনে নিই হাইপোথাইরয়েড ও স্থূলতা সমস্যায় পুষ্টি সমৃদ্ধ খাদ্য তালিকা সম্পর্কে। আর এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পুষ্টিবিদ মাজাবিন আরজু।
1: নারীদের হাইপোথাইরয়েড ও স্থূলতা জনিত সমস্যায় পুষ্টি সমৃদ্ধ খাদ্য তালিকা। থাইরয়েড আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, যা হরমোন উৎপাদনের মাধ্যমে শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। থাইরয়েড রোগ মূলত দুই ধরনের, হাইপোথাইরয়েডিজম কম হরমোন উৎপাদিত হয় এবং হাইপারথাইরয়েডিজম বেশি হরমোন তৈরি হয়। উভয় অবস্থাই বিভিন্ন রোগের কারণ হতে পারে। এটি সঠিকভাবে কাজ না করলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন ওজন বৃদ্ধি বা হ্রাস, ক্লান্তি, মনোসংযোগের অভাব, চুল পড়া, হরমোনের ভারসাম্যহীনতা, মহিলাদের ঘন ঘন এবং বেশি পরিমাণে মাসিক হওয়া, শুষ্ক ও মোটা চুল থাকা, কর্কশ কণ্ঠস্বর, ঠান্ডা তাপমাত্রায় অসহিষ্ণুতা অনুভব করা। রিসার্চে জানা যায় মহিলারা পুরুষদের তুলনায় থাইরয়েড রোগে বেশি আক্রান্ত হন। থাইরয়েড রোগের লক্ষণ নিয়ন্ত্রণে খাদ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু খাবার থাইরয়েডের কার্যকারিতা বাড়ায়, আবার কিছু খাবার সমস্যা সৃষ্টি করতে পারে। আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর মতো কিছু প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করলে তা এই সমস্যা কমাতে সাহায্য করতে পারে। এবার আমরা জানব থাইরয়েডের জন্য উপকারী খাবার এবং কোন খাবার এড়িয়ে চলা উচিত। থাইরয়েড ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ খাবার, প্রথমে আমরা জেনে নিই আয়োডিন সমৃদ্ধ খাবার সম্পর্কে। থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন অত্যন্ত জরুরি। আয়োডিনের অভাবে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দিতে পারে। আয়োডিন সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ, স্যালমন, টুনা, সার্ডিন, সামুদ্রিক শৈবাল, দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই, ছানা, পনির, আয়োডিনযুক্ত লবণ। এবার আমরা সেলেনিয়াম সমৃদ্ধ খাবার সম্পর্কে জানব। সেলেনিয়াম থাইরয়েড গ্রন্থিকে সুরক্ষা দেয় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। সেলেনিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে বাদাম উল্লেখযোগ্য, বিশেষ করে ব্রাজিল নাট। এছাড়াও ডিম, মাশরুম, সূর্যমুখীর বীজ সেলেনিয়াম সমৃদ্ধ খাবারের উৎকৃষ্ট উদাহরণ। জিঙ্ক সমৃদ্ধ খাবার। জিঙ্ক থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। জিঙ্কের উদাহরণ হিসেবে বলা যেতে পারে মাংস, গরু, খাসি, মুরগি, পালং শাক, কাজু বাদাম, চীনাবাদাম। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, যা থাইরয়েডের কার্যকারিতার উপর ইতিবাচক প্রভাব ফেলে, যেমন দই, ছানা, ঘোল। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। ওমেগা থ্রি প্রদাহ কমায় এবং থাইরয়েডের কার্যকারিতা বৃদ্ধি করে। বিভিন্ন সামুদ্রিক মাছ, চিয়া বীজ, ফ্ল্যাক্সিড, আখরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। ভিটামিন ডি থাইরয়েডের সুস্থ কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন সূর্যের আলো থেকে ভিটামিন ডি পেতে পারি। এছাড়াও গরুর কলিজা, ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ যেমন স্যালমন ভিটামিন ডির উৎকৃষ্ট উদাহরণ। এছাড়াও নারিকেল তেল। নারিকেল তেলের মধ্যে রয়েছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, এটি থাইরয়েড হরমোনের ঘাটতি পূরণ করে। নারিকেল তেল থাইরয়েড হরমোন বৃদ্ধি করে, খাবার দ্রুত পরিপাকে সাহায্য করে এবং এতে বিপাক ক্রিয়া বৃদ্ধি পায়। তাছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে অবসাদগ্রস্ততা দূর করে। নারিকেল তেলকে রান্নায় ব্যবহার করতে পারেন, তবে প্রতিদিন 3 চামচের বেশি নারিকেল খাওয়া যাবে না। ফলমূল ও শাকসবজি। ফলমূল ও শাকসবজিতে থাকে ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রদাহ কমায়। তাছাড়া ফলমূল ও শাকসবজি পুষ্টিকর হওয়ায় আমাদের শরীরে হরমোন ব্যালেন্স করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, এমনকি হার্টের সুরক্ষায় ও এর গুরুত্ব অপরিসীম। যে সমস্ত খাবার এড়িয়ে চলা উচিত। গ্লাইকোজেন সমৃদ্ধ খাবার। কিছু খাবার থাইরয়েড হরমোন উৎপাদনে বাধা সৃষ্টি করে, বিশেষ করে যারা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, যেমন কাঁচা বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি খাবার, সয়াবিন এবং সয়াজাত খাবার, সরিষার শাক ইত্যাদি। অতিরিক্ত চিনিযুক্ত খাবার, যেমন চিনি ইনসুলিনের ভারসাম্য নষ্ট করতে পারে, যা থাইরয়েডে কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলে। চকলেট, কেক, পেস্ট্রি, সফট ড্রিঙ্কস, সোডা, চিনি মেশানো জুস, প্রসেস ফুড ও ফাস্ট ফুড। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার উচ্চ মাত্রায় সোডিয়াম থাকে, যা থাইরয়েডের জন্য ক্ষতিকর, যেমন ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত চিপস, বিস্কুট, ফাস্ট ফুড। অ্যালকোহল ও ক্যাফেইন। অ্যালকোহল এবং অতিরিক্ত ক্যাফেইন থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে, তাই অতিরিক্ত চা কফি এড়িয়ে চলাটা ভালো। থাইরয়েড ভালো রাখতে আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেমন প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটা অথবা হালকা ব্যায়াম, থাইরয়েড ওষুধ, খালি পেটে এবং খাবার গ্রহণ করার অন্তত 30 থেকে 60 মিনিট আগে খেতে হবে, এবং সেই সাথে পর্যাপ্ত ঘুম থাইরয়েড রোগীদের সুস্থ রাখার জন্য উপকারী।
2: শ্রোতা, শিক্ষা জীবনে আমরা অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে পড়ালেখা করি, তবে যে যে বিষয়ে পড়ালেখা করুক না কেন, বাস্তব জীবনে সবার কিন্তু সেই সংশ্লিষ্ট পেশায় যাওয়া হয় না। এর অর্থ এই না যে জীবন ব্যর্থ হয়ে গেল। পড়ালেখা এবং পেশা নির্বাচন সম্পূর্ণ ভিন্ন বিষয়। মূলত আপনি কোন কাজটিতে পারদর্শী বা কোন কাজ করে আপনি আনন্দ পাচ্ছেন, সেটাই মুখ্য বিষয়। আর সেই কাজটিকে যদি আপনি পেশা হিসেবে বেছে নেন এবং সেখানে আপনার পূর্ণ শ্রম দেন, তাহলে সাফল্য নিশ্চয়ই আসবে। আর এভাবেই আজ অনেক নারী সফলতার পথে হাঁটছেন, বিভিন্ন মাধ্যমে উদ্যোক্তা হিসেবে পরিচিতিও লাভ করেছেন। নারীকণ্ঠ অনুষ্ঠানের আমি নারী আমি পারি পর্বে আজ তেমনই একজন উদ্যোক্তার কথা শুনব। এ পর্বে আজকের অতিথির সাথে কথোপকথনে আছেন আয়েশা সিদ্দিকা মনি।

0: প্রিয় শ্রোতা, নারীরা সত্যিকার অর্থে সবই পারে। ঘর থেকে বাইরে তাদের এগিয়ে চলা দুর্দান্ত গতিতে, আর সেই এগিয়ে চলার পথে আরো একটু বেশি এগিয়ে আছেন এই রকম মানুষগুলোর কথাই আমরা এই পর্বে জানার চেষ্টা করি। আজ আমাদের সাথে আছেন ফৌজিয়া আফরিন তিলু। তার কাছ থেকেই আমরা জানব কি করে তিনি উলের সুতো তার স্বপ্নগুলোকে বুনে চলেছেন। তিলু আপু ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো?
0: আমিও ভালো আছি আপু। আজকে আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। একটু যদি বলতেন আপনার এই ক্রোশেট আর্ট যে নামটি ফেসবুক পেজে আমরা দেখেছি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে, এই বিজনেসটা সম্পর্কে যদি ছোট্ট করে একটু বর্ণনা দিতেন।
1: আমার পেজটি হলো যে কুশি তৈরি করা একটা প্রোডাক্টের পেজ। এই পেজটা আমি 2020 সালে ওপেন করি, যখন করোনা চলছিল তখন আমি আমার মায়ের কাছ থেকে কাজটা শেখা। আমার মা ছোটবেলা থেকে আমাদেরকে বলতো যে একটু কুশির কাজ করো বা আমি কাজটা করি তোমরা একটু করো, আমার দুই বোনকে বলতো। আর করোনায় তখন মানসিক একটা চাপ, তখন এই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য যে কিছু একটা করা প্রয়োজন, পড়াশোনা হচ্ছে না, ভাবলাম যে নতুন একটা কাজ শেখা যাক। তো এই শেখার চাওয়া থেকে আমি মায়ের কাছে বলি যে আমি কাজটা শিখতে চাই। তো মা খুবই আগ্রহ করে আমাকে কাজটা শেখায়। শেখানোর পর দেখলো যে আমি কাজটা করছি বা একটা জিনিস তৈরি করছি, তখন আমার বোনকে এটা জানায় যে আমি কাজটা

0: কেন আমি একটা পেজ করি, এই চিন্তা থেকে আসলে 2020 সালে পেজটা খোলা। তো তখন কি হতো যে আমরা বেসিক জিনিসগুলা বানাতাম, যে যা যা আসছে, যে প্লেট ম্যাট, টেবিল রানার, তারপরে যে বাচ্চাদের ড্রেস, জুতা, এগুলাই বানাতাম। আর ফেনীর মধ্যে আমরা সেল করতাম, আমার বাড়ি যেহেতু ফেনীতে, ফেনীর মধ্যে আমি সেল করার চেষ্টা করতাম। তো প্রথম প্রথম তো আর স্বাভাবিকভাবে যে সবার কাছে রিচ করা পসিবল না, তো আমরা একটা একটা করে প্রতিদিন পোস্ট করতাম। ধীরে ধীরে বুঝলাম যে না, যতই পোস্ট করা যায় ততই মানুষকে রিচ করা যায়। ধীরে ধীরে মার্কেট প্লেসটা বুঝলাম, মার্কেট প্লেস থেকে আমার কাস্টমাররা কি চাচ্ছে, কখন চাচ্ছে, কোন ওকেশনে চাচ্ছে, ওই যে বিষয়গুলো থেকে চিন্তা করতে করতে 2026 সালে বিজনেসটা চলছে।
1: আপনার বিজনেসে এখন কি কি প্রোডাক্ট আছে?
0: ভ্যারাইটিস প্রোডাক্ট আছে, যেমন আপনি যদি হোম ডেকোরের জিনিস চান তাহলে আমার পেজে হোম ডেকোরের জিনিস আছে। এই হোম ডেকোর জিনিসের মধ্যে আপনি আপনার বাসার জন্য, বাসা ডেকোর করার জন্য কি করতে পারেন, যে আপনি টেবিল রানার, প্লেট ম্যাট, আপনার একটা ফুলদানি কিনেছেন, এটার নিচে ম্যাট দেওয়া, ডোর হ্যাঙ্গিং, পর্দা পর্যন্ত আমার পেজ থেকে তৈরি করা হয়। তো এবং হোম ডেকোরের জন্য এটা, তারপর আপনার বাচ্চার জন্য, মনে করেন নবজাতক বাচ্চাদের জন্য যে জুতাগুলো বানানো হয়, ওদের হেয়ার ব্যান্ড, ওদের জামা, ওদের উলের বোনা সোয়েটার, এগুলো করা হয়। এবং মেয়েদের জন্য মেয়েদের জুয়েলারি, এই জুয়েলারির মধ্যে আইটেমের মধ্যে আপনার কানে দুল আছে, গলার সেট আছে, সে যদি রিং চাই রিং আছে। তারপর এর মাঝে আমার কাছে কয়েকটা প্রোডাক্ট অর্ডার এসেছে, যে গায়ের হলুদে মেয়েদের গহনা তৈরি করার জন্য। কিছু কিছু মানুষ থাকে যে তারা বিয়ের গহনাগুলোকে একটু স্মৃতি হিসেবে রাখতে চায়, যে আমি বিয়ের গহনাটা নিয়েছি যে স্মৃতি হিসেবে রাখবো। সচরাচর মেয়েরা হলুদে ফুলের তৈরি পরে, যেটা একটা সময় পর এটা মলিন হয়ে যায় বা তাজা ফুল তো একটা সময় নষ্ট হয়ে যায়, কিন্তু এই জিনিসটাকে আমি মেমোরি করে রাখতে পারি, এমন একটা চিন্তা থেকে একজন অর্ডার করেছে, তখন তাকে এটা বানিয়ে দিয়েছি।
1: আপু, এই প্রোডাক্ট গুলোর যে ডিজাইন, সেই ডিজাইন গুলো কি আপনি নিজে করেন?
0: একদম 2020 সাল যেটা স্টার্ট করেছিলাম, তখন আমার মাথায় যা আসতো আমি তাই বানাতাম। তখন আমি কোনো ডিজাইন দেখিনি, তখন আমি আমার কাজে ফিনিশিংটা দেখেছি, যে আমার কাজটা আমি শেষ করতে পারছি কিনা বা আমি আমার মাথায় যা চলছে ওটা করছি কিনা। তখন আমি বুঝতে পারছি না, আমার মধ্যে কিছু ডিজাইন আছে যেগুলো আমি বের করতে পারি। এরপর যখন আমি মার্কেট প্লেসটা বোঝা শুরু করেছি, আমার কাস্টমারদের রুচি সম্পর্কে জানতে পেরেছি, তখন আমি বুঝতে পেরেছি যে এক এক প্লেস, এক এক এজ, এক এক জেনারেশন বলবো,
1: সবচেয়ে
0: চাহিদা এক এক রকম থাকে। তো চাহিদা অনুযায়ী যখন জিনিসটা তৈরি করতে যাচ্ছি, আমি তো যে জেনারেশন, আমার আপ জেনারেশন যেতে হলে আমাকে একটু সার্চ করতে হবে। তখন আমি বিভিন্ন জায়গা থেকে আমি রেফারেন্স ছবি কালেক্ট করি, যে হ্যাঁ ওরা কিভাবে লাইফস্টাইলটা কাটায়, এই বয়সে মানুষটা কি চায়, তো ওদের সাথে রিলেটেড কিছু জিনিস আমি দেখি, আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি। আর আমি সচরাচর যা দেখি এটা হুবহু বানানোর চেষ্টা করি না, দেখার পর আমি আমার ডিজাইনটা ওখানে ঢুকাই, যে আমি দুইটার কোলাব আমি একটা জিনিস তৈরি করি। আর কাস্টমারকে আমি সবসময় এই স্বাধীনতাটুকু দিই, যে আপনি আমাকে যদি একটা রেফারেন্স ছবি দেন তাহলে আমি এটা আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবো। এই ফলে আমার যেটা হলো, যে আমার রিসার্চ করার ক্ষেত্রে আমার সহজ হয়েছে, যে ও এভাবেও মানুষ পছন্দ করে, তাহলে এটা কোন প্লেসের, কোন এজ এর, কোন রুচি সম্পর্কে মানুষ, তখন জিনিসটা আমার জন্য অনেক বেশি সহজ হয় ডিজাইনটা তৈরি করতে।
1: কাজগুলো করতে কি রকম সময় দিতে হয়?
0: যতটুকু সময় ততটুকুর মধ্যে আমার হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করি যে খুব অল্প সময়ের মধ্যে আমার কাজটা শেষ করার।
1: হয়তোবা এমন অনেক মেয়েই থাকতে পারে যাদের হাতে এখন শূন্য, হয়তোবা খুব একটা পুঁজি নেই, কিন্তু তারা এই কাজটা হয়তোবা শিখতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন ব্যবসাটা। কারণ এই মুহূর্তে যদি আমি মিনিমাম 4-5টা ট্রেন্ডি বিজনেসের কথা বলি, তাহলে কুশি কাটার কাজ কিন্তু তার মধ্যে একটা হবেই। তো এই কাজটা যারা শুরু করতে চায়, তারা কিভাবে শূন্য থেকে শুরু করতে পারবে বলে আপনি মনে করেন?
0: শূন্য থেকে শুরু করতে পারবে একজন নতুন যে শিখতে চাচ্ছে। এখন সব মানে এমন কিছু পেজ আছে, এমন এমন কিছু টিউটোরিয়াল আছে, যেগুলো আপনাকে উল বোনাটা, উলের যে প্রথম নটটা দেওয়া, আপনার কাটাটা ঢুকিয়ে কিভাবে আপনি সুতাটাকে নতুন একটা চেইন তৈরি করবেন, প্রত্যেকটা জিনিস এত স্মুথলি, এত ধীরে দেখানো হয়। তখন সে যদি মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখে তাহলে সে শিখতে পারবে। আর আমি এটা বলবো, শিখতে পারবে তখন যখন সে আসলেই কুশি কাজটা শিখতে চায়।
1: আগামী 5 বছরে যদি বলি, আপনার এই বিজনেসটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: আগামী 5 বছরে আমার বিজনেস নিয়ে আমার পরিকল্পনা হলো, যে আমি প্রথমে চাচ্ছিলাম আমি কয়েকটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু একটা আমার মনে হলো যে না, নিজে একটা ব্র্যান্ড হই, অন্য কারোর সাথে কোলাবোরেশনের চেয়ে আমি নিজে একটা পরিচয় আমার হলো। তো আমি ধীরে ধীরে নিজের পরিচয়টা তৈরি করতে পেরেছি। নেক্সট আমি যখন কাজগুলো করব, তখন এটা আমাকে একটু বড় পরিসরে যাওয়ার আমার প্ল্যান আছে, একটা আউটলেটের মতো দেওয়ার প্ল্যান আছে আমাদের। তো আমার আসলে এখন নেক্সট প্ল্যানটা হলো যে আমি কর্মীটা সিলেক্ট করা, আমি ওদেরকে ফার্স্টে ট্রেন করাবো, ট্রেন করার পর এরপর আমি আমার ব্র্যান্ডটাকে ধীরে ধীরে আর একটু গ্রো করবো।
1: আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমরাও চাই আপনার যে কাস্টমার রয়েছে সেই মানুষগুলো আপনার তৈরি যেই হাতের কাজ, সেই হাতের কাজে তৈরি জিনিসগুলোকে তারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, ব্যবহার করছেন, সেই ভালোবাসাটা অটুট থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, কথা হবে আগামী পর্বে অন্য কোনো নারী উদ্যোক্তার সঙ্গে। আমরা কথা বলবো, জানতে চেষ্টা করব তার সাফল্যের কথা।

আপনারা শুনছেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এই যে আজকের নারীদের অগ্রযাত্রা, এ আমাদের দেশেরই অগ্রযাত্রার রূপ। কেননা নারী পুরুষ উভয়ের প্রচেষ্টাতেই একটি দেশ, একটি জাতির উন্নয়ন। সেই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে আমাদের দেশ, এমনই প্রত্যাশায় এবার একটি দেশাত্মবোধক গান শুনব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার।

0: সুপ্রিয় শ্রোতা, চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে, আর তাই শেষ পরিবেশনে এবার শুনব নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ। নিবন্ধ রচনা ও পাঠে আছেন শামশেদ জাহান।
1: শুক্রবার ২৪ জুলাই ছুটির দিনে শ্রাবণ সন্ধ্যা মনোরম হয়ে উঠেছিল বর্ষার গান, আবৃত্তি, নৃত্যের ছন্দ আর বাদলা দিনের স্মৃতিচারণে। রাজধানীর ধানমন্ডির উইমেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন মিলনায়তনে শ্রাবণ সন্ধ্যায় নামে বর্ষা নিয়ে এই আয়োজন করেছিল বহুমাত্রিক ফাউন্ডেশন। আবহমান কাল থেকে বর্ষা বাংলার প্রকৃতিকে যেমন স্নিগ্ধ, সজীব, সতেজ করে তুলেছে, তেমনি বাংলার কাব্য সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। বর্ষার বন্দনায় মগ্ন হয়েছেন কবি সাহিত্যিকেরা। সমাজে জেন্ডার বিষয়ে সমতা সৃষ্টিতে বিনোদন মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিনোদন মাধ্যম ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এই অভিমত দিয়েছেন। আলোচনায় নেদারল্যান্ডস দূতাবাসের জ্যেষ্ঠ পলিসি অ্যাডভাইজার মাশফিকা জামান বলেন, বিনোদনের দৃশ্য মাধ্যম মানুষের মনোজগতের পরিবর্তনের প্রভাবক হিসেবে বড় ভূমিকা রাখে। দেশের জনসংখ্যার ৫০% নারী। এটা অত্যন্ত পরিষ্কার যে তাদের পেছনে সরিয়ে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য শিক্ষা, কর্মক্ষেত্র থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে তাদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করতে হবে। প্রাথমিক পর্যায়ে পরিবারের ভেতর থেকেই কাজটি শুরু করার উপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। ২০২৬ সাল গোয়েন্দা গল্প রহস্য কাহিনী রচয়িতা রবীনা আফাজের জন্ম শতবর্ষ। তিনি জনপ্রিয় ধারার লেখক ছিলেন, ছিলেন একজন নারী। বাংলা গোয়েন্দা কাহিনীতে এমন সাফল্য আর কেউ অর্জন করেছেন কিনা জানা নেই। তুলনা করা যেতে পারে শুধু কাজী আনোয়ার হোসেন এবং তার গোয়েন্দা সিরিজ মাসুদ রানার সঙ্গে। রোমানা আফাজ তার দস্যু বন্ধুর ও দস্যু রানী সিরিজ নিয়ে এমন ধারার একজন জনপ্রিয় লেখক হিসেবে আবির্ভূত হয়েছিলেন ১৯৬০-এর দশকে। রবীনা ফাজ বহু ভাবে বিস্ময় সঞ্চার করেছেন। তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছিল ১৯৬৯ সালে রক্তে আঁকা ম্যাপ, সেটাও এক দস্যুরানীর কাহিনী, কিন্তু দস্যুরানী দরিদ্র বান্ধব। রবীনা ফাজের মূল্যায়নে ভিন্নতর মাপকাঠি প্রয়োজন। তিনি নিজস্ব ব্যতিক্রমী সাহিত্য ভুবন তৈরি করলেন, তার তাৎপর্য ও অবদান তলিয়ে দেখার অবকাশ রয়েছে। ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রথমবারের মতো আয়োজন করেছে ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। ১৭ দেশের ৭০ জন আর্চার নিয়ে প্রথম আসর হচ্ছে ঢাকায়। টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে প্রতিযোগিতা শুরু হয়েছে ৩০ জুলাই। বাংলাদেশ দলটি ৮ সদস্যের, রয়েছেন ৪ জন নারী এবং ৪ জন পুরুষ। রিকার্ড নারী বিভাগে আছেন সীমা আক্তার ও নাসরিন আক্তার, আর অনূর্ধ্ব ১৮ বালিকা দলে আছেন সাইমা সালাউদ্দিন ও সোনালী রায়। প্রথমবারের মতো ওয়ার্ল্ড আর্চারি প্রেসিডেন্টের নামে এই চ্যালেঞ্জ কাপ শুরু হল। বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও ইয়েমেন। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় বসতে যাচ্ছে এশিয়ান গেমসের ২৩তম আসর। যদিও মেয়েদের ফুটবল শুরু হয়ে যাবে ১৪ সেপ্টেম্বর, তাতে গ্রুপ পর্বে শক্ত পরীক্ষার মুখোমুখি হতে হবে ঋতুপর্ণা ও মারিয়াদের। এই ছিল আজকের নারীকণ্ঠ সংবাদ।
0: শ্রোতা, নারীরা এখন বিশ্ব জয় করে চলেছে, আপনিও সে পথে এগিয়ে যেতে পারেন। তবে সেই পথে হাঁটতে সবার প্রথম দরকার নিজেকে বিশ্বাস করা, নিজের উপর আস্থা রাখা। কোনো কাজে হোঁচট খেয়ে থেমে না যেয়ে এগিয়ে চলুন সামনের পথে, দেখবেন নিশ্চয়ই সেই লক্ষ্যে পৌঁছে যাবেন যেখানে আছে আপনার সাফল্য, আপনার নিজস্ব পরিচয়। দূর হোক নারী জীবনের সকল প্রতিবন্ধকতা, সফল হোক প্রতিটি নারী জীবন, এমনই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। শেষ কথায় জানিয়ে যাই, আজকের নারীকণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং নারী কণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমাত জোহরা। বাংলাদেশ বেতার ঢাকা। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোন পথই আমার বিপথ নয়। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

0: আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। ভালোবাসাকে যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না, বলেছেন কাজী নজরুল ইসলাম।
1: তব গানের ভাষায় সুরে, প্রিয় শ্রোতা, এবারই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী খালিদ হোসেন।

0: হেতা সবে সমপাপে আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপে, বলেছেন কাজী নজরুল ইসলাম।
1: প্রিয় বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালায় এবারে কণ্ঠ দিয়েছেন শিল্পী নীলুফার ইয়াসমিন।

এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা, বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান ওয়ারহাউসিং সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ভ্রমণ সতর্কতার ইতিবাচক সংশোধন করেছে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বৈঠকে আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। সার্জিও গর আশ্বাস প্রদান করেন, বাংলাদেশে এফডিএ এর পরীক্ষা কার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ডিএফসি এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তাঁর গতকালের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিশ্বের চলমান সংকট নিরসন ও স্থায়ী বৈঠক শান্তি অর্জনের লক্ষ্যে একটি সর্বজনীন মানবতাবাদী দর্শন খুঁজে বের করা অত্যন্ত জরুরি। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শান্তির জন্য দর্শন বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দর্শনই হল মূল উপাদান যা অন্যান্য প্রাণীর চেয়ে মানুষকে আলাদা করে। তিনি আরও বলেন, মানুষ একটি মানব দেহ ও মন বহন করলেও দার্শনিক ভিত্তির উপর না দাঁড়ালে তারা সত্যিকারের মানবিকতা বজায় রাখতে পারে না। জহিরুদ্দিন স্বপন বলেন, প্রচলিত দার্শনিক মতাদর্শ সর্বজনীন স্বীকৃতি লাভ করে না। দার্শনিকরা মতাদর্শের একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে বর্তমান বিশ্বে বিরাজমান শান্তি সংকটের সমাধান করা সম্ভব হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। তিনি আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। শিশুদের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর প্রথম চার থেকে পাঁচ মাসে নবজাতকের শারীরিক বৃদ্ধি ও বিকাশের প্রধান উৎস হল মায়ের বুকের দুধ। তিনি আরও বলেন, শিশুর জন্মের পর শিশুকে শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রোটিনের অন্যতম প্রধান উৎস। হাসপাতালে চিকিৎসারত হামে আক্রান্ত রোগীদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির জন্য শিশুদের দেহ দুর্বল হয়ে পড়েছে। বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, আজ সকালে বগুড়ার নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বগুড়ামুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালকসহ চারজনের মৃত্যু হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। আজ স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar Dhaka. You are tuned to World Music.

0: Thank you everyone for being with us. A special thanks to the editor Manik Mahmood and the producer Mohammad Munirusaman. Waiting eagerly for the next time. Take care. Bye bye.
1: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো একটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব মনে রাখবেন। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যাপীড়িতকে নতুন জীবন দিতে পারে, মনে রাখবেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা উপস্থাপনায় মনিরুজ্জামান পলাশ।

প্রিয় শ্রোতা বন্ধু, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। বাংলার বর্ষা মানেই উর্বরতার ঋতু, সৃজনশীলতার ঋতু। একটু একটু করে ফুরিয়ে আসছে রিমঝিম বর্ষার দিনগুলো। শরৎ ঋতুর আবর্তনে আষাঢ় ও শ্রাবণ আমাদের বর্ষাকাল। আষাঢ় বিদায় নিয়েছে আর আমরা এখন শ্রাবণের মধ্যভাগ অতিক্রম করছি। তবু প্রকৃতির বুকে এখনো রয়ে গেছে বৃষ্টির স্নিগ্ধ স্পর্শ, মেঘের নিবিড় আলিঙ্গন আর সবুজের অপার সমারোহ। শ্রাবণ যেন প্রকৃতির এক অনবদ্য কাব্য। কখনো ঝুম বৃষ্টির ছন্দে, কখনো মেঘলা আকাশের বিষণ্ন সৌন্দর্যে, আবার কখনো রোদের ক্ষণিক উকিঝুঁকিতে সে আমাদের মনকে ছুঁয়ে যায়। নদীনালা খালবিল উপচে পড়ে বৃষ্টির পানিতে, মাঠে মাঠে দুলে ওঠে সবুজ ধানের চারা, কৃষকের চোখে জেগে ওঠে নতুন স্বপ্ন। কারণ এই বর্ষায় যে ধানের চারা রোপিত হবে, একদিন সে চারাই সোনালী ধান

0: আনন্দের হাসি হয়ে ফিরবে বাংলার ঘরে ঘরে। বর্ষার সঙ্গে বাঙালির আত্মিক সম্পর্ক বহুদিনের। এই ঋতু শুধু কৃষি নির্ভর জীবনের নয়, সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলার এক অপুরন্ত প্রেরণার উৎস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই লিখেছিলেন, আজ ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মনও লাগে না। আবার তারই কণ্ঠে ধ্বনিত হয়েছে, এসো শ্যামল সুন্দর, আনতব তপহারা, তৃষাহরা সঙ্গ সুধা। রবীন্দ্রনাথের বর্ষা কখনো প্রেমের, কখনো বিরহের, আবার কখনো আত্মসমর্পণের ভাষা হয়ে ধরা দেয়। শুধু বর্ষা নয়, মানবিক মূল্যবোধকেও রবীন্দ্রনাথ জাগিয়ে তুলেছেন তার সমগ্র কাব্যসাহিত্য এবং সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে। প্রিয় শ্রোতা, সাহিত্য প্রসঙ্গে আজ প্রথমেই শোনাব রবীন্দ্র কাব্যে মানব প্রেম সম্পর্কিত একটি পর্যালোচনা। এটি রচনা এবং পাঠ করছেন জাকির আবু জাফর।
1: রবীন্দ্রনাথ ঠাকুর একজন দার্শনিক কবি, তবে তাঁর ধ্যান ধারণা ও ভাবকল্পনার মূল উপাদান দার্শনিক যুক্তি নয়, কিন্তু তার কবিতার মধ্যে দর্শন লুকিয়ে আছে। আছে মানব প্রেমের এক উজ্জ্বল উপস্থিতি, মানুষের জীবনের গূঢ় রহস্য উন্মোচন করার গভীর দৃষ্টি আছে তাঁর কবিতায়। তাঁর কবিতায় এসেছে মানব প্রেম। একজন মানুষের প্রকৃত মুক্তি আসে জগতের সঙ্গে নিজেকে মনে প্রাণে যুক্ত করার মাধ্যমে, নিজেকে বিলিয়ে দেবার মাধ্যমে। মানব প্রেম মানেই নিজেকে অন্যের জন্য করে তোলা, অন্যের কল্যাণ কামনা করা। অসীমকে উপলব্ধি করা যায় প্রকৃতির বিরাটত্বের ভেতর দিয়ে। দৃশ্যমান এই সৃষ্টির বিস্ময়ের ভেতর দেখা যায় বিশ্বাস, প্রীতি ও কর্ম দিয়ে স্রষ্টাকে মানুষের সত্তায় আবিষ্কার করা যায়। মানুষকে স্রষ্টা অতি ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ সসীম আর স্রষ্টা অসীম। সুতরাং সসীম আর অসীমের এই ঘনিষ্ঠ সম্বন্ধই স্পষ্ট হয়ে উঠেছে কবির ভাষায়। অসীম যে চায় সীমার নিবিড় সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা। কিংবা সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। রবীন্দ্রনাথকে বলা হয় বিশ্বকবি, তিনি বিশ্ব মানবতার কবি, তাই তিনি বাঁচতে চেয়েছেন এই মানুষেরই মাঝে, মানুষের সীমার মাঝে পেতে চেয়েছেন অসীমকে। সকল সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ ও অজ্ঞানকে পরিহার করে মানব প্রেমের জয়গান তাঁর কাছে বড় হয়ে উঠেছে। তিনি গভীরভাবে মানুষকে ভালোবাসার কথা বলেছেন, তার ধর্মকেও মানবিক দিক থেকে বিচার করেছেন। তিনি বলেছেন, ঈশ্বরদ্রোহী পাশবিকতাকে ধর্মের নামাবলী পড়ালে যে কি বিবৎস হয়ে ওঠে তা চোখ খুলে একটু দেখলেই বেশ বোঝা যায়। তার মতে এই বিশাল বিশ্বকে আমরা যে একান্ত আপন করে নিয়েছি তার কারণ এখানে অবশ্যই একটা ঐক্য ও অখণ্ডতা বোধ কাজ করে। সেই বোধ থেকে যখন সঞ্চারিত হয় প্রেম প্রীতি, তখনই আমরা ব্রতী হই পরহিত সাধনে, তখনই উদ্বুদ্ধ হই বিশ্ব মানবতা বোধে। কর্মের সঙ্গে যখন সংযোগ ঘটে প্রীতির, তখনই মানুষ আনন্দ পায় পরহিতে। মা যেমনটি পেয়ে থাকেন তার সন্তানের সেবা করে। মানুষের ধর্ম শীর্ষক একটি বক্তৃতায় তিনি বলেছেন, প্রীতি ও প্রেমের মাধ্যমে সমগ্র বসুন্ধরাকে সুন্দর করে গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। পুরস্কার কবিতার এই কটি অনবদ্য ছত্র পাঠ করা যাক। সংসার মাঝে কয়েকটি সুর রেখে দিয়ে যাব করি সুমধুর, দু একটি কাঁটা করে দিব দূর তারপরে ছুটি নিব। মানব জীবন কেমন, কতটা আশা করা যায় জীবনে, কতটা পাওয়া যায়। পৃথিবীটা তো সীমাবদ্ধ, মানুষের জীবন আরো সীমাবদ্ধ। মানবের এই সীমাবদ্ধ জীবনে আশা বা চাহিদার তৃষ্ণা সংক্ষিপ্ত হওয়া জরুরি, এমনই উচ্চারণ করেছেন রবীন্দ্রনাথ। নিষ্ফল কামনা কবিতাটির কটি পংক্তি পাঠ করা যাক। বৃথায় ক্রন্দন, হায় রে দুরাশা, এ রহস্য এ আনন্দ তোর তরে নয়, যাহা পাস তাই ভালো, হাসিটুকু কথাটুকু নয়নের দৃষ্টিটুকু প্রেমের আভাস। সমগ্র মানব তুই পেতে চাস, এ কি দুঃসাহস, কি আছে বা তোর, কি পারিবি দিতে, আছে কি অনন্ত প্রেম, পারিবি মেটাতে জীবনের অনন্ত অভাব। এভাবে মানুষের প্রতি, মানব জীবনের প্রতি প্রেমের বাণী লিখেছেন কবি। রবীন্দ্রনাথের একটি কবিতার নাম কবির প্রতি নিবেদন। এই কবিতার এক ছত্রে তিনি লিখেছেন, ওই দেখো না পুরীতে আস, মরণ করিল কারে গ্রাস, নিশিনা হইতে সারা খসিয়া পড়িল তারা, রাখিয়া গেল না ইতিহাস। রবীন্দ্রনাথের মানব প্রেমের জ্বলন্ত উদাহরণ তার দুই বিঘা জমিন কবিতাটি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ ওপেন, এ জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। কবিতার শেষাংশে একটি বেদনা বিধুর বিস্ময় বর্ণিত হয়েছে, মানব প্রেমের এ এক উজ্জ্বল দৃষ্টান্ত। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে, কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে, পারিষদ সাথে, দরিতেছিলেন মাছ। শুনে বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম, ভিখ মাগি মহাশয়, বাবু কহে হেসে বেটা সাধু বেশে, পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ, সাধু হলে আজ আমি চোর আজ বটে।
0: কবিকণ্ঠে কবিতা শোনার আনন্দ সত্যি অনন্য। কবির মনের গভীর অনুভূতি যখন শব্দের শরীর পেরিয়ে কাগজে ধরা দেয়, তখন তার সৌন্দর্য একরকম। আর সেই কবিতায় যখন কবির নিজস্ব কণ্ঠ উচ্চারিত হয়, তখন তা পায় নতুন এক প্রাণ, নতুন এক আবেগের মাত্রা। কবিতার শব্দচয়ন, ছন্দ, চিত্রকল্প, অনুপ্রাস এবং ভাবের গভীরতা শ্রোতার হৃদয়কে স্পর্শ করে নিয়ে যায় এক অনন্য অনুভূতির জগতে। সেই জগৎ আমাদের কল্পনাকে প্রসারিত করে, চিন্তার দুয়ার খুলে দেয় এবং সৌন্দর্য বোধকে আরও সমৃদ্ধ করে। তাহলে আর অপেক্ষা কেন, চলুন শুনে নেই কবিদের নিজস্ব কণ্ঠে তাদের প্রিয় কবিতাগুলো। আজ প্রথমেই কবিতা শোনাবেন কবি অদ্বৈত মারুত।
2: একদিন বৃষ্টি নামবেই, হ্যাঁ একদিন আবার বৃষ্টি হবে, আমি আর অপেক্ষা করব না, জানালা গুনব না, ফোনের স্ক্রিনে খুঁজব না আলো, বুকের গভীরে গলিতে জমে থাকা তোমার প্রতিটি কথা ধুয়ে নেব, আমি জানব এই ভিজে যাওয়া এবার শুধুই আমার, এতে নেই কারো ছায়া, আকাশ অবিরাম কেঁদে যাবে কিন্তু আমার চোখ থাকবে স্থির, একদিন ঠিক একদিন আবার বৃষ্টি হবে, আমি তখন ভিজব, শুধু ভিজব নিজেরই জন্য।
0: এখন কবিতা শোনাবেন কবি নাহার আহমেদ।
3: বিষণ্ণতার আত্মাহুতি, শুদ্ধতার অবগাহনে স্বস্তি খুঁজি, জলের ছন্দে ঝুমাঝুমা আলাপন, মনের বিনায় তোলে ঝংকার, হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, প্রকৃতির লাবণ্য সুধায় সিক্ত হতে বিমুগ্ধ অভিসারিণী ছুটে যাই, ওই মেঘমধুর আকাশ পানে জিরাফ গলায় মুখ বাড়িয়ে দেই, খানিক সুখানুভূতি প্রত্যাশায়, পুষে রাখা শব্দহীন যন্ত্রণাগুলো হালকা করে দিতেই কি তুমি এলে, সময়ের করিডোরে বিষণ্ণতার ব্যঞ্জনা, ময়ূর নৃত্যে একাকার হবে হৃদয়ের দাবদাহ, জুই কদমের মাদকতায় খুঁজি প্রেমের নির্যাস, এক রাস অনুভূতির স্রোতে সন্তরণ মোহগ্রস্ত করে রাখে, ইচ্ছে করে কাব্যের বজরাখানা বাইতে, ভাবনার উর্মিমালায় একাকার হয়ে যেতে, মেঘবালিকা নূপুরের ছন্দের জল কেলিতে বাদল বাউল মন আপ্লুত, পাগল হাওয়ার কোরাসে মেঘমেদুর প্রকৃতি প্রশান্তি সুধায় আমাকে একাকার করে রাখে।
0: অতনু তিয়াস এখনকার কবি, তার কণ্ঠে শুনব এবারের কবিতা।
1: বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পাগলি অঁচল পেতে বৃষ্টি ধরে, বৃষ্টি পড়ে রে, বৃষ্টি পড়ে রে, বৃষ্টি পাগল একটি মেয়ে মেঘের সাথে ভাব, মেঘবালকের হাত ধরে তার উড়ে যাওয়ার স্বাদ, হয়তো মেঘের ভালোবাসাই বৃষ্টি হয়ে ঝরে, বৃষ্টি পড়ে রে, বৃষ্টি পড়ে রে, ডাকছে আমায় বৃষ্টি ভেজা নিবিড় কোলাহল, আসছে সময় যাচ্ছে সময় হচ্ছে দিন বদল, স্মৃতির রঙে বৃষ্টি আঁকি এই ভেজা শ্রাবণে, বৃষ্টি পড়ে রে, বৃষ্টি পড়ে রে।
0: সৃজনশীল মানুষ ছাড়া শিল্প সাহিত্যের সোনালী দিগন্ত কখনো বিস্তৃত হয় না। নতুন চিন্তা চেতনায় মানুষের সুকুমার বৃত্তিকে জাগিয়ে তুলতে সবাই সক্ষম হন না, পারেন তারাই যাদের অন্তরে সুদূর প্রসারে সৃষ্টিশীলতার দীপ্ত আহ্বান প্রতিনিয়ত অনুরণিত হয়। তেমনি একজন প্রজ্ঞাবান ও সৃষ্টিশীল সাহিত্যিক হলেন কবি সিকান্দার আবু জাফর। বাংলা সাহিত্য সাংবাদিকতার ইতিহাসে তিনি এক অনন্য ব্যক্তিত্ব। কবি, গীতিকার, নাট্যকার, সাংবাদিক এবং সম্পাদক, প্রতিটি পরিচয়েই তিনি ছিলেন স্বতন্ত্র ও উজ্জ্বল। প্রিয় শ্রোতা, সৃষ্টির গল্প পর্বে এবার আমরা কবি সিকান্দার আবু জাফরের সাহিত্য সৃষ্টির গল্প জানাব। এটি লিখেছেন এবং পাঠ করছেন এম এম রাশেদ রাব্বি।
4: বাংলা সাহিত্যে আধুনিক কবিতার ইতিহাসে সিকান্দার আবু জাফর এক উজ্জ্বল ও স্বতন্ত্র নাম। তিনি ছিলেন একাধারে কবি, সাংবাদিক, সম্পাদক, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার কবিতায় যেমন দেশপ্রেমের দীপ্ত উচ্চারণ রয়েছে, তেমনি রয়েছে মানুষের অধিকার, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং জীবনবোধের গভীর প্রকাশ। ভাষার দৃঢ়তা, প্রতিবাদী চেতনা ও শিল্পিত প্রকাশভঙ্গির জন্য তিনি বাংলা সাহিত্যে আজও সমানভাবে স্মরণীয়। সিকান্দার আবু জাফর ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোজাহারুল ইসলাম এবং মাতা রাবেয়া খাতুন। শৈশব থেকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ গড়ে ওঠে। ছাত্রজীবনেই তিনি লেখালেখি শুরু করেন এবং ধীরে ধীরে সাহিত্যাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় প্রকাশ করেন। কবিতা ছিল তার সৃষ্টির প্রধান ক্ষেত্র, তবে তিনি গল্প, উপন্যাস, নাটক, গান ও প্রবন্ধ রচনা করেছেন। সহজ অথচ শক্তিশালী শব্দচয়ন তার কবিতাকে সাধারণ পাঠকের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে। সিকান্দার আবু জাফরের সাহিত্য জীবনের পাশাপাশি সাংবাদিকতায় অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন এবং সম্পাদনায় যুক্ত ছিলেন। দেশপ্রেম ছিল তার সৃষ্টির প্রাণ। পাকিস্তানি শাসনামলে বাঙালির আত্মমর্যাদা ও জাতীয় চেতনাকে জাগিয়ে তুলতে তার কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা তার পংক্তিতে পাই, দিয়েছি তো শাস্তি, আরো দেব স্বস্তি, দিয়েছি তো সম্ভ্রম, আরো দেব অস্থি, প্রয়োজন হলে দেব এক নদী রক্ত। এই উচ্চারণ মুক্তিকামী বাঙালির সংগ্রামী চেতনাকে উজ্জীবিত করেছিল। স্বাধীনতার পূর্ববর্তী উত্তাল সময়ে তার কবিতা ছিল সাহস, প্রতিবাদ এবং আত্মত্যাগের অনুপ্রেরণা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, তিমিরাত্রিক কবিতা ১৩৭২, বৃশ্চিক লগ্ন, বাংলা ছাড়ো ইত্যাদি। এছাড়া তিনি নাটক, উপন্যাস, কিশোর উপন্যাস লিখেছেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৪ সালে মরণোত্তর ২১ পদক লাভ করেন। বাংলা সাহিত্য সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য তিনি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর শিক্ষা দেয়। তার কবিতা আমাদের মনে করিয়ে দেয়, একজন কবি কেবল সৌন্দর্যের স্রষ্টাই নন, তিনি সময়ের বিবেকও হতে পারেন। ১৯৭৫ সালের ৫ আগস্ট কবি সিকান্দার আবু জাফর পরলোক গমন করেন, কিন্তু তার সাহিত্য, তার কণ্ঠস্বর এবং তার প্রতিবাদী চেতনা আজও বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে। প্রিয় শ্রোতা, আজকের এই কবি পরিচিতিতে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কবি, সাংবাদিক ও সম্পাদক সিকান্দার আবু জাফরকে, যার সৃষ্টি আমাদের শিখিয়েছে সত্যকে ভালোবাসতে, অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ করতে এবং দেশকে হৃদয়ের গভীরতম স্থানে ধারণ করতে।
0: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের শক্তিমান কবি, সঙ্গীতকার, সুরস্রষ্টা, চিত্রকর, গল্পকার, নাট্যকর, উপন্যাসিক। তার সৃষ্টি সম্ভার সত্যি আশ্চর্যের আর তুলনাহীন। রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক উপন্যাস। প্রিয় শ্রোতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস বউ ঠাকুরানীর হাট নিয়ে সমৃদ্ধ আলোচনা শোনাব এবার। আলোচনাটি লিখেছেন এবং পাঠ করছেন সালেহা সুলতানা।
5: বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ঐতিহাসিক ট্র্যাজিক উপন্যাস। 1889 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাসের মূল উপজীব্য বিষয় ষোড়শ শতকের যশোরের রাজা প্রজাপতিত্বের আধিপত্য এবং পারিবারিক ট্র্যাজিক আবহ। রাজা প্রজাপতিত্বের কঠোর শাসন ও নিয়ম মানতে অপারগ ছিলেন তার পুত্র উদয়াদিত্য। উদয়াদিত্য পিতামহ বসন্ত রায়ের স্নেহ পরশে লালিত এবং মানবীয় উদার জীবনে বিকশিত হয়েছে। রাজ্যের প্রজাদের প্রতি তার ছিল উদারতা ও মহানুভবতা। কিন্তু প্রজাদের প্রতি পুত্রের এই শিথিল অনুশাসন রাজা পছন্দ করতেন না, ফলে তিনি পুত্রকে যোগ্য উত্তরসূরি বলে ভাবতে পারেন না। পুত্রের এই অযোগ্য ব্যক্তিত্বহীন মনোভাবের জন্য তিনি দায়ী করেন পিতৃব্য বসন্ত রায়ের স্নেহবাৎসল্যকে। বসন্ত রায়ের মুক্ত মানসিকতা, জাতপাতের বিচার না মানাকে রাজা অপছন্দ করতেন, তাই তিনি পাঠান খাকে গোপনে বসন্ত রায়কে হত্যার আদেশ দেন। কিন্তু ঘটনাচক্রে উদয়াদিত্যের সহায়তায় বসন্ত রায় বেঁচে যান এবং রাজার সম্মুখে উপস্থিত হয়ে এই পাপ কাজ না করার জন্য অনুরোধ করেন। পুত্রবধূ সুরমা পুত্রের একমাত্র আশ্রয় হলেও রাজা তাকে সরিয়ে বাবার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলে সুরমা বিষ খেয়ে প্রাণ বিসর্জন দেয়। রাজা তার কন্যা বিভার স্বামী চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্রকে নিমন্ত্রণ করে বাড়িতে এনে অপমান করে হত্যার আদেশ দেন। কিন্তু উদয়াদিত্য ও বসন্ত রায়ের চেষ্টায় ও কৌশলে রামচন্দ্র পালিয়ে প্রাণ বাঁচায়। পুত্র উদয়াদিত্যকে কারাগারে বন্দী করে রাখেন রাজা, কিন্তু প্রহরী সীতারাম রাজপ্রাসাদে আগুন ধরে কারাগার থেকে মুক্ত করে উদয়াদিত্যকে। বসন্ত রায় তাকে নিয়ে রায়গড়ে চলে আসে। পথে রুক্মিণী নামক নারী তাদের দেখে ফেলে পুত্র আগুনে মারা গেছে এই সংবাদ রাজাকে জানালেও রুক্মিণী সমস্ত সত্য রাজাকে জানায়। রাজা রায়গড়ে সৈন্য পাঠিয়ে বসন্ত রায়কে হত্যা করে এবং উদয়াদিত্যকে বন্দী করে রাজপ্রাসাদে নিয়ে আসে। রাজা উদয়াদিত্যকে শপথ করেন যে সে কখনো রাজ্যভার গ্রহণ করবে না এবং রাজ্যের কোনো অংশে তার অধিকার থাকবে না। উদয়াদিত্য ভাই সমরাদিত্যকে ভবিষ্যতের উত্তরাধিকারী করে কাশী যাত্রা করে। বোন বিভা উদয়াদিত্য ও বসন্ত রায়ের সাহচর্যে উদার ও মানবিক মনের অধিকারী ছিলেন। উদয়াদিত্য বিভাকে সঙ্গে নিয়ে স্বামীগৃহে পৌঁছে দিতে যায়, কিন্তু চন্দ্রদ্বীপে উপনীত হলে স্বামী রামচন্দ্রের বিয়ের আয়োজন দেখে মর্মাহত হয় বিভা। রামচন্দ্রের নিকট বিভা উপস্থিত হলে বিভার প্রতি মন নরম হলেও রামচন্দ্র ব্যক্তিত্বের দুর্বলতায় বিভাকে রক্ষা করতে পারে না। অপমান করলে বিভা উদয়াদিত্যের সাথে কাশী চলে যান এবং সেখানে অবস্থান করে। চন্দ্রদ্বীপের যে ঘাটে বিভা নেমেছিল সেই ঘাটের নামকরণ করা হয় বউ ঠাকুরানীর হাট। এভাবে উপন্যাসটি সমাপ্তি ঘটে। এই উপন্যাসে রাজা প্রজাপতিত্ব কাঠিন্যের বর্মে আচ্ছাদিত এক নির্দয় হৃদয়ের মানুষ। নিজ চাচা, পুত্র, পুত্রবধূ, কন্যা জামাতা সবাইকে রাজা ষড়যন্ত্রের কোপানলে পতিত করেন। পিতার মতো মমতার রসে যিনি তাকে বড় করেন সে বসন্ত রায়কে রাজা নির্মমভাবে হত্যা করে। এই ট্র্যাজিক আবহ যেন উপন্যাসটিকে করুণ রসে জারিত করে। প্রজাপতিত্ব ট্র্যাজেডির নায়কের মতোই আত্মদ্বন্দ্বে পরাভূত, কিন্তু তিনি সে পরাজয় মানেন না এবং ট্র্যাজেডির দায়ভারও গ্রহণ করেন না। সবাইকে দূরে ঠেলে দিয়ে তিনি রাজ্য শাসনের প্রতাপ আর অহমিকাকে নিয়ে বেঁচে থাকতে চান। রাজা নয় বরং ট্র্যাজেডির কষ্ট বহন করে উদয়াদিত্য। উপন্যাসের বিষয়ে ইতিহাস নির্ভর হলেও কল্পনার আশ্রয়ে তা সমৃদ্ধ হয়েছে। চরিত্র নির্মাণে রবীন্দ্রনাথ নৈপুণ্য স্বাক্ষর রেখেছেন। উদয়াদিত্য পার্থিব মোহবর্জিত একজন বহমিয়ান চরিত্র। নারী চরিত্ররা প্রতিপরায়ণ ও মমতাময়ী। বসন্ত রায় চরিত্রটি রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি। উপন্যাসের প্রাণ সঞ্চারক এই চরিত্রটি গান ও সুরের নন্দন তত্ত্বে জীবন্ত করে রেখেছে উপন্যাসের গদ্য শরীরকে। তিনি বলেন, তলোয়ারে শত্রুকে জয় করা যায়, কিন্তু সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায়। বসন্ত যেন মানবতায় উচ্চকিত সৌধ, তার কণ্ঠে উচ্চারিত হয় জ্ঞানের গভীর তত্ত্ব। যেমন তিনি বলেন, যে আমার অপকার করে সে আমার কাছে ঋণী, পরকালে সেই ঋণ তাহার শোধ করিতে হইবে। যে আমার উপকার করে আমি তার কাছে ঋণী, কিন্তু কোনকালে তাহার সেই ঋণ আমি শোধ করিতে পারিব না। গভীর প্রজ্ঞা, মানবিকতা ও মহানুভবের প্রতিমূর্তি বসন্ত রায়ের হত্যার ঘটনা উপন্যাসের ট্র্যাজেডির আবহ নিয়ে এসেছে। উপমা, উৎপ্রেক্ষা আর রূপকের প্রয়োগে উপন্যাসটি শৈল্পিক আবেদনে সমৃদ্ধ হয়েছে। রবীন্দ্রনাথের প্রথম সৃষ্ট উপন্যাস বউ ঠাকুরানীর হাট অসাধারণ শিল্প সফল ট্র্যাজিক উপন্যাস, যা সমাদৃত হয়ে আসছে কালকে অতিক্রম করে।
0: শ্রোতা, একটি ভালো বই আলোর মতো জীবনকে আলোকিত করে তোলে। নিজেকে এবং দেশকে আলোকিত করতে তাই বই পড়ার অভ্যাস করতে হবে প্রতিনিয়ত, কারণ বইয়ের মাঝেই নীরবে ঘুমিয়ে থাকে ঐতিহ্যময় অতীত, স্বপ্নে মোড়া বর্তমান আর সঠিক নির্দেশিত ভবিষ্যৎ। তাই বই হোক আমাদের প্রতিদিনের সঙ্গী, এমনই সুন্দর প্রত্যাশাই শেষ করছি আজকের সাহিত্য প্রসঙ্গ। আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মনিরুজ্জামান পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। সকলে ভালো থাকবেন, থাকবেন সুস্থতায়।

0: এখন বর্ষা মৌসুম চলছে, প্রাকৃতিক দুর্যোগের সময় যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। তাই নৌ চালক বন্ধু আপনাকে বলছি, মনে রাখবেন, নৌ দুর্ঘটনার মুখ্য তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার হাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ভ্রমণ সতর্কতার ইতিবাচক সংশোধন করেছে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বৈঠকে আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলর একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। সার্জিও গড় আশ্বাস প্রদান করেন, বাংলাদেশে এফডিএ এর পরীক্ষা কার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ডিএফসি এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তার গতকালের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বিগত 15 বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হয়েছে। তিনি বলেন, এখন আর কারও রাজনৈতিক বিভ্রান্তিতে থাকার সুযোগ নেই, এখন সবার মূল কাজ দেশ গড়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। তিনি আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে কথা বলেন। শিশুদের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর প্রথম 4 থেকে 5 মাসে নবজাতকের শারীরিক বৃদ্ধি ও বিকাশের প্রধান উৎস হল মায়ের বুকের দুধ। তিনি আরো বলেন, শিশুর জন্মের পর শিশুকে শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রোটিনের অন্যতম প্রধান উৎস। হাসপাতালে চিকিৎসারত হামে আক্রান্ত রোগীদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির জন্য শিশুদের দেহ দুর্বল হয়ে পড়েছে। বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, আজ সকালে বগুড়া নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় নওগাঁগামী মাল বোঝাই ট্রাকের সঙ্গে বগুড়ামুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালকসহ 4 জনের মৃত্যু হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত এবং 28 জন আহত হয়েছে। আজ স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। আজ অনুশীলন হবে সুরা নাসর, পরিচালনায় কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরের ও কাছের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শেখার অনুষ্ঠান। পবিত্র কোরআন শেখার অনুষ্ঠানটি আমরা সপ্তাহে একদিন সুপ্রিয় শ্রোতাদের উপকারার্থেই করে থাকি। কেন অনুষ্ঠানটি করা হয়? পবিত্র কোরআন যাতে করে সবার বিশুদ্ধ হয়ে যায়, আমরা ছোট ছোট সুরাগুলো শিখছি শেখাচ্ছি, এই জন্য নামাজে আমরা বেশি তেলাওয়াত করে থাকি, এই জন্য ছোট ছোট সুরাগুলো বারবার শেখানো হয় যাতে সবার এই তেলাওয়াত বিশুদ্ধ হয়ে যায়। অনুষ্ঠানে কারা কারা এসছে আসুন, দূরের কাছের যারা অনুষ্ঠানটি শুনছেন আপনাদের সাথে পরিচয় করে দিই। কারা কারা এসছো, তোমাদের নাম বলো।
3: মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ শাহিদ ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান।
2: মাশাআল্লাহ, তোমরা সবাই কেমন আছো?
3: আলহামদুলিল্লাহ,
2: আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ছোট্ট একটি সুরা শুরু করবো, সুরা নসর। আসো আমরা সুরা থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
4: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম।
4: بسم الله الرحمن الرحيم.
2: إذا جاء نصر الله والفتح.
4: إذا جاء نصر الله والفتح.
2: ونكي تلاوت قرآن جاء نصر الله والفتح. نصر الله بل الله. এইগুলো ভুল। ইজা যা না, ইজা লাল পরে জিম, ইজা যা আনস, এখানে সাদ দিয়ে আনস সিন যাতে না হয়। ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বলো আবার।
4: ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ।

0: ফাসাব্বিহ এখানে হা, একটা হলো হা আর একটা হলো হা, হা দুই রকম, একটা হলো হা আর একটা কি
1: হা,
0: গলার ভিতরে হা পরিষ্কার করে বলো হা,
1: হা
0: একটা হলো হা আর একটা হা, তুমি বলো দুই রকম করে বলো
1: হা হা,
0: দুটো একই রকম হয়ে গেল, তুমি বলো ধি
1: হা হা,
0: এটা ঠিক আছে মার্শাল্লাহ, তুমি বলো
1: হা হা,
0: ঠিক আছে তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, কোরআন শরীফের অক্ষরের উচ্চারণ সহি করে নেওয়া প্রত্যেকটা মানুষের উপরে ফর্জ, নামাজ পড়া যেরকম ফর্জ, তেলাওয়াত সহি হওয়া তদ্রুত ফর্জ, কিভাবে জানলাম ওরাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন কোরআনকে সুন্দর করে থেমে থেমে বিশুদ্ধ করে তেলাওয়াত করো, এই জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আবার বলো
1: ফাসাব্বিহ।

0: إِنَّهُ كَانَ تَوَّابًا.
1: তোমাদের থেকে সূরার তেলাওয়াত শুনি, তুমি বলো, শুরু করো, বিসমিল্লাহ।
0: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا.
1: একটা ভুল আছে, ধরি নি, একটু পরে ধরব, খুব বেশি বড় ধরনের ভুল না, ছোট কিন্তু সাংঘাতিক ভুল আছে, পরে বলছি আমি, তোমার থেকে শুনে তেলাওয়াত বলো।

0: الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا.
1: আচ্ছা, এবার হলো কি, তোমাদের প্রায় জায়গাতেই তিনজনের তেলাওয়াতে একই ভুলটা আমার কাছে ধরা পড়েছে। আবার আমি এক একজনের কাছ থেকে, তুমি আবার বলো, প্রথম আয়াতটা বলো।
0: ইযা জাআ নাসরু,
1: ঠিক আছে, এখানেই তুমি বলো।
0: ইযা জাআ নাসরুল্লাহ,
1: ঠিক আছে, তুমি বলো।
0: ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ,
1: তোমার দুইটা হয়ে গেল, আমার একটা ভুল হয়ে গেল, প্রথম টান দাওনি বেশি। ইযা জাআ আর আনাস সিনের মতো আমি তেলাওয়াতে প্রথমেই বলেছিলাম সাদ, যেমন ইযা জাআ আনাস, একটা হলো আনাস আর একটা আনাস সাদ। হ্যাঁ, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি, আছে না, কাসাসি বললে কিন্তু সিন সিন হয়ে গেল, এখানে খুব মারাত্মক ভুল, এটা অনেকেরই হয়। ইযা জাআ আনাস আনাসুল্লাহি নুল্লাহ আল্লাহ রুল্লাহ, মুখটা ভরে দিতে হবে যেন একটু ছোট না হয়। ইযা জাআ আনাসাদ রুল্লাহি ওয়াল ফাতহ, ফাতহ থামতে পরে যে হাটা যে বের হবে, ফাতহ আস্তে করে কিন্তু উচ্চারণ সহি হইতে হবে, হা হায়ের জায়গা থেকেই হতে হবে। বলো আবার তুমি প্রথম আয়াত। ইযা জাআ,
0: ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ,
1: আরেকটু যদি আনাসাদ আনাসুল্লাহি ওয়াল ফাতহ, আরেকটু হাটাকে গোলার ভিতরে নিয়ে আবার বলো দেখি, ইনশাআল্লাহ হয়ে যাবে তোমার। বলো
0: ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ,
1: হ্যাঁ ওয়াল ফাতহ, ঠিক আছে, এবার তুমি বলো ইযা।
0: ইযা
1: জাআ, এখানে ইযা জাআ বললে কিন্তু সহি হবে না, ই হামজা ধাক্কা দিয়ে, আলিফ জবর আ, হামজা জবর আ একটু ধাক্কা দিয়ে, ইযা জাআ মানে এটা কেমন, ই ইয়াজের ই নাকি আলিফদের ই নাকি হামজাদের ই, বোঝা যাচ্ছে না, এই জন্য ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। বরাবর ইযা,
0: ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ,
1: আনাসাদ আনাস আনাস نصر الله والفتح. بلور
0: إذا جاء نصر الله والفتح
1: صوت صوت مدكتو بلا لك الناس تمر أرتكو تنبوله. إذا جاء
0: إذا جاء نصر الله والفتح
1: نصر الله أرتكو بولي دي كمان تربور ديتي ويات بلو ورأي ধাক্কা যেন না হয়, আফওয়াজা, একটা হলো যা আর এটা যা ধাক্কাটা হতে না হয়, ওর আইতান না, এখানে গুণনা করো, ওর আইতান গুণনা করে তারপরে বলো আবার।
0: ওর আইতান না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা,
1: আফ না আফ, এটা হলো হামসের কায়দা, হামস তোমরা বুঝো কিনা জানি না, হামসের দশটা অক্ষর আছে, এই হামস যখন বলা হবে তখন আওয়াজ চালু থাকবে, দম বন্ধ হবে না, নিঃশ্বাস বন্ধ, যেমন যেমন আফওয়াজা, ওয়ারাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বলো বলো আবার, ওয়ারাআই
0: وَرَأَيْتَنَّ سَيَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا,
1: এবার তোমার আফ ঠিক আছে কিন্তু ওখানে আবার ওইটা ঠিক হয়নি, وَرَأَيْتَنَّ পরে
0: سَيَدْخُلُونَ,
1: না সায়া, তোমার সা হয়ে যাচ্ছে বারবার, না ওর সা হয়ে যাচ্ছে না, এখানে শক্ত করে অর আইতান্না সিন সায়দুনা বলো, আবার অর আইতান্না সায়দ সায়দ বলো,
0: الناس يدخلون في دين الله أفواجا.
1: তোমার কাছে এটা থাকলো, এটা তুমি করবে, এটা তোমার জবানে তো জবানটা ঠিক হয়ে যা মাস্কের মাধ্যমে, বারবার পড়লে পরে সায়াদ আর হবে না, সিনই হবে তোমার। তারপর তুমি বলো ইজা যা থেকে
0: إذا جاء نصر الله والفتح ورأيت الناس
1: سين تاكي بوريش كاكو دابار ورأيت الناس يد بلوبر
0: ورأيت الناس يدخلون في دين الله أفواجا.
1: أفا فاير مخرج كتاب الدبر بي فاير مخرج هلو اوپرير برو دوتو دا نيچه ثوتير پيت فا فا ايركم لاغاو فا ابار ورأيت الناس ابار
0: ورأيت الناس يدخلون في دين الله أفواجا.
1: أفواجا.
0: ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا.
1: ما شاء الله ঠিক আছে, তোমার অনেকটা সুন্দর, খুবই ভালো, আরো ভালো হবে তোমাদের, যারা বেশি ভালো পারছো না, মন খারাপের কিছু নেই, বারবার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা করলে সফলতা আসবে, কামিয়াবি আসবে, সাফল্য মণ্ডিত হওয়া যাবে, এই জন্য চেষ্টাকে ছাড়া যাবে না। আর সিন সায়ের মতো অনেকের হয়ে যায়, যেমন আজকে আমাদের দুই বন্ধু একটু সায়ের মধ্যে সিনের মধ্যে একটু প্যাচ লেগে গেছে, মাস্ক করলে এটা ঠিক হয়ে যাবে, এটা এমন মারাত্মক ভুল না, তবে উচ্চারণের মধ্যে এটাকে ঠিক করাতে হবে, তা না হয় নামাজের মধ্যে অসুবিধা হয়ে যাবে। সা আর সিন সা উচ্চারণের মধ্যে পার্থক্য থাকতে হবে, ব্যবধান থাকতে হবে। এবার আমি আবার বলবো সূরাটি, আমার সাথে তোমরা সবাই একসাথে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলো,
0: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
1: বিসমিল্লাহির রহমানির রহিম।

0: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما شاء الله الحمد لله এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা বিশুদ্ধ তেলাওয়াত করার জন্য তেলাওয়াত শিক্ষা করার জন্য শেখাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছি পবিত্র কোরআনের ছোট্ট সূরা হোক বড় সূরা হোক যে কোনো কোরআনের একটি আয়াত শেষ করেও যদি কেউ দোয়া করে সেই দোয়া কোরআনে করিমের খাতিরে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করে থাকেন যদি আমরা আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহর জন্যই হতে হবে কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী বলুন আপনি ঘোষণা দেন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার কুরবানি আমার সবকিছু একমাত্র আল্লাহর জন্য তাহলে আমরাও এই পবিত্র কোরআনের এই সূরা তেলাওয়াত শেখানোর পরে এই দোয়া করব আল্লাহ যেন আমাদের চেষ্টাকে কবুল করে কোরআনের খাতিরে আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা যা যা আছে সব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে দেন আমিন
1: আমিন
0: ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
2: এতক্ষণ পবিত্র কোরআন শিক্ষার আসর প্রচারিত হল পরিচালনায় ছিলেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার
3: বাংলাদেশ বেতার ঢাকা একটি ঘোষণা আগামীকাল 2 আগস্ট 2026 রবিবার বেলা 2:20 শুনতে পাবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন বিষয় বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয় অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ শ্রোতাবন্ধুরা এই অনুষ্ঠান সম্পর্কে জানতে আপনার মূল্যবান মতামত দিতে এবং নির্বাচিত বিষয় সম্পর্কে জানতে ফোন করুন এই নম্বরে 01553841500 এই নম্বরে ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা বন্ধুরা এখন শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ গ্রন্থনা শামসাদ পারভিন

বন্ধুরা, আজকের বিকেলটা চমৎকার। হ্যাঁ, এই চমৎকার বিকেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ আজকের সুর তরঙ্গে। আলোছায়ার এই অদ্ভুত খেলাটা আমার ভালো লাগে। গোধূলির সময় রং বদলের খেলাটাও আমি দারুণ উপভোগ করি। প্রকৃতির রঙের খেলা আর মন কাড়া সৌন্দর্যে চোখে পানি এসে যায়। ভালোই তো। হ্যাঁ বন্ধুরা, শ্রাবণ বরিশুনে শেষ না হতেই শরতের অনুভূতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।

ঋতুচক্রের হিসেবে শ্রাবণ বর্ষার দ্বিতীয় মাস। আষাঢ় যদি হয় প্রথম মিলনের তীব্র আলোড়ন, তবে শ্রাবণ হল সেই সম্পর্কের গভীরে প্রবেশ করা, যেখানে একটা থিতু হওয়া প্রেম আছে আর আছে প্রচ্ছন্ন এক বিরহ। বৈষ্ণব পদাবলীর কবিরা যখন লেখেন, এ ঘোর রজনী মেঘের ঘটা কেমন আইল বাটে, তখন বুঝতে অসুবিধা হয় না যে এই মেঘ আসলে বাইরের আকাশের নয়, মনের ভেতরের আধার।

গানটির শিল্পী ছিলেন মশিউজ্জামান চৌধুরী। বন্ধুরা, রবীন্দ্রনাথের গানে শ্রাবণ যেমন পরমাত্মীয়র মতো আসে, কবি নজরুলের গানে শ্রাবণ রূপ নেয় এক তীব্র বাঁধনহারা এবং অসম্ভব সংবেদনশীল আবেগে। নজরুলের গানে শ্রাবণের প্রবেশ রবীন্দ্র ভাবালুতার চেয়ে অনেকটাই আলাদা। শ্রাবণ শব্দটার মধ্যে কেন যেন একটা মখমলে আর্দ্রতা লেগে থাকে, আষাঢ়ের মতো তার কোনো জাঁকজমক নেই, মেঘের ডাকের মধ্যে কোনো তারস্বরে চিৎকার নেই, সে আসে নিঃশব্দে।

আকার তেমনই আছে প্রেমের এক উদগ্র ও ব্যাকুল বহিঃপ্রকাশ। নজরুলের গানে বিরহিণীর সেই হাহাকার যেন ফুটে উঠেছে। এবারের গানে সেই আমরা আবেশই শুনতে পাব রাহাতারা গীতির কণ্ঠে।

ভরা মুখ আর মিষ্টি হাসি, যে হাসিতে তুমি পাগল করে রেখেছ আমায়। এখনো আমি পাগল তোমার ওই মিষ্টি হাসির মায়ায়। এ পাগল করা হাসি আমি খুঁজে পাই না সারা পৃথিবী ঘুরেও। তোমার মিষ্টি হাসির মায়ায় এখনো আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। ফাগুনের মাতাল হাওয়ার মতোই ঘোর লেগে যায় চোখে, সেই ঘোর কখনো কাটবে না, কখনো থামবে না এই বুকের কাঁপন।

শ্রাবণীর এই জল ভেজা রূপ আমাকে অদ্ভুত এক মোহে জড়ায়। এই যেন কোনো ফেলে আসা দুপুরের চিঠি, যা পড়তে পড়তে চোখের কোণটা অজান্তেই ভেসে ওঠে, পড়তে পড়তে চোখের কোণটা অজান্তেই ভেজে ওঠে। প্রেমিক প্রেমিকার ঠিক যেন অনুভূতির মতো। বলতে ইচ্ছে করে, আহা কি যে সুন্দর করে তুমি হাসো, তোমার মায়া।

গানটি শুনতে শুনতে অনেকেই বন্ধুরা আমার মনে হয় স্মৃতিকাতর হয়ে উঠবেন, কারণ শ্রাবণের অঝোর ধারার বৃষ্টি আমাদের প্রত্যেককেই আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, আবেগী করে তোলে, আমরা স্মৃতিকাতর হয়ে পড়ি। তেমনি একটা গান শুনছিলাম ডিফারেন্ট টাচ ব্যান্ডের পরিবেশনায় শিল্পী মেজবা রহমানের কণ্ঠে। এই গানটির গীতিকার আশরাফ বাবু। বন্ধুরা, শ্রাবণে ঝরে পড়া প্রতিটা বৃষ্টির ফোঁটা কখনো হয়ে ওঠে বিরহের তপ্ত দীর্ঘশ্বাস, যা বুকের ভেতর এক চরম হাহাকার আর না পাওয়ার বেদনাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আষাঢ় শ্রাবণের প্রতিটি মুহূর্তই হৃদয়ে অম্লান স্মৃতি রেখে যায়, যা সময়ের স্রোতে কখনো মুছে যায় না। এই ঝমঝম বৃষ্টির মাঝে লুকিয়ে থাকে আমাদের সুখ দুঃখ হাসি কান্নার গল্প। তেমনি একটি গান বন্ধুরা শোনাব এখন, আধুনিক গান। গানটি শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। গান রচনা করেছেন খালেদ বুলবুল, সুরারোপ করেছেন অশোক কুমার সরকার।

শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ আজকে এখানে শেষ করছি। আজকের বিষয় ছিল শ্রাবণ। গানগুলো আপনাদের কেমন লাগলো জানালে খুশি হব আমরা। জানাতে পারেন চিঠি লিখে। চিঠি লেখার ঠিকানা সুর তরঙ্গ, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে সুর তরঙ্গের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুর তরঙ্গ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।

এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, সম্পাদনা মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান ও সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। তোমাদের কোনো ভালো কাজ যখন তোমাদেরকে আনন্দ দান করবে এবং কোনো খারাপ ও অন্যায় কাজ তোমাদেরকে অনুতপ্ত করবে, তখন তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি। আল-হাদিস, বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: যাবতীয় সৃষ্ট জীব আল্লাহর পরিজন এবং সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যে তার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করে। আল হাদিস।

0: এতক্ষণ ফ্যামিলি কার্ডের গানটি শুনলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে। গানটির গীতিকার ও সুরকার ছিলেন শিল্পী নিজেই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by the Snowbabasher. Prime Minister Tariq Rahman has called for continued U.S. investment in Bangladesh, particularly in warehousing, soybean, cotton, wheat, and the information technology sector. He made the call while visiting U.S. President's Special Envoy for South and Central Asia, Sergey Gore, paid a courtesy call on him at the Prime Minister's office at Tejgaon in the capital today. During the meeting, the two sides discussed bilateral relations, trade and investment, regional cooperation, and other issues of mutual interest. The Prime Minister invited U.S. investment in different sectors, including agriculture, saying such investments would help build a strong and competitive supply chain. He also highlighted Bangladesh's keen interest in attracting U.S. investment in the information technology sector. The U.S. President's Special Envoy highly appreciated Prime Minister Tariq Rahman's leadership, saying stability is returning to Bangladesh under his leadership. As an indication of this, he said the U.S. has positively revised its travel advisory for Bangladesh, which would send an important message to U.S. investors that the country is now ready for investment. The meeting also discussed expanding cooperation between Bangladesh and the U.S. Food and Drug Administration, FDA. Sharing his experience from his visit to the Rohingya camps in Cox's Bazar yesterday, the U.S. President's Special Envoy praised the government and the people of Bangladesh for providing shelter to these forcibly displaced Myanmar nationals and continuing humanitarian assistance for them. He stressed the need for a swift, sustainable, and political solution to the Rohingya crisis and underscored the importance of coordinated efforts involving ASEAN, neighboring countries, and all other relevant stakeholders. Meanwhile, following the meeting with Prime Minister Tariq Rahman, the U.S. President's Special Envoy Sergey Gore said, "Strengthening economic cooperation and the broader partnership with Bangladesh is a priority for the U.S." He said the U.S. and Bangladesh together can achieve real success. Information and Broadcasting Minister Zahiruddin Shopron has urged all to devote themselves to nation building, refraining from creating instability and engaging in conspiracies on the stress following the fall of fascism and the formation of the elected government. He made the call while addressing a photo exhibition and discussion titled 15 Years of Fascism and the Mass Uprising of 2024 at the Jatiya Press Club today. The Information and Broadcasting Minister said, "For the past 15 years, democratic movements against autocracy and fascism were carried out under the leadership of Begum Khaleeda Zia and Tariq Rahman. During the Mass Uprising of 2024, the courage of the younger generation, combined with the experience and long struggle for democratic values, ensured victory," he added. Health and Family Welfare Minister Sadr Mohammad Sakhat Hussain has said there is no alternative to breast milk for ensuring the good health of children. He said this while addressing the inaugural session of the World Breastfeeding Week at the National Institute of Burn and Plastic Surgery in the capital today. Stressing the need for increasing awareness about breastfeeding, the health minister said the main source of a baby's growth during the first 4 to 5 months after birth to is mother's breast milk. He said it is very important to give colostrum to the baby immediately after delivery as it is the highest source of protein. Referring to measles patients undergoing treatment in the hospitals, the health minister said children's bodies are becoming weak due to malnutrition. He further said malnutrition is increasing due to early marriage, lack of awareness, and not breastfeeding children. Meanwhile, World Breastfeeding Week began today with the theme of breastfeeding for a sustainable start in life, strengthen what works. The week is being observed with the aim to raise public awareness about breastfeeding. At least 9 people have been killed and 28 others were injured in Russian ballistic missile strikes on Kyiv. Local officials say this today. The mayor of Kyiv issued a ballistic missile warning for the city before the attack. U.S. President Donald Trump has threatened to hit Iran hard, U.S. President Donald Trump told reporters yesterday. An Iranian official said Iran has a comprehensive response to any U.S. attacks. Cricket and Bangladesh national team has arrived in Australia to take part in a two-match test series against the host. The first test between Bangladesh and Australia will begin on 13th August in Darwin. Ahead of the test series, Bangladesh will also play a three-day warm-up match against the Australia 11. Finally, weather and forecast Valley Tail Wanderer says there is no inner river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সুমাইয়া খান। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আমদানি রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমির সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, সরকারের সকল দপ্তরের সমন্বয়ে দেশের প্রতিটি বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালু রাখা হবে। এর মাধ্যমে আমদানি রপ্তানি আরও দ্রুত ও ত্বরান্বিত হবে। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে। তিনি আজ কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে, তাই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রী সেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছেন। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা কক্সবাজার রুটি ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময় উপযোগী হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রী সেবা, অবকাঠামো পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তৈরি পোশাক খাতের উপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারের অন্যতম সফল উদ্যোগ এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্প হাতে নিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জুলাই প্রকল্পটি চালু করে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং এই খাতের উৎপাদন বৃদ্ধি, এগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নতুন রপ্তানি বাজারে প্রবেশের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এতে প্রায় ১৮০,০০০ নতুন ও শোভন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে বেড়েছে বাজার মূলধন, তবে কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮টির, এর মধ্যে দাম বেড়েছে ২৬৪টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত ছিল ৮৯টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে ৯১ পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,৫,১৩৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭,১,২৭০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩,৯৬৩ কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বিদেশি মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৯৫, ক্রয় ১২২.৯৫, ইউরো বিক্রয় ১৪৩.৩৭, ক্রয় ১৪০.৭৮, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৭.১০, ক্রয় ১৬৪.৬, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.২৫, ক্রয় ৩২.৫৮, দিরহাম বিক্রয় ৩৩.৯২, ক্রয় ৩৩.৩১, কুয়েতি দিনার বিক্রয় ৪০৪.৭১, ক্রয় ৩৯৭.৩২, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৬.৫৮, ক্রয় ৯৪.৭৯, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৪৯, ক্রয় ২৯.৯১ এবং থাইপাত বিক্রয় ৩.৭১ এবং ক্রয় ৩.৬৪। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু, পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় নাইনা আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা, পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নায়না আহমদ। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, অথচ আজ জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড় এবং প্লাস্টিক দূষণের কারণে পরিবেশ যেমন হুমকির মুখে, তেমনি মানুষের স্বাস্থ্য পড়েছে মারাত্মক ঝুঁকির মুখে। বিশ্বজুড়ে বাড়ছে তাপপ্রবাহ, শ্বাসতন্ত্রের রোগ, ডেঙ্গু সহ বিভিন্ন বাহকবাহিত রোগ, নিরাপদ পানির সংকট এবং মানসিক স্বাস্থ্য সমস্যা। তাই পরিবেশ রক্ষা এখন শুধু প্রকৃতিকে ভালোবাসার বিষয় নয়, এটি আমাদের সুস্থভাবে বেঁচে থাকারও অন্যতম শর্ত। শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনব মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব বিষয়ে একটি বিশেষ কথিকা। উপস্থাপন করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মালিহা শিফা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, ছোটবেলায় আমাদের গ্রীষ্মকাল কেমন ছিল? দুপুরে রোদ ছিল, কিন্তু আজকের মতো এত অসহনীয় গরম কি ছিল? বর্ষাকাল এলেই নিয়ম করে বৃষ্টি হতো, আর শীতকালে কুয়াশায় ঢেকে যেত চারপাশ। কিন্তু এখন যেন প্রকৃতির সেই চিরচেনা ছন্দটাই বদলে গেছে। এই পরিবর্তনের নাম জলবায়ু পরিবর্তন, আর এর সঙ্গে যোগ হয়েছে পরিবেশ দূষণ। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এর প্রভাব সরাসরি পড়ছে আমাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার উপর। অতিরিক্ত গরমে এখন অনেক মানুষ হিট স্ট্রোক, পানি শূন্যতা ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষেরা বেশি ঝুঁকিতে রয়েছেন। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও বেড়ে যাচ্ছে। তাই প্রচণ্ড গরমের সময় পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং ঝুঁকিপূর্ণ মানুষদের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে ডেঙ্গু এখন আর বর্ষাকালের রোগ নয়, বছরের অনেক সময় আমরা ডেঙ্গুর প্রকোপ দেখতে পাচ্ছি। জলবায়ুর পরিবর্তনের কারণে মশার বংশবৃদ্ধির পরিবেশ তৈরি হচ্ছে, ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বেড়েই চলেছে। একটি ছোট মশা যে একটি পরিবারের জন্য কত বড় কষ্টের কারণ হতে পারে তা আমরা এখন সবাই জানি। তাই আমাদের বাড়ির আশেপাশে কোথাও যেন পরিষ্কার পানি না জমে থাকে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু মশাবাহিত রোগই নয়, খাদ্য ও পানিবাহিত রোগ, অপুষ্টি এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উপর এর প্রভাব অনেক বেশি। তাই নিরাপদ খাদ্য গ্রহণ, বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে লবণাক্ততা বৃদ্ধিও একটি বড় উদ্বেগের বিষয়। অনেক মানুষকে লবণাক্ত পানি ব্যবহার করতে হয়, যার ফলে উচ্চ রক্তচাপ, ত্বকের রোগ এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। আবার যখন বন্যা ও ঘূর্ণিঝড় আঘাত হানে, তখন শুধু ঘরবাড়িই না, মানুষের স্বাস্থ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, বাড়ে ডায়রিয়া, কলেরা ও চর্মরোগের প্রকোপ। অনেক মানুষ প্রিয়জন হারানোর কষ্ট, জীবিকা হারানোর অনিশ্চয়তা আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ভুগে মানসিকভাবে ভেঙে পড়েন। শুধু শারীরিক স্বাস্থ্য নয়, জলবায়ু পরিবর্তন মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে। বন্যা বা ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনেক মানুষ উদ্বেগ, হতাশা এবং মানসিক চাপে ভোগেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুজনিত মানসিক স্বাস্থ্য সমস্যাও এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তন আগামী বছরগুলোতে বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। তাই ব্যক্তি, পরিবার এবং সমাজ সব পর্যায়ে এখন থেকে প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো জরুরি। শুধু জলবায়ু পরিবর্তনই নয়, পরিবেশ দূষণও আমাদের নীরব ঘাতকে পরিণত হয়েছে। আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নিচ্ছি তা আসলে কতটা নিরাপদ? যানবাহনের কালো ধোঁয়া, কলকারখানার বর্জ্য আর অপরিকল্পিত নগরায়ন আমাদের বাতাসকে দূষিত করছে। এর ফলে হাঁপানি, ফুসফুসের রোগ, শ্বাসকষ্ট এবং হৃদরোগের ঝুঁকি বাড়ছে। শিশুদের ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধিও এর কারণে ব্যাহত হতে পারে। একইভাবে নদী, নালা ও জলাশয়ে প্লাস্টিক ও শিল্প বর্জ্য ফেলার কারণে পানিও দূষিত হচ্ছে, আর সেই দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে নানা রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তাই বিশুদ্ধ পানি পান করা, নিয়মিত হাত ধোয়া এবং বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা আমাদের সবার দায়িত্ব। তবে আশার কথা হল, আমরা চাইলে পরিবর্তন আনতে পারি। প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, আর প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আমাদের ছোট ছোট উদ্যোগ বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই আসুন আমরা নিজেদের অবস্থান থেকে ছোট ছোট উদ্যোগ নেই, বেশি বেশি গাছ লাগাই, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার কমাই, পরিবেশ পরিষ্কার রাখি, পানির অপচয় রোধ করি এবং পরিবেশ বান্ধব জীবনযাপন গড়ে তুলি। সন্তানদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলি, প্রতিবেশীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলি। কারণ সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ মানুষ ও সুস্থ সমাজ কল্পনা করা যায় না। আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, নিজেদের স্বাস্থ্য রক্ষার জন্য, আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য এবং আমাদের প্রিয় পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় সচেতন হব এবং দায়িত্বশীল হব।
0: জলবায়ু পরিবর্তন শুধু ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের বর্তমান বাস্তবতা। বিশুদ্ধ বাতাস, নিরাপদ পানি, স্বাস্থ্যকর খাদ্য এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকেরও। এবার চলুন জেনে নেওয়া যাক পরিবেশ বিষয়ক সাম্প্রতিক কয়েকটি খবর। বাংলাদেশ সরকার আগামী 5 বছরে প্রায় 25 কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশীয় প্রজাতির গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্য নীতিগত দিক নির্দেশনা প্রদান করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তীব্র তাপপ্রবাহ, বায়ু দূষণ এবং অনিয়মিত আবহাওয়ার কারণে শ্বাসকষ্ট, হিট স্ট্রোক, হৃদরোগ এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ কমাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশবিদদের মতে, ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বানে খুলনায় অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যা, লবণাক্ততা, নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। টানা বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যারও আশঙ্কা রয়েছে। এশিয়া জুড়ে চরম বৃষ্টিপাত ও বন্যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়ার বিভিন্ন দেশে রেকর্ড বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামেও অস্বাভাবিক ভারী বৃষ্টিতে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। প্রিয় শ্রোতা, পরিবেশকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে এবার শুনুন একটি পরিবেশ বিষয়ক গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের সবুজ পৃথিবী অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আবারও মনে করিয়ে দিতে চাই, পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। তাই পরিবেশ রক্ষা মানেই নিজের জীবন ও আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিরাপদে রাখা। আসুন একটি করে গাছ লাগাই, প্লাস্টিকের ব্যবহার কমাই, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করি, বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করি এবং পরিবেশ বান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলি। আমাদের ছোট ছোট এই উদ্যোগগুলোই একদিন একটি সবুজ, সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলবে। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি নায়না আহমদ, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হ্যাঁ ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। একে আরো সবুজ করে তুলুন, বেশি করে গাছ লাগিয়ে। শুধু বৃক্ষরোপণ অভিযানের সময় নয়, বছরের যে কোনো সময় আপনি গাছ লাগাতে পারেন। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটা গাছ কাটার আগে অন্তত আপনি তিনটি গাছ রোপণ করুন এবং তার উপযুক্ত পরিচর্যা করুন। আমরা যদি গাছের যত্ন নিই, তাহলে গাছও আমাদের যত্ন নেবে।

0: বাংলাদেশ বেতার ঢাকা, এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ ও FM 190 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আলমগীর হোসেন এবং আমি শেখ মুরসালিন রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মেজবা চৌধুরী, তাওহিদা আক্তার, আফরোজা আক্তার ও হাফিজা আক্তার, এবং অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানের শিল্পী ফজিয়া খান, গানের কথাগুলো সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুর আরোপ করেছেন কাদের জামেরী।

শ্রোতা বন্ধুরা, আপনারা ভক্তিমূলক গান শুনছেন। এবার গানের শিল্পী খুরশিদ হাসান খান, গানের গীতিকার সৈয়দ শামসুল হুদা ও সুরকার গোলাম মুস্তফা।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা,
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন সমবেত কণ্ঠে শুনবেন খাল খননের গান। গানের কথাগুলো লিখেছেন এস এম নাসির উদ্দিন এবং সুরারোপ করেছেন সুমন রেজা খান।

0: এতক্ষণ খাল খননের গান শুনলেন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বসবাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

নজরুল বাণী, যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। হেতা যবে সমপাপী আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, ভাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।

0: আসার
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মনে এবার আপনাদের জন্য রয়েছে লালন গীতি, শিল্পী ফরিদা পারভিন।

0: ফরিদা পারভিনের কণ্ঠে দুখানি লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার, অল্প সময়ের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসি লিজা। প্রধানমন্ত্রী তারিক রহমান ওয়্যার হাউজিং, সয়াবিন, তুলা, গম সহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ভ্রমণ সতর্কতার ইতিবাচক সংশোধন করেছে। তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বৈঠকে আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ঔষধ প্রশাসন এফডিএ এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। সার্জিও গর আশ্বাস প্রদান করেন, বাংলাদেশে এফডিএ এর পরীক্ষা কার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ডিএফসির মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মত বিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। এ বিষয়ে বিশেষ দূত জানান, বাংলাদেশে ডিএফসির বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। ঢাকায় মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই একটি ইউএস ইনভেস্টর সামিট আয়োজন করতে আগ্রহী। বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তার গতকালের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। সার্জিও গর বলেন, রোহিঙ্গার সংকটের দ্রুত টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন। তিনি এলক্ষ্যে আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, ডক্টর মাহদি আমিন ও রেহান আসিফ আসাদ বৈঠকে উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24 গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত 15 বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হয়েছে। তিনি বলেন, এখন আর কারো রাজনৈতিক বিভ্রান্তিতে থাকার সুযোগ নেই, এখন সবার মূল কাজ দেশ গড়া। বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, আজ সকালে বগুড়া নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বগুড়ামুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালকসহ 4 জনের মৃত্যু হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। তিনি আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। শিশুদের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর প্রথম 4 থেকে 5 মাসে নবজাতকের শারীরিক বৃদ্ধি ও বিকাশের প্রধান উৎস হল মায়ের বুকের দুধ। তিনি আরও বলেন, শিশুর জন্মের পর শিশুকে শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রোটিনের অন্যতম প্রধান উৎস। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত এবং 28 জন আহত হয়েছে। আজ স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: তারপরে নয়, তার আগে বলো, সবাই কেমন আছো?
2: আছি,
1: ভালোই আছি। তুমি কেমন আছো? দেখো
2: আমার একটু ঠান্ডা ঠান্ডা,
0: একটু ঠান্ডা তো থাকতেই হবে। ঠান্ডা না থাকলে তুমি কিভাবে বুঝবা যে তোমার একটা শরীর আছে?
2: ঠিকই কইছো।
1: তোমার আমার সকলের জীবন তো এরকম তো একটু একটু হইতে পারে, তবে আমার মনের দুঃখটা রাখতেই
0: পুকুর বোধ হয় মনে একটু বেশি মাত্রায় খারাপ।
3: আমার বাজার দর খুব ভালো পাইছি, আমার মন ভালো আছে, আমার মন খারাপ না।
0: জিম্মে রেখেছো?
3: ওই তোমরা কইতাছো, তোমরা শেষ করো তারপরে কই।
0: ঠিক আছে বুঝছি, ওর এখন যে করকরা নোটের গরমে একটু
2: ছোট্ট
0: প্রশ্নের উত্তর দাও, কার কার বন্ধু নেই?
2: কার কার বন্ধু নেই?
0: কে?
2: আমার তো অনেক বন্ধু।
0: তোমার আছে?
2: তোমরা তো আমার।
0: আবার তুমি আমার দিকে আসতেছ, তোমার কথার উত্তর দাও।
1: আমার গাছপালার আমার বন্ধু আছে কতক্ষণ
0: দাঁড়া,
1: আমি যেটা বন্ধুর কথা বলছি আমার তো অন্যালো আগে, এই আসরটাই তো আমার আসল বন্ধু, এখানে সবকিছু আমি জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি, করতে পারি।
0: আচ্ছা মানলাম, এটার জন্য তুমি গান পারাও না?
3: নিঃস্বার্থবান
0: বন্ধু আসলে আমাদেরকে, হ্যাঁ একেবারে মানে 100-200 মার্ক পেয়ে পাস করছো। এই দেখো আমাদের কিন্তু যদিও আমরা বলি যে আমাদের আমাদের যারা আমাদের মতো যারা বন্ধু, কিছু তো আমাদের চাওয়া পাওয়া থাকেই, একেবারে নিঃস্বার্থ বলা যাবে না। কিন্তু গাছ যার কোন স্বার্থ নেই,
2: সে
0: ফল দেয়, ছায়া দেয়, মানে টাকাও দেয়, তাকে কাটলে সে কিন্তু কিছু মনে করে না, দেবো না তোমাকে,
2: দিয়েই যায় সে।
0: এখন কথা হচ্ছে গাছ আমাদের এত পরম একটা বন্ধু, সে বন্ধুকে আমরা কিন্তু
2: ঠিক মতো যত্ন করি না
0: হবে। আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে, এখানে শেষ নয় আরো আছে,
3: আর কি আছে
0: লাগাই দিলাম আর খেয়াল রাখলাম না তা তো হবে
2: না। না না, যত্ন কি করতে হবে?
0: যত্ন করতে বিষয় কি আমরা ভালো মতো জানি
2: না? না, ওই যদি এখানে আসা জানি টেনে তারপর কাছে
0: আজকে আমরা প্রথমেই জানবো বৃক্ষরোপণ এবং পরিচর্যা বিষয়ে একটা আলোচনা।
2: আচ্ছা,
0: খুব ভালো, পরিপূর্ণভাবে আমরা বুঝবো যে কিভাবে আমরা বৃক্ষরোপণ করব, কিভাবে
2: যত্ন
0: করি চর্যা করবো, আমরা শুনে নিই।
2: আচ্ছা
1: ঠিক আছে।
4: বৃক্ষ পৃথিবীর নীরব প্রাণস্পন্দন, প্রকৃতির অফুরন্ত আশীর্বাদ। জন্ম থেকে জীবনের প্রত্যেকটি ধাপে বৃক্ষ আমাদের দেয় অক্সিজেন, দেয় আশ্রয়, দেয় খাদ্য ও নির্মল পরিবেশের নিশ্চয়তা। সবুজের এই অপরিসীম দান শুধু প্রকৃতিকেই শোভিত করে না, বরং জলবায়ু ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানব কল্যাণে রাখে অনন্য অবদান। প্রিয় শ্রোতা, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং পরিবেশ দূষণের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পিত বৃক্ষরোপণ এবং তার সঠিক পরিচর্যা হয়ে উঠেছে সময়ের অপরিহার্য দাবি। উপযুক্ত স্থান নির্বাচন, মানসম্মত চারারোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি ছোট্ট চারাই একসময় পরিণত হতে পারে পরিবেশ, অর্থনীতি ও মানব জীবনের অমূল্য সম্পদ।
5: প্রিয় শ্রোতা, সেই প্রয়োজনীয়তা থেকেই আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বৃক্ষরোপণ ও এর পরিচর্যা সম্পর্কে। আজকের অনুষ্ঠান প্রস্তাবক হিসেবে আপনাদের সাথে রয়েছি আমি কৃষিবিদ কাইম কাফি
4: এবং আমি হালিমাতুসামিয়া।
5: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানে আলোচক হিসেবে আমাদের পাশে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংগ্রহ নিরোগ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
4: ডক্টর মাহমুদ, প্রথমেই যদি আপনার কাছে আসি, যে বর্তমানে আমরা এত শুনি যে বৃক্ষরোপণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো কেন আসলে বৃক্ষরোপণ এত গুরুত্বপূর্ণ? এবং আরেকটি সম্পূরক প্রশ্ন যদি করি, যে এই বৃক্ষরোপণের উপযুক্ত সময়টি আসলে কখন?
6: আসলে বৃক্ষরোপণ বলতে আমরা যখন একটি গাছ লাগাই তখন কিন্তু শুধুমাত্র একটি চারা রোপণ করা বোঝায় না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করি। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট আকার ধারণ করছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, খরা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, আকস্মিক বন্যা হচ্ছে, এইসব কারণে কিন্তু বৃক্ষরোপণ যে শুধু পরিবেশ বান্ধব এই কারণে নেই, বরং আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই বৃক্ষরোপণের দিকে আমাদেরকে যেতে হবে। বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ কারণ বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় এবং মাঝ বয়সে একটি গাছ থেকে প্রতিদিন একটা পূর্ণাঙ্গ বয়সে তিনজন মানুষের সমান অক্সিজেন কিন্তু সরবরাহ করা হয়। আবার আমাদের পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই, এই কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে, পাশাপাশি বৃক্ষ আমাদের পরিবেশকে শীতল রাখে, আমাদের যে মাটির ক্ষয় রোধ হওয়া এটাকে রক্ষা করে, এর পাশাপাশি বৃক্ষ থেকে আমরা যে ফল পাই এটা আমাদের পুষ্টি চাহিদা পূরণ করে, এর কাঠ এবং অন্যান্য অংশ আমরা বিক্রি করে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হই। এক কথা বলতে গেলে আমাদের পরিবেশগত দিক, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্যকর দিক দিয়ে বৃক্ষ আমাদের জীবনের জন্য অপরিসীম। আরেকটি কথা আপনি বলছেন যে এই বৃক্ষরোপণের উপযুক্ত সময়, এটা বর্ষাকাল, এখন যে সময়টা চলছে আষাঢ় এবং শ্রাবণ বৃক্ষরোপণের উপযুক্ত সময়, অর্থাৎ জুন মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত, কেননা এই সময়টা প্রকৃতি যেন নতুন যে চারা রোপণ করা হয় তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, মাটি নরম থাকে, শিকড়টা খুব চমৎকার ভাবে বিস্তার লাভ করতে পারে, আবার আর্দ্রতাটাও বেশি থাকে, যা একটি বৃক্ষ লাগানোর পর বেঁচে থাকার যে হারটা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে।
5: জি, আপনি যেমনটা বৃক্ষের প্রয়োজনীয়তা আবার হচ্ছে আমাদের বৃক্ষরোপণের উপযুক্ত সময় এই বিষয়গুলো সম্পর্কে জানালেন, তো আমরা আসলে বৃক্ষরোপণের পরে সবার মাথায় একটা চিন্তার বিষয় থাকে যে গাছ লাগানোর পরে এটা পরিচর্যা কিভাবে করব। কেন সময় দেখা যায় চারা গাছগুলো অনেক সময় যত্নের অভাবে মরে যায় বা অনেক সময় আসলে ভালো গ্রোথ হয় না, গাছ লাগানোর ক্ষেত্রে বা আমাদের কৃষক ভাইরা বা যারা সবাই রয়েছে তারা আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন?
6: বৃক্ষরোপণের সময় প্রথমেই আমি যদি বলি যে আমাকে একটা ভালো স্থান নির্বাচন করতে হবে, এমন একটা জায়গা নির্বাচন করবো যেখানে উঁচু হবে, বন্যা কোনো পানি আসবে না এবং সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পড়বে। তারপরে বৃক্ষের জন্য আমি যে গর্ত তৈরি করব এটা 3 ফিট 3 ফিট বাই 3 ফিট দৈর্ঘ্যপ্রস্থ গভীরতা এরকম গর্ত করে পর্যাপ্ত জৈব সার এবং অন্যান্য রাসায়নিক সার দেওয়ার পর 10-15 দিন রাখার পর যদি আমি সেই বৃক্ষরোপণ করি, সে কিন্তু প্রথম থেকেই খুব ভালো একটা পরিবেশ পাবে, এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। এখন বর্ষাকাল ঠিক আছে, কিন্তু এরপরে তো আবার সময় চলে আসবে, ওই সময়টাতে আমাদের নিয়মিত সেচ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, পাশাপাশি সার ব্যবস্থাপনা, আগাছা ব্যবস্থাপনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্ষাকাল। এটা যদি দীর্ঘদিন আমরা খেয়াল না করি তাহলে আমার কাঙ্ক্ষিত যে গাছ এটা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আমরা যেটাকে বলি জঙ্গলি বা প্রয়োজন নেই ওইটা বড় হয়ে যাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ট্রেনিং করতে হবে, প্রুনিং করতে হবে, গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অবাঞ্ছিত ডালপালা গুলো কেটে দিতে হবে এবং প্রচুর রৌদ্র লাগার ব্যবস্থা করতে হবে।
4: জি, আপনি যেমনটা বলছিলেন যে আমাদের পরিচর্যাগুলো কিরকম হওয়া উচিত, অনেক সময় আমাদের প্রশ্ন জাগে যে এই সময়টাতে আপনি যেটা বললেন বর্ষাকাল উপযুক্ত সময়, এই সময়টাতে আসলে কি ধরনের গাছ লাগানো যেতে পারে?
6: ফলজ, বনজ এবং ঔষধ সব রকম গাছই আমরা এই সময় লাগাতে পারি। মানে আমাদের বাংলাদেশ হচ্ছে অসংখ্য ফলজ, বনজ এবং ঔষধি গাছের জাতে পরিপূর্ণ। গাছ কিন্তু অনেক উপকারী, পাখি, মৌমাছি এবং অন্যান্য জীবেরও আশ্রয়স্থল হিসেবে কাজ করে, সেক্ষেত্রে ঔষধি বৃক্ষ কিন্তু পাখি এবং উপকারী জীব আছে তাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে।
5: জি, আমরা তো আপনার কাছ থেকে শুনছিলাম যে কি ধরনের গাছ বা কি ধরনের জাত লাগানো যেতে পারে, এবার যদি আপনার কাছে আসি যে বর্তমানে সরকার সারা দেশব্যাপী কিন্তু বৃক্ষরোপণের ভালো একটা প্রচার প্রচারণা চলছে, বৃক্ষরোপণের কার্যক্রমকে আসলে জনগণের মাঝে ছড়িয়ে দিতে বর্তমান সরকার কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে বা কি ধরনের কার্যক্রম প্রচারণা চালাচ্ছে বলে আপনি মনে করছেন?
6: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বৃক্ষরোপণ কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা করেছেন এবং তারই ধারাবাহিকতায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ 17টি সংস্থা এবং অন্যান্য মন্ত্রণালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতি বছর 5 কোটি করে ফলদ বনজ এবং ঔষধি গাছ লাগানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি আরেকটি কথাও বলতে চাই, জাতীয় বৃক্ষমেলা 2026 এটাও কিন্তু 9 জুলাই এখানে এক মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এবং গাছের চারা কলম কেনার সুযোগ থাকবে। এটাও মনে করি যে বৃক্ষরোপণের ক্ষেত্রে একটি বড় প্রচার।
4: জি, আপনি তো বলছিলেন যে সরকারের কি কি পদক্ষেপ রয়েছে, তো আমাদের তো এই সময়টাতে একটা বড় অংশ তরুণরা এই কাজটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তো এই বৃক্ষরোপণে আপনার কি মনে হয় তরুণ সমাজের ভূমিকাটা কিরকম?
6: আমাদের যে বর্তমান কৃষিটা হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর, এখানে ড্রোনের ব্যবহার, রিমোট সেন্সিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোবাইল অ্যাপ আছে, তারপরে হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে আবহাওয়া ফরকাস্ট আছে, এই তথ্যগুলো কিন্তু তরুণরা সমৃদ্ধ, তরুণরা নেতৃত্বের অধিকারী, তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, পাশাপাশি তাদের যে নিজস্ব এলাকা আছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, আধুনিক কৃষি সম্পর্কিত জ্ঞান কাজে লাগিয়ে তরুণরা খুব সহজেই এই বৃক্ষরোপণ কার্যক্রমকে দ্রুত ছড়াই দিতে পারে। তরুণরা তাদের কার্যক্রমগুলো ছড়াই দিয়ে কিন্তু আমাদের প্রচারের ক্ষেত্রে আরো অগ্রণী ভূমিকা রাখতে পারে।
5: যেহেতু বর্ষাকাল চলছে, তো আমি আশা করি যে সকলে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ প্রকাশ করবেন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
0: খুব মন দিয়ে তো শুনলা, এই সময়টা
2: আসল সময়
0: বর্ষাকাল।
2: বর্ষাকাল
0: তো খুব একটা পরিশ্রম করতে হবে না,
2: মাটি নরম থাকে,
0: মাটি নরম থাকে, আর বর্ষার পানি কিন্তু খুব একটা মানে আটকে থাকে
2: না।
0: আর যে বারবার বলছে যে তোমাকে ফলজ বনজ এবং ঔষধি গাছ লাগানোর ক্ষেত্রে একটু উঁচু জায়গা কিন্তু বেছে নিতে হবে
2: পানি যাতে না জমে।
0: হ্যাঁ, তা এখন চলো, যেহেতু গাছ নিয়ে এত সুন্দর একটা আলোচনা শুনলাম, এবার গাছ নিয়ে একটা গান হয়ে যাক।
2: হ্যাঁ
0: চলো।

0: সবচেয়ে বড় দিন জলদি কাট, কাইটে কাইটে সব কটা আম গাছ মিশাইয়ে দে। ওই গাছ আমি আর দেখতে চাই না বদরুদ্দি, এবছর ওই গাছ আমারে ফতুর করে বেড়াইছে।
1: অনেক দিনের পুরানো গাছ মিয়া, কুড়াল তো জোরে মারতেছি কিন্তু গাছের উপর লাগতেছে না।
0: আরে জোরে মার।
1: হেইয়ো,
0: ওই আম গাছ কাইটে এই ভিটা বাড়িতে এবছর পাটের চাষ করব। বাজারে পাটের অনেক দাম শুনেছি, আম চাষের ক্ষতি পাট চাষ করে পোষায় দেব। সালা কুড়াল সালা।
1: হেইয়ো হেইয়ো। আরে আরে আরে, ইডা কি করতেছো বাদর? অমন বাহারে আম গাছটা কাইতে ফেলাচ্ছ? সামাদ ভাই যে করছেন
0: কাট বদর, কাইটে কাইটে একেবারে সাফ করে দে।
1: আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে সামাদ? এমন ঝাঁকানো বড় আম গাছ তুমি কাইটে ফেলাচ্ছ?
0: ওই বোঝা এই বিটাতে রাখি ক্ষতির পরিমাণ বাড়তে চাইতে সালাম ভাই। আম তো মেলায় হয়েছে কিন্তু বাজারের দাম খুবই কম,
1: তাই মনে দুঃখে গাছ কাটতে চাইছো, তাই তো? কামটা ঠিক করতেছো না সামান, পাটের চাষ করতেছো করবা, তোমার বাগানেও তো অনেক জায়গা জমি খালি পড়ে রয়েছে, দুই গাছের মধ্যখানে বেশ ফাঁক, ইচ্ছে করলি যে কোনো ফসল তুমি ফলাতে পারো সেখানে।
0: সেও কি সম্ভব?
1: হ্যাঁ সামাদ, উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নাও, তিনি তোমারে বুদ্ধি দেবেন কোন কোন ফসল এই আম বাগানের খালি জায়গায় বোনা যায়। দরকার হলি পারে তিনি তোমার এই বিষয়ে কৃষি ব্যাংকে ঋণ ও পাওয়ার ব্যবস্থা করে দেবেন।
0: তাহলে গাছ আমি কাটবো না?
2: না সেতুর বাপ, আমার লক লেখা আমের গাছ আপনি কাটাবেন না। সেতুর স্কুলের মাস্টার সাহেব মানা করেছে, তিনি বলেছে ভিটেতে আমের গাছ রাখে অন্য ফসল করা যায়, তাই তো আমি এসেছি কথাটা আপনারই শুনায়ে।
1: ভাবি যান ঠিকই করেছেন সামাদ, আজই তুমি কৃষি অফিসারের কাছে যাও, তার পরামর্শ নিয়ে কাজ করো।
2: মাস্টার সাহেব একই কথা কয়েছে, পারলে বেশি করে গাছ লাগাইতে বলেছে, গাছ কাটতে সরকারও মারণ করেছে।
0: তালি পরে কুড়াল থামারে বদর, সবাই যখন কতিছে গাছ আর কাটবো না।
2: হ্যাঁ সেতুর বাপ, আমরা ভিটার খালি জায়গায় গাছ আরো লাগাবো।
0: এস

0: গাছ নিয়ে তো অনেক কিছু শুনলাম, গান শুনলাম, তারপরে গাছ কাটা যে কত বড় একটা অপরাধ
1: এটা নিশ্চয়ই
0: বুঝতে পারলাম। গাছ মাঝে মাঝে কাটতে হবে, এটা যেমন প্রয়োজন, শুধু কাটার কথা চিন্তা করলে হবে না। কথায় মানে সবসময় বলা হচ্ছে যে সরকার থেকে বলা হচ্ছে যে একটা গাছ যদি তুমি প্রয়োজনে কাটো তাহলে কিন্তু তিনটা গাছ লাগাতে হবে। আর সরকার যেখানে পাঁচ বছরে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা কিন্তু সরকারের একার না, আমাদেরকে নিয়েই
2: অবশ্যই।
0: তাই বলি যে সবাইকে যতটুকু সম্ভব বেশি পরিমাণে আমাদের অল্প জায়গা থাকলেও গাছ লাগাতে হবে, বাসার আশেপাশে কিন্তু অনেক জায়গা থাকে যেটা প্রয়োজন লাগে, হ্যাঁ প্রয়োজন মনে লাগার কিন্তু সেখানে আমরা গাছ
1: লাগাবো।
0: বলজ ফলজ অন্য বিষয়ে একটু আলোচনা করি।
1: অন্য কোন বিষয়ে? এবার
0: আমরা তো শিখতে আসি, অনেক কিছু শেখার আছে। এখন প্রযুক্তি নির্ভর দেশ, আমরাও প্রযুক্তি নির্ভর। ওই যে পারুব হাতে মোবাইল নিয়ে বসে আছে, তাকে আছে কখন কি খবরটা আসে, তুমিও মাঝে মাঝে ব্যাগের দিকে একটু মানে
1: খাবার খেয়ে অনেক কিছু জানা যায়। তো মোবাইল তো সবার হাতে,
0: সেটা এখন বেশ শিক্ষা থেকে এগিয়ে যাচ্ছে না, তারা কথা বলছে
1: আমরা বুঝছি।
0: এখন মোবাইল এখনো আমরা নেই নেই নেবে
1: সময় লাগবে,
0: হ্যাঁ নেবে যখন একটু শিক্ষাটা পরিপূর্ণ হয়ে যাবে তখন মোবাইল নিয়ে সেবা
1: হিসাব দেখাশের জন্য তো দর
0: করবে। আমরা আসলে যে উত্তম কৃষি চর্চা, উত্তম কৃষি চর্চা, এটা একটা প্রযুক্তি।
1: প্রযুক্তি? হ্যাঁ। এই প্রযুক্তির মাধ্যমে কি করব আমরা?
0: এই প্রযুক্তি অনুসরণ করে আমরা কিভাবে লাউ চাষ করব?
2: এই ভালো কথা কইছো।
0: লাউ এমন একটা সবজি, কি বলে নি, লাউ এর সবকিছু
1: স্বাদের লাউ,
0: হ্যাঁ বড় হবে না
2: দরকার নেই। আমি তো লাগাইছি কয়েকটা চারা, জানতে হইব এখন।
0: লাউ এমন একটা সবজি, লাউ চামড়া খাওয়া যায়, লাউ খাওয়া যায়, ডাঁটা খাওয়া
2: যায়,
0: সব খাওয়া যায়,
1: সবজি হিসাবে সেরা।
0: আসো উত্তম কৃষি চর্চা অনুসরণে আমরা কিভাবে লাউ চাষ করবো একটা সাক্ষাৎকারের মাধ্যমে শুনবো।
1: ঠিক আছে শুনি।
2: আচ্ছা
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আসর থেকে। উত্তম কৃষি চর্চা, নিরাপদ রপ্তানি এবং আমাদের খাদ্য যেন নিরাপদে আমরা পেয়ে থাকি বা ভক্ষণ করতে পারি, সে কারণে এই চর্চা বা এই পদ্ধতিটাকে প্রচারিত করা হচ্ছে এবং কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে জ্ঞাত করা হচ্ছে। আজকে আমরা জানবো উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে লাউ চাষ কিভাবে করা যাবে সে বিষয় নিয়ে। আর এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর আলভেলি আফিফা মীর, সিনিয়র সহকারী পরিচালক উদ্যান উদ্যান উন্নয়ন বিভাগ BADC কৃষি ভবন ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
4: ধন্যবাদ আপনাকে।
3: আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, এই যে বলছিলাম উত্তম কৃষি চর্চা বা গ্যাপ, এটা আসলে কি?
4: নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে উদ্যান জাতীয় ফসল বিশেষ করে সবজি ও ফল চাষে খামার পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে নিরাপদ এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন ও সংরক্ষণ প্রক্রিয়ার যেসব চর্চা এবং গুরুত্বপূর্ণ সেগুলিকেই উত্তম কৃষি চর্চা হিসেবে বর্ণনা করা হয়। বাংলাদেশে বিষয়টি নতুন হলেও বিশ্বব্যাপী উন্নত দেশগুলো অনেক আগে থেকে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে সবজি ও ফলমূল উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে।
3: আপনি বলছিলেন আমাদের দেশে এটা নতুন একটা পদ্ধতি, এখন যদি একটু জানতে চাই এই যে লাউ চাষের কথা আমরা বলছি আজকে, একজন কৃষক কিভাবে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে লাউ চাষ করবে, এটা একটু বলবেন।
4: এই উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের জন্য উত্তম কৃষি চর্চা মানদণ্ডে 5টি মডিউল বাধ্যতামূলকভাবে ব্যবহার নিশ্চিতকরণ করতে হবে। এর জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গ্যাপ স্ট্যান্ডার্ড অনুসরণ করে 10টি সবজি এবং 5টি ফলের উত্তম কৃষি চর্চার প্রোটোকল নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে বেগুন, লাউ, করল্লা, চিচিঙ্গা, বাঁধাকপি, বরবটি, পটল, পেঁপে, আলু এবং কচুল্লতি। লাউ চাষে কৃষক অবশ্যই এই গ্যাপ প্রোটোকল ভালোভাবে পড়বেন এবং নির্দেশনা অনুসরণ করে লাউ উৎপাদন করবেন।
3: আপনি বলছিলেন প্রোটোকলের কথা, গ্যাপ প্রোটোকলের কথা, আমরা এবারে একটু এই বিষয়টাই জানতে চাইবো যে গ্যাপ প্রোটোকল অনুযায়ী যদি লাউ চাষ করতে হয় তাহলে একজন কৃষকের অবশ্য করণীয় বিষয়গুলো কি কি?
4: একটি চাষ পদ্ধতি আসলে অনেক বিস্তারিত বিষয়, বলা সময় সাপেক্ষ সংক্ষেপে গুরুত্বপূর্ণ ও অবশ্য করণীয় কাজগুলি আমি বলছি। বেলে দোআঁশ মাটির ভালো জমি নির্বাচন এবং জমির মাটি ও সেচের পানি পরীক্ষা করে ওই মাটির উপযোগিতা নির্ধারণ করতে হবে। লাউ চাষের জন্য জমির লেআউট বা নকশা নির্ধারণ করতে হবে। বেডে মাদা তৈরি করে লাউ চারা রোপণ করতে হবে এবং সেচের জন্য অবশ্যই নালা থাকবে। উচ্চ উচ্চ ফলনশীল ভালো জাত নির্বাচন করতে হবে, যেমন বাড়ি লাউচার বা ডায়না ময়না ইত্যাদি। সঠিক জাতের ভালো বীজ ক্রয়ের জন্য নিবন্ধিত বীজ ডিলারের নিকট থেকে বীজ ক্রয় করতে হবে। বীজ বাহিত রোগ এবং ছোট চারায় ছত্রাকের আক্রমণ রোধ করতে প্রোভেক্স দ্বারা বীজ শোধন এবং ব্যাভিস্টিন স্প্রে করে বীজতলার মাটি শোধন করতে হবে। এছাড়া বীজতলা প্রস্তুতের সময় ট্রাইকোডার্মা সার ব্যবহার করলে সেটা জৈব মাটি শোধকের কাজ করে। চারা ছোট অবস্থায় বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা ভালো। বীজতলা এবং মূল জমি নাইলন নেট দিয়ে ঘিরে দেওয়া উচিত, এতে পোকা ও রোগের সংক্রমণ কম হবে। মূল জমিতে পলিথিন মালচ ব্যবহার করা ভালো, এতে জমিতে আর্দ্রতা ও তাপমাত্রা ঠিক থাকে, আগাছা জন্মায় না, ফলে শ্রমিক খরচ কম লাগে। মূল জমিতে অবশ্যই একটি সাইনবোর্ড লাগাতে হবে যেখানে লাউয়ের জাত, চারা রোপণের তারিখ, জমির পরিমাণ, কৃষকের নাম, ঠিকানা ইত্যাদি তথ্য লেখা থাকবে, এবং গাছ একটু বড় হলে গাছের গোড়ার দিকের শোষক শাখাগুলো কেটে দিতে হবে এবং বাউনি ও মাচা দিতে হবে। মাটি ও পানি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক জমির সার ও সেচ ব্যবস্থাপনা করতে হবে। জমিতে সার, সেচ, বালাইনাশক প্রয়োগ করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ ও দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করতে হবে। ফসল সংগ্রহের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বাজার চাহিদা অনুযায়ী আকার ও পুষ্টতা বিবেচনা করে গাছ থেকে বোটা সহ লাউ সংগ্রহ করতে হবে। সংগ্রহের পর মাটির সংস্পর্শে রাখা যাবে না, ক্রেটস, বাঁশের ঝুড়ি বা কার্টুন ব্যবহার করা উচিত। লাউ চাষে করণীয় সকল কাজ কোন কোন তারিখে এবং কোন কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী করা হয়েছে তার বিস্তারিত তথ্য একটি খাতায় লিখে রাখতে হবে, যেমন জাতের নাম, বীজ বপনের তারিখ, জমিতে চারা রোপণের তারিখ, সার, কীটনাশক ও সেচ প্রদানের তারিখ, প্রয়োগকৃত বালাই নাশকের নাম, সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা, প্রয়োগকারীর নাম, ফসল সংগ্রহের তারিখ ইত্যাদি তথ্য অবশ্যই একটি খাতায় লিখে রাখতে হবে এবং খাতাটি সংরক্ষণ করতে হবে। বীজ, সার, কীটনাশক, বালাইনাশক ক্রয়ের সকল রসিদ এবং কৃষি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপত্র ও পরামর্শপত্র সমূহ সংগ্রহ করে রাখতে হবে।
3: একটু জানতে চাই, গ্যাপ প্রোটোকল অনুসরণ করে লাউ উৎপাদনে সার ও বালাই ব্যবস্থাপনায় কি কি বিষয় বা কোন বিশেষ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো একটু বলবেন।
4: ফসলকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখার জন্য যৌক্তিকভাবে পরিমিত মাত্রার সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করতে হবে। সেচের পানি অবশ্যই বিশুদ্ধ ও নিরাপদ হতে হবে। প্রয়োজন অনুযায়ী নালাতে সেচ দিতে হবে। রোগাক্রান্ত গাছের পাতা ও ফল অপসারণ করতে হবে। বেশি আক্রান্ত হলে সম্পূর্ণ গাছ তুলে জমি থেকে দূরবর্তী স্থানে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। ক্ষতিকর পোকা মাকড় যেমন মাছি পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ এবং জ্যাসিড, সাদা মাছি ও অ্যাফিড দমনে হলুদ আঠালো ফাঁদের ব্যবহার উত্তম। জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার বেশি করতে হবে। প্রয়োজনে রাসায়নিক সার, ছত্রাকনাশক ও বালাইনাশক ব্যবহার করা যেতে পারে, তবে সেটা অবশ্যই কৃষি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপত্র ও পরামর্শ অনুযায়ী পরিমিতভাবে প্রয়োগ করতে হবে।
3: আপনি বলছিলেন জৈব বালাইনাশকের কথা, একটু জানতে চাইবো এই যে জৈব বালাইনাশকের কথা বলছেন, এই ক্ষেত্রে অর্থাৎ এই যে গ্যাপ প্রোটোকলের ক্ষেত্রে কি কি জৈব বালাইনাশক ব্যবহার করা যাবে?
4: বাংলাদেশে যেসব ধরনের জৈব বালাইনাশক এখন পাওয়া যাচ্ছে, যেমন লাউয়ের ক্ষতিকারক পোকা পামকিন বিটল দমনে জৈব কীটনাশক বায়োম্যাক্স এম অথবা বায়োনিম প্লাস 1 মিলি/লিটার হারে ব্যবহার করা যাবে। আক্রমণ বেশি হলে রাসায়নিক কীটনাশক যেমন সেভিন ব্যবহার করা যেতে পারে। লাল মাকড় দমনে জৈব বালাইনাশক ফিজিটিমাইট ইকোম্যাক 1 মিলি/লিটার হারে ব্যবহার করতে হবে। আক্রমণ বেশি হলে রাসায়নিক কীটনাশক যেমন ভার্মিটেক 1 মিলি ব্যবহার করা যেতে পারে পার লিটারে। জেসিড, সাদা মাছি ও অ্যাফিড দমনে জৈব বালাইনাশক বায়োক্লিন 5%, জৈব কীটনাশক ফাইটোক্লিন।

0: পত্র অনুযায়ী প্রয়োগ করতে হবে।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: ধন্যবাদ।
2: বুঝলে তো, নিজেদেরকে উন্নত হতে হলে অবশ্যই উত্তম কৃষি চর্চা করতে হবে। এতে
3: শুধু লাগলেই হইব না,
2: হ্যাঁ, এতে আমরা যেমন এগিয়ে যাব, আমাদের ফসলের ফলন বাড়বে,
3: ফলন বাড়বে, আমরা এটা উপকার পাবো,
2: হ্যাঁ, আমরা উপকার পাবো, একই সঙ্গে আমাদের দেশ উপকার পাবে। আমি একটা বেশি ফল ফলালে সেটা অন্যের কাছে বিক্রি করলে তার উপকার হলো। অতএব আমাদের সবসময় প্রযুক্তির সাথে যোগাযোগ রাখতে হবে, বেশি উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা নিজেরাও উন্নত হবো। আর ওই যে কথা তো আবার একটাই থেকে যাচ্ছে, গাছ লাগাতে হবে, গাছ লাগাতে, নিঃশর্ত বন্ধু চাইলে গাছের সঙ্গে করতে হবে, ঠিক আছে। তা আমরা যে এত কিছু জানলাম শিখলাম, এই জিনিসগুলি শেখানোর জন্য আমাদেরকে যিনি সহযোগিতা করেছেন, আমাদের সোনালী ফসল আসর যিনি প্রযোজনা করেছেন, তার নামটি হচ্ছে রনিয়া সুলতানা, তাকে একটা ধন্যবাদ। তারপর ওই যে সে গান পার হয়ে আসছে নয়নতারা,
3: তারও ধন্যবাদ,
2: তারও ধন্যবাদ, তোমাদের দুজনের ধন্যবাদ, পরবর্তীতে দেবো আর কি। তোমরা হে গান পার হয়েছে, তোমরা নদী পার হও,
3: শ্রোতাদেরকে
2: ধন্যবাদ জানিয়ে চলো আজকে বাড়ি যাই,
3: চলো চলো যাই চলো।

শ্রোতা এতক্ষণ শুনছিলেন নজরুল সঙ্গীত, বাংলাদেশ বেতার, ঢাকা। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু। একে ঝড় হবার সুযোগ দিন, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী আফসানা ফেরদৌস রোনা, গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন রফি মোহাম্মদ খান।

0: দেশে গানটি শুনলেন আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নাই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকা এবং নিকলি ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৩%, সন্ধ্যে ৬টায় ৭০%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ২৮ মিনিটে, অস্ত যাবে ৬টা ৪১ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Here is the weather forecast for inner river ports of the country. Valid till 1 a.m. as received from Dhaka Metropolis and read by Aminul Islam Manju. Metropolis says that there is no inner river port warning and no signal is to be hoisted. Now, forecast for entire country remaining affected till 6 p.m. tomorrow. Light to moderately rain or thunder shower accompanied by temporarily gusty wind. May occur many places of Rangpur, Mamensing and Silla divisions and some places of Rashtriya Dhaka, Khulna, Borishal and Chattogram divisions. Besides, there are chances of moderately heavy to heavy rainfall overhead places of Rangpur, Mamensing and Silla divisions. The day temperature may decrease slightly and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 34.5 degrees Celsius at Dhaka and Nikli and the lowest was 33.9 degrees Celsius at Kumarkhali, as recorded over inter-country today. The temperature as recorded in Dhaka today was maximum 34.5 degrees Celsius mentioned earlier and minimum 27.6 degrees. Humidity recorded in air at 9 a.m. was 73% and at 6 p.m. 70%. The sun rises over Dhaka tomorrow at 5:28 a.m. and sets at 6:41 p.m. And that's all weather forecast for this time.
2: এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনবেন। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রে জবাবের অনুষ্ঠান সর্বশু রাত ৯টা ৫ মিনিটে শুনবেন। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আহ্বান বাংলা শুনবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত ১০টা ২০ মিনিটে। এছাড়া এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বন্যার পানি পরিবেশ দূষিত করে। এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটক্রিম মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুঁজুলি, পচড়া, নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকে বন্যার পানিতে নামতে দিবেন না।

0: বাংলাদেশ বেতার অল্প সময়ের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করে বেগবান। শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। শিশুদের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর প্রথম চার থেকে পাঁচ মাসে নবজাতকের শারীরিক বৃদ্ধি ও বিকাশের প্রধান উৎস হল মায়ের বুকের দুধ। তিনি আরো বলেন, শিশুর জন্মের পর শিশুকে শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রোটিনের অন্যতম প্রধান উৎস। মানিকগঞ্জে মন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যা বিশিষ্ট আধুনিক আইসিইউ সেবার আজ উদ্বোধন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। তিনি বলেন, আইসিইউ চালুর ফলে মানিকগঞ্জ সহ আশেপাশের জেলার সংকটাপন্ন রোগীরা উন্নত ও নিবিড় চিকিৎসা সেবা পাবেন। দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভূমিকা, সম্ভাবনা ও সমস্যা শীর্ষক এক সেমিনার আজ ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ রুহুল কবির রিজভী এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে তিনি বলেন, দেশকে কারিগরি জ্ঞান সমৃদ্ধ করে গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশে কারিগরি ভকেশনাল 161টি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। রুহুল কবির রিজভী বলেন, উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু কারিগরি ও টেকনিক্যাল শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আজ টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ইসাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিল একটি সময়োপযোগী উদ্যোগ, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক উন্নয়নমূলক সড়ক এবং বৃক্ষরোপণ কর্মসূচির আজ উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক অবকাঠামোর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে একটি বাসযোগ্য, সবুজ ও পরিবেশ বান্ধব নগর গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্ব শর্ত। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 73% এবং সন্ধ্যে 6টায় 70%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:28 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:41। স্থানীয় সংবাদ শেষ হলেও এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: শেষ পর্যন্ত
2: শোনো সাজু বাবু, হজরি নাবু, এই যে তোমাকে কথা শুনলাম না, এই যে দেখো যে আগাম যদি সতর্কতা নেওয়া যেত তাই না, তাহলে এই ভ্যান গাড়ি দিয়া হাসপাতালে নেওয়া লাগতো না।
3: জরদারি হবি রে রাজা ভাই বলতেছিল যে ঘটনা হলো যে নিজেদের সাবধান হতে হবে তাই না, আগে সাবধান না হলে পারে তো এরকম অসুখ বিসুখ অঘটন ঘটবি।
1: বাড়ির পিছনে মুরগি পচা মজা রয়েছে, দুর্গন্ধ, আর এই যে আবার থেকে মশা মাছি পানীয় জমবার রয়েছে, পরিষ্কার করে।
3: ঘটনা হলো কি সাহায্য ভাবি, তো ব্যাপারটা হলো যে নিজের বাড়ির আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে না পারি, তাহলে তো রোগ বালাই খালি নিজের ঘরে হবে না, আশেপাশে যারা আছে তাদেরও হবে। তো এই ব্যাপারে তো সচেতন হতে হবে। আর এই যে দেখো ছোট মিয়া, ছোট মিয়ার ওই একই ঘটনা আছে, তারও বাসায় বলে জর্জারি জর্জারি হচ্ছে বলে।
2: আবার পলাশ ভাইয়ের বন্ধু, পলাশ ভাই কত বুদ্ধি দেয়, হে বুদ্ধি কে হে ঘটে ঢুকে ঢুকে না।
3: আচ্ছা ঘটনা হলো যে ঘটে না ঢুকলে তো এই যে ব্যবস্থা যদি না
1: নেয়
3: তাহলে আমার সবাই এই সমস্যা। তো চলো আজকে আমরা এক কাজ করবো না, এই যে বৃষ্টি আবার রোদ আবার ঠান্ডা আবার কাশি এই জ্বর জারি হচ্ছে, এলাকার ছেলেপেলেরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করতেছে, বৃক্ষরোপণ যেমন করতেছে গাছ লাগাচ্ছে আবার তেমনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তো চলো আমরা রাত্রিবেলা ওই ছেলেপেলে বলি দিই, হ্যাঁ যে তোমরা ওই ছোট মেয়ার আর ওই যে ওই জায়গা পরিষ্কার করো, এবং ওরা যদি না করে তাহলে ওরে কাছ থেকে কিন্তু বাদাম ভাজা খাওয়ার কিন্তু পয়সা নিতেই
2: হবে। হারুন ভাই, ও যে আমি তাহলে যাওয়ার পথে পলাশ ভাইয়ের সাথে দেখা হবে, পলাশ ভাইয়ের আমি বলে দেব না ও ছোট মিয়ারে নিয়া রাত্রের মধ্যে জানি তার অপরিষ্কার জায়গা সব পরিষ্কার করে।
3: আচ্ছা ঠিক আছে, আমরা নিশ্চয়ই আমরা সবাই সচেতন হবো, আর আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনছেন, আপনারাও সচেতন হবেন, আমরা সবাই মিলে সচেতন হব, তাহলে আমাদের পরিবেশ আমরা সবাই সুস্থ থাকব। আর আরেকটা বিষয় এখন তোমার যায় আমরা সবাই মিলে জানবো, সেটা হলো সুনীল অর্থনীতি, অর্থাৎ এই যে সামুদ্রিক যে বিষয়গুলো এখানে কিন্তু অনেক লাভজনক ব্যবসা আছে। আমাদের দেশে যা হয় তা কিন্তু বিদেশে রপ্তানি করে আমরা বিদেশি টাকা পাবো, ডলার ডলার। তো এই ব্যাপারে কিন্তু আমরা একটু গুরুত্ব সহকারে শুনি নাকি, তো এই ব্যাপারটা নিয়ে বলতেছেন যে মোহাম্মদ মাসুদ রানা সহযোগী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, এই বিষয়টা হচ্ছে সুনীল অর্থনীতিতে সামুদ্রিক শৈবালের গুরুত্ব, আর তার সাথে কথা কয়েছে মোহাম্মদ ইসাক আলী। চলো শুনে নি।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো সুনীল অর্থনীতিতে সামুদ্রিক শৈবালের গুরুত্ব সম্পর্কে, আর এই বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মাসুদ রানা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনার কাছে প্রথমেই জানতে চাইব এই যে সামুদ্রিক শৈবাল বা সি উইড, এই সিউইড বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে আমাদের একটি বৃহৎ সমুদ্র রয়েছে, যেটি আমাদের এই সমুদ্রে আমাদের বেশ কিছু আগাছার মতো শৈবাল জন্ম নেয়, যেগুলোকে আমরা এই জলজ পরিবেশে হয় কিন্তু লোনা পানিতে হয়। এই আগাছা বা জলজ যে উদ্ভিদ যেটি সমুদ্রের ভিতরে হয় বা সমুদ্রের কিনারায় জন্ম নেয়, যেগুলো সাধারণত ভাসমান অবস্থায় থাকে, এই উদ্ভিদগুলোকে আমরা সামুদ্রিক শৈবাল বলে থাকি।
5: এই যে সামুদ্রিক শৈবাল, এটার অর্থনৈতিক গুরুত্বটা কেমন?
4: যে সামুদ্রিক শৈবাল অ্যাকচুয়ালি এর যদি পুষ্টি গুণাগুণের কথা আমরা বিবেচনা করি, এটিতে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে এবং আমাদের মানব শরীরের জন্য যে খনিজ লবণের যে প্রয়োজন সেটি রয়েছে। এছাড়াও এমনও কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের যে দৈনন্দিন প্রয়োজন আমরা ব্যবহার করে থাকি, যেমন টুথপেস্ট, সেটি প্রস্তুত করার মতো কিছু উপাদানের মধ্যে রয়েছে। এছাড়া এই আমরা যে বিভিন্ন ধরনের আগার পাউডার ব্যবহার করে থাকি, বৈজ্ঞানিক গবেষণার জন্য আমরা যখন ব্যাকটেরিয়া কালচার করি তখন আমাদের একটা আগার পাউডার লাগে, সেই আগার পাউডারটাও কিন্তু সিউইড দিয়ে প্রস্তুত করা যেতে পারে। তো এগুলো সকল উপাদান যেহেতু সিউইডের মধ্যে রয়েছে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ একটি সেক্টর সিউইড। আর এটার অর্থনৈতিক দিক চিন্তা করলে এই সিউইড কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ, যেমন জাপানে কিন্তু এই সিউইড কাঁচা অবস্থায় সালাদ করে খাওয়া হয়। এটি দিয়ে তারা তাদের সবচেয়ে মুখরোচক এবং পুষ্টিকর খাবার নুরি বা হোশি নুরি তৈরি করে থাকে। তারা একটা ভাতের মধ্যে এই সিউইড মোড়ায় এটা খেয়ে থাকে। তো এটি আমাদের দেশের একটা সম্পদ, যেটি যদি আমরা এই উপাদানগুলো বিবেচনা করি তাহলে এটি দিয়ে আমরা বাণিজ্যিকভাবে একটা সমৃদ্ধি আনা সম্ভব। তাই আমি মনে করি এটা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি মৎস্য সম্পদ।
5: অর্থাৎ আমরা যদি বলি যে এই সিউইড বা সামুদ্রিক শৈবালের একটা অর্থনৈতিক সম্ভাবনা আছে আমাদের দেশে।
4: জি, এটি ইতিমধ্যে আমাদের সরকার এটি সম্প্রসারণের জন্য সিউইড যে কালচার বা চাষের প্রযুক্তিও হস্তান্তর করেছেন এবং আমাদের যে উপকূলবর্তী যে জনগোষ্ঠী রয়েছে তাদের জীবনযাত্রার মান যেন উন্নয়ন হয় এই সামুদ্রিক শৈবাল চাষ করে, সেই ব্যবস্থা আমাদের সরকার ইতিমধ্যে নিয়েছে।
5: অর্থাৎ আমাদের উপকূলীয় অঞ্চলের যে চাষি ভাইরা আছে তারা চাইলেই কি এই সিউইড বা সামুদ্রিক শৈবাল চাষ করতে পারে? যদি করে সেক্ষেত্রে চাষ পদ্ধতিটা কি?
4: জি, আমাদের উপকূলীয় জনগোষ্ঠীর আমাদের যে চাষি ভাইরা রয়েছেন, বিশেষ করে আমাদের কক্সবাজার বা এই রিজিয়নের, ইতিমধ্যে সরকার তাদেরকে প্রশিক্ষিত করেছে কিভাবে সিউইড বা সামুদ্রিক শৈবাল চাষ করে এখান থেকে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এ নিয়ে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পৃথকভাবে দুটি প্রকল্পের সহায়তা অসংখ্য ওই এলাকার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে সিউইড চাষ করা নিয়ে। তো সিউইড সাধারণত আমরা দুই ভাবে চাষ করতে পারি, একটি হচ্ছে ভাসমান পদ্ধতি, আরেকটি হচ্ছে রাফট, যেটি বলতেছি সেটা ভাসমান, আর একটা হলো দড়িতে করে বেঁধে। তো আমরা এই দুটি পদ্ধতি এখন বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে। সেক্ষেত্রে যেটি করা হয়ে থাকে, সাধারণত আমরা যে মাচা করি, আমরা সে মাচার মধ্যে সিউইড গুলোর সিড ছোট ছোট করে লেগে দেওয়া হয়, সেই সিড গুলো আস্তে আস্তে সেখান থেকে বড় হয় এবং একটা নির্দিষ্ট সময় পর এই সিউইড বা সামুদ্রিক শৈবাল যখন বড় হতে থাকে তখন এটিকে সংরক্ষণ করা হয়। দড়ি দিয়ে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে দুই পাশে দুটি শক্ত খুঁটি বা কোন একটা অ্যাঙ্করিং এর মাধ্যমে একটা রশি টানাটানি আড়াআড়ি ভাবে টান করে রাখা হয় এবং সেটির মাঝে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, হ্যাঁ এটি হতে পারে 6 ফিট বা 8 ফিট পরপর, এই সামুদ্রিক শৈবালের সিড বা যেটি আমরা বলি যে স্পন, এটি দেওয়া হয় এবং এটি আস্তে আস্তে সঠিক যে যখন পানির গুণগত মান ঠিক থাকে তখন এটি বড় হতে থাকে এবং এভাবে তারা একটা সময় ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে এগুলো সংরক্ষণ করে, এর পরবর্তীতে এটিকে শুকিয়ে ফেলা হয়। যেহেতু আমাদের দেশে এখনো পর্যন্ত কাঁচা অবস্থায় খাওয়া হয় না, তাই এটি শুকনো করে এরপরে সংরক্ষণ করা হয়।
5: যেহেতু আমাদের এই দেশের চাহিদা মিটিয়ে বৈশ্বিক একটা চাহিদা আছে সামুদ্রিক শৈবালের, সেই ক্ষেত্রে সামুদ্রিক শৈবালের যে রপ্তানি সম্ভাবনা সেটা কেমন?
4: যে আমাদের দেশে যে সিউইড বা সামুদ্রিক শৈবালগুলো পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য দুটি প্রজাতি রয়েছে, কেওলারপা প্রজাতি এবং হিপনিয়া। এই প্রজাতির সিউইডগুলো বা সামুদ্রিক শৈবালগুলো যদি আমরা সঠিকভাবে চাষ করতে পারি, বিশেষ করে আমার যে এলাকায় পানির কর্মদক্ততা বা আমরা যেখানে কর্দমক্ততা বলি বা আমরা যেখানে দেখি যে আমাদের পলিউশন নেই বা আমরা সেই জায়গায় পানিতে যদি চাষ করি গন্ধ কম হয়, এটি কিন্তু আমাদের বিশ্ববাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এটিকে আমরা যদি শুকনো করে এক্সপোর্ট করতে পারি, রপ্তানি করতে পারি, সেক্ষেত্রে ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে জাপান, কোরিয়া, চায়না। কারণ এই সিউইডটা দিয়ে আমরা অনেকেই যে আগার পাউডার, এটি তো খাবার হিসেবে ব্যবহার হয়, কিন্তু আমরা অনেক খাবারে ফুড গ্রেড আগার ব্যবহার করে থাকি। যেমন আমরা যখন ফালুদা খাই তখন দেখবেন যে আমরা এক ধরনের জেলি ব্যবহার করি, এটি কিন্তু আগার পাউডার, এটি কিন্তু সামুদ্রিক শৈবাল থেকে করা হয়। তো যদি আমরা এটি বিশ্ববাজারের কথা চিন্তা করি, এটি ব্যাপক একটা খাত ক্ষেত্র রয়েছে যে রপ্তানি ক্ষেত্র। তো সিউইড আমরা যে ব্লু ইকোনমি বলছি বা সুনীল অর্থনীতি বলছি, যদি এটির পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে
6: করতে হয় তাহলে আমাদের অবশ্যই সমুদ্রে মাছ আহরণের পাশাপাশি এই যে সিউইড এটি চাষের ক্ষেত্র তৈরি করতে হবে, এটি সম্প্রসারণ করতে হবে এবং এটা আহরণ করার পরে সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ করে রপ্তানি করে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জন করা এবং এটি আমাদের যে স্মার্ট ইকোনমি সেই অর্থনীতির ভিত মজবুত করতে এই সামুদ্রিক শৈবাল চাষ এবং সম্প্রসারণ একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
5: আমরাও সেই প্রত্যাশাই জ্ঞাপন করছি, আমরাও চাই যে আমাদের দেশ আরো বেশি উন্নত হোক, আরো বেশি সমৃদ্ধ হোক। আমাদের উপকূলীয় অঞ্চলের যে কৃষক ভাইরা আছে তারা এই সামুদ্রিক শৈবাল চাষ করবেন এবং সেটা রপ্তানির মধ্য দিয়ে দেশকে আরো বেশি সমৃদ্ধ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
3: শুনলে তো
1: এটা
3: বোঝার ব্যাপার আছে, আমাদের সবার জন্য জানারও দরকার আছে এবং এটা নিয়ে কাজ করার দরকার আছে, তাহলে আমাদের দেশটা আগা যাবে। এই যে আজকের তারিখটা কত কো,
2: পহেলা আগস্ট
3: এই যে আগস্ট মাসে আমাদের কিন্তু শুরু হয় নাই, এর আগেই শুরু হয়েছে। কি হয়েছে? এই যে আন্দোলন গণ অভ্যুত্থান, তাই না? এই গণ অভ্যুত্থান কিন্তু এই আগস্টের পাঁচ তারিখে আমরা সফল হয়েছি। কি কারণে? এই যে বিভিন্ন রকম অরাজকতা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা এবং দুর্নীতি, এগুলোর বিরুদ্ধেই তো আমরা
2: লাগিয়েছি।
3: এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল এবং এক পর্যায়ে
1: দুর্নীতি মুক্ত
3: আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে ছাত্রদের, তারপরে এটা সার্বিক হয়ে গেছে। তারপরে আমরা নতুন ভাবে দেশটা পাইলাম এবং এই দেশের উন্নয়নের দিকে আমরা সব সময় তাকায় থাকব। আমরা আশা করব আমরা দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়বো আমরা, নাকি? সেই চেষ্টা আমরা সবসময় আশাও করব। তো চলো এখন আমরা তাহলে একটা বৈষম্য বিরোধী গান শুনি।
2: আচ্ছা,
3: শিল্পী মিজান মোহাম্মদ রাজীব আর গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার উজ্জ্বল সিনহা। চলো শোনা যাক।
1: আচ্ছা শুনি।

0: তো এই সময় গানটা কেমন লাগলো তোমার? আমরা চাই রিকোয়েস্টটা, তুই যেন কি বলতেছিলে রাজা ভাই?
1: কইতেছিলাম যে সবাই মিলে আসো, আমরা দেশটারে শক্তিশালী
0: এবং সুন্দর একটা দেশ আমরা গর্ব সেই আশাতে কিন্তু আমরা থাকি। আর আমরা কৃষক, আমরা মৎস্যজীবী, আমাদের তো কাজই হলো নিরাপদ খাদ্য উৎপাদন করা,
2: উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া।
0: হ্যাঁ, সেই সাথে দেশের ভালো থাকলে তো আমরাও ভালো থাকবো,
2: সবাই মিলে ভালো,
0: সবাই ভালো থাকবো। তো আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন, আপনারা কিন্তু আমাদের সাথে ফোন ইনে যোগদান করেন, আবার চিঠিপত্র লেখেন, অনেক লেখেন, কিন্তু দেখেন সবার চিঠির উত্তর তো দেওয়া সম্ভব না একদিনে। তো কয়েকজনের চিঠি আমরা নিয়ে আজকে আপনাদের এই কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। চলেন আপনাদের চিঠিপত্রের জবাবটা শুনে আসি।
2: আচ্ছা শুনি।
3: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব ফজলুল হক, ফাতেহাবাদ দেবিদ্বার কুমিল্লা থেকে। আপনি লিখেছেন আপনার বাড়ির পাশে কয়েকটি ডালিম গাছ আছে, কিছুদিন থেকে ডালিমের পাতায় বাদামি বা কালো দাগ হচ্ছে এবং আস্তে আস্তে বড় হয়, ফলের দাগ বড় হয়ে ফল ফেটে যাচ্ছে। কচি ডাল ও ফলেও এরকম বাদামি ও কালো দাগ হয়, এখন কি করণীয়? এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার ডালিম গাছে ডালিমের ব্যাকটেরিয়াল ব্লাইট নামক রোগ হয়েছে। এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে, সময় মতো প্রুনিং বা গাছ ছাঁটাই করে গাছ ও বাগান পরিষ্কার রাখতে হবে। গাছ ও বাগান পরিচর্যার সময় গাছ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডালপালা, অতি ঘন ডালপালা ছাঁটাই করে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করে দিতে হবে। আশা করছি আপনি এতে উপকার পাবেন। এর পরের চিঠিটি লিখেছেন জনাব আব্দুর রহমান, পীরগঞ্জ রংপুর থেকে। আপনি লিখেছেন আপনি এবার জমিতে কাকরোলের চাষ করেছেন, কিন্তু কাকরোলের পাতায় ফলে এবং কাণ্ডে কালো ময়লা জমছে, এক ধরনের ছোট মাছির আক্রমণে এই অবস্থা সৃষ্টি হচ্ছে, এখন কি করণীয়? এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার ক্ষেতে কাকরোল গাছে কাকরোলের সুটি মোল্ট রোগ হয়েছে, এক ধরনের সাদা মাছি আক্রমণ করলে এই রোগ হয়। এ পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত পাতা ও ডগা ছাঁটাই করে ধ্বংস করে ফেলতে হবে। বেশি আক্রমণ করলে সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে খেতে স্প্রে করা যেতে পারে। কীটনাশক স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না, আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা যাবে না, আর আগাম ব্যবস্থাপনা হিসাবে আগাম বীজ বপন করতে হবে, সুষম সার ব্যবহার করতে হবে, রোগ প্রতিরোধী জাতের ব্যবহার করতে হবে। ধন্যবাদ, আবার লিখবেন। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব কাদের আলী, ঝাউগাড়া নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন এখন প্রায়ই আমাদের দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে মানুষজনের মৃত্যুর খবর দেখি, এ ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কি করতে হবে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। এটা একটা সময় উপযোগী চিঠি। বাংলাদেশের প্রতি বছর গড়ে 300 মানুষ মারা যায়, এর জন্য শুধু প্রকৃতি নয়, আমাদের অসচেতনতাও এবং অপ্রস্তুতিও দায়ী। দেশে বড় বড় গাছ কেটে ফেলার প্রবণতা মাটিকে সরাসরি বজ্রপাতের ঝুঁকি বাড়িয়েছে, কারণ বজ্রপাতের শক্তি শোষণ করে প্রাণহানির ঝুঁকি কমায়। মৃত্যু সবচেয়ে বেশি হয় খোলা মাঠে ও হাওরে। সবচেয়ে কার্যকর ও সহজ উপায় হল বিদ্যুৎ চমকানোর 30 সেকেন্ডের মধ্যে বজ্রধ্বনি শোনা গেলে বুঝতে হবে বজ্র ঝড় একদম খুবই কাছে, তখনই ঘরের ভিতর আশ্রয় নিতে হবে। এছাড়া বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে দ্রুত সেখান থেকে সরে আসতে হবে। বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে কখনোই আশ্রয় নেওয়া উচিত নয়। মাঠের পাশে, রাস্তার পাশে তালগাছ রোপণ, বজ্রপ্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং উচ্চ প্রযুক্তির পূর্বাভাস ব্যবস্থা করতে হবে। এবং সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে জনগণকে সচেতন করা। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতাবৃন্দ। আপনারা কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেলও করতে পারেন, betar.krishi@gmail.com।

0: έλα έγελο, δίνει έγελο. Άσκη μου ναι άρ, κύση κόμμα κορτερε, πάνω ζεύωνα. Σάι, πάσα λαϊ.
1: Χωσέ μάι, έτω δωρε κούγιο.
0: Άρε, άρε άσε μάι, άρκο έννα. Κέτε κοντινήλο, κύση που καλαξε, ούς τε πατασινά. Μόνο κολλάμ τσίχο εζέιβο. Έχουν δέκταση δίνδιν που καμπάιρα ζέιτασε, συντέσει.
1: Χω, άμυνο σούνσι. Τώρα ούλη την κυρία μου κοντά κούγεται σου.
0: Και, ούπως αλεκτήσει όφησε ζάι.
1: Ω, έτσι και για κύκορμα.
0: Έχει ανήτω ίνσι, σόβρο κουμερ, σέβα απόρα μου σου πάνω ζέιβο.
1: Κάιτο, τα λέτε αγαταριά. Κύριε Χωσέν ভাই.
2: Σάρ, τηλέφωνο του আমি সব কইছি. এখন সব ভরসা আপনি
1: আপনি এত দেরি করলেন কেন এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ ফসলের একটু ক্ষতি হলো না
2: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন আপনারা এত ব্যস্ত থাকেন মাঠে ময়দানও যাইতে হয় ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন
1: না না না না এটা ঠিক হয়নি আপনাদের জন্যই আমরা আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি সরকারি এই সেবা আপনাদের অধিকার আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ হোসেন ভাই আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন আসবেন আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
0: শুনিয়া শুনিয়া মন ভরে গেল স্যার আর চিন্তা নাই যাই মাঠে যাই
3: দেখো এই যে চিঠিপত্র লেখে আমার যে ভাই বোনেরা
4: ভাই বোনেরা
3: তারা কিন্তু দেখো বজ্রপাত নিয়েও কিন্তু কথা কইলো আমার আপা কিন্তু ঠিক বজ্রপাত নিয়ে কি
4: বুঝাই
3: বুঝতে হবে তাই না
4: এগুলা
3: খুব ভালো আপনারা কিন্তু মনে রাখবেন আমরা যেরকম মনে রাখবো
4: আমি তো সব সময় গাছ লাগাই যে যত্ন করি অনেক পরে ফল ফলের গাছ লাগাইছি বুঝছো তাড়াতাড়ি নাকি ফল ধরবো
3: খুব ভালো যাবো কি করছো
4: আমার গাছ তো নিয়ে মহা সমস্যার মধ্যে
3: আবার কি হলো
4: গাছ লাগাইছি গাছে দিনই ঠেক এই ভুলটা করেছি আমার গাছ গেছে হেলে
3: আচ্ছা দেখো দেখিনি এই যে বৃষ্টি বাদলা হচ্ছে মাটি তো নরম হয়ে গেছে তাহলে যদি ভালো করে ওই ঠেক না না দাও
4: তাহলে
3: গাছটা কি সোজা হবে
4: এইবার তো ঠিক হয়েছে এরপরে এখন গাছ ঠিকঠাক
3: হবে আমার এলাকার যে যুব সমাজরা ওরা কিন্তু কার কি সমস্যা কিভাবে কি করা যাবে এটা দেখে এবং ওরে কাছ থেকে সহযোগিতা নেও দেখবানে যে ওরা তোমাকে সহযোগিতা করবে তোমার যদি একা না পারো ওদের ডাকো ওরা যাবি নি তাই না আর এই যে রাজা ভাই রাজা ভাই আছে চুপ করে তার সে তো খুব ভালো আছে তার
4: ডাক্তার আছে বনি
3: ওই যে সাতালের উপরে উনি
5: আরুন ভাই এই কি দুঃখের কথা কি কম
3: আবার দুঃখ
5: এই যে করলা গাছ লাগাইছিলাম কি সুন্দর ফুলাইছিল বুঝছো এই যে অতি বৃষ্টি হইলো গাছের গোড়ায় পানি জইমা আবার সমস্ত করলা গাছের
4: সর্বনাশ
3: না না না না এই কষ্ট করা যাবে না এই কষ্ট তো মাথায় নেওয়া যাবে না তুমি এটা কি করলে তোমার একা ক্ষতি হলো কো এ তো ক্ষতি আমার
4: সবারই
3: তোমার এত সুন্দর একটা গাছ এতগুলা গাছ আহারে আপনারা কিন্তু যারা বেতার যন্ত্রের সামনে আছেন আমাদের ভাই বোনেরা কৃষক মৎস্যজীবী এবং আপনার খামারিরা আপনারা কিন্তু আপনাদের পশু পাখি এগুলো যত্ন করেন নাহলে কিন্তু ভালো হবে না আমাদের সবার জন্য এটা কিন্তু একটা অর্থনৈতিক ব্যাপার তাই আজকে চাই যে আপনারা আমরা সবাই মিলে ভালো থাকবো সুস্থ থাকবো আমাদের সবকিছু সুন্দর রাখবো এই প্রত্যাশা নিয়ে চলেন আজকের মতো উঠা যাক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আজকে এ পর্যন্তই আজকের অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায় তো চলো উঠা যাক
5: হ্যাঁ

0: বাংলাদেশ বেতার সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান দূরবার। দূরবারে আজ আপনাদের সাথে রয়েছি আমি শেখ মুরসালিন রহমান
1: ও আমি আন্না ইসলাম। সৈনিক ভাইরা, আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমে শোনাব দেশের গান। শিল্পী সাবনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

এবারে এবারে শোনাবো আধুনিক গান, কথাগুলো সাজিয়েছেন, মাফ করবেন, দুর্বারে এবারে শুনবেন আধুনিক গান। সুর করেছেন দেবু ভট্টাচার্য, কথাগুলো সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, শিল্পী সুবীর নন্দী।

0: সনিক ভাইরা,
1: আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়াতে এবারে আপনাদের শোনাবো ছায়াছবির গান ছায়াছবি আশীর্বাদ। যুগলে গিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

সৈনিক ভাই বোনেরা আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবার আপনি শোনাব একটি পল্লীগীতি, গানটিতে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল, গীতিকার সৈয়দ শফিউল আজম, সুরকার বাবু সরকার।

ঝমচ অপাওয়া। এবারে শোনাব নজরুল সঙ্গীত শিল্পী দিলরুবা অনাম।

দুবারে রকমারি গানের অনুষ্ঠান চাওয়াতে এবারে আপনাদের শোনাব ব্যান্ড সঙ্গীত, ব্যান্ড নগর বাউলের পরিবেশনা, শিল্পী জেমস।

0: চৈনিক ভাইরা, রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া, ব্যান্ড সঙ্গীত নগর বাউলের জেমসের পরিবেশনায় শুনলেন। এরই সাথে শেষ হয়ে গেল চাওয়া পাওয়ার অনুষ্ঠান।
1: সৈনিক ভাই বোনেরা, এরই সাথে শেষ হল দুর্বারে আমাদের আজকের আয়োজন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ভুটানের রাজধানী থিম্পুতে সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্রয় আজ গ্রুপিং চূড়ান্ত হয়েছে। আসন্ন পনেরোতম সাফ আসরে এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে হয়েছে শ্রীলঙ্কা ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াই নামবে মালদ্বীপ ও পাকিস্তান। আগামী 14 থেকে 17 নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের পনেরোতম আসর। নতুন মৌসুমে ইউরোপীয় ফুটবলকে সামনে রেখে আজ কয়েকটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এতে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাথলেটিকো মাদ্রিদের মোকাবেলা করছে। কার্ডিফ সিটি এ এস রোমার মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে। রাত 10টায় রিয়াল মাদ্রিদ ফিওরেন্তিনার এবং রাত 12টায় গিরোনা আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ গাজীপুরের টঙ্গীতে আর্চারি ট্রেনিং একাডেমিতে চলমান জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং প্রেসিডেন্স চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট পরিদর্শন করেন। সেখানে পৌঁছলে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবং সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রী সেখানে বিভিন্ন দেশের আর্চারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলামকালে দেশের ক্রীড়াখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেটার দলের দ্বিতীয় শেষ ধাপে আগামীকাল অস্ট্রেলিয়া সফর করবে। এদিকে গতরাতে প্রথম ধাপে বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে 6 থেকে 8 আগস্ট বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আগামী বুধবার স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 14:45 খেলা শুরু হবে। 7 আগস্ট, 2 দশে আগস্ট, 3 ও 12 আগস্ট, 4 এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল পোর্ট অফ স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। গাজীপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে শৈলাট স্টুডেন্ট ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা 2-1 গোলে কাশোর ফুটবল একাদশকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কিশোরগঞ্জে জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় লতিফাবাদ ইউনিয়ন এবং যশোদল ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমী রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানে আই চিনাগোয়ে অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানের জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। চৌথ দল নিয়ে আগামী 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। জোহানেসবার্গ ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আগামী চতুর্দশ বিশ্বকাপের 12টি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে বিশ্বকাপে 54টি ম্যাচের বেশিরভাগ খেলায় হবে দক্ষিণ আফ্রিকার 8টি শহরে। জিম্বাবুয়ের 3টি ভেন্যুতে এবং নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হচ্ছে রাজধানীর উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। জিম্বাবুয়েতে 7
থেকে 10টি এবং নামিবিয়ায় অন্তত 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: আজান পড়তে।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি নিয়ম করিয়ান। এখন শুনবেন পবিত্র ঈশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

জনসংখ্যা বোঝা নয়, জনসংখ্যা হল জনসম্পদ। জনসংখ্যা একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে তা উন্নয়নের মূল চালিকা শক্তি হয়ে উঠতে পারে, অন্যথায় এটি বোঝা হয়ে দাঁড়ায়। এই ভাবনাকে কেন্দ্র করেই বিভিন্ন সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদেরা জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় নিয়ে আলোচনা করেছেন। একটি দেশের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান ব্যবস্থা যদি সুসংগঠিত হয় তবে তার বিশাল জনসংখ্যা উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। বিশ্বের অনেক দেশ জনসংখ্যাকে সম্পদে পরিণত করে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে এসেছে। আমরাও আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলব একটি কর্মক্ষম, প্রগতিশীল, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের সুখী সংসার অনুষ্ঠান।

0: প্রিয় শ্রোতা, তরুণরাই শক্তি, তরুণরাই আমাদের আগামীর সম্ভাবনা। তারুণ্য মানে আগুন জ্বলা, স্বপ্ন বোনা, মন ছোঁয়া, ঝড়ের বেগে ছুটে চলা, আকাশ ছোঁয়ার কথা বলা, নতুন দিনের নতুন গানে তারুণ্য গড়ে বিশ্ব টানে, ভয়কে করে ছিন্ন বিচ্ছিন্ন স্বপ্ন গড়ে অসীম চিত্র। তরুণদের নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান শুনব, জানব তরুণদের নানা কথা। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত।
1: ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দু চোখে, সাত ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্প কুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ঝরে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চাই না কোন ফুল ঝরে যাক। তারুণ্যের কণ্ঠ সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করে চলেছে। তারই পরিক্রমায় আমরা এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। আমরা এখানকার উপজেলা পরিষদের সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দুরকানী। আমরা কথা বাড়াবো না, চলে যাব বন্ধুদের কাছে। চলুন কথা বলি, তোমার নাম এবং তুমি কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমি তমা গান, আমি ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী।
1: এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে?
2: খুবই ভালো লাগছে।
1: তুমি আমাকে একটু জানাবে যে বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: হ্যাঁ, অবশ্যই। বাল্য বিবাহ হলো ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 বছরের পূর্বে যে বিবাহ সংগঠিত হয় তাকে বাল্য বিবাহ বলে।
1: অনেক ধন্যবাদ, চলে যাবো পরের বন্ধুর কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমি আখি আক্তার, সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণী একজন শিক্ষার্থী।
1: আখি, বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে বলে তোমার কাছে মনে হয়?
2: বাল্য বিবাহে হচ্ছে দারিদ্রতা, সচেতনতার অভাব এবং দেরকে বোঝামনি করাই হলো এর সবচেয়ে মূল একটি বিষয়। মেয়েদেরকে ইপটিজিং করা, রাস্তায় হেনস্থ করা, এই ভয়ে যারা গ্রামের মধ্যে আছে তারা মনে করে যে আমার মেয়ে ঘরে থাকলে হয়তো বা কখন কি হয়ে যায়, তাই আমার মেয়ে যত তাড়াতাড়ি বিবাহ সম্পূর্ণ হবে আমার মেয়ে আত্মসম্মান থাকবে।
1: তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, তুমি কি ভূমিকা রাখবে?
2: আমি ভূমিকা রাখবো, আমি বিভিন্ন ধরনের সংস্থার সাথে কথা বলবো, বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের সাথে এই ব্যাপারে আলোচনা করবো যে কেন ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হচ্ছে। তার তো এখন পড়াশোনার বয়স, এই সময় বিয়ে হলে সে খুব অল্প বয়সী মা হবে, তখন তার সন্তান হবে পুষ্টিহীনতা এবং সন্তান ও মায়ের বিভিন্ন রকমের ক্ষতিকর রোগে দেখা দিতে পারে।
1: তাহলে তুমি বিষয়গুলো জানাবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবে।
2: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ, আমরা চলে যাবো পরের বন্ধুর কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমার নাম সাজিদা আহমেদ জেরিন, আমি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী।
1: জেরিন, তোমার সঙ্গে আজকে কে কে এখানে এসেছে?
2: আমার সঙ্গে আমার টিচার, আমার সহপাঠী এবং আমার ছোট বড় ছাত্র ছাত্রীরা এসেছে।
1: তোমার এখানে এসে কেমন লাগছে?
2: আমার ভালো লাগছে।
1: বাল্য বিবাহের কি কুফল রয়েছে বলে মনে করো?
2: বাল্য বিবাহের কুফলের মধ্যে বিশেষ করে রয়েছে একটি মেয়ের জীবনে যত স্বপ্ন আছে তার ধ্বংস হয়ে যেতে পারে, এমনকি সে অল্প বয়সে যখন মা হয় তখন তার মা হয়ে মৃত্যুবরণ করারও ঝুঁকি থাকে, তার সন্তান অপুষ্টিতে ভোগে এবং সে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
1: তোমাদের স্কুলে তোমাদের শিক্ষকরা বাল্য বিবাহের কুফল নিয়ে কখনো আলোচনা করেন কি?
2: হ্যাঁ, করে।
1: কি ধরনের অনুষ্ঠান হয়ে থাকে তোমাদের স্কুলে?
2: বাল্য বিবাহ নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
2: আমি বড় হয়ে একজন সমাজসেবক হতে চাই।
1: অনেক ধন্যবাদ, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, এই তারুণ্য যারা তাদের যে তারুণ্যদীপ্ত স্বপ্ন সেই স্বপ্নগুলো পূরণ হোক এমনটাই আমাদের প্রত্যাশা। এ পর্যায়ে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানের শেষ বন্ধুর সঙ্গে। তোমার নাম, কোথায় পড়ো, কি পড়ো?
3: আমার নাম শুভদীপ হালদার রুদ্র, আমি ইন্দ্রকানী মেয়দিন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছি।
1: বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কি কি কাজ করতে পারি?
3: বৈঠক বসাতে পারি, সভা সেমিনার গঠন করতে পারি, বাল্য বিবাহ সম্পর্কিত গান লিখতে পারি, কবিতা শোনাতে পারি, ইত্যাদি ইত্যাদি কার্যক্রম আমরা গ্রহণ করতে পারি।
1: তোমাদের বাড়ির আশেপাশে যারা বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন না তাদেরকে কি জানাবে?
3: অবশ্যই।
1: আমরা বাল্য বিয়ে প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি আরো ব্যাপক ভাবে?
3: আমরা যারা জানে না তাদেরকে আমরা জানাতে পারি, তারপরে যেমন কিশোর কিশোরী ক্লাব আছে এই সংগঠনের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে এই সম্পর্কে সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানাতে পারি, গ্রাম পরিষদে গিয়ে আমরা অনভিজ্ঞদের এই সম্পর্কে ধারণা দিতে পারি।
1: তোমার বড় হয়ে কি হবার ইচ্ছা আছে
3: ডক্টর?
1: অনেক ধন্যবাদ, তাদের স্বপ্নগুলো পূরণ হোক। আমরা কথা বলছিলাম শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে, এ পর্যায়ে কথা বলবো একজন শিক্ষকের সঙ্গে। চলুন কথা বলি। আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে কিভাবে সচেতন করে থাকেন, খুব সংক্ষেপে একটু বলবেন।
4: আমরা ক্লাসে লেকশন দিতে পারি যে বাল্য বিবাহের কুফল সম্পর্কে, যে বাল্য বিবাহ হলে তোমরা বিভিন্ন সমস্যায় ভুগতে পারো, যেরকম সেই অপরিণত বয়সে মা হলে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি থাকে, এবং সেই স্বপ্ন, তার যে ভবিষ্যৎ স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণ হতে বাধাগ্রস্ত হতে পারে।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে সজীব দত্ত রয়েছে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। এ পর্যায়ে কথা বলবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে। চলুন কথা বলি। আপনারা কিভাবে বাল্য বিবাহ, এটির কুফল সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন করে চলেছেন?
5: আমরা আমাদের দপ্তরের উঠান বৈঠকের মাধ্যমে আমরা প্রতিনিয়ত এ কাজ করে থাকি। এজন্য আমরা আমাদের বিভিন্ন সমিতি রয়েছে, সেই সমিতিগুলো আমরা যখন উঠান বৈঠক করি তখন আমরা তাদেরকে এই বিষয় সম্পর্কে অবহিত করি। এছাড়া আমরা স্কুল কলেজে যখন উঠান বৈঠক করি তখন এ সম্পর্কে বলি। এছাড়া আমাদের উপজেলা পর্যায়ে আমরা সভা সেমিনার করে থাকি বাল্য বিবাহ সম্পর্কে সকলকে সচেতন করার জন্য।
1: আমরা এ পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার ইন্দুরকানী পিরোজপুর, যিনি আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এই তারুণ্যের কণ্ঠ আয়োজনে সহযোগিতা করেছেন। আমরা একটু বিশদে জানার চেষ্টা করব বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কিভাবে কাজ করছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত নান্দনিক ভাবে কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
6: জি, এটি অনেক আনন্দের, আমি এটা এনজয় করেছি।
1: অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটু জানাবেন যে উপজেলা প্রশাসন কিভাবে আপনারা সচেতন রয়েছেন বাল্য বিবাহ প্রতিরোধে?
6: আমরা জানি যে বাল্য বিবাহ নিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, আমাদের মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্কুল পর্যায়ে আমরা যখন স্কুল পরিদর্শনে যাই তখনও আমরা বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করার চেষ্টা করি, এর কুফল সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি, এবং আমাদের একটি
1: বর্তমান সময়ে একটি বিষয় লক্ষণীয় যে শিক্ষার্থী বন্ধুরা অনেক বেশি সচেতন হয়েছে, তারা স্বপ্নবাজ হয়েছে। এই যে তরুণদের অগ্রযাত্রা, তরুণদের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা, এটিকে কিভাবে দেখছেন?
6: এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় এবং ইতিবাচক সমাজের জন্য, কেননা আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ, এরাই দেশকে নেতৃত্ব দেবে। এরা যদি সামাজিক কর্মকাণ্ডে, দেশের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে তাহলে তারা দেশকে ভালোবাসতে শিখবে, দায়িত্ব নিতে শিখবে, এবং এটি তাদের মানসিক বিকাশে সহযোগী হবে।
1: আমরা অনুষ্ঠানের সব শেষে চলে এসেছি, আপনাকে আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা শুনছে। সবার প্রতি আপনি আপনার জায়গা থেকে বাল্য বিবাহ প্রতিরোধে আপনি কি আহ্বান রাখবেন সবার প্রতি?
6: অবশ্যই বাল্য বিবাহ রোধে আমাদের সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা সবার আগে জরুরি, কেননা বাল্য বিবাহ একটি সমাজকে ধ্বংস করে। আজকের যে কিশোরী সে আগামীর মা। একটি কন্যা বা একটি শিশু যখন অপরিণত বয়সে প্রাপ্তবয়স্কের দায়িত্ব নেয় তখন সে কিন্তু তার নিজের বিকাশ, নিজের সুযোগকে সীমিত করে আগেই তিনি নিজেকে ঝুঁকির দিকে ঠেলে দেন। কারণ বাল্য বিবাহের মাধ্যমে একটি শিশু বা একটি কিশোরী প্রসূতি এবং গর্ভাবস্থাকালীন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগতে পারেন।
1: আপনাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
6: ধন্যবাদ আপনাদের।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দুরকানী পিরোজপুর। তিনি যেমনটি আহ্বান রাখলেন আমরাও সেই আহ্বানে রেশ ধরে আজকের আয়োজনের শেষ কথাটি বলতে চাই। আসুন বাল্য বিবাহ প্রতিরোধ করি, বাল্য বিবাহ মুক্ত দেশ করি। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে দেশের অন্য কোন জেলা, অন্য কোন উপজেলা শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হবো ইতারে ইতারে। আমি সজীব দত্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
0: তারুণ্যের কণ্ঠ পর্বে শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা। এমনি করেই তরুণরা আত্মসচেতন হয়ে এগিয়ে নিয়ে যাবে আমাদের বাংলাদেশকে, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনব একটি জনসংখ্যা বিষয়ক গান। যুগলে কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপি ও মিজান মাহমুদ রাজীব। গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী।

জনসংখ্যার গান শুনছিলাম। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হল এডিস মশার মাধ্যমে ছড়ানো একটি ভাইরাস জনিত রোগ। সচেতনতা ও ব্যক্তিগত সতর্কতাই ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায়। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী। অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়ের সাক্ষাৎ। দেশে কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান। আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে চালু করা হবে আরও এক জোড়া নতুন ট্রেন, জানালেন রেলপথ প্রতিমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশনে প্রাথমিক পর্যবেক্ষক হিসেবে যোগ দিল বাংলাদেশ। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 10। এবং আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ 2026 ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে থাকছে শ্রীলঙ্কা ও ভুটান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ারহাউজিং, সয়াবিন, তুলা, গম সহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এ সময় তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ, মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ভ্রমণ সতর্কতার ইতিবাচক সংশোধন করেছে। সার্জিও গড় বলেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে তার গতকালের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বৈঠক শেষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে মার্কিন পক্ষ উল্লেখ করেছে যে তারেক রহমানের

0: ও পদক্ষেপগুলোকে মার্কিন পক্ষ সাধুবাদ জানিয়েছে উল্লেখ করে মাহাদী আমিন বলেন, বৈঠকে বহুমাত্রিক ও বহুপাক্ষিক সম্পর্ককে একটি সুদৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
1: আমাদের লক্ষ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কিভাবে ভূমিকা রাখে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কিভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা হয় এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এক্সপোর্ট এবং ইম্পোর্ট কিভাবে বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে, একই সাথে সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন।
0: এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা এবং বেসরকারি খাতের সমস্যা সমাধানের লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান মাহাদী আমিন। মাহাদী আমিন বলেন, বৈঠকে স্থানীয় ব্যবসায়ীরা বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘমেয়াদী ঘাটতি নিরসন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর ও শুল্ক সংস্কার এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জটিলতা দূর করার তাগিদ দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গড় বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। তিনি আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী 4-5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তারা চলমান কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের কল্যাণে প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। অনুষ্ঠানে মুখ্য উদ্বোধকের বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদের দুঃশাসন ও 24-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপটে আগামী প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরার জন্য এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস ও ত্যাগের কথা জানতে পারবে। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বিশ্বব্যাপী শান্তির যে সংকট চলছে তার সমাধানে চিন্তাশীল মানুষদের মধ্যে একটি অভিন্ন দার্শনিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আজ রাজধানীর মহাখালী ডিওএইচএস এ আয়োজিত রিমেম্বারিং জুলাই 2024, রিমেম্বারিং দেয়ার স্যাক্রিফাইস, ইন্সপায়ারিং আওয়ার ফিউচার শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। এ সময় তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মূল দর্শন একই সুতায় গাঁথা বলে মন্তব্য করেন। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের পহেলা আগস্ট কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও জুলাই চলমান, তাই দিনটি তাদের কাছে 32শে জুলাই। এদিন শিক্ষার্থী, শিল্পী সমাজ, জনতা ও শিক্ষক সবাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসেন। এতে সরকার ভীত হয় এবং কিছুটা নমনীয় হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 ছাত্র সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয়। তবে দেশজুড়ে চলতেই থাকে ছাত্র জনতার তীব্র আন্দোলন। এদিন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরির পাশাপাশি ছিল প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন। চলমান থাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিও। অন্যদিকে এদিন সন্ত্রাস বিরোধী আইনে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রসঙ্গে বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,
1: টার্গেট ছিল যে এটাকে ভিন্ন দিকে মোড় নেওয়া, যাতে জামাত একটা বড় আকারে বা শিবির বড় আকারে কোনো কিছু করবে। কারণ গল্পে দেখছো দেখা যাচ্ছে এই আন্দোলনের প্রত্যাশীরা কোনো সর্বদলীয় বা সাধারণ মানুষের আন্দোলন নয়। আর একই সাথে এই আন্দোলনকে দুর্বল করে দেওয়া হয় যে আন্দোলনের সাথে আমরা প্রথম থেকে ছিলাম, আমাদের ভূমিকা ছিল। তো আমাদেরকে যদি রাজনীতি থেকে সরে দিতে পারে, এর আগে তো 13 সালে আমাদের নির্বাচনের নিবন্ধনটা তারা বাতিল করেছে এবং সরাসরি এই দলকে নিষিদ্ধ করে দিয়েছে। তিনি এই দুটো টার্গেট করে চাচ্ছিলেন যে জোটের আন্দোলনটা কি, যাতে আন্দোলন যেটা সফলতার দ্বার টানতে পারে বুঝে যান, এই অবস্থায় যাতে আন্দোলনটাকে তিনি জমিয়ে দিতে পারেন, নস্যাৎ করে দিতে পারেন।
0: এদিকে 1 আগস্ট জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অন্যদিকে এদিন 10 আগস্ট পর্যন্ত HSC পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। তিনি আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
0: 1992 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ইউনিসেফ যৌথভাবে প্রতিবছর 1 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন শুরু করে। পরবর্তীতে 1 থেকে 7 আগস্ট পর্যন্ত বিশ্ব স্তন্যদান সপ্তাহ হিসেবে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। শিশু স্বাস্থ্য সুরক্ষা, অপুষ্টি প্রতিরোধ এবং মাতৃত্বের গভীর বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যেই বৈশ্বিক এই আয়োজন। 2010 সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, প্রতিবাদে এবার পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এ উপলক্ষে শনিবার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠানে বক্তারা মায়ের দুধের গুরুত্ব তুলে ধরে বলেন,
5: জন্মের 3 থেকে 7 দিন পর্যন্ত মায়ের দুধ আঠালো, ঘন হয়, হালকা হলুদ রঙের হয় এবং এটাকে আমরা বলি শাল দুধ। এবং শাল দুধ নবজাতকের জন্য যথেষ্ট, আমরা বলি শাল দুধ নবজাতকের জন্য নিরাপদ এবং পরিপূর্ণ।
6: একটা সুনির্দিষ্ট নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে এই মাতৃদুগ্ধ বিকল্প প্রোডাক্ট গুলো নিবন্ধিত হতে হবে এবং এখানে নিবন্ধন দেওয়ার জন্য 2টি দিগপথ রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, একটি BSTI থেকে এবং অপরটি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান থেকে।
0: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের প্রসঙ্গ টেনে বলেন, অনেক মা নিজের অপুষ্টির অজুহাত দেখিয়ে শিশুকে দুধ দেয়া বন্ধ রাখেন, যা একেবারেই অনুচিত।
7: আমি মনে করি এটা একটা বড় পদক্ষেপ এই সরকার নিতে যাচ্ছে। একটা সি-সেকশন, আনইউজড সি-সেকশনের বিরুদ্ধে একটা বিল আমরা আনতে যাচ্ছি যেটা ব্রেস্ট ফিডিং কে প্রমোট করার জন্য একটা বড় ভাবে ভূমিকা রাখবে।
0: মহান আল্লাহর দেয়া মাতৃদুগ্ধের নিয়ামত থেকে মায়েরা যেন তাদের সন্তানদের কোনোভাবেই বঞ্চিত না করেন, এমন আহ্বান জানিয়ে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আরো বলেন,
8: প্রতি মাসে অন্তত একটি জেলায় যেতে হবে, সেমিনার করতে হবে, সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা লেভেলের কর্মকর্তা এক অডিটোরিয়ামে নিয়ে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা এবং এটা পালন বাধ্যতামূলক করতে হবে আমাদের সমাজে।
0: স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
4: রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। তিনি আজ কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন। রেলপথ প্রতিমন্ত্রী জানান, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে ও টিকিটের চাপও কিছুটা হ্রাস পাবে। একই সঙ্গে ঢাকা কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময় উপযোগী হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন গঠিত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন ওয়াইকোয়ে প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে চীনের সাংহাই ভিত্তিক এ সংস্থার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মাসের 16 তারিখ সাংহাইয়ে 29টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা মেনে চলবে ওয়াইকো। বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য চালু থাকা মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ $15,000 থেকে বাড়িয়ে $20,000 করা হয়েছে। স্থানীয় সময় গতকাল যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় এক বছরের পর্যালোচনায় কর্মসূচিটি ভিসার শর্ত প্রতিপালন নিশ্চিত করতে কার্যকর প্রমাণিত হয়েছে, ফলে এটি স্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং সেদিন থেকে নতুন বিধিমালা কার্যকর করা হবে। দেশে ব্যবসা শুরু করতে নানা দপ্তরে ঘুরে ঘুরে কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এক প্ল্যাটফর্মে মিলবে একাধিক সংস্থার সেবা, কমবে সময় ও হয়রানি। বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে আসছে বাংলা পিচ নামে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: বাংলাদেশে ব্যবসা শুরু ও বিনিয়োগের প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সরকার চালু করতে যাচ্ছে বাংলা বিজ নামে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিডা, বেজা, বেবজা, বিসিক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা ও ফোকাল পারসন মোহাম্মদ আবু হানিফ,
10: বাংলা বিজ সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিডা, বেজা, বেবজা, বিসিক ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের সেবাগুলো এক জায়গা থেকে পাওয়া যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রাথমিক ব্যবসায়িক নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন মাত্র 3 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার সক্ষমতা তৈরি করা।
9: শুধু সেবা এক জায়গায় আনা নয়, একই প্রতিষ্ঠানের তথ্য বারবার জমা দেওয়ার ঝামেলাও কমাতে আসছে নতুন এই ব্যবস্থা।
10: ইউনিক বিজনেস আইডি UBID চালুর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের জন্য একবার তথ্য দিলেই তা বিভিন্ন সরকারি সংস্থায় ব্যবহার করা যাবে, ফলে একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন হবে না। আমরা বিশ্বাস করি বাংলা বীজ বিনিয়োগকারীদের জন্য আরো সহজ, সমন্বিত ও আধুনিক সেবা নিশ্চিত করবে এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
9: সংশ্লিষ্টদের আশা, এই প্ল্যাটফর্ম চালু হলে ব্যবসা শুরু করার সময় ও জটিলতা কমবে, পাশাপাশি দেশে বিনিয়োগের পরিবেশও আরো প্রতিযোগিতামূলক হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সকালে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত ও 28 জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, জরুরি উদ্ধার কাজ দলগুলো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। কিয়েভে সম্প্রতি রুশ হামলা বৃদ্ধি পাওয়ার পর এটাই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা। মরক্কো থেকে স্পেনের সেউতা ছিটমহলে প্রায় 60,000 অভিবাসী প্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের স্বার্থপর, পক্ষপাতদুষ্ট এবং বেআইনি প্রতিক্রিয়ার নিন্দা জানিয়েছে স্পেন। স্পেনের প্রশাসন জানায়, গত 30 জুলাই পর্যন্ত যারা সেউতায় প্রবেশ করেছে তাদের প্রায় সবাই স্বদেশে ফিরে গেছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্টি মারলাস্কা এ ঘটনায় অন্তত 60 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেন। এ ঘটনায় ইতালি সাময়িকভাবে স্পেনের সাথে মুক্ত সীমান্ত সেনজেন চুক্তি স্থগিত করেছে। এদিকে চেক প্রধানমন্ত্রী আন্দ্রে বেবিচ সেনজেন স্পেনের অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা রাখার আহ্বান জানিয়েছেন। খেলার খবর ফুটবল। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ 2026 এর ড্রয়ে আজ গ্রুপিং চূড়ান্ত হয়েছে। আসন্ন 15তম সাফ আসরে এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান। আগামী 4-17 নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের 15তম আসর। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ। দেশে কৃষি সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান। আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই, বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। এবং চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে চালু করা হবে আরও এক জোড়া নতুন ট্রেন, জানালেন রেলপথ প্রতিমন্ত্রী। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছে এবিএম শাহিনুজ্জামান শিশির। এবছর বাংলাদেশ থেকে প্রায় 88,000 হাজি হজ পালন করেছেন। হাজিদের নির্বিঘ্নে হজ যাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়। মূল হজের বাইরে প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান উমরা বা ছোট হজ পালন করতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে যান। হজ ও উমরা পালনে আগ্রহীদের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি এর প্রক্রিয়ায় দালালদের সম্পৃক্ততাও বেড়ে চলেছে। প্রতি বছরই হাজিদের সঙ্গে বিভিন্ন অসাধু এজেন্সির প্রতারণা ও কারসাজিরও অভিযোগ পাওয়া যায়। অনিয়মের অভিযোগ বেশি আসে ঢাকার বাইরের অনিবন্ধিত এজেন্সিগুলোর বিরুদ্ধে। হজ ব্যবস্থাপনা যেহেতু একটি সম্পূর্ণ প্যাকেজ, যার সঙ্গে বিমান ভাড়া, আবাসন, খাওয়া ইত্যাদি সেবা জড়িত এবং সুযোগ সুবিধার ভিত্তিতে এটি যেহেতু বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, তাই প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হজ পালনেচ্ছুদের জন্য গোটা বিষয়টি অনেক জটিল এবং এটিকে পুঁজি করে কিছু অসাধু হজ কাফেলা বা অনিবন্ধিত এজেন্সি হাজিদের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়। তবে এর নিবন্ধিত হজ এজেন্সিসমূহ প্রতিবছর হজ ও উমরা পালনেচ্ছুদের জন্য নানা ধরনের অফার, ছাড় বা অন্যান্য সুবিধা দিয়ে থাকেন। এইসব তথ্যাদি এক ছাদের নিচে পেতে অন্য বছরের মতো এবারও রাজধানীতে অনুষ্ঠিত হল তিন দিনের জাতীয় হজ ও উমরা মেলা 2026। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত এই মেলা বৃহস্পতিবার শুরু হয়ে আজ শেষ হল। এবার মেলায় 133টি হজ এজেন্সি অংশ নেয়। এতে 5,13,000 টাকা থেকে শুরু করে প্রায় 20,00,000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের হজ প্যাকেজও প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করছে। হজযাত্রীদের সঙ্গে কোন ধরনের প্রতারণা বা কারসাজি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশী হজযাত্রীদের ব্যয় কমাতে হজের বিমান টিকিটের মূল্য আরও 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকায় নির্ধারণের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় 2027 সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় 2টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1টি সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এবার বিমান ভাড়া গত বছরের তুলনায় 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, সরকার তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া আরও কমানো সম্ভব হয়েছে। এর ফলে হাজিদের সামগ্রিক হজের খরচ কমবে, যেটি তাদের জন্য নতুন স্বস্তি আনবে। সরকার হজের সার্বিক ব্যয় আরও কমানোর উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বলে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী। এবারের হজ ও উমরা মেলা হজ এজেন্সিগুলোর প্যাকেজ মূল্য ও প্যাকেজে বর্ণিত সুবিধাদি যাচাই বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই যাত্রীদেরকে সরাসরি হজে যাওয়ার জন্য পছন্দমতো এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে। হজ মেলা আয়োজনের উদ্দেশ্য ছিল বিভিন্ন হজ এজেন্সি ও হজ গমনেচ্ছুদের মধ্যকার দূরত্ব কমিয়ে তাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করা। আশা করা যায় এই মেলা এক শ্রেণীর গ্রুপ লিডার, প্রতারক এবং মধ্যস্বত্বভোগীদের হয়রানি, প্রতারণা ও অর্থ আত্মসাতের মতো ঘটনা থেকে হজযাত্রীদেরকে সচেতন করতে পেরেছে। সার্বিক বিবেচনায় এবারের হজ ও উমরা মেলা থেকে হজ পালনিচ্ছুরা বিভিন্ন তথ্যের মাধ্যমে উপকৃত হয়েছেন। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন পয়লা আগস্ট ছিল ঘটনাবহুল। এদিন শিক্ষার্থীসহ আপামর জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করলে সরকার বৈষম্যবিরোধী ছয়জন ছাত্র সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয়। আরো শুনুন প্রতিবেদনে।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আবু তাহের।

আপনারা দেশের গান শুনছেন। এবারে গানের শিল্পী রুমানা ইসলাম, গানটির গীতিকার ও সুরকার খান আতাউর রহমান।

0: দুখানি দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: আমাদের দিনটি কেমন যাবে তা অনেকটাই নির্ভর করে আমরা দিনটিকে কিভাবে গ্রহণ করছি। একটি ভালো কাজ আমাদের ভেতরের ইতিবাচক সত্তাকে জাগিয়ে তোলে, যার আলো ছড়িয়ে পড়ে পুরো দিন জুড়ে। দিন শেষে দিন শুরুর কথা বলছি, কি বেমানান লাগছে? তবে আগামীকালের জন্য তুলে রাখুন না, মাত্র তো আর কয়েক ঘণ্টা, রাত পেরুলেই দিনের শুরু। তবে দিনের শুরুতে কিংবা শেষে অথবা দিনের যে কোনো সময় একটি ভালো কাজ করা আমাদের মানসিক স্বাস্থ্য, মেজাজ এবং দৃষ্টিভঙ্গির ওপর গভীর প্রভাব ফেলে। আপনাদের সকলের সময় সুন্দর কাটুক এমন শুভকামনায় শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করছি ইমেল দিয়ে। ইমেল করেছেন সুখী মেয়ে নিশিতা জাহান, দক্ষিণ হাতিয়া নোয়াখালী থেকে। আপনি লিখেছেন, সমীপে বিনীত নিবেদন, খুলনা বেতার কেন্দ্র শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলের নয় বরং পুরো বাংলাদেশের আপামর শ্রোতার কাছে এক আবেগের নাম। দেশজুড়ে ছড়িয়ে থাকা অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত আমাদের এই প্রিয় বেতার। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমাদের প্রিয় এই বেতার কেন্দ্রটি যেন তার চিরচেনা সেই প্রাণশক্তি হারিয়ে ফেলেছে। কেন আজ আমাদের প্রিয় খুলনা বেতার আগের মতো সচল নয়? যখন চারপাশের পরিস্থিতি স্বাভাবিক, সব অফিস আদালত ঠিকঠাক চলছে, তখন খুলনা বেতার কেন স্থবির হয়ে থাকবে? কেন শ্রোতাদের প্রিয় অনুষ্ঠানগুলো আগের মতো প্রাণবন্ত নয়? কেন এই স্থবিরতা? আমরা জানতে চাই এই অবস্থার পেছনের কারণ কি, কেন এত জনপ্রিয় একটি প্রতিষ্ঠান আজ অভিভাবকহীন বা অবহেলিত মনে হচ্ছে, কেন সমস্যার সমাধান হচ্ছে না। খুলনা বেতারের সাথে জড়িয়ে আছে পুরো বাংলাদেশের হাজারো মানুষের আবেগ ও সংস্কৃতি। আজ আমরা এর যথাযথ উত্তর চাই। অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, খুলনা বেতারকে আগের মতো পূর্ণ উদ্যমে প্রাণবন্ত ও জনপ্রিয় ধারায় ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের প্রিয় বেতারকে অকেজো করে রাখবেন না, আমরা শ্রোতারা এর উত্তর চাই এবং দ্রুত সমাধান প্রত্যাশা করি।
1: বোন সুখী মেহে নিশিতা জাহান, আপনার মেইলের জন্য ধন্যবাদ এবং অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে করেছেন। তবে আপনি যে সমাধান চেয়েছেন সে সমাধানের পথে বেতার এগিয়ে যাচ্ছে। খুলনা বেতারকে আগের মতো পূর্ণ উদ্যমে প্রাণবন্ত ও জনপ্রিয় ধারায় ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষ কাজ করছে এবং এটা চলমান। আশা করি খুব শীঘ্রই আপনারা তার স্বরূপে শুনতে পাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ইমন আহমেদ দুলাল মাকারকুল ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা আমি। বাংলাদেশ বেতার যা দেশের অন্যতম এক গণমাধ্যম, আমি যার হাত ধরে বাংলাদেশ বেতার শোনা শুরু করেছি তিনি হলেন আমার বাবা। আমি সেই ছোটবেলা থেকে দেখতাম আমার বাবা বিভিন্ন কাজ ও ব্যস্ততার মাঝে রেডিও সেট চালু করে সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনে থাকতেন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে সবচেয়ে গুরুত্ব দিতেন তা হল সংবাদ, কৃষি সমাচার অনুষ্ঠান, দেশ আমার মাটি আমার অনুষ্ঠান, দুর্বার, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, বেতার ম্যাগাজিন উত্তরণ, দর্পণ, মহানগর, সাপ্তাহিক নাটক সহ আরও বিভিন্ন অনুষ্ঠান। আমি এখন বাংলাদেশ বেতার নিয়মিত শুনে থাকি। বাংলাদেশ বেতার থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমি উপকৃত হয়ে পরিবার ও সমাজের বিভিন্ন স্তরের সাধারণ লোকজনের মাঝে কাজ করে যাচ্ছি। আমি বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা কর্মচারীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
1: ভাই ইমান আহমেদ দুলাল, আপনার মেইলের জন্য ধন্যবাদ এবং আপনার আব্বার কাছে আপনি সমস্ত রেডিও শোনা আপনি অভ্যস্ত হয়ে গেছেন। যারাই রেডিও নিয়মিত শুনে তারাই এখান থেকে উপকার পেয়ে থাকেন। এটা এমন একটা জিনিস, এর কাছে আসলে উপকারই পাওয়া যায়। আপনি রেডিও পরিবারের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী দীর্ঘায়ু কামনা করেছেন। আপনার এই কামনা করার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।
0: মনোয়ারুল ইসলাম রেডিও শ্রোতা বন্ধন ক্লাব কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে লিখেছেন, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র সহ দেশের বেশ কয়েকটি আঞ্চলিক বেতার কেন্দ্রে শ্রোতাদের প্রশ্ন ও চিঠির উত্তরদানমূলক অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হচ্ছে। এ ধরনের অনুষ্ঠান শুধু শ্রোতাদের কৌতূহলের উত্তরই দেয় না, বরং বেতারের কর্মকর্তা, কলাকুশলী, অনুষ্ঠান নির্মাতা এবং শ্রোতাদের মধ্যে এক আন্তরিক ভালোবাসা ও আত্মিক বন্ধন গড়ে তোলে। আরও আনন্দের বিষয়, এসব অনুষ্ঠান ফেসবুক লাইভের মাধ্যমে ভিজুয়াল আকারে প্রচারিত হওয়ায় শ্রোতাদের আগ্রহ ও সম্পৃক্ততা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আনন্দের সঙ্গে লক্ষ্য করছি, রাজশাহী বেতার কেন্দ্রের চিঠিপত্রের উত্তরদানমূলক অনুষ্ঠান সুজন ইস্যু গত দুই সপ্তাহ ধরে ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি সময় উপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এখন শুধু একটি প্রত্যাশাই রয়ে গেছে, অগণিত শ্রোতার আবেগ, ভালোবাসা ও হৃদয়ের স্পন্দন আমাদের সবার প্রিয় অনুষ্ঠান সমীপে সুখেও যেন ফেসবুক লাইভে ভিজুয়াল আকারে সম্প্রচার করা হয়। একজন নিয়মিত ও একনিষ্ঠ শ্রোতা হিসেবে এ বিষয়ে আমার আন্তরিক প্রত্যাশা ও জোরালো আবেদন রইল। আশা করি বেতার কর্তৃপক্ষ বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে সমীপেশু অনুষ্ঠানটিকেও শিগগিরই ফেসবুক লাইভে সম্প্রচারের ব্যবস্থা করবেন।
1: ভাই মনোয়ারুল ইসলাম, আপনার মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কতগুলো অনুষ্ঠানের রেফারেন্স দিয়ে বলেছেন সমীপেশুকে ফেসবুকে নিয়ে আসার জন্য। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ চেষ্টা করছে এবং খুব দ্রুত এটা ফেসবুক লাইভে উপস্থাপিত হবে। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: কবির আল চপল, ফুলকুড়ি বেতার ক্লাব, জীবননগর সদর, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন। অনেক প্রীতি ও শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ছোটদের অনুষ্ঠান কলকাকুলি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে শিশুরা অনেক কিছু শিখতে পারে। এই অনুষ্ঠানে প্রচারিত শিশুদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে। কলকাকুলি অনুষ্ঠানে ঢাকার বাইরের শিশু কিশোরদের অনলাইনে পাঠানো কবিতা আবৃত্তি ও গান প্রচারের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: ভাই কবির আল চপল, আপনার অনুরোধটি আমরা কলকাকুলি সেকশনকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আরপাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জ থেকে লিখেছেন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে একসময় প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল দুর্বার, যা অন্যতম। প্রিয় উপস্থাপক হাবিবুর রহমান জালালের অসাধারণ উপস্থাপনা ও জাদুকরী কণ্ঠে অনুষ্ঠানটি শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটির সেই আগের আবেদন অনেকটাই ম্লান হয়ে গেছে। ব্যক্তিগতভাবে বর্তমান উপস্থাপনায় আমি সেই আগের অনুভূতি খুঁজে পাই না। আমার বিশ্বাস, হাবিবুর রহমান জালালের উপস্থাপনায় প্রচারিত দুর্বারের পুরনো পর্বগুলো বাংলাদেশ বেতারের আর্কাইভে সংরক্ষিত আছে। তাই বিনীত অনুরোধ, সেই স্মরণীয় পর্বগুলো মাঝে মধ্যে পুনঃপ্রচার করা হোক। এতে বর্তমান প্রজন্মের শ্রোতারাও তার অনন্য কণ্ঠ, উপস্থাপনার সৌন্দর্য এবং অনুষ্ঠানটির স্বর্ণালী সময়ের স্বাদ উপভোগ করার সুযোগ পাবেন।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার অবজারভেশনের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমাদের সবগুলো পর্বই বাংলাদেশ বেতারের আর্কাইভে সংরক্ষিত আছে, বিষয়টি ঠিক তা না, কিছু কিছু পর্ব সংরক্ষিত আছে। তারপরও হাবিবুর রহমান জালাল, তিনি যেহেতু মৃত্যুবরণ করেছেন, নতুনভাবে তাকে পাওয়ারও কোনো সুযোগ নেই। আর পুরাতনগুলোর বিষয়ে প্রচার করা যায় কিনা এটা আমরা প্রযোজককে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আশিকুল ইসলাম নাইম, বদরখালি, চকরিয়া, কক্সবাজার থেকে লিখেছেন। বাংলাদেশ বেতারের সব আয়োজন খুব ভালো লাগে, খুব চমৎকার লাগে, যা সবার মন কেড়ে নিচ্ছে, সাথে আমারও। খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি। সমীপেশু অনুষ্ঠান ফেসবুক পেজে লাইভ আপলোড দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ইউফোনি অনুষ্ঠানে শিল্পী নান্সির সাক্ষাৎকার শুনতে চাই।
1: আমরা অ্যাড্রেস করলাম ভাই আশিকুল ইসলাম নাইম, যদিও আপনি ইমেলে নিচে আপনার নাম লেখেননি, আমরা ইমেল থেকে আপনার নামটা নিয়েছি। আপনার যে প্রথম যে বক্তব্য ছিল সমীপেশু অনুষ্ঠানে লাইভ আপলোড করার ব্যাপারটি, আমরা কিছুক্ষণ আগে আর একটা চিঠির উত্তরে আমরা দিয়েছি। আর ইউফোনি অনুষ্ঠানে ন্যান্সির সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, আমরা সেকশনকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য ধন্যবাদ, এবং মেইল করার সাথে সাথে আপনার নাম সহ মেইল করবেন।
0: মোহাম্মদ তানভীর সাফি, বিদ্যাধরপুর, দারিয়াপুর, মুজিবনগর, মেহেরপুর থেকে লিখেছেন। গত 18 জুলাই প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে রোগী দেখতে যাওয়া ও সেবা করার ফজিলত বিষয়ে ইসলামী নির্দেশনা জেনেছি। রোগীর সেবা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। এটি শুধু দয়া নয়, বরং ইমানের নিদর্শন, জান্নাতের পথ ও আল্লাহর নৈকট্য লাভের এক সুযোগ। আজকের এই অস্পৃহ সমাজে সবার উচিত আত্মীয়, পাড়া প্রতিবেশী ও অচেনা কোন রোগীকেও শ্রদ্ধা, সহানুভূতি ও সেবার চেতনায় দেখা। তাহলে সমাজে আবার ফিরে আসবে মানবতা ও দয়া।
1: ভাই মোহাম্মদ তানভীর সাফি, আপনার মতামতের জন্য ধন্যবাদ। রোগী দেখতে যাওয়ার ভিতরে আরেকটি বড় ভালো দিক হলো নিজের ব্যাপারও এখানে সংবেদ ফিরে আসে যে আমি অসুস্থ হতে পারি, আমিও মারা যাব। আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ।
0: আমিনুর রহমান দেল্লা পংবাইজোড়া নাগরপুর টাঙ্গাইল থেকে যুক্ত আছেন। লিখেছেন, আমার প্রশ্ন নিবেদন অনুষ্ঠানে ইমেল করি কখনো ঠিকানা লেখা ভুল হয় না, যেমন আপনারা বলেন ঠিকানা ভুল লেখার কারণে ইমেইলে জবাব পাই না। আমি বলতে চাই, গান শোনাতে না পারলেও তাতে মনে কষ্ট নেই, কিন্তু প্রাপ্তি স্বীকার করা যাবে তো, তাও বলা হয় না, কিন্তু কেন?
1: জি আমিনুর রহমান, আপনার মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কিন্তু আজকেও আপনার নামটি লেখেননি, এটাও আপনাকে জানিয়ে দিলাম। প্রাপ্তি স্বীকার আমরা তো যেগুলো উত্তর দিই না সেগুলো করেই থাকি এবং নিয়মিত সেটা করে থাকবো। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: বিপ্লব খান রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ ভেলামারি মিলনবাজার মাদারগঞ্জ জামালপুর থেকে লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা ও পত্র লেখক, নিয়মিত যুক্ত থাকি সকল অনুষ্ঠানের সাথে। ঢাকা কেন্দ্রের অনেক পুরাতন কৃষি অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান দেশ আমার মাটি আমার এখনও সম্প্রচারিত হচ্ছে। সূচনা পর্ব থেকেই বেতার সকল শ্রেণীর মানুষের কাছে স্বল্প মূল্য, সহজে বহনযোগ্যতা ও বিষয়বস্তু সাবলীল উপস্থাপনের গুণে তথ্য, শিক্ষা ও বিনোদনের প্রধান উৎসে পরিণত হয়। আঞ্চলিক বেতার কেন্দ্রগুলোর শ্রোতাবর্গ নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও আর্থ সামাজিক স্বার্থ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এছাড়াও ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রতিক বিষয়ের উপর আমাদের সকল শ্রোতা বন্ধুদের সচেতন করে যাচ্ছে, যেমন টাইফয়েড জ্বরের টিকার কার্যক্রমের সুবিস্তৃত আলোচনা। এভাবেই মাটি মানুষের আত্মার সম্পর্কের সাথে গড়ে উঠেছে বেতারের এক সেতু বন্ধন।
1: ভাই বিপ্লব খান, আপনার মেইলের জন্য ধন্যবাদ। বাংলাদেশ বেতার তার সকল ইতিহাস ঐতিহ্যকে সাথে রেখে অনুষ্ঠানগুলো করে থাকে। আপনি দেশ এবং মাটি আমার অনুষ্ঠানের কথা মন্তব্য করেছেন, আসলে এই অনুষ্ঠানগুলো জনগণের জন্য শ্রোতার জন্য অনেক উপযোগী। নিয়মিত মতামত জানাবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব পূর্ব ইসদায়ের ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, কলেজে পড়ার সময় যখন বেতার শুনতাম তখন আমাদের বাড়িতে আমার বন্ধু বান্ধবীরা আসত এবং আমার সাথে বেতার শুনত। আমরা কখনো আম গাছের তলায়, কখনো পেয়ারা গাছের তলায় বসে বেতার শুনতাম। শুনেছি বন্ধুদের দুজন আমেরিকাতে আছে, চাকরি করছে, আর একজন দক্ষিণ কোরিয়াতে আছে। আরো অনেক বন্ধু আছে, দেখা হলে বলে রেডিও শোনা হয় কি? আমি তখন বলি হ্যাঁ শোনা হয়। তখন আমার ওই বন্ধুরাও বলে আমরাও শুনি অ্যাপের মাধ্যমে মাঝে মাঝে, সবসময় শুনতে পারি না সংসারের ঝামেলা থাকার কারণে। আমি ওদের বলি আমি সবসময় শুনি, বেতার যে আমার প্রাণ। আমার মতামত, ঢাকা কেন্দ্রে যারা শ্রোতা ক্লাব গঠন করেছে তাদের আগে সেতুতে ডাকবেন, অন্য বেতারে যারা নিবন্ধন করেছে তাদের সেই বেতারে যেতে বলবেন, তাই ভালো হয় সবার জন্য। মতামত বিবেচনা করে দেখবেন।
1: ভাই মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, আপনার মতামত অবশ্যই বিবেচনা করব এবং আমরা সেতু সেকশনকে আপনার মতামত জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 19 জুলাই প্রচারিত উত্তরণ অনুষ্ঠানের শিল্প কথা পর্বে পাকিস্তানি চলচ্চিত্রের স্বর্ণযুগের গায়ক আহমেদ রুশদির সাফল্যময় জীবনের অনেক জানা অজানা কথা শোনা হল। কণ্ঠের জাদুকর খ্যাত আহমেদ রুশদির প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এছাড়াও গ্রন্থ পরিচিতি পর্বে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় উপন্যাস অগ্নিস্বরের সংক্ষিপ্ত পর্যালোচনা শুনলাম। এছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপার কণ্ঠে গানটিও ভীষণ উপভোগ্য ছিল। একই ক্লাব থেকে আফিয়া খানম জুলি লিখেছেন, 20 জুলাই প্রচারিত উত্তরণ অনুষ্ঠানের নন্দিত জন পর্বে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত গায়িকা রুমানা ইসলামের সাথে আলাপন শুনে তার সঙ্গীতময় জীবনের অনেক অজানা তথ্য জানা হল। এই গুণীজনের প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। স্মরণে বরণে পর্বে বাংলা সঙ্গীতের ইতিহাসে একজন কিংবদন্তী সুরস্রষ্টা কমল দাশগুপ্তের ব্যক্তিগত ও সঙ্গীতময় জীবনের অনেক অজানা কথা জানা হল। শ্রদ্ধাভরে স্মরণ করছি ক্ষণজন্মা এই সঙ্গীত কাণ্ডারীকে। ধন্যবাদ
1: ভাই ফয়সাল আহমেদ শিপন, আপনার মতামতের জন্য ধন্যবাদ। এবং বোন আফিয়া খানম জুলি, আপনিও সুন্দর মতামত দিয়েছেন। স্মরণে বরণে পর্বে সুরশ্রেষ্ঠা কমল দাশগুপ্তের ব্যক্তিগত ও সঙ্গীতময় জীবনের অনেক অজানা কথা জানা হলো বলে আপনার কাছে ভালো লেগেছে। আপনাদের এই ভালো লাগার কারণেই তো আমরা অনুষ্ঠান করে থাকি। আপনাদের মতামতের জন্য আবারও ধন্যবাদ।
0: এস কে শাহ আলম খন্দকার বন্ধ টেকি চন্দ্রকোনা নকলা শেরপুর থেকে লিখেছেন, এখন আমার রেডিও সেটে শুনছি অনুবাদ নির্ভর নাটক বৃষ্টি। ঠিক এমন সময় বাইরেও বৃষ্টি হচ্ছে, এক কথায় অসাধারণ লাগছে। বেশ কিছুদিন ধরে খেয়াল করছি বাংলাদেশ বেতার ঢাকায় জোহর আসর ও এশার নামাজের আজান প্রচার হলেও মাগরিব নামাজের আজান প্রচার হচ্ছে না। গ্রামগঞ্জে এখনও মাগরিবের আজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই অচিরেই আবারও মাগরিব নামাজের আজান প্রচারের জন্য বিশেষ অনুরোধ রইল। বাংলাদেশ বেতারের খবরের পূর্বে যে মিউজিক বাজানো হচ্ছে তা আগের মিউজিকের তুলনায় কম ভালো লাগে, তাই পাঁচ বছর আগে যে মিউজিকে খবর প্রচার হতো তা ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি।
1: ভাই এস কে শাহ আলম খন্দকার, আপনার আবেদনটি আমাদের কাছে ভালো লাগছে, এ কারণে যে সবাই স্মৃতিকে স্মরণ করার জন্য একটু ভালো লাগে পুরাতন স্মৃতি মনে করার কারণে, যে কারণে আপনি পাঁচ বছর আগে মিউজিক আপনার কাছে এখনো ভালো লাগছে, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মতামত প্রকাশের জন্য। আরেকটি বিষয় আপনাকে জানাচ্ছি যে মাগরিবের আজান বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হয়, তবে সেটা ঢাকা কেন্দ্র থেকে নয়, সেটা বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম থেকে। আশা করে শুনে থাকবেন। আপনার মেইলের এবং মতামতের জন্য আবারও ধন্যবাদ।
0: সম্রাট মোহাম্মদ ফারুক মোঘল নলমা মোঘলবাড়ি ছনখোলা ঘাটাইল টাঙ্গাইল থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে প্রচারিত প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা নিঃসন্দেহে ক্রীড়া প্রেমী শ্রোতাদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় ও সময়োপযোগী আয়োজন। বিশ্বকাপে শুরু থেকে প্রতিটি ম্যাচের বিশ্লেষণ, সর্বশেষ আপডেট, পরিসংখ্যান, দল ও খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে তথ্য বহুল আলোচনা অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করেছে। ফলে শ্রোতারা শুধু বিনোদনই পাননি, বরং ফুটবল সম্পর্কে তাদের জ্ঞানও সমৃদ্ধ হয়েছে। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও আমার বিশ্বাস এই ধরনের বিশ্লেষণধর্মী ক্রীড়া অনুষ্ঠান চালু থাকলে শ্রোতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য পাবে তা। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একদিন এমন একটি অনুষ্ঠান রাখা যেতে পারে যেখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, ভলিবল, অ্যাথলেটিক্স এবং দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রীড়া ইভেন্ট নিয়ে আলোচনা, বিশ্লেষণ ও আপডেট তুলে ধরা হবে।
1: সম্রাট মোহাম্মদ ফারুক মোগল, আপনার মতামতের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট সেকশনকে জানিয়ে দিলাম, আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি। মোহাম্মদ আরমান মোল্লা স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব এম পাঁচগাঁও আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, প্রিয় সমীপেশু, ঢাকা কেন্দ্রের প্রতিটি অনুষ্ঠান শিক্ষা সচেতনতামূলক, তাই সবসময় বেতার শুনি। দুর্যোগপূর্ণ মুহূর্তের সংবাদ ও তথ্যগুলো সবসময় বেতার থেকে পাই, তাই বেতারের প্রতিটি অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগে। ঢাকা কেন্দ্র থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রচার করে সবাইকে শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য প্রযোজক পরিচালক সবাইকে ধন্যবাদ।
1: ভাই মোহাম্মদ আরমান মোল্লা, আপনার পত্রের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি যে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রযোজকদেরকে, আমরা তাদের কাছে আপনার ধন্যবাদ পৌঁছে দিলাম।
0: মোহাম্মদ সোহেল রানা সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব বাগদাহ মুন্সিপাড়া দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আপনি সেতু অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
1: ভাই মোহাম্মদ সোহেল রানা, আপনার অনুরোধটি আবেদন আকারে আপনি বাংলাদেশ বেতারের পরিচালক ঢাকা কেন্দ্রে করতে পারেন, তারা এটা ধারাবাহিকভাবে প্রচারের ব্যবস্থা করতেছে, ধন্যবাদ।
0: ফয়সাল রহমান সুমন ট্যানারি মোড় জিগাতলা ঢাকা থেকে লিখেছেন, সমীপেশু পরিবার তথা বাংলাদেশ বেতার পরিবারের সবাইকে বৃষ্টি ভেজা কদম ফুলের সুশোভিত শুভেচ্ছা জানাচ্ছি। আমার মা রেডিও বাংলাদেশের একজন সাবেক শ্রোতা, 1975 থেকে 1984 সালে পুরান ঢাকার কোন এক জরাজীর্ণ বাড়িতে ওনারা থাকতেন, বিদ্যুৎ সংযোগ ছিল না। সন্ধ্যার পর ব্যাটারি চালিত ফিলিপসের রেডিওতে ওনারা পাঁচ বোন মিলে শুনতেন দুর্বার অনুরোধের আসর নাটক। রেডিও শোনার অভ্যাসটি আমি আমার মার কাছ থেকে শিখি। বাংলা নাটক জগতের প্রাণ পুরুষ আসকার ইবনে শাইক আমাদের একজন পছন্দের প্রিয় নাট্যকার। ইসলামী ভাবধারার অনেক নাটক ওনার কলম থেকে আমরা পেয়েছি। সম্মানিত বেতার কর্তৃপক্ষ সমীপে আবেদন করছি আর কাইফ থেকে ওনার রচিত আলো অনির্বাণ নাটকটি পুনরায় প্রচার করতে। আমার চিঠি প্রায় শেষ, এবার বিদায় নেবার পালা। আগামী 7ই আগস্ট শুক্রবার বেতার শ্রোতা সম্মেলন, সকলের উপস্থিতি কামনা করছি।
1: ভাই ফয়সাল রহমান সুমন, আপনার পত্রের জন্য ধন্যবাদ, এবং যে বিষয়ে আপনি নাটক শুনতে চেয়েছেন আমরা নাটক সেশনকে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন। আর একই সাথে আপনি শ্রোতা সম্মেলনে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, আমরা সেটা পড়ে শোনালাম। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি ও ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা, আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ, তিলমা খোঁচাপাড়া, সাপাহার নওগাঁ, মোহাম্মদ শামীম হোসেন, মাগুরা, গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া, শ্রী বিকাশ চন্দ্র ঝা, খোকন, পূর্বাশা বেতার শ্রোতা ক্লাব, ব্রাহ্মণপাড়া, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি, বেলকুচি সিরাজগঞ্জ, হীরামন শেখ, রবিন্দা, রেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ, মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদর, আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকিবাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া, বি এম কৌশিক আহমেদ সুজন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাই, সুলতানশাহী, গোপালগঞ্জ, ত্রিবেণী রানী দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর, আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা খোঁচাপাড়া, সাপাহার নগর, জাকির হোসাইন, ফাতেমা নগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে লিখেছেন। বন্ধুরা, এবারে জানাব আমাদের কাছে লিখবার ঠিকানা। আমাদের চিঠি লিখবার ঠিকানা সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন isomipeshu@gmail.com এই ঠিকানায়। এবারে জানাব গত মাসের সেরা লেখক যিনি নির্বাচিত হয়েছেন তার নাম। গত মাসের সেরা লেখক নির্বাচিত হয়েছেন এস কে শাহ আলম খন্দকার, বন্ধ টেকি, চন্দ্রকোনা, নকলা, শেরপুরের বন্ধু। বন্ধু এস কে শাহ আলম খন্দকার, আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
1: এস কে শাহ আলম খন্দকার, আমাদের সমীবিশু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।
0: বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের কাছে এআই নির্ভর লেখা পাঠাচ্ছেন। আমরা এআই নির্ভর লেখা থেকে কাউকে সেরা লেখক নির্বাচিত করব না, তাই আগামীতে অবশ্যই আপনাদের নিজেদের মতামত জানাবেন আমাদের কাছে। যে কোনো সুন্দর মতামত, সমালোচনা এবং অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের চিন্তাভাবনা, অনুষ্ঠান সাজানোর ক্ষেত্রে আপনাদের ভাবনাগুলো আমাদের লিখে পাঠাতে পারেন, আমরা সেখান থেকেই সেরা লেখক নির্বাচন করব। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: পাহাড় বা ঢালু জায়গায় মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিদশের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় বা মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির বিভিন্ন কমে গিয়ে ধস নামে।
2: বাংলাদেশ ঢাকা, অল্প সময়ের মধ্যে শুনতে পাবেন খবর।

0: number. Nearly 1 lakh Bangladeshi participate house every year under government arrangement and through private agencies. Besides house, one of the five pillars of Islam and the largest annual gathering of Muslims from all over the world, Umrah is also performed by huge number of Bangladeshis in various times throughout the year. While the Hajj is a compulsory pilgrimage for all able Muslims once in their life, Umrah is a recommended smaller pilgrimage, but participation in a simpler pilgrimage is increasing nowadays. With number of pilgrims increasing, people who are intending to perform Hajj or Umrah should get some important information regarding the packages or offers which may help them prepare for their spiritual journeys to Mecca and Medina. In order to facilitate the prospective pilgrims to get their suitable packages and offers, Hajj Agencies Association of Bangladesh have organized a 3-day National Hajj and Umrah Fair 2026, which concluded today in the capital. The fair, organized every year, allowed pilgrims to book Hajj and Umrah packages directly with the licensed agencies while benefiting from promotional offers, avoiding fraudulent intermediaries. The 3-day event drew large crowds of prospective pilgrims looking to book verified packages and avoid middlemen. Attendees could access detailed reports of the pilgrimage, various booklets and special discounts on packages from participating agencies. The final day of the fair today witnessed packed stalls with enthusiastic attendees, especially young people expressing keen interest in performing Umrah. Visitors were observed asking detailed questions about costs, accommodations in Saudi Arabia, flight options and overall travel logistics. Many experienced travel agencies were present providing tailored guidance and offers based on visitors' preferences and budgets. Inaugurating the event, State Minister for Civil Aviation and Tourism M. Rashiduzzaman Millat said the government is working to make the 2027 Hajj more affordable by reducing airfares and service charges in Saudi Arabia. He said negotiations are underway with the Saudi authorities to reduce airport taxes and General Authority of Civil Aviation charges, which currently cost pilgrims around 10,000 to 11,000 taka. Combined with lower administrative and aviation costs, these measures could reduce overall house expenses by 40,000 to 42,000 taka per pilgrim, he assured. The BNP government's election manifesto pledged to ensure an affordable, accessible, human and expatriate-friendly house management system. Following Prime Minister Tariq Rahman's directive, this year the government has fixed house airfare at 1,30,000 taka by reducing Biman Bangladesh Airlines profit margin, a significant cut by 24,830 taka, providing the pilgrims a much needed financial relief and part of better management for them. The cut in the airfare enabled the highest government package to be set at 6,15,263 taka and the lowest at 5,05,648 taka. For pilgrims travelling through private hall agencies, the cost of the standard package has been set at 5,13,648 taka. Organizing the Hajj fair is very effective for those who want to perform Hajj for the first time, as total Hajj event is a complicated matter, from costs to packages, accommodation and food cost, for which they had to rely on middlemen. But in the Hajj fair, the interested prospective pilgrims get direct information from authorized agencies. They can compare their services on offer in one place. It's much easier for them to understand the full process, which brings them peace of mind, clarity and confidence to make them plan to register for the Hajj or Umrah. Attending the fair, now everything is transparent and easy accessible. Besides, increased competition has pushed agencies to improve quality, ultimately benefiting the pilgrims. In a nutshell, events like this fair play a key role in building public trust in performing Hajj. And that is the end of the news commentary.
1: Bangladesh Betar Onushtan Ek Joge Prochorito Hocche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rangpur, Silet, Borishal, Thakurgaon o Kumla Kendro Theke.
2: Shongbad Probaho. আজকের পরিবেশনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 উপলক্ষে আলোচনা সভা, ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা, দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমিকা, সম্ভাবনা ও সমস্যা শীর্ষক সেমিনার এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতার উদ্বোধন। আজ রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদী আমিন বলেন,
3: মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী গত প্রায় 5 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে এবং বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজ এর মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কিভাবে ভূমিকা রাখে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কিভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা যায় এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এক্সপোর্ট এবং ইম্পোর্ট কিভাবে বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে। একই সাথে সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে শারীরিকভাবে বৈঠক করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সুতরাং আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর এবং ওনার নেতৃত্বের উপর যে আস্থা আজকে আমরা সারা বিশ্বব্যাপী দেখছি তার একটা প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে ট্রাভেল অ্যাডভাইজারি করে, যেখানে বিভিন্ন দেশে ট্রাভেলিং এর ক্ষেত্রে ওনাদের মাঝে লক্ষ্যমাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়, বর্তমান অবস্থান রয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী এবং সবার জন্য এটি উন্মুক্ত এবং সবাই যেন এখানে আসেন এবং এ দেশ গণতান্ত্রিক পথযাত্রায় কিভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য সেটি এক্সপ্লোর করে সেটা আমাদের মূল লক্ষ্য। অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ আজকের আলোচনায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি একটি ভিন্ন মাত্রায় যাবে এবং তার উপর ভিত্তি করে আমরা আরো বেশি যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড এবং সে দেশ থেকে ইনভেস্টমেন্ট এখানে অ্যাট্রাক্ট করবো, বাংলাদেশ ইনশাল্লাহ আরো বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং আমাদের যে মাল্টি ফ্যাসেটেড অ্যাটাচমেন্ট রয়েছে, যে অপরচুনিটিস রয়েছে, একটা পার্টনারশিপের মাধ্যমে এটাকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং আমরা বিশ্বাস করি গণতান্ত্রিকের পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যেভাবে ছিল বাংলাদেশের সাথে থাকবে, পাশে থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি যে আস্থা ওনারা প্রদর্শন করেছেন, যে আত্মবিশ্বাস দেখিয়েছেন সেটির জন্য আমরা সাধুবাদ জানাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের স্থানীয় বিজনেস কমিউনিটির একটা মিটিং হয়েছে, বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিকে আর একটু এনহান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কি ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি সেগুলি নিয়ে আলোচনা হয়েছে।
2: আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 এর প্রতিপাদ্য বিষয় হল জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান টেকসই উদ্যোগ করে বেগবান। আজ সকালে রাজধানীর ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন এমপি বলেন,
4: দুগ্ধ সপ্তাহ আল্লাহ তাআলা এটাকে হাইয়েস্ট প্রোটিন হিসেবে তৈরি করেছেন এই দুনিয়াতে। একটা বাচ্চা 4-5 মাস পর্যন্ত কিভাবে গড়ে ওঠে, খাবারটা তো মার কাছ থেকে আসে, তার মায়ের দুধ, সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিশ্চয় শব্দ নিয়ে আছে নির্দিষ্টভাবে মায়ের দুধ কত দিন পর্যন্ত খাওয়াবে এটা বলে দিয়েছে। এটা যদি গুরুত্বই না থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন এটাকে লিপিবদ্ধ করলেন? এই যে একটা মিজেলস পার করতেছি আমরা, অনেকগুলি ওয়ার্ড তো দেখেছি মিজেলস, একটা বাচ্চারা গায়ে কোনো পুষ্টি নেই। মায়েদের জিজ্ঞেস করি বাচ্চাদের ঠিক মতো দুধ খাওয়ান না, আমার স্বাস্থ্য দেখেন না কেমন, নিজেই খাইতে পারি না, ট্রিট কাট ট্রিট লাই, এই জিনিসগুলির দিকে আজকে ডাক্তার সমাজ দ্য বেস্ট ক্লাস অফ সোসাইটি আপনাদের কাজে আসছে। এই প্রিভেন্টিভ মেজার গুলি আমরা মুখে বলি কিন্তু আমরা কিন্তু পালন করি না, আমাদেরকে পালন করতে হবে। আমরা যে পাবলিক হেলথ কেয়ার কে অ্যাভেলেবল করতে চাই, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চাই, সুস্বাস্থ্যের বাংলাদেশ যদি প্রিভেন্টিভ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইজ গিভিং ভেরি ডিপ ইম্পর্টেন্স অন প্রিভেন্টিভ সাইড, প্রিভেন্টিভ সাইডে যদি আমরা এখন থেকে মনোনিবেশ না করি, উই শ্যাল বি ইন এ ফেইলিয়ার স্টেজ টু কিপ এ ভেরি গুড হিউম্যান সোসাইটি ফর ক্যারিং আওয়ার কান্ট্রি এহেড। পারবে না, নিতে পারবে না। আপনি দেখেন আজকে আমাদের সুষম খাদ্যের অভাব, চিজ দিয়া পিজা খাই, চিজ দিয়া বার্গার খাই, পুরা তেলের সমস্যা খাই, এগুলি খাইতে খাইতে আজকে আমাদের রোগে দেশটা পড়ে গেছে। আজকে হামের অবস্থা কেন, ল্যাক পুটিনের অভাব, পুষ্টির অভাব, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসে আমাদের শপথ করতে হবে নতুন ভাবে টু হ্যাভ এ বেটার ফিউচার ফর আওয়ার চিলড্রেন, ফর আওয়ার বেবিজ, ফর আওয়ার সিটিজেন্স অফ ফিউচার। আমাদেরকে সাংঘাতিক ভাবে এই জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে। বাড়িতে যাবেন, পেশেন্ট দেখবেন, মহিলা পেশেন্ট পাবেন, মহিলা ডাক্তাররা বলে দেবেন বাচ্চাদেরকে দুধ দিতে। এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস একটা প্রথম লাইনে লেখা, জন্মের এক ঘন্টার মাঝে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ান।
2: আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
5: ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, জাতীয় সংসদকে যখন আমরা একটা এফেক্টিভ পার্লামেন্টারিয়ান কালচারের মধ্যে নিতে চাই, আমরা খেয়াল করেছি পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। আমরা খেয়াল করেছি পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে, একথা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা বুঝি বলেই কিন্তু আমরা অভিভাবকের ভাষায় কথা বলি, আমরা বুঝি বলেই কিন্তু আমাদেরকে গঠনমূলক সমাধানের কথা চিন্তা করতে হয়। কেবলমাত্র এই প্রতিক্রিয়া ধর্মী উত্তেজনাকর অশ্লীল বক্তব্য এবং সমাজ সোশ্যাল মিডিয়াতে এ ধরনের একটা দূষিত পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের দায়িত্বকে নিয়োজিত করতে পারি না। বিশেষ করে জনগণ যখন আমাদেরকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শহীদ জিয়া খালেদা জিয়ার ধারাবাহিকতার রিলেভেসের দণ্ডটি দিয়েছে, তখন আমাদেরকে এ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। সকল ষড়যন্ত্রের অবসান ঘটেছে, 12 তারিখে নির্বাচন হয়েছে, নির্বাচনে দেশের মানুষ আমাদের ধানের শীষকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে এবং শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার কেবলমাত্র রক্তের উত্তরাধিকার নয়, রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে তারেক রহমানকে রাষ্ট্রনায়ক নির্বাচিত করে। আজ আমাদের সে কারণে স্লোগান, সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। আন্দোলন করা কারো কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ।
2: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এমপি উল্লেখ করেন,
6: সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করবার কারণেই সারা বাংলাদেশও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এমন ভাবে সমর্থন দিয়েছেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমান শুরু থেকেই শুরু করেছেন দেশটাকে পাল্টে দেবার, শুরু থেকেই শুরু করেছেন দেশটাকে সমৃদ্ধ করবার, শুরু থেকেই শুরু করেছেন দেশের মানুষের চিন্তা ভাবনা সমস্ত কিছু প্রগতির দিকে, সমৃদ্ধির দিকে, উন্নয়নের দিকে সুযোগ করে দেবার। আর সেজন্যই আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা সহকর্মী সরকারে আছি এবং যারা সহকর্মী সরকারের বাইরে আছি, আমরা সকলে নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্যে। আর সেই পুনর্নির্মাণ করবার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর সেজন্যই আমরা চাই এই যে ১৭ বছরের আন্দোলন, যার পরিণতি জুলাই সফল গণ অভ্যুত্থান, সেই জুলাই সফল গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে নির্মাণ করব গণতন্ত্রের ভিত্তিতে, সমৃদ্ধির ভিত্তিতে।
2: আজ ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি বলেন,
7: জুলাই আমাদের জন্য এমন একটি মাস যে মাস বাংলাদেশের সিটি পর থেকে আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন মুক্তিযুদ্ধ হয়েছিল, অভ্যন্তরীণ ভাবে যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আমার জীবনে হয়েছিল, ভারতে যেতে হয়নি বড় ভাইদের সাথে। দেখেছিলাম সেই সময় বাংলাদেশের মানুষকে কেউ দমিয়ে রাখতে পারে না, স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আবার জুলাই দেশে দেখলাম কিভাবে আমাদের এই রহমকে স্তমিত করতে চেয়েছিল ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। সেখান থেকে আমাদের নবপ্রজন্ম জেনারেশন জিরা সকলে মিলে আজকে আবারও আমরা বাংলাদেশকে
2: আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সোশ্যাল গার্ডেন সেমিনার হলে বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি আয়োজিত দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমিকা, সম্ভাবনা ও সমস্যা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন,
8: এই মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে এটা একেবারে বাধ্যতামূলক ভাবে শিক্ষার ব্যবস্থা করলো এবং এটাই হচ্ছে আজকের যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন সেখানে ঘটেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই ধারাটা অব্যাহত রেখেছিলেন বেগম খালেদা জিয়া। উপজেলা প্রত্যেকটা উপজেলায় এই প্রতিষ্ঠান থাকার কথা। উপজেলার ভিতরে অনেক বড় বড় গঞ্জ আছে, মানে মার্কেট বাজার, সে সমস্ত এলাকাতে আপনার এই প্রতিষ্ঠান হতে পারে।
2: জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তারুণ্যের শক্তি, জুলাই গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া বলে,
9: সংক্ষিপ্ত উন্নত মানের ভাষা প্রয়োগ করে তুমি বাহির সুন্দর ভাষার অন্যতম হলো যে যত সহজ করে বলতে পারে।
2: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা। গ্রন্থনা উপস্থাপনায় রৌনক জাহান।

0: আবহমান বাংলার আজকের আয়োজন থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, ঐতিহ্য ভিত্তিক প্রামাণ্য আবহমান বাংলার আজকের বিষয় নাপিত। আবহমান কাল থেকে বাংলার প্রাচীন পেশাজীবী সম্প্রদায়ের জীবন জীবিকা জড়িয়েছিল গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতির সাথে। পেশাজীবী সম্প্রদায় বলতে সেই সব ঐতিহ্যবাহী পেশার মানুষদের বোঝায় যারা শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার গ্রামীণ সমাজ, অর্থনীতি ও সংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন। মানব সভ্যতার অন্যতম প্রাচীন পেশাজীবী একটি সম্প্রদায় হচ্ছে নাপিত, যাদেরকে আদি বাংলা ভাষায় বলা হয় খৌরকার বা নরসুন্দর। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী সম্প্রদায় এরা। অতীতে নাপিত সম্প্রদায়ের পেশা বংশানুক্রমে চলত এবং গ্রামের জীবনযাত্রার অপরিহার্য অংশও ছিল। শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডে নয়, বাংলার লোকসংস্কৃতি, উৎসব, আচার অনুষ্ঠানে এবং গ্রামীণ সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল নাপিত সম্প্রদায়ের লোকেরা। নাপিত বললেই আমাদের সাধারণের চোখে ভাসে হাটবাজার, পথের ধারে কিংবা গাছের তলায় বসে চুলদাড়ি কাটছেন এরকম একজন ব্যক্তিকে। শ্রোতা বন্ধুরা, আসুন শুরুতেই পথের ধারের একজন নাপিতের বা নরসুন্দরের কথা শুনি।
1: আজ আমরা এসেছি রাস্তার পাশে, যিনি একটি চেয়ার এবং দেয়ালে একটি আয়না টানিয়ে চুলদাড়ি কাটছেন, কথা বলবো একজন নাপিত বা নরসুন্দরের সঙ্গে। আপনার নামটা একটু বলেন।
2: আব্দুল রশিদ।
1: আপনি কতদিন ধরে এই চুলদাড়ি কাটেন?
2: 30-40 বছর কাছাকাছি হবে। 2 টাকা চুল কাটা ছিল ওই সময়তে, আমি কাজ শিখছি কষ্টমষ্ট করে।
1: এর আগে এই যে যেখানে বসে আছেন, এর আগে আপনি কি কোথায় বসতেন?
2: আগে এখানেই বসতাম, আর কোনো জায়গা বললাম না। তারপরে ধরেন সেলুন দোকান চালাইলাম, এখন পারা যায় না, গরিব মানুষ।
1: এই যে নাপিতের পেশায় আপনি কিভাবে এলেন, এই গল্পটা একটু যদি বলেন।
2: এই গল্পটা ধরেন অনেক কষ্ট করে, বাপ মা কইতো যা কাম কর, ই কর, 2টা টাকা আন, কিভাবে সংসার চলবো। তোর বাপে তো অসহার, রিস্কা টিস্কা চালাইতো, অনেক কষ্ট। এই কারণে মা বাপে বোকা হই না, যা কাজ হচ্ছি। হ্যাঁ, সেলুনে
1: আপনার এত পেশা আছে বাংলাদেশে, আপনি অন্য পেশায় তো যেতে পারতেন। আমাদের ওই ঘটনাটা যদি একটু বলেন, যে এই যে চুলদাড়ি কাটতে আপনি কেন মন স্থির করলেন এবং কিভাবে?
2: মনে অস্থির করছি, ধরেন সেলুনে কাম শর্টকাট আছে, ভালো কাম আছে, একটু হিগে রাখুম। অনেক কষ্ট করে গেছি কাজ হিগবার জন্য। উস্তাদ ধরলাম, ওনার বাড়ি বগরা, উস্তাদের নাম জাকির হোসেন।
1: এটা কত বছর আগে?
2: এই 30-35 বছর আগে। হ্যাঁ, তারপরে বাসায় আইতাম, আস্তে আস্তে কাম হিগলাম, তারপরে দিত 2 টাকা 1 টাকা করে দিত, এইভাবে আস্তে আস্তে এই পুঞ্জে আইলাম আমি।
1: আপনি তো এই যে রাস্তার পাশে বসে বসে চুল কাটেন, আপনার কাছে অনেক ধরনের খরিদ্দার আসে, কি কি যন্ত্রপাতি আপনি ব্যবহার করেন, কি কি ক্রিম আছে?
2: আমার ধরেন আপনার যে কেচি আছে, খুর আছে, থিন কেচি আছে, মেশিন আছে, চিরুনি আছে, তারপরে ধরেন হেয়ার ক্রিম আছে, ফোম চালাই আমি, রজ ক্রিম চালাই ফেস ওয়াশের জন্য, দিয়ে টিয়া কোন রকম পেট ভাতে চলে আর কি।
1: আচ্ছা, বিয়ে বাড়িতে যদি আপনাকে চুল কাটতে ডাকা হয় তাহলে কি করেন ওইখানে?
2: ওখানে যা ধরেন ভালো মতন তল লাগাই, চাদর লাগাই, লাগায় টাগায় চুল টুল কাটি, তারপরে দাড়ি শেভ টেপ করে, যদি কলপ টলপ কালার টালার যদি মন চায় তাহলে এটাই করি, করে টয়রা কাজ ক্লিয়ার করি।
1: আচ্ছা, এই যে সমাজের মানুষরা নাপিতের নাম শুনলে একটু নাক সিটকায় কিংবা হচ্ছে তারা একটু অন্য চোখে দেখে, এইটা কি কখনো আপনি ফিল করেন?
2: না না, এটা ধরেন অনেক মানুষ আছে, জনগণ আছে, অনেক রকমের কথা বলে, ভালো মন্দ অনেক রকমের, বললে তো কিছু আসে যায় না, পেটটা তো আসল, এটা তো বাঁচাইতে হয়।
1: আপনার সারাদিনে কত টাকা ইনকাম হয়?
2: ধরেন 400-500-600 এরকম ইনকাম হয়, সব দিন তো এক সমান হয় না।
1: কি কি কাজ করেন আর কি কি কাজের কি কি রেট নেন?
2: এই ধরেন চুল সেভিং 100 টাকা লইয়া, হুটু সেভ করলে 50 টাকা রাখি, তারপরে কলপ টলপ করলে ধরেন ধরেন 100 টাকা বি আছে, 60 টাকা বি আছে কলপ লাগাওয়া, এইগুলি করে চলি আর।
1: ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য।
0: নাপিত পেশার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। যতদূর জানা যায় প্রায় 5000 বছর আগে থেকেই, অর্থাৎ সিন্ধু সভ্যতার সময় থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রমাণ হিসেবে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া যায় তামা, ব্রোঞ্জের খুর, ছুরি এবং পরিচর্যার সরঞ্জামাদি। আর এসব নিদর্শন থেকেই বোঝা যায় চুল দাড়ি গোঁফ পরিচর্যার জন্য তখনও বিশেষ দক্ষ ব্যক্তির অস্তিত্ব ছিল। পরবর্তীতে বৈদিক যুগে নাপিতদের সামাজিক ভূমিকা আরও সুসংহত হয়। ধর্মীয় আচার, উপনয়ন, সন্ন্যাস গ্রহণ এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় ক্ষৌরকর্ম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো একজন গ্রাহকের কথা, তারা কি বলছেন নাপিতদের সম্পর্কে।
1: শ্রোতা বন্ধুরা, কথা বলবো একজন কাস্টমারের সঙ্গে যিনি রাস্তার ধারে চুল কাটতে এসেছে। আপনার নাম একটু বলেন তো।
2: আলাউদ্দিন।
1: আপনি এই যে রাস্তার পাশে চুল কাটতে আসছেন, এনার কাছে কেন আসছেন?
2: চুল কাটা লাগে কাছে, কম পয়সা কাটা যায়। ছেলে নাকালে লাগে 200 টাকা, 200 টাকার নিচে চুল কাটা যায় না। আর যারা গরিব, রিক্সা চালায়, দিন মজুর কাম করে, আর এই যেমন আর কি ফুটপাতে চুল কাটতে হয়। আর এরা তো সব ধরনের কাটিং কাটতে জানে না। যারা বড় বড় ছিলেন তারা সব ধরনের কাটিং, যেই ধরনের কাটিং কাটতে চায় সেই ধরনের কাটতে পারে। তাই না, তো সেরকম।
1: কত বছর ধরে এখানে চুল কাটেন?
2: আমি এখানে 4-5 বছর ধরে থাকি, কিন্তু অন্য জায়গায় আসলাম। এখানে তো ছেলে না ছিল, আমাকে বাসাবো বলি এখানে বাসা। এখানে একলগে আসি যাই, একলগে কথাবার্তি করি, ওই হিসাবে যেমন এনে চুল কাটি।
1: আর এই যে মামাকে যে চুল কাটতেছে, হ্যাঁ, ইনি কেমন কাটে?
2: ভালোই কাটে।
1: আপনার নামটা বলেন তো। আপনি কি করেন? আপনি এই যে রাস্তার পাশে কেন চুল কাটেন? আপনার তো এখন তো অনেক বড় বড় সেলুন আছে, সেলুনে যান না কেন?
2: ওখানে দাম বেশি হয়, ওখানে 150 টাকা লাগে, আর এখানে মনে করে 80-90 টাকা হলে পাওয়া যাবে।
1: আপনার লাইফে সবসময় কি এই রাস্তার ধারে চুল দাড়ি কাটান, নাকি কখনো বড় কোনো সেলুনে গিয়েছেন কখনো?
2: আমি রাস্তার ধারেই কাটি।
1: এটা কি ছোটবেলা থেকে?
2: হ্যাঁ, ছোটবেলা থেকে।
1: শুধু কি দাম কম এই জন্য, নাকি অন্য কোনো কারণ আছে?
2: না না, মনে করো এটা মামার সাথে অনেকদিন হলো পরিচিত, এই একখানি আমি কাটি।
0: যতদূর জানা যায়, প্রাচীন বাংলায় নাপিত সম্প্রদায়ের আগমন ঘটে কৃষিভিত্তিক গ্রাম সমাজের সঙ্গে। কেননা গ্রামীণ জীবনে নাপিতের প্রয়োজনীয়তা ছিল অপরিহার্য। সে সময় ধান কাটার মৌসুমে অনেক ক্ষেত্রেই নগদ অর্থের পরিবর্তে তাদের পারিশ্রমিক দেয়া হতো শস্য দিয়ে, যা কিনা বিনিময় ভিত্তিক ব্যবস্থায় যজমানি নামে পরিচিত ছিল। নাপিতদের কাজের আরও বিস্তৃতি ঘটে সুলতানি, পাল ও সেন আমলে। সে সময় তাদের প্রধান দায়িত্বের মধ্যে ছিল চুল দাড়ি কাটা, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি সহায়তা করা, বরের সাজসজ্জা, নবজাতকের প্রথম চুল কাটার আচার, নিমন্ত্রণ পাঠানো, সামাজিক সংবাদ আদান প্রদান করা, আবার কখনো ক্ষুদ্র চিকিৎসা সেবা। আমাদের দেশে নাপিতকে অনেকে হাজাম বলে, তবে এই হাজাম কোনো পদবি নয়, ফার্সি ভাষায় নাপিতকে হাজাম বলা হয়। নাপিতদের সামাজিক পদবীর মধ্যে আছে প্রামাণিক, শীল, ভাণ্ডারী, বিশ্বাস, আবার ঠাকুর ও মর্দনিয়া নাপিতদের উপাধি। এছাড়াও আরও বেশ কিছু উপাধি রয়েছে। একসময় নাপিতরা ছিলেন সনাতনী সম্প্রদায়ের, তবে বর্তমানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুক্ত হচ্ছেন এই পেশার সাথে। বিভিন্ন ধর্ম, জাতি ও সামাজিক পটভূমির মানুষ দক্ষতার ভিত্তিতে এই পেশায় যুক্ত হওয়ার সাথে সাথে গড়ে উঠছে আধুনিক সেলুন সংস্কৃতি, যেখানে চুল দাড়ি কাটার পাশাপাশি বিভিন্ন ধরনের সেবাও দেয়া হয়। আসুন এবারে শুনব এরকমেরই একটি সেলুনের কর্ণধারের কথা। সাথে আছেন মোহাম্মদ কাউসার শেখ।
1: আমরা আজকে এসেছি সেলুনে, কথা বলবো একজন নরসুন্দরের সঙ্গে, যিনি এখানকার মালিক এবং তিনি তার পূর্বপুরুষ থেকে এই পেশার সঙ্গে সম্পৃক্ত। আমরা একটু তার সঙ্গে পরিচিত হব। আপনার নামটা বলবেন।
3: নিপুণচন্দ্র শীল।
1: আপনি এই যে চুল কাটেন পেশায় নাপিত, এই যে পেশায় আসার পিছনে যে গল্পটা, সেটা যদি একটু বলেন।
3: আমার বাবা একজন সেলুনে কাজ করতো, আর বাবার নাম নির্মলচন্দ্র শীল, ঠিক আছে, আমার নাম নিপুণচন্দ্র শীল। আমি বাবাকে ছোটকাল থেকে এই কাজই দেখছি, ছোটকালে দেখতে দেখতেই বড় হয়েছি। তারপরে এক সময় আমি নিজেও পরে এই কাজে গ্রাম থেকে এসে পটুয়াখালী থেকে এসে এই যে ঢাকাতে কাজ করতেছি। অনেক দিন যাবৎ প্রায় 12 বছর এক দোকানে কাজ করতেছি। কাজ করার পর নিজে আস্তে আস্তে প্রচুর একটা দোকান নিয়েছি, নেওয়ার পর আজকে একটা কাজ করতেছি।
1: আপনি কত বছর এই পেশার সঙ্গে সম্পৃক্ত?
3: 27 বছর।
1: আপনি যখন প্রথম কাজ করতেন তখন এই চুল কাটা বা দাড়ি কাটা এইগুলো কেমন প্রাইস ছিল?
3: আমি যখন কাজে আসি তখন এই কাজে 5 টাকা শেভ ছিল, 10 টাকা চুল কাটা ছিল।
1: আপনি তো এখন বিশাল একটা প্রতিষ্ঠান করেছেন, এখন এই প্রতিষ্ঠানে আপনি কি কি সেবা দেন?
3: এখন এ জায়গায় আমি চুল কাটি, শেভ করি, ফেসিয়াল করি, মেসেজ করি, তারপর শাইনিং করা হয়,
1: একটা সময় তো ছিল গ্রামগঞ্জে পিড়ি পেতে যারা হচ্ছে নরসুন্দর ছিল বা নাপিত ছিল, তারা চুল কাটতে একটা আয়না বসিয়ে, সেই সময়কার চুল কাটার প্যাটার্ন বা স্টাইল আর এখনকার মধ্যে কি পার্থক্য দেখেন?
3: আসলে ওই সময়টা তো কোনো স্টাইল ওরকম বেশি ছিল না, যাই তো সবাই চুলটা ছোট হইলে ওইটাই ই করতো, আর তখন তো ওইরকম বলতে কোনো ফেসিয়ালও ছিল না, তখন তারা যাইতো গ্রামে কাঠ পাঁচটা বসতো, খালি মোটামুটি গেদা ফিট করি আর ওই যে ওইটাই ফিট করে দেওয়া হয়তো, হ্যাঁ আর ওই নিকোলা ক্রিম এইটা ইউজ করা হয়তো, এখন তো ফোম জেল অনেক কিছু ইউজ করা হয়।
1: একটা সময় আপনি যখন আপনার বাবা দাদা যেহেতু এই পেশায় ছিল, আমাদের সমাজে নাপিতের কিন্তু একটা ভূমিকা ছিল প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত, এই বিষয়ে যদি আপনি কিছু জানেন।
3: শুনলে এক সময় তো যে কোনো বিয়া বাড়িতে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, যে কোনো মানুষ একটা এই যে হিন্দু সমাজে একজন মারা গেলে ঔষধ পড়লে হোক, প্রত্যেকটা কাজই নাপিত ছাড়া হইতো না এবং শুদ্ধ হওয়া যেত না, কিন্তু এখন তো আস্তে আস্তে ওইটা অনেক মানুষ পরিবর্তন হয়ে যেতেছে বা এখনো কিছু আছে কিন্তু তুলনামূলক আগে চাইতে কম।
1: আমরা জানি যে নাপিতরা বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিতে পাঠানো হতো, এই প্রসঙ্গে আপনি যদি কিছু জানেন।
3: আসলে এটা এক সময় হয়তো যখন একটা বাচ্চা হইতো বা খবর, আসলে দাদা হোক বা নানা হোক ওই ব্যাপারে এক বাড়িতে যে খবর পুষিয়ে দেওয়া হইতো, তখন দায়িত্ব একসঙ্গে উপহার হিসেবে অনেকে প্লেট দিত, গিফট দিত, তারপর অনেক সময় যে পিতলের কলস ছিল ওইগুলো দিত, অনেকে খুশি হয়ে টাকা দিত, কিন্তু আসলে ওইগুলো তো এখন অনেকটা হারিয়ে গেছে, এখন তো খুব কম।
1: নাপিতরা তো বাড়িতে হোক বাইরে হোক তারা চুল কাটেন, নাপিতদের স্ত্রী তারাও কিন্তু বিভিন্ন কাজে লাগতো এবং গ্রাম বা আমাদের সমাজে, এই বিষয়ে যদি কিছু জানেন।
3: আসলে যখন তাদের স্ত্রীরাও ওইভাবেই দেখা গেছে, তাদের পাড়া প্রতিবেশী যখন তাদের কোনো একটা অনুষ্ঠান করতো তখনও তারা নাপিত ছাড়া শুদ্ধ হইতো না, তখন তাদের স্ত্রীরাও ওই জায়গায় যাইতো, দেখা গেছে তাদেরকে একটা মেয়েদের বিবাহ তখন ও জায়গায় তার ওয়াইফ যাইতো, ওয়াইফ গেলে ও জায়গায় তাদের স্নান করাইতো, মানে যেটা বলে গায়ে হলো, তখন স্নান টান করাইলে তাদেরকে হয়তো গিফট হিসাবে হয়তো একটা কাপড় দিত বা গামছা দিত, একটা বস্ত্র দান করতো।
1: আপনার কয়েকজন সন্তান বা আপনার পরিবারে কে কে আছে?
3: মার বাবা আছে, মা আছে, এক ছেলে এক মেয়ে, এখন পড়াশোনা করতেছে। আমরা তিনটা ভাই আসলে আমরা সেলুনে কাজই করতেছি, হয়তো এক সময় আমরা পড়াশোনা করতে পারি নাই অভাবের কারণে, তখন এই যে বাপ দাদা এই কাজটা করছে আমরা ওই কাজটাকে বাইছে নিয়েছি।
1: আপনার প্রতিষ্ঠানে আমরা এসেছি, দেখতে পাচ্ছি এখানে এসি লাগানো আছে, অনেকগুলো চেয়ার, অনেকগুলো লোক কাজ করছে, বিভিন্ন সেবা আছে, যদি এই সেবা সম্পর্কে আমাদের বিস্তারিত বলেন।
3: আসলে জায়গায় যাইয়া আমাদের সবচেয়ে লোকই আসে, তা আমরা সবাই কি একভাবেই দেখি কাউকে ছোট করে না, তাই আমাদের এ জায়গায় চুল কাটার রেট 120 টাকা, সেভ 100 টাকা, আর মোটামুটি কায়দায় আমরা এ জায়গায় এসি আছে, আমাদের কর্মচারীও আছে, এভাবে আমরা সবাই সবার সাথে মিলেমিশে একলগে কাজ করি।
1: আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু নাপিতের কাজ করেন, যেহেতু আপনি চুল দাড়ি কাটেন, আপনার এই যে যে কাজগুলো এগুলো কোন কোন সম্প্রদায়ের লোকজন কি কি নামে এই কাজগুলো করে যদি আমাদেরকে বলেন।
3: শিব সম্প্রদায় এই কাজগুলো করে, দাস সম্প্রদায় এটা করে, ঋষি সম্প্রদায় করে, পৌরাণিক সম্প্রদায় করে, কায়স্থ সম্প্রদায় করে।
1: আচ্ছা, কোন সম্প্রদায়ের মানুষজন এই কাজটা বেশি করে?
3: শিব সম্প্রদায়ের মানুষ এই কাজগুলো বেশি করে এবং অনেক আগ থেকে এটা শিল সম্প্রদায়ের মানুষই করত।
1: বিভিন্ন অঞ্চলে নাপিতদেরকে বিভিন্ন নামে ডাকা হয়, তো আপনি কি জানেন কোন অঞ্চলে নাপিতদেরকে কি হিসেবে ডাকা হয়?
3: আসলে গ্রামগঞ্জে সব জায়গায় না, এটা শিল সম্প্রদায় আর হইলে পুরামানিক সম্প্রদায়, এই দুটো সম্প্রদায় মানে বেশি চেনে এবং জানে এবং ডাকা হয়।
1: এই মুহূর্তে বাংলাদেশ বেতারের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে অসংখ্য মানুষ শুনছে, তাদের উদ্দেশ্যে আপনার পেশা সম্পর্কে শেষের কথায় কি বলবেন?
3: শুনে আমি বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার জন্য। আমি মনে করি যে সকল চিহ্নি উপরে যারা চাকরিজীবী হোক আর উপর লেভেল লেভেল হোক, সবাই যাতে এই পেশাটাকে, এই যে শিল সম্প্রদায় আসলে পেশাটাকে ছোট করে না দেখা হয়, তাদেরকে যেন সবাই একটু মূল্যায়ন দেয় এবং তাদের যেন সম্মান পায়।
1: আপনার কাছে এবার একটু জানতে চাইবো, যারা এখন আপনাদের সম্প্রদায়ের উচ্চ শিক্ষিত হচ্ছে, তারা অনেকেই পেশা পরিবর্তন করছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
3: তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা আমি বলবো, তারা যাতে এই শিল সম্প্রদায়ের কাজটাকে ছোট মনে করে না দেখে এবং তারাও যাতে উচ্চ শিক্ষিত, তারা যাতে তারাও এই পেশায় তাদেরও তারাও জানে আসে, এইটাই আমার আহ্বান থাকবে।
0: নাপিতের স্ত্রীদের বাংলায় নাপিতানি বলা হয়, এরা জমিদার ও সম্ভ্রান্ত পরিবারের নারীদের পরিচর্যা তেল মালিশ, পায়ের পরিচর্যা, প্রসাধন এবং অন্তঃপুরের নানা কাজে সহায়তা করতেন। লোক সংস্কৃতি ও ঐতিহাসিক বর্ণনায় তাদেরও একটি গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকার উল্লেখ পাওয়া যায়। আধুনিক সেলুনের বদৌলতে ঐতিহ্যগত ঘৌরকার পেশা এখন একটি আধুনিক সৌন্দর্য এবং গ্রুমিং শিল্পের রূপ নিয়েছে। এই নাপিতের উপস্থিতি কেবল পথের ধারে, হাটে, বাজারে বা আধুনিক সেলুনে নয়, নাপিতের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায় বাংলা প্রবাদ, রূপকথা, মঙ্গল কাব্য ও লোককাহিনীতে। তার বুদ্ধি, রসিকতা, উপস্থিত বুদ্ধি এবং সামাজিক যোগাযোগ ক্ষমতা বহু গল্পে স্থান পেয়েছে। ফলে আজ নাপিত কেবল একটি পেশার নাম নয়, তিনি বাংলার লোক সংস্কৃতিরও একটি পরিচিত চরিত্র। দীর্ঘ বিবর্তনে দেখা যায় বাংলার নাপিত সম্প্রদায় কিভাবে তাদের ঐতিহ্যবাহী পেশাটিকে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তিত করেছে। আজও নাপিতরা সমাজের পরিচ্ছন্নতা, ব্যক্তিগত পরিচর্যা এবং সৌন্দর্য চর্চায় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শ্রোতা বন্ধুরা, আয়োজনের শেষ প্রান্তে আমরা, চলুন একটি গান শুনতে শুনতে আজকের মতো যাওয়া যাক। তবে তার আগে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল নাপিত, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন রওনক জাহান, সম্পাদনায় আশরাফুল আলম, তত্ত্বাবধানে ছিলেন ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সরোয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান।

0: মজা নেবে।
1: বন্ধুরা, শ্রাবণের এই মিষ্টি রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পরাণের গানে। বরাবরের মতো আজও আপনাদের পছন্দের বেশ কিছু গান নিয়ে সাজিয়েছে আমাদের আয়োজন। আশা করব যে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় বন্ধুরা, অধিকার যার বেশি থাকে তার অভিমান করার জগৎটাও অনেক বড় হয়। অভিমান মানে দূরে সরে যাওয়া নয়, অভিমান হলো একটু বেশি ভালোবাসার আকুতি। যে মানুষটিকে সবচেয়ে বেশি আপন ভাবা হয় তার অবহেলাতেই সবচেয়ে বেশি অভিমান হয়। আর এই অভিমান বা ভালোবাসার অনুভূতি প্রকাশের জন্য দরকার হয় প্রিয় মানুষটিকে। জীবনকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষদের প্রতি করা অভিমান, যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। যখন প্রিয়জনের নীরবতা, উপেক্ষা কিংবা তার বদলে যাওয়া আচরণ হৃদয়ে দাগ কাটে, তখনই জন্ম নেয় অভিমান। আজ অনুষ্ঠানের শুরুতেই এমন একটি গান শুনব যেখানে অধিকার আছে, অভিমান আছে, আছে ভালোবাসা, যেজন প্রেমের ভাব জানে না। গানটির গীতিকার জলিলুর আলম এবং সুরকার আব্বাসউদ্দিন আহমেদ। আর এই গানটি শোনার জন্য আমাদেরকে যারা মেইল করেছেন তারা হচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইফ, মোহাম্মদ শাহাদ শাফি, শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে। চলুন বন্ধুরা আমরা গানে হারাই।

0: সাধক তার জীবনের পরম আরাধ্য বা সৃষ্টিকর্তাকে মনের মানুষ হিসেবে অভিহিত করেছেন, যার সান্নিধ্য পাওয়ার জন্য তার মন সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। চাতক পাখি যেমন বৃষ্টির এক ফোঁটা পানির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে, সাধকও তেমনি সেই কালো শশী বা ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিতে সারাদিন ব্যাকুল হয়ে অপেক্ষা করে। শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে এমনি এক গানের অনুরোধ এসেছে, যে গানের প্রতিটি লাইনে রয়েছে আরাধ্য বা সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার কথা। মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শনি। গানটির গীতিকার এবং সুরকার ফকির লালন শাহ। বন্ধুরা, আর এই গানটি শোনার জন্য যারা আমাদেরকে লিখেছেন তারা হচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রিজভি, আব্দুর রহমান, লুৎফর জোয়ারদার, আনোয়ার সুলেমান, আশিস আব্দুর রহমান কাশিয়ানি গোপালগঞ্জ থেকে। চলুন বন্ধুরা, লালনের এই বিখ্যাত গানটি আমরা শুনে আসি ফরিদা পারভিনের কণ্ঠে।
1: মিলন হবে কত

প্রিয় বন্ধুরা, পরাণের গান অনুষ্ঠানটি মূলত আপনাদের ভালোবাসার এক মিলন মেলা। তাই আপনাদের পছন্দের শিল্পী ও প্রিয় গানের কথা জানাতে আমাদের একদম ভুলবেন না। পছন্দের গানটি শোনার জন্য আজই আপনারা চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে poraner.gan@gmail.com। এই ঠিকানাতে আপনাদের প্রতিটি অনুরোধ আমাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করার এক একটি অনুপ্রেরণা। বন্ধুরা, কখনো কখনো আমরা এমন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলি যার জন্য সামাজিক লজ্জা, জাত কুলমানো বিসর্জন দিতে আমরা পিছপা হই না। আর এইরকম ঘটনা ঘটেছিল শ্রী রাধা ও শ্রী কৃষ্ণের সাথে। কৃষ্ণের বাঁশির জাদুকরী সুরে রাধার সামাজিক লজ্জা, কুলমান ও গৃহধর্ম বিসর্জন দিয়ে ঘর ছাড়া হয়েছিলেন। বাঁশির সুরে শুধু রাধার নাম উচ্চারিত হওয়ায় সমাজের চোখে শ্রী রাধার কুলমান বিপন্ন হয়। তবুও রাধা বাঁশির টানে অস্থির হয়ে উঠতেন। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে গানটি শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের চিরন্তন প্রেমের এক গভীর ও মধুর রূপ ফুটিয়ে তোলে। নির্জন যমুনার কুলে বসিয়া কদম্ব তোলে, গানের গীতিকার এবং সুরকার দূরবীন শাহ। গানটি শোনার জন্য আমাদেরকে ইমেল করেছেন পারভিন আক্তার, পারভেজ ও পাভেল, মাইলাগি মধুপাড়া, মানিকগঞ্জ থেকে, এবং নাগরপুর টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ ও আশরাফ। শ্রোতা বন্ধুরা, আপনাদের অনুরোধের জনপ্রিয় কালজয়ী গানটি চলুন শুনে আসি দিলরুবা খানের কণ্ঠে।

শ্রোতাবন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে কানাইলাল শীলের লেখা এবং সুর করা গান আমার গলার হার খুলে নে ওগুলোলিতে। আর এই কালজয়ী গানটি শোনার জন্য চুরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন মেহেদী হাসান মামুন, শামীম ও আকাশ মিয়া, গফরগাঁও ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, মিসেস সোমা শরীফ, সাদিয়া সামিয়া, নিপুন ও ইকবাল আহমেদ সজীব, গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, আহাদ, ফাহাদ ও শোভা, এবং নাটোর থেকে

হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে, এই গানটি মূলত একটি লোকসঙ্গীত। সোনার পিঞ্জিরা বা খাঁচা হল মানব শরীর, আর হলদিয়া পাখি সোনালি রঙের পাখিটি হল মানুষের অবিনাশী আত্মা। আমাদের মৃত্যু কখন কিভাবে এসে জীবন প্রদীপ নিভিয়ে দেয় এবং দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায় তা কেউ আগে থেকে বুঝতে পারে না। আর এই সোনালি রঙের পাখিটি যখন গান শুনিয়ে বা আশা জাগিয়ে হঠাৎ চলে যায়, তখন জাগতিক জীবনে প্রিয়জনের শূন্যতা ও তীব্র হাহাকার সৃষ্টি করে। প্রিয় বন্ধুরা, এই গানটি শোনার জন্য আমাদের অনুরোধ করেছেন মোহাম্মদ কবির উত্তর কেরোয়া রায়পুর লক্ষ্মীপুর থেকে। গানটির গীতিকার এবং সুরকার কবি সিরাজুল ইসলাম। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের অনুরোধের সেই জনপ্রিয় গানটি শুনে আসি আব্দুল আলীমের কণ্ঠে।

হাওয়াইয়া গান হল বাংলাদেশের উত্তরাঞ্চলের গ্রামীণ জীবনের সুখ দুঃখ ও প্রেমের এক অনন্য লোকসঙ্গীত। আমাদের এবারের পরিবেশনা হাওয়াইয়া গান, ওকে গাড়িয়াল ভাই। আর এই গানটি শোনার জন্য ছনখলা টাঙ্গাইল মেঘেলবাড়ি থেকে অনুরোধ করেছেন এমডি ফারুক মোঘল। তাহলে চলুন গানটি শুনে আসি আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, আপনাদের পাঠানো প্রতিটি চিঠির অনুরোধ আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তোলে। আপনাদের প্রিয় কোনো গান শুনতে চাইলে চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক পরনের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারবেন পরনের গান @bb@gmail.com এই ঠিকানাতে। এবারে আমরা যে গানটি শুনব, এই গানটির কথা হচ্ছে যারে যা চিঠি লিখে দিলাম। গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ। এই গানটির জন্য অনুরোধ করেছেন ফারুক আহমেদ, লাকি লাবিব, ওদিশা, উলিপুর, কুড়িগ্রাম থেকে। চলুন বন্ধুরা, গানটি শুনি মিনা বড়ুয়ার কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানটি শোনার জন্য ভাটিকাশর ময়মনসিংহ থেকে ইমেল করেছেন আসফি মেহমুদা রহমান সহ আরো অনেকে। বন্ধুরে কই পাবো সখী গো, গানটির প্রথম লাইন শুনলে বুঝতে পারা যায় প্রিয় মানুষের থেকে দূরে থাকার কারণে প্রেমিকা বা প্রেমিকের মনে অসীম কষ্টের আগুন জ্বলে। প্রিয়জনকে ছাড়া কোনো কিছু বাদ দিয়ে মনকে সান্ত্বনা দেওয়া যায় না। আর এ অসাধারণ লোকসঙ্গীত গানের গীতিকার এবং সুরকার কিংবদন্তি বাউল শিল্পী শাহাব্দুল করিম। বন্ধুরা চলুন আপনাদের অনুরোধে এই গানটি শুনে আসি আশিকের কণ্ঠে।

আমরা আশিকের গাওয়া গানটি শুনতে শুনতে বিদায়ের কথাগুলো বলবো যে আজকের অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ সোহেল রানা, গ্রন্থনায় ছিলেন পপি দাস, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।

0: শ্রোতাবন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান।
1: বাংলাদেশ পিতার ঠাকুর
2: এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী 4-5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তারা চলমান কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড় 3 দিনের প্রথম বাংলাদেশ সফর শেষে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 30 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সফর শেষে ঢাকায় মার্কিন দূতাবাস আজ এক বিবৃতিতে একথা জানায়। দূতাবাস আরও জানায়, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে। সফরকালে গড় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন, যা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্রমবর্ধমান পরিধির প্রতিফলন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সার্জিও গড় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্বের আরও শক্তিশালী করা ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে গুদামজাতকরণ, সয়াবিন, তুলা, গম এবং তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিনিয়োগ কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। সার্জিও গড় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করে বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে, এ কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল 3 থেকে লেভেল 2 নামিয়ে এনেছেন। কক্সবাজার সফরকালে তিনি 1 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দেওয়া এবং তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। এদিকে বৈঠক শেষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে মার্কিন পক্ষ উল্লেখ করেছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে এবং সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গত 5 মাসে সরকারের গৃহীত নীতি ও পদক্ষেপগুলোকে মার্কিন পক্ষ সাধুবাদ জানিয়ে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, বহুমাত্রিক ও বহুপাক্ষিক সম্পর্ককে একটি সুদৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় 45 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও 1 জোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। তিনি আজ কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিচ্ছি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি একেএম ফিরোজ। পথ ও পাথেয় অনুষ্ঠানে তাওবার গুরুত্ব সম্পর্কে বলবেন মুফতি নেসারউদ্দিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। বজ্র বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মনশ্রী সকাল 7:45। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গানীয় অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুত অনুষ্ঠানে শুনবেন নাটক তিন বন্ধু। কাহিনী এরিক মারিয়া রেমার্ক, অনুবাদ হীরেন্দ্রনাথ দত্ত, নেতারূপ ও প্রযোজনা কাজী রফিক। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণতম দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টা 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল শুধু 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকা এবং নিকলিতে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে 33.5 9 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73 শতাংশ, সন্ধ্যায় 6টায় 70 শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 28 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 41 মিনিটে। আবার পূর্বাভাস শুনুন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 এবং এফএম 90 মেগাহার্টজ। তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।

هو الذي خلق لكم ما في الأرض جميعا

0: صدق الله العظيم.
1: نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. تلاوت كتو سورة بقرة 28 থেকে 29 আয়াত সমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সকল বিষয়ে অবহিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: বাংলাদেশ পিতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশ্চিত অধিবেশন শুরু হলো।

অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সবার জন্য। অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে আমি শেখ নজরুল ইসলাম এবং কে এম মনির হুসাইন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগোপ, মোহাম্মদ সোহেল আলওয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী হাসান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। এবারে গানটি নজওয়া করমের কণ্ঠে শুনবেন, একটি আরবি গান, এবং তার পরের গানটি অতুল প্রসাদ সেনের কথা এবং সুরে লাইসা আহমেদের কণ্ঠে শুনতে পাবেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে আপনাদেরকে শোনাব একটি রাশিয়ান গান, শিল্পী কেটিয়া লেল, এবং সর্বশেষ গান একটি ব্যান্ড সঙ্গীত, রেনেসার নকিব খানের কণ্ঠে শুনতে পাবেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশ বিদেশের রকমারি গান, আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। এবার আপনাদের জন্য আমাদের আয়োজন একটি নজরুল সঙ্গীত, শিল্পী আফরোজা ইয়াসমিন।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ. سکال چھٹا. آج رویوار 18 شراون 1433 بنگابد، 18 سفر 1448 ہجری، 2 آگسٹ 2026 خریسٹابد. সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হল আমাদের আজকের অধিবেশন.
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। প্রথম পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন রৌনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা হিজর এর 29 আয়াত থেকে 33 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি এ কে এম ফিরোজ।